0: পঞ্চাশে পঞ্চাশ ছিলাম।
1: ও
0: এখন বলে যে তুমি আসলে পঞ্চাশে পঞ্চাশ পাইতে, এখন আমি বিলিভ করি।
1: আসলেই তাই, আসলেই তাই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, এর একটা টেলিভিশন ভার্সন আছে, ফেসবুক ইউটিউবে আপনারা পাবেন। এখন যারা আপনারা শুনছেন তাদের জন্য বলছি ফেসবুক ইউটিউবে আপনারা পাবেন। হ্যাঁ, আমরা আশনা হাবিব ভাবনার সঙ্গে কথা বলছি, আমাদের আমাদের খুবই কাছের মানুষ, যাকে আমরা খুব ফিল করি। আমি নিউ ইয়র্ক থেকে আর ভাবনা বাংলাদেশ থেকে। এখানে ফারজানা শাকিক লিখেছেন নামকরণের সার্থকতা ভাবনাকে, যেহেতু ভাবনার ভাবনাগুলো ডিফারেন্ট। আসসালাম নাদিরা নাহার ইসলাম, ভাবনার সাথে আমি একমত, ভাবনা কি আমার ফ্রেন্ড হবে? ভাবনা কি নাদিরা নাহার ইসলামের ফ্রেন্ড হবে? অবশ্যই আমার, আমি হ্যাঁ ভাবনা ছাড়াই বলে দিলাম, কারণ ভাবনা তার সমমনা, যারা তার ভাবনাগুলো যাদের সাথে শেয়ার করে তাদেরই ফ্রেন্ড। যেমন আমরা ভাবনাকে যেরকম বন্ধু মনে করি, আবার ভয়েও থাকি, ভাবনা কিন্তু মায়েরও দেয়। আচ্ছা, এখন ভাবনা, এখনকার এই যে পেইন্টিং বা এই যে অভিনয়ের একক নাচ কিংবা নানাবিধ জায়গাতে যখন অন্যরা নেগেটিভ কথা বলতো, তোমার কি মনে হতো?
0: এখনো বলে, বলতো মানে কি?
1: ওকে ওকে, আচ্ছা,
0: এখনো বলে।
1: তখন তুমি নিজেকে কিভাবে শক্তি দাও বা কি মনে হয় যখন একটা বাজে কথা শোনো?
0: দেখেন, যখন মানে অপরিচিত মানুষ, দেখেন কমেন্টে গালি খেতে হয় সবাইকে,
1: মানে আমি একটু মিলিয়ে দিই, আরো কয়েকটা পয়েন্ট মিলিয়ে দিই। যখন বলে যে হ্যাঁ অনিমেষ আইচের সঙ্গে বন্ধুত্বটাও তারা আমাদের সোসাইটিতে সুন্দর করে নিতে পারে না, যখন দেখি যে তোমার বাবা মা সহ তোমরা একসাথে ছবি তুলছো, আমরা দূর থেকে মনে করি যে বাহ কি সাহসী একটা পরিবার এবং কি সুন্দর একটা পরিবার। তো এই সব বিষয় নিয়ে তো তোমাকে কথা শুনতে হয় আমার ধারণা, তো তখন তুমি কিভাবে নিজেকে শক্তি দাও বা কি মনে হয়?
0: আমার কষ্ট লাগে, অবশ্যই কষ্ট লাগে। আমি যদি এখন বলি না আমার কিছু কষ্ট লাগে না, তো এটা মিথ্যা হবে। ডেফিনেটলি আমার কষ্ট লাগে, বাট আমি আসলে থেমে থাকি না। কালকে আমি একটা লেখা দিয়েছিলাম যে আমার সবকিছু অনেক প্রমাণ করতে হয় যে আমি ছবিটা আমি এঁকেছি বা আমার লেখাটা আমি লিখেছি।
1: গুড অবজারভেশন। হ্যাঁ,
0: তো এটা আমার অলওয়েজ আমাকে প্রমাণ করতে হয়। আমি এবার শুটিং এর ইচ্ছা করে আমি মেকআপ রুমে বসে বসে আমি ছবি আঁকছি, এবং আমার কলিগরা সবাই দেখতে স্যার বলছে ও তার মানে তোর ছবি তুই আঁকিস। সো হয়তো তারা পজিটিভলি, তারা যারা ছিল তারা আমার ক্লোজ, যারা আমার সাথে ছিল, বাট সবাই তো আর পজিটিভলি বলে না। তো মানুষ ভাবে যে খুব স্বাভাবিক ভাবে, অনিমেষ যেহেতু চারুকলার স্টুডেন্ট, অনিমেষ যেহেতু পড়েছে এই বিষয়ে, তো অনিমেষই আমাকে ছবিগুলো এঁকে দেয়, যেহেতু অনিমেষ আগে থেকে রাইটার, যেহেতু আমার বাবাও রাইটার ছিল। সো ডেফিনেটলি আমার বাবা আমাকে হেল্প করে বা অনিমেষ আমাকে হেল্প করে আমার লেখালেখিতে। ওরা আসলে বইটা পড়ে না, বইটা পড়লে ওরা বুঝতো যে এটা অনিমেষের লেখা না, এটা ভাবনা। তো এটা হচ্ছে কি, এটাও আসলে পুরুষতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ যে আমরা ভাবতে পারি না যে মেয়েরা একা কিছু করতে পারে। ওকে, সো এটা দেখেন, এটা এটা কেউ কখনো, এটা তো আমি আসলে কাউকে বলতে যাব না বা ওগুলা বলা হয় না, যে আমার যখন বই আমি লেখা শুরু করব, আমার আমাকে যখন প্রকাশকরা এত বারবার বলছে দেখেন আপনি এত ফেসবুকে লেখালেখি করেন, এই করেন, আপনি কেন বই লেখেন, আপনি বই লেখেন, আপনি বই লেখেন, আমি সবাইকে আরো বলি যে আপনারা অনিমেষ আইচের বই লেখেন জানো।
1: কারণ
0: আমি জানি যে অনেকে চাইলে অনিমেষকে রিচ করতে পারে না ওর পার্সোনালিটির কারণে, কেউ ফোন দিতে ভয় পায়। অনিমেষ যেরকম একটা চেহারা নিয়ে থাকে, সবাই তো ওর অরিজিনাল পার্সোনালিটি বুঝে না। তো এটা কিন্তু ধরেন, এটা কেউ কিন্তু বুঝবে না যে আসলে দুইজন দুইজনকে ইন্সপায়ার করতে হয়। আর যদি অনিমেষ যদি আমাকে হেল্পও করে, তাতেও বা ক্ষতি কি? যদিও সেটা করে না, যদি করে থাকে তাতেও সমস্যা কোথায়? সমস্যা নাই তো। এখন এত লোকের এত প্রশ্ন, এখন আমি যদি লোকের প্রশ্নই জবাব দিতে থাকি তাহলে আমি আমার নিজের কাজ করব কেন? সবাই ভাবে অনিমেষের আমি একই বাসায় থাকি। এখন যারা আমার বাসায় আসে শুধু তারাই জানে যে অনিমেষের আমি একই বাসায় থাকি না। যে একটা নর্মাল মেয়ে যেরকম প্রেম করে আমিও সেরকম প্রেম করি, এরকম প্রেম একটা নর্মাল বিষয়। সো আমি প্রেম করতে পারি, এক বাসায় না থেকেও প্রেম করা সম্ভব, এটা এটা এরকম কিছু না। সো আমি এর জন্যই শুটিং এ বসে বসে ছবি আঁকছি, এবং আমার কবিতার বই বের হয়েছে এবার প্রথম, এবং আমি কবিতার বই কারেকশন করছি, এবং মামুনুর রশিদ আমার বইটা মধুপুর থেকে পাঠক সমাবেশে দিয়ে গেছে, ওইখান থেকে আমি কারেকশন করে পাঠাইছি, বিকজ আমি 20 দিন ওখানেই থাকবো। তো হয় না, আমার কলিগরা তখন দেখছে যে না না ভাবনার কাজগুলো ভাবনা নিজে নিজে করে, বাট তবুও তারা বিলিভ করবে না। ওকে, এবং আমাকে তো মানুষ, আমাকে শামীম ভাই বাংলা ভিশনে গেছিল, আমার প্রথম উপন্যাসের টেলিফিল্ম বানাইছিল অনিমেষ গুলনেহার,
1: আচ্ছা,
0: গুলনেহার নামের সেই গল্পটা ছিল, একটা 85 বছরের বৃদ্ধার গল্প, সেটা বাংলা ভিশনে গেছিল, দিলার আন্টি করছিল ওই ক্যারেক্টারটা, এবং ওই শুটিংটায় আমার দুইটা শর্ট ছিল, যে ফ্ল্যাশব্যাক এর দুইটা দৃশ্য ছিল, তাও তার মানে তারেক ভাই জোর জবরদস্তি যে দাদা ভাবনাকে একটু রাইখেন, মানে কোন নায়ক নায়িকা নাই, যেভাবে নাটক চলে বেসিক্যালি, তো গুলনেহারে ছিল আসলে কোন ওরকম নায়ক নায়িকা কিছু ছিল না, ওটা দিলারা জামানের উপর স্টোরি, এবং সেখানে রোকেয়া প্রাচী, জর্জ ভাই, তারপরে শাহাদাত ভাই, তারপর তমালিকা কর্মকার, তারপরে আরণ্যকের আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা, তো ওখানে হয়েছে কি কোনো যেটা বুস্ট হয় যা দিয়ে বা হয় না যে ভাইরাল, ওরকম কিছু নাই, তো তার একটা বলছে দাদা প্লিজ ভাবনার শট নিচ্ছেন তো, বেশি বেশি ভাবনার শট নিচ্ছেন, তারেক ভাই আমাকে শুটিং এর সময় ফোন দিয়ে বলছে তুই কয়টা সিন করছিস, আমি বলছি এই তো ভাইয়া 5-6টা, আসলে একটু আসলে একটা না আর কিছুক্ষণ দাঁড়ান, আসলে একটাও না, তো আমি দুইটা দৃশ্য করছি শুধু। এরপর সেই নাটকের সেটে আমার লেখা উপন্যাস থেকে নাটক বানাচ্ছে, এবং যারা অভিনয় করছে তারা প্রত্যেকে হাসতে হাসতে বলতেছে যে আমি এটা বিশ্বাসই করি না তুই লেখছিস, মানে তারা হাসতে হাসতেই বলতেছে।
1: কিন্তু দেখো মানে একই সঙ্গে কিন্তু তুমি যেরকম ভাবে সহজ ভাবে তুমি তোমার বন্ধুদেরকে ক্ষমা করে দিচ্ছ, কিন্তু এটা তো একই সঙ্গে ইনসাল্টিং ও, যে তুই এটা লিখিস না এই অন্য। হ্যাঁ এখন দেখো আমি তোমাকে বলি,
0: ইনসাল্টিং অফ কোর্স, বাট আমার তাদের সাথে কাজ করতে হবে, আমার কিছু করার নাই, এবং আমাকে তো আমার কলিগরা সারা জীবন হেয় করছে, এন্ড দিস ইজ ট্রু, এখন হয়তো তারা মুখের উপরে কিছু বলে না, এবং আমার নারী কলিগরা আমাকে সবচেয়ে বেশি হেয় করছে পুরুষ কলিগদের চাইতে, সবসময় আমরা বলি না যে পুরুষরা মেয়েদেরকে অনেক বেশি ডিস্টার্ব করে, অনেক বেশি ই করে, অনেক বেশি ই করে, আমি তো আমার নারী কলিগদের কাছ থেকে অনেক বেশি হেয় হইছি।
1: ওকে,
0: সো অনেক কথা আসলে বলা হয় না, বাট রিয়ালিটি ইজ ডিফারেন্ট। শামীম ভাই আমি এত ছোট বয়সে ক্যারিয়ার শুরু করছি, আমি সিনেমা করছি যখন তখন আমি মানে 18 ও ছিলাম না, আমি যখন সিনেমা শুটিং শুরু করছি, রিলিজ হচ্ছে তখন আমি 19-20, তো ওই সময় মানে আমি বুঝি না যে এরা কি জানেও না যে একটা বাচ্চা মেয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে আচরণ করতে হয়, মানে আই ডোন্ট নো ওয়াই, মানে আমার হয় কি যে মানুষ
1: অনিমেষ কেন তোমার জন্য রং তুলি কিনে দিল, তুমি একদমই সারপ্রাইজিংলি বললা যে এইটা প্রশ্নটা মানে অনিমেষকে করেন, এটা আমি ভাবি নাই। দ্বিতীয় পয়েন্টটা আরেকটা বলেছো, ধরো এই যে তোমার তোমার ভাবনাগুলোর যখন তুমি ভাবো, তুমি যখন কাকের সাথে কথা বলছো, তুমি যখন এ বলছো, তখন তুমি বলেছো যে তোমার তোমার ভাবনাগুলো তোমাকে তোমার কলিগদের যে ভাবনা বা এটা এটা সহ তোমার কথা থেকে আমরা বুঝতে পারলাম যে তোমাকে এখনো ফাইট করে যেতে হয় প্রতিটা মুহূর্তে। তো একজন ভাবনাকে যে একটা প্রগতিশীল ভাবনা নিয়েই চলছে, তাকে এখনো কেন প্রতি মুহূর্তে ফাইট করে যেতে হবে, এটা খুবই সারপ্রাইজিং লাগে। তাহলে আমাদের বাকি মেয়েদের কি হবে?
0: I don't know, but এটা অসম্ভব একটা কি বলবো, খুব কষ্টের এই বিষয়টা, খুব কষ্টের। এবং আমি তো আমার আমার একটা বন্ধু আছে শুভ্রা, তো ও আমাকে সবসময় বলে যে ভাবনা তুমি প্র্যাকটিস করো, তাই না, ভালো থাকার, মানে তুমি প্র্যাকটিস করো পজিটিভিটি। তো আমি ওকে বলি যে হ্যাঁ আমি এটা করি, বিকজ আমাকে করতে হয়, আমার হয়তো অনেক মন খারাপ যে আমার খুব রাগ উঠতেছে, বাট তখন আমি আসলে একটা কিছু লিখে ফেলি, বা আমি তখন ছবি আঁকতে শুরু করি, বা আমি অন্য কিছু করে ফেলি, কারণ আমার মনে হয় যে আমি আমি আসলে একটা দিন নষ্ট করতে চাই না, কারণ আমি সবসময় ফিল করি যে আমি একটা সময় থাকব না পৃথিবীতে, বাট আই ওয়ান্ট টু বি সেলিব্রেটেড, এবং সেটা সেটা আমার কাজের মাধ্যমেই সম্ভব। হয়তো এখন আমাকে বুঝতে পারবে না অনেকে, বাট আমি জানি আজ থেকে 50 বছর পর ডেফিনেটলি ভাবনার মতো অন্য আরেকজন মেয়ে আসবে, যে যে আমাকে বুঝতে পারবে যে ভাবনা কি কি কাজ করছে, যে আমাকে বুঝতে পারবে যে না ভাবনাকে এটা বলাটা উচিত হয় না, এটা একটা মেয়েকে এটা বলা যায় না, একটা মেয়েকে এভাবে সরাসরি এই প্রশ্নটা করা যায় না। আমি আজকে ধানমন্ডিতে থাকি, আমি অড্রে হ্যাপবার্নকে নিয়ে পড়াশোনা করি, আমি অড্রে হ্যাপবার্নের অনেক ফ্যান, আমি কোথায় থাকে সে কোথায় ছিল, তাই না? বাট আমি তাকে ফিল করি, সো ডেফিনেটলি এরকমও কেউ থাকবে যে আমাকে ফিল করবে, ডেফিনেটলি।
1: করেক্ট, করেক্ট। আমরা একদম শেষ পর্যায়ে, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন তারা অনেকেই অনেক কিছু লিখেছেন, আমরা সবগুলো পড়তে পারছি না, কারণ অনেক আমরা সামনে হয়তো কোনো এক সময় ভাবনাকে ডিফারেন্ট ওয়েতে পাবো।
0: আমাদের আড্ডাই শেষ হচ্ছে না তাই?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের অনেক কথা বলার আছে, অনেক কথা বলার আছে। আমরা যখন বাংলা ভিশনে কাজ করতাম তখন ভাবনা এলে আমাদের ঘন্টার পর ঘন্টা আমাদের আলোচনা হতো, আমাদের আড্ডাটা চমৎকার হতো, এবং অনুভূতি শেয়ার করার যে বিষয়টা ছিল সেটা অত্যন্ত বেশি রকম হতো। এখন আমরা সেটা ফিল করি যে ভাবনা ওখান থেকে যা ভাবছে সেটা আমাকে, আমরা এখান থেকে সেটা অনুভব করতে পারি, ওয়েভ লেংথটা কাছাকাছি। একটা বিষয় ভাবনা বলেছে
0: যে ভাই ট্রাস্ট মি, ওই কফি খাওয়ার আড্ডাগুলোও কিন্তু আমার আমার জীবনে, মানে হ্যাঁ অনেক মানুষ আমাকে কটাক্ষ করে বা অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করছে বা এখনো হয়তো করে বা এখনো আমাকে ওপেনলি মানুষ ফেসবুকে লিখে দেয়, কিন্তু আবার অনেক ভালো ভালো মানুষ আমি পাইছি, আমি আপনাকে পাইছি দেখেন। বাংলা ভিশনকে আমি হয়তো অন্য আরেকটা চ্যানেল আমাকে ব্যান্ড করে রাখছে যে না ওই কাজ করার দরকার নাই, বাট আরেকটা চ্যানেল আমাকে এত সম্মান দিয়ে কাজ দিচ্ছে, এরকম আমার সাথে হয় যে তখন হয় কি ওগুলা আমি ছেড়ে চলে আসি, হয়তো আমার জিনিসটা দেরিতে হয় যে হয়তো আস্তে আস্তে হচ্ছে, হয়তো আমি 4 বছরে 5টা সিনেমা করতে পারি নাই, বাট আমার মনে হয় ইটস ফাইন। মানে আমি যেভাবে আসলে বিশ্বাস করি, দেখেন আমি একটা একক নৃত্যানুষ্ঠান করে ফেলছি আমার এত ইয়াং এজে, এবং সেটা আপনি না থাকলে হইতো না, আসলেই হইতো না, সো এটলিস্ট আপনি তো আমাকে বিলিভ করছেন তখন।
1: আমাদেরকে আমাদেরকে এর মধ্যে অনেক কথাও শুনতে হয়েছে, অনেকেই বলছে ভাই আমরা একটু এটা একে আমরা যাকে দূরে রাখতে চাই আপনারা তাকে কেন তাকে স্পেস দেন। আমি শুধু এটুকু বলেছি, দেখেন আমি মনে করি টেলিভিশন চ্যানেল হবে আমাদের আর্টিস্টের আশ্রয়ের জায়গা, কারণ টেলিভিশন চ্যানেল কখনো আর্টিস্ট ছাড়া চলতে পারে না। আর আপনি কি, আপনার কোনো দাম আছে যদি আপনি কোয়ালিটি, আপনার যদি কন্টেন্ট না থাকে তো কন্টেন্ট বানায় আর্টিস্ট, একজন অভিনেতা অভিনেত্রী, একজন লেখক, একজন নির্দেশক, একজন পারফর্মার, একজন সংবাদ পাঠক, একজন সাংবাদিক, এরাই তো ইয়ে। ফলে তাদেরকে আপনি কিভাবে দূরে রাখবেন এইটা। আর তোমার কথায় আরেকটা বিষয় আমরা যেটা দেখেছি খুব, তুমি বলেছো যে আমাকে খুব প্রমাণ করতে হয় যে আমি এটা করছি, তাহলে সেটা হচ্ছে যে মানুষজন ভাবতে পারে না যে তোমার উচ্চতা কত উপরে, মানুষজন ভাবতে পারে না যে তুমি অন্যের সহযোগিতা ছাড়াও বা তুমিও যে নিজে এই কাজটা করে ফেলতে পারো। তবে এইটা পজিটিভ
0: যে পোশাক দিয়ে জাজ করে মানুষ,
1: পোশাক দিয়ে জাজ করে,
0: ডাইরেক্টলি বলে যে তোমাকে দেখে মনে হয় না, এটা কি ধরনের কথা? এত ছেলেকে তো কখনো দেখে কেউ বলে না যে আপনাকে দেখে মনে হয় না আপনি লিখতে পারেন, আপনাকে দেখে মনে হয় না যে আপনি কাফকার বই পড়ছেন কখনো, ও তুমি কাফকাকে চিনো, আচ্ছা আচ্ছা, তোমাকে দেখে মনে হয়, এটা দেখে মনে হওয়ার বিষয় নাকি? হোয়াট ইজ দিস? আমরা না আমরা ড্রেস কোড সেট করে ফেলছি, বুঝছো, যে ভদ্র মেয়ে ফুল হাতা সালোয়ার কামিজ পরবে, খারাপ মেয়ে হাতা কাটা ড্রেস পরবে, ঠিক আছে? তো বই লেখে সুতির শাড়ি পরে টিপ করেই যাইতে হবে বইমালায়, আমি জিন্স টি শার্ট পরে যাওয়া যাবে, হোয়াট ইজ দিস? এটা কেন আমার আমার পোশাক দিয়ে কেন আমাকে মানে ইয়ে করতে হবে যে ভাই আমি ভালো মেয়ে বা আমি খারাপ মেয়ে, এটা কেমন কথা? আমরা তো আলিয়া ভাটের পোশাক নিয়ে জাজ করি না যে আলিয়া ভাট কত কেমন মানের অভিনেত্রী। আজকে দেখো টুইঙ্কল খান্না বই রিলিজ করছে, সে একটা শর্ট স্কার্ট পরে বুক লঞ্চ করতেছে 5-star হোটেলে, সেখানে আপনি বই লঞ্চ করবেন আপনার বটতলায় করতে হবে, শাড়ি পরে টিপ করে। আমার তো ইচ্ছা করতে পারে আমি ওয়েস্টার্নে বুক লঞ্চ করবো, আমার ইচ্ছা করতে পারে, আমার ইচ্ছা করতে পারে, তার মানে কি পরের দিনই আপনারা আমাকে খারাপ বলবেন, আরে এই মেয়ে নিজেকে কি মনে করে ওয়েস্টার্নে বুক লঞ্চ করছে, হোয়াট ইজ দিস, বেয়াদব মেয়ে, কেন, ওয়াই?
1: সেটাই,
0: আমাদের মাইন্ডসেট চেঞ্জ হয় নাই
1: কোনো ভাবে, এটা খুব জরুরি। আমরা আমাদের এখানে প্রমিতাজ লিখেছেন ব্রাইটার থিঙ্কার, যে উজ্জ্বল চিন্তা করে, প্রমিতাজ এখানে অত্যন্ত জনপ্রিয় একজন সংগীত শিল্পী নিউ ইয়র্কে, মোটামুটি আমেরিকাতে, হ্যাঁ বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত, উনি নিজে অত্যন্ত ভালো গান করেন। এ আর রাজু লিখেছেন যে সবাই এক নয় ভাই, আমি এই কথাটা বলতে চাই আমাদের যে আলোচনাগুলো হয়েছে সেটা ব্যতিক্রমকে নিয়ে, সবাই এক নয় এটা আমরা জানি, অনেক ভালো মানুষ আছেন যারা এখনো অ্যাডভান্স চিন্তা করেন, অনেক ভালো মানুষ আছেন যারা ভাবনার এই চিন্তাটাকে প্রথমেই অত্যন্ত পজিটিভলি নেবেন। এবং আমি এটুকু বলতে চাই যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শেষ পর্যায়ে এসে, যে আপনারা একজন মেয়ে এবং একজন পুরুষের মধ্যে বা ছেলের মধ্যে যে কোনো পার্থক্য নাই, আমার মনে হয় ভাবনার কথা থেকে সেই বিষয়টা আপনারা আপনাদের মধ্যে নিতে পারেন। এবং একই সঙ্গে নিজেকে অতটা ডিপেন্ডেন্ট না ভাবাই ভালো। এবং আরেকটা যেটা আমাদের একটু আগে আমাদের একজন বন্ধু লিখেছিলেন যে ছেলেদেরকে কি অলওয়েজ তাদের বয়স বেশি হতে হবে বিয়ে করার জন্য, অলওয়েজ কি তাকে আর্নিং বেশি করতে হবে, অলওয়েজ তাকে বেশি যোগ্য হতে হবে, সেটা নাও হতে পারে, সেটাকে সহজভাবে মেনে নিতে হবে। আবার আমাদের অন্যান্য যারা লিখেছেন, আমরা আশা করি আমরা অনেকক্ষণ ভাবনাকে আটকে রেখেছি, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে থেকে ভাবনাকে পেয়েছি, ভালো লেগেছে, সত্যি সত্যি মিন করছি। কারণ এর মধ্যে হয়তো তুমি একটা গল্পের বই পড়তা, একটা ছবি আঁকতা, কিংবা হয়তো অন্য আমি জানি না তুমি কতটুকু আলোচনা এনজয় করেছো, আমাদের ভালো লেগেছে।
0: শামীম ভাই আমি ভীষণ এনজয় করছি, এবং আপনার সাথে আমার এইভাবে কখনো কথা হয় নাই, আমার মনে হয় আপনার এটা করা উচিত অনেক আর্টিস্টদের সাথে। আমরা তাহলে
1: অনেক আমার কাছের মানুষদের সঙ্গে কথা বলি, এটুকুই আমার
0: এটা আপনি করেন, এটা আপনি করেন, বিকজ হয় না যে আমি আপনার সাথে যেভাবে কথা বলতে পারতেছি সেভাবে তো অনেকের সাথে কথা বলতে পারবো না। আমি জানি যে এরকম অনেকে সেলিব্রিটি আছে যারা আপনার সামনে অনেক অন্যভাবে কথা বলতে পারবে, সো আমরা তাদেরকে অনেক অন্যভাবে জানতে পারবো। আদারওয়াইজ তো ছোটবেলার ঈদ কেমন ছিল আর বড়বেলার ঈদ কেমন ছিল, দ্যাটস অল।
1: হ্যাঁ, মল্লিকা খান মুনা, তিনি এখানকার অত্যন্ত জনপ্রিয় একজন জার্নালিস্ট, তিনি লিখেছেন ভাবনার ভাবনাগুলো শুনে ভীষণ ভালো লাগলো। জেরিন মাইশা, জেরিন মাইশা এখানে নাচ করে, জেরিন মাইশা লিখেছে বিউটিফুল থট আপু, ভেরি ইন্সপায়ারিং, ইন্সপিরেশনাল, আই এম এ বিগ ফ্যান অফ ইয়োর ডান্সিং অ্যান্ড ইয়োর অ্যাক্টিং। আরেকটা ওয়াসিকা আফরিন তো আবার ধন্যবাদ জানিয়েছে। আমার মনে হয় কি, এই যে আমরা আজকে যে কমেন্টগুলো পেয়েছি তাদের কমেন্ট আমরা আগে পাইনি, তার মানে এই যে জেরিন মাইশা এখানে অত্যন্ত আধুনিক একজন তরুণী, এবং সে এখন নিজের মতো করে তার নিজের জীবনটা যাপন করে, করতে চায়, করতে পারে, সে ওই সাহসটা তার আছে। তা মল্লিকা খান মোনা, তিনি নিজেও তার অত্যন্ত সাহসী একজন মানুষ, এখানে সরি নারী পুরুষের ভাবনা থেকে তারা বের হয়ে আসতে পেরেছে। ওয়াসিকা আফরিন নরসিংদীতে থাকে, নরসিংদীতে থেকে নাচ করে, কিন্তু সেও কিন্তু তার নিজের মতো করে তার জীবনটা যাপন করছে। আমরা এই কথাগুলো বলার অর্থ, যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, যদি তার কারোর মধ্যে কোনো পুরুষ থেকে থাকেন যে ধরেন নারীদেরকে ছোট করে ভাবছেন, আমার মনে ভাবনার পরিবর্তন দরকার। কোনো মেয়ে যদি নিজেকে ছোট করে ভেবে থাকেন, সেই ভাবনাটারও পরিবর্তন দরকার। ভাবনা একটা কথা বলেছে যে আমাদের আসলে এগুলো বাদ দিয়ে এগোতে হবে, এবং পুরুষ নারী, নারী অলওয়েজ ডিপেন্ডেন্ট হবে, এই ভাবনাগুলো সরিয়ে ফেলতে হবে। শেষ পর্যায়ে ভাবনা, আমাদের মনে হয় আর দুই মিনিট তুমি কিছু বলতে পারো আমাদের সবার জন্য। আমরা আজকে এমন সব দর্শকদের পেয়েছি, প্রমিতাজ, তারপরে এ আর রাজু, জেরিন মাইশা, মল্লিকা খান মোনা, ওয়াসিকা আফরিন, এরা সবাই খুব চুপচাপ দেখে কথা বলেন, আজকে কথা বলেছে, ধন্যবাদ সবাইকে। এখন ভাবনার শেষ বক্তব্য।
0: বা খুব, এটা এই যে এরা কথা বলে না কথা বলেছে, এটা আমার মনে হয় কি যে কারো কথা বলা উচিত, কেউ কথা বললে আমরা কিন্তু সাহস পাই, কেউ যদি এভাবে বলে তখন হয় কি যে আরেকজন বলতে সাহস পায়। হ্যাঁ, আমাকে যেরকম ইনস্টাগ্রামে অনেকে, ফেসবুকে অনেক মেয়েরা লেখে যে আপু আমি বলতে পারি না এভাবে, আমি চাই না বাসায় থাকতে, আমি কাজ করতে চাই, বা আমি ম্যারিড বাট আমি কাজ করতে চাই, আমি বই লিখতে চাই। আমাকে একজন লিখছে কিছুদিন আগে, আপু আমি বই বের করতে চাই কিন্তু আমার হাজবেন্ড দিবে না, আপনার কি কোনো উপায় আছে? আমি বলছি আপনি আমাকে পাণ্ডুলিপি পাঠান, আমি আপনার বই বের করব।
1: সেটাই সেটাই,
0: আপনি আমাকে পাঠান পাণ্ডুলিপি, আমি কথা বলবো। তো মানুষ না চায়ও, মানুষ কিন্তু
1: হাজবেন্ড দিবে না মানে কি, আমি বই লিখবো, আমি বের করবো, আমি হাজবেন্ড দিবে না,
0: আমার হাজবেন্ড দিবে না। হ্যাঁ, তো এই ধরনের আমি অনেক মানুষকে পাই, কিন্তু আমি আসলে বলতে চাই কি যে মেয়েদের আয়নায় নিজেকে দেখা উচিত এবং নিজের প্রতি বিশ্বাস রাখা উচিত। আর এই যে আমার মা কি বলবে, আমার বাপ কি বলবে, আমার প্রেমিক কি বলবে, আমার বয়ফ্রেন্ড কি বলবে, এটা ভাবাই উচিত না। আর এটাও ভাবা উচিত না যে আমার হাজবেন্ডই আমার সবকিছু করবে। আর তুমি কেন দুজন একসাথে করো না, ইটস ফাইন,
1: সেটাই,
0: দুজন একসাথে, দুজন একসাথে করো, দুজন একসাথে একটা গাড়ি কিনো, দুজন একসাথে একটা ফ্ল্যাট কিনো, সো হোয়াট, ওইটাতে আরো আরামটা হয় বেশি। আমি একজনের কাঁধের উপর বসে আছি, ও আমারে খাওয়াবে, আমি বসে বসে খাবো, আমার দরকারটা কি ভাই?
1: সেটাই,
0: তাহলে তো আর কোনো সেলফ রেসপেক্ট থাকলো না। আমার দায়িত্ব কেন আমার বাপের নিতে হবে, তারপর আমার জামাইয়ের নিতে হবে? আমার দায়িত্ব আমি নিবো, বরঞ্চ আমি ওদের দায়িত্ব নিবো।
1: করেক্ট করেক্ট,
0: আমি ওদের দায়িত্ব নিতে চাই, আমার দায়িত্ব কারো নেওয়ার দরকার নেই।
1: হ্যাঁ, এই ভাবনাগুলো আসলে কনভে করে সেটা নিজের মধ্যে নিয়ে সেইভাবে আসলে অ্যাক্ট করতে হবে। কারণ শুধু শুধু আপনি আজকে যদি বাংলাদেশের কোনো একটা প্রত্যন্ত অঞ্চল থেকে দেখেন, তাহলে সেখানে বসে আপনি সেই ভাবনাগুলো নিজের মধ্যে নিয়ে নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে হবে এবং সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, যাতে আপনি এই কথাগুলো উচ্চারণ করে সেটাকে আপনি আবার ধরে রাখতে পারেন। তো আমরা, আমার মনে হয় যে আমরা আরেকদিন কথা বলবো ভাবনা। আমরা 1 ঘন্টা 15 মিনিট কথা বলেছি, আমার কাছে মনে হয় যে 5 মিনিট কথা বলেছি।
0: আমারও তাই মনে হচ্ছে শামীম ভাই, আপনি তাড়াতাড়ি আসেন তো দেশে।
1: হ্যাঁ হ্যাঁ, আমরা আসবো, দেখা হবে ভাবনা। আমরা তাহলে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।
0: থ্যাংক ইউ সো মাচ,
1: থ্যাংক ইউ ভাবনা।
2: আকাশে তুলকালাম মেঘে যেন বাজি ফোটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল। ঘরে বৃষ্টির ছাট এলেও জানালাগুলো বন্ধ করিনি, আলো নেভানো অন্ধকারে থেকে থেকে ছিলিক দেওয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ।

0: সুপ্রিয় দর্শক, রেডিও শ্রীধর বাংলা ইউএসএ শুভেচ্ছা জানবেন। আশা করি সবাই খুবই ভালো আছেন, আর সবার ভালো লাগে কে আরো বাড়িয়ে দেওয়ার জন্য আমি রুস্তা জাহিন আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে চমৎকার একজন অতিথিকে নিয়ে। এবং তিনি আর কেউই নন, দেখেই বুঝতে পারছেন, আমাদের সকলের পছন্দের এবং আমাদের অত্যন্ত পরিচিত মুখ, শারমিন দীপু আপু। দীপু
1: হ্যালো,
0: আপু, অনেকদিন পর আপনার সঙ্গে দেখা, খুবই ভালো লাগছে, কেমন আছেন?
1: আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? অনেকদিন পরে বলতে, দিস ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই মিন ত্রিতাল বাংলা ইউএস এর রেডিও সেন্টার, বা এনিওয়ে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম হিয়ার, সো খুবই ভালো লাগছে। ইয়া, ডেফিনেটলি। কেমন আছো তুমি?
0: আমি ভালো আছি, আর আমার সামনে এত চমৎকার একজন মানুষ বসে আছে, তো আরো বেশি ভালো আছি।
1: থ্যাংক ইউ।
0: তো এই মুহূর্তে আপু কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে?
1: এই মুহূর্তে ইউএসএ থেকে যুক্ত আছি, সো ইয়া, ক্যালিফোর্নিয়া থেকে আছি আমি এখন। ক্যালিফোর্নিয়াতে গতকালকে আমি একটা শো করেছি, সো এখন ওখানেই অবস্থান করছি। সো ইয়া, ফ্রম ইউএসএ।
0: আমি যতদূর জানি যে আপু কিন্তু এখন বাংলাদেশ থেকে আমাদের লন্ডনের প্রবাসী হয়ে গেছেন, বা লন্ডনবাসী বলা যায়, বাংলাদেশ ছেড়ে আপু আমাদের ছেড়ে লন্ডনে চলে যাওয়া। তো লন্ডন এবং ক্যালিফোর্নিয়া বা দেখা যাচ্ছে যে অন্যান্য জায়গায় স্টেজ পারফরমেন্স, এগুলো ব্যালেন্স করা হয় আসলে কিভাবে?
1: এই যে যেভাবে চলছে সেভাবে, কাজ থাকে না যে আমরা বলি আসলে যে পাখি পাখি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যায় উড়ে উড়ে, আমরা মানুষরাও মানে প্রায় ওরকমই একটা পাখির মতো দেখা যায়। উই আর হিয়ার টুডে, অন দ্য আদার ডে ওয়াজ সামওয়্যার এলস। সো ইয়া, ম্যানেজ হয়েই যায়, একটু করতে হয় আর কি, একটু প্যাচ আপ করে ম্যানেজ করতে হয়,
0: কাজের খাতিরে অনেক কিছু কিছুই আমরা করে থাকি।
1: সেক্রিফাইস করতে হয় আসলে। হ্যাঁ, যদি আর্টিস্ট হয়, লাইক আমাদের যে লাইফস্টাইল বা আর্টিস্টদের যে লাইফস্টাইল, নাথিং ইজ ফর্চুনেট, সবকিছু আনফর্চুনেট আমাদের জন্য। উই ডোন্ট নো টুমোরো ওয়্যার উইল
0: খুবই
1: বি
0: আনসার্টেন আমাদের ব্যাপারগুলো,
1: এক্স্যাক্টলি
0: আজ বাংলাদেশ, তো কাল লন্ডন, এর পরের দিন হচ্ছে ইউএসএ।
1: এক্স্যাক্টলি অ্যান্ড ইটস নাইস, আই লাইক ইট।
0: এটাই আসলে অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা ভালো লাগা। তো আপুকে কোন বিশেষণ দিয়ে আমি আজকে শুরু করব বুঝতে পারছি না, কারণ আপু একাধারে একজন কণ্ঠশিল্পী, মডেল, অভিনেত্রী, এবং পড়াশোনা। আমি শুরুতেই বলে দিচ্ছি যে আপু কিন্তু পড়াশোনার জন্য লন্ডনে থাকা, ল পড়া হচ্ছে। তো এত কিছু ব্যালেন্স করা, এটা আসলে কিভাবে করা হয়?
1: মানুষ বলে না যে তোমার অনবদ্য ইচ্ছা বা অনবদ্য চাহিদা থাকলে তুমি পৃথিবীর যে কোনো কিছু এ প্রান্ত থেকে ও প্রান্ত হাসিল করতে পারবে, সো দ্যাটস নো প্রবলেম। এটা আসলে ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে, বিকজ মানে আমার ইচ্ছা শক্তি ছিল যে আমি ওই পর্যন্ত যাব, দ্যাটস ওয়াই আম হিয়ার। আমি যদি মনে করতাম না আমি এতটুকুতেই হ্যাপি, তাহলে কিন্তু মানে অতটুকুতেই হ্যাপি থাকতাম। সো এটা আসলে যার যার ইচ্ছা শক্তি আমি বলবো।
0: বাহ, চমৎকার। তো এই যে এতগুলো সেক্টরে আসলে একসঙ্গে কাজ করা, কোনটাতে আপু বেশি কমফোর্ট ফিল করেন, যে এই সেক্টরটা একটু বেশি ভালো লাগে ওইটা থেকে, এমন কি কিছু আছে কিনা?
1: টু বি ভেরি অনেস্ট, আমার যেই দুইটা প্রফেশন বা যেই তিনটা প্রফেশন, আমি আসলে সবগুলো প্রফেশনকেই সমানভাবে এনজয় করি, বিকজ এক একটা সেক্টরের কাজ এক এক রকম। সো তুমি যখনই একটা সেক্টরে কাজ করতে যাবা, সো ইউ আর গিভিং ইউর 100%, দেন ইউ এনজয়িং ইট।
0: বাহ, চমৎকার। তো এই যে সঙ্গীতের, সঙ্গীতে আসার গল্প, সঙ্গীত শিল্পী, এত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী হয়ে ওঠা, এই আমি জানি যে আপনি সেই 5 বছর বয়স থেকে গান শিখছেন বা গানের তালিম নিচ্ছেন, কিন্তু এই জিনিসটা আসলে কার হাত ধরে, বাসা থেকে বা পরিবার থেকে কার অনুপ্রেরণা? কারণ বাবা তো ছিলেন ইঞ্জিনিয়ার এবং মা ছিলেন রাজনীতিবিদ, সাংস্কৃতিক অঙ্গনের ছোঁয়াটা আসলে কিভাবে আসলো?
1: এটারও এর পেছনে একটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে যে আমার মায়ের খুব ইচ্ছা ছিলেন যে তিনি কখনো গান করবে, তো আসলে পারিপার্শ্বিকতায় বা হোয়াট এভার সেভাবে হয়তো বা হয়ে ওঠেনি, তো তার ইচ্ছাটাই আমি মানে পূরণ করেছি। আমার মার অবদানে আসলে আমি গান করা, সে সে চাইতো যে আমি তাকে শুধু শুধু বসে বসে গান শোনাবো, আমি যে আসলে প্রফেশনালি সিঙ্গার হয়ে যাব এরকম কোনো ইন্টেনশন ছিল না, বা আমার কোনো আইডিয়াও ছিল না যে আমি সিঙ্গার হয়ে যাব। বাট একটা সময় পরে দেখা গেল যে না, আমি প্রফেশনালি সিঙ্গিং এ ঢুকে গেলাম, অ্যান্ড দেন ইয়া,
0: আচ্ছা আচ্ছা,
1: চলছে আজ পর্যন্ত।
0: তার মানে ভালো লাগা থেকে শুরু, এখন প্রফেশন হিসেবে নিয়ে নেওয়া।
1: রাইট,
0: তাহলে একটা প্রশ্ন কিন্তু চলেই আসে যে নজরুল গীতি করছেন, ফোক গান করছেন, আধুনিক গান করছেন, মানে সব ক্ষেত্রেই দেখা যায় যে সঙ্গীতের সব সব ক্ষেত্রে আপনার সরব উপস্থিতি। কিন্তু যে জিনিসটা বেশি দেখা যায় যে ফোক গানগুলো আপনার একটু বেশি করছেন, তো ফোক গানের প্রতি ভালো লাগাটা কিভাবে?
1: আসলে এটা যে কিভাবে হলো সেটা আমি নিজেও বলতে পারবো না, বাট এটা আমার ফিলিংস। সেটা হচ্ছে যে আমি যখন ছোট, তখন থেকে যখন আমি গান করি, আমি অল কাইন্ডস অফ গান করতাম, নজরুল, রবীন্দ্র, দেশাত্ম, পল্লীগীতি, ভাওয়া, এভরিথিং। এন্ড মাঝে মাঝে হিন্দিও করা হয়, কিন্তু দেখা গেল একটা সময় পরে গিয়ে যখন আমার মধ্যে যে গানটা কি সেই জিনিসটা বোঝার যে বোধ আমার মধ্যে সৃষ্টি হলো, যে গানের আসলে মিনিং কি, গানটা কি, এটাতে কি বোঝাচ্ছি আমি, এই বোধটা যখন আমার মধ্যে মানে চলে আসলো বা আমি বুঝতে শিখলাম, তখন থেকে ফোক গানটা আমাকে খুব বেশি টানে। মানে আমি ফোক গানের মধ্যে মাটির গন্ধ, আমাদের কালচার, প্রেম, বিরহ, আনন্দ, দুঃখ, বেদনা সবকিছু খুঁজে পাই। টু বি ভেরি অনেস্ট, ইটস আ হিউজ প্ল্যাটফর্ম টু এক্সপ্রেস ইউর ফিলিংস টু আদার ওয়ান,
0: মানে নিজের ফিলিংস এবং দেশের প্রতি ভালো লাগা বা ভালোবাসা।
1: সবকিছু। তুমি দেখো একটা মানে ফোক গানের কিন্তু অনেক ঘরানা আছে, যা তার মধ্যে আছে বিচ্ছেদ, আছে প্রেম বিচ্ছেদ, আছে রোমান্টিক, আছে কিছু, আছে যে পীর নবীদের শান আছে, খাজা বাবার গান আছে, তারপরে নবীর শান আছে, মানে অনেকগুলো ঘরানা আছে, আধ্যাত্মিক আছে, মরমী আছে। তো এই ঘরানাগুলোর মধ্যে তুমি যখন তোমার ফিলিংস তুমি এক্সপ্রেস করতে যাবা, তুমি যেই গানটা চাও আসলে দেখবো তুমি ওই ঘরানাতে ওই গানটাই পেয়ে গেছো। সো ইটস ম্যাচড উইথ ইয়র এক্সপ্রেশন বা উইথ ইয়র সিচুয়েশন, দ্যাটস ওয়াই যেটা খুব তোমাকে কানেক্ট করে, খুব সহজ সরল কথার মাটির সুরের
0: নিজের
1: গান।
0: ভিতরের ইমোশন গুলো ফুটে উঠে,
1: এক্স্যাক্টলি
0: আমার মনে হয় এটা বেশি দর্শক দর্শকও বেশি পছন্দ করে,
1: রাইট,
0: যে কোন একটা গান হচ্ছে গানের শিল্পী তার এমন কিছু তার গানের মাধ্যমে ফুটিয়ে তুলছে যা আসলে একজন অডিয়েন্স হিসেবে আমিও চাই কেউ বলুক, সুর দিয়ে
1: মানুষ
0: বলুক।
1: কিন্তু, অডিয়েন্স কিন্তু সরল ভাষার সরল সুরের গানটাকে বেশি টানে, কারণ যে কথাগুলো সরল, যেই গানের সুরটা সরল, সেই গানটা তার কাছে প্রিয়, কারণ সেই গানটা সে ভালোভাবে গাইতে পারছে,
0: গাইতে
1: ভালোভাবে
0: পারে
1: বুঝতে পারছে। কিন্তু একটু কঠিন গান হলে, একটু কঠিন সুর হলে সেটা কিন্তু আমাদের যে দর্শক, আমাদের বাংলার যে দর্শক, তারা সেটা নিতে চায় না সেরকম ভালোভাবে। আর সহজবোধ্য কথাই আমার মনে হয় যে সবচেয়ে বেটার সবসময়।
0: আসলে, কারণ গানগুলো তো কোনো একটা শ্রেণীর জন্য আসলে তৈরি হয় না,
1: হয় না,
0: সমাজের সব শ্রেণী পেশার মানুষ যেহেতু গান শুনে, সবার জন্যই আসলে সহজবোধ্য যেগুলো হয়। তো গানের কথা যেহেতু হচ্ছে, দীপু আপুর কাছ থেকে এখন একটা গান শুনে নিলে কেমন হয়?
1: আচ্ছা। হ্যাঁ, যেহেতু গানের মানুষ, আজকে গানেরই আয়োজন, অবশ্যই গান তো শোনাবই। কি গান শুনবে বলো?
0: শুরুতে আপনার পছন্দের একটা শুনবো, তবে শেষে তখন দর্শকদের চাহিদা অনুযায়ী একটা শুনতে পারি।
1: আচ্ছা, আমার পছন্দ অনুযায়ী তাহলে আমি যেটা করব, আমার রিসেন্টলি একটা গান লাস্ট লাস্ট উইকে রিলিজ হয়েছে, আমার মৌলিক গান। গানটি
0: বাহ,
1: লিখেছেন
0: চমৎকার।
1: আমাদের লন্ডন প্রবাসী, ওনার সুর করা হচ্ছে আমার খুব কাছের ছোট ভাই আকাশ মাহমুদ, এবং কম্পোজিশন আকাশ মাহমুদের করা। তা আমি ওইখান থেকে একটা অন্তরা একটু শোনাচ্ছি সবাইকে।
0: অবশ্যই
1: আর এই গানটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে শারমিন দীপ অফিসিয়াল পেজে আছে, সো যে কেউ চাইলে একটু ওখানে ব্রাউজ করলেই পেয়ে যাবে।
0: অবশ্যই,
1: আমি একটু করে শোনাচ্ছি।
0: আমরা ওই একটুটা একটু শুনে নেই।

মনে, বুকের ভিতর ছিল তার বাসা, তার নিয়া ঘর বানামো ছিল যে আশা।

0: আছে কি আমায় মনে। আছে,
1: বাহ,
0: থ্যাংক ইউ।
1: চমৎকার, মনে রাখতেই হবে। এত মিষ্টি একজন মানুষ, এত মিষ্টি করে যখন গান গায়, দর্শক শ্রোতা সবারই আসলে মনে রাখতে হবে।
0: থ্যাংক ইউ,
1: চমৎকার আপু,
0: থ্যাংক
1: অসাধারণ।
0: ইউ।
1: যেহেতু মৌলিক গানের কথা বললেন, তো আপনার কিন্তু প্রায় 25টার উপরে অ্যালবাম রিলিজ হয়েছে, নতুন অ্যালবাম আমরা কবে পাচ্ছি?
0: এখন তো আসলে হচ্ছে গিয়ে যে অ্যালবাম গুলো, আমার কিন্তু টোটাল কমপ্লিট অ্যালবাম আছে বাজারে 6টা, কাজ
1: আচ্ছা,
0: হচ্ছে যে অ্যালবামের দিন তো এখন আর নাই,
1: না,
0: সেটা তুমিও
1: সবকিছু
0: জানো।
1: অনেক বেশি ইউটিউব প্ল্যাটফর্ম হয়ে গেছে।
0: এক্স্যাক্টলি, এখন সব ভার্চুয়াল প্ল্যাটফর্মে চলে গেছে, তো এখন ওই আগের দিনের মতো সিডি সিডি প্লেয়ার দিয়ে গান বাজানো বা টেপ রেকর্ডার দিয়ে গান বাজানোর ওই চলটা আসলে নাই বললেই চলে। তো সেই কারণে যেটা করা হয় যে সিঙ্গেল সিঙ্গেল ট্র্যাক করা হয়
1: আচ্ছা,
0: এবং সেটা ভিজুয়াল করা হয়, কারণ আমরা ডেফিনেটলি উই গোনা পুট দিস আপ অন ইউটিউব। সো যখন একটা ইউটিউবে চলে যায় তখন আমরা টোটাল অ্যালবামটাকে দিতে পারি না,
1: হুম
0: সো
1: হুম
0: সেই কারণে কমপ্লিট অ্যালবাম আছে আমার 6টা এই আর কি। তো সিঙ্গেল ট্র্যাকের মধ্যে আমার মোর দেন 30 আমার মৌলিক সিঙ্গেল ট্র্যাক, এবং আমার তো মনে হয় হাজারের উপরে আছে আমার কাভার করা সং, যেগুলো বেসিক্যালি আমি করে
1: হুম
0: থাকি
1: হুম
0: বিভিন্ন টেলিভিশন
1: আচ্ছা,
0: লাইভ বা আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে, বাট আমার নিজের মৌলিক আছে প্রায় 35 অ্যাবোভ।
1: বাহ, অসাধারণ। তার মানে মাত্রই কিন্তু একটা মৌলিক গান করলেন, এটা তো রিলিজ হয়ে গেছে,
0: এটা রিলিজ হয়েছে, ইটস জাস্ট ইটস বিন 6 ডেজ অনলি,
1: তার মানে
0: সিক্স
1: একদম নতুন
0: বাই
1: গান,
0: সিক্স ডেজ একদম ব্র্যান্ড নিউ গান। হ্যাঁ,
1: একদম ব্র্যান্ড নিউ একটা গান আজকে আমরা শুনে ফেললাম, চমৎকার। তো এই যে আপনার গানগুলোতে যে জিনিসটা আমরা আসলে দেখি, যে গানের পিছনেও যে গানের সামনেও, সে ক্যামেরার সামনে পিছনে দুই জায়গাতে কাজ করতে কেমন লাগে?
0: আমার তো খুব ভালো লাগে, কাজ আমি মনে করি যে যেহেতু ভিজুয়ালের একটা যুগ চলে এসেছে, গানটা এখনো শুধু শুনবার বিষয়ের মধ্যে আসলে নেই, এটা দেখবারও একটা বিষয় হয়ে গেছে এখন। সো আমি মনে করি যে আমার যে অক্লান্ত পরিশ্রম, যে আমি আমি যেভাবে গানটাকে একদম মানে জন্মের শুরু থেকে লালন পালন করে আমার কণ্ঠে ধারণ করে রেকর্ডিং করে যে আমি দর্শকের কাছে উপস্থাপন করছি, আমার কাছে এটা আমার পার্সোনাল পারসেপশন যে আমি কেন না আমার গানটাতে আমি নিজেই ভিজুয়ালাইজেশন করব, কাজ এটা আমার রাইট অ্যান্ড এটা আমার আমি আই ডিজার্ভ ইট, কারণ আমার
1: যে
0: গানে
1: আমি
0: অন্য
1: আমি পেছনেও থাকবো এবং কেন দর্শক আমাকে সামনে থেকে দেখবে না?
0: সামনে থেকে দেখবে না, রাইট, সেই জায়গা থেকে আমি সব সময় মেনটেন করি আমার যত গান আছে। হ্যাঁ, ডেফিনেটলি আমার সাথে কো আর্টিস্ট থাকে, আমার কো মডেল মেয়ে ছেলে মডেল থাকে, ডেফিনেটলি আই মেক দ্য স্টোরি লাইক দ্যাট। আর তুমি আরেকটা জিনিস জানবে যে আমার যতগুলো মিউজিক ভিডিও আছে, এই সব মিউজিক ভিডিওর যে কনসেপ্ট, যে ভিজুয়ালাইজেশনের যে টোটাল ফার্স্ট টু লাস্ট কি হবে স্টোরি, ইটস অল ফ্রম মি, আমি নিজে ডিজাইন করি
1: আবার
0: সব।
1: কোরিওগ্রাফারও আপনি?
0: এক্স্যাক্টলি,
1: আরে
0: সবকিছু
1: বাহ,
0: আমি
1: নতুন
0: ডিজাইন
1: নতুন
0: করি।
1: আরেকটা তাহলে পরিচয় আজকে আবিষ্কৃত হলো। এত গুণের অধিকারী একজন মানুষ যে গানের কোরিওগ্রাফিও সেই করছে, চমৎকার।
0: ট্রাই করি, কাজ আমি মানে গানের সাথে ছন্দের সাথে মিল রেখে, গানের স্টোরিটার সাথে মিল রেখে সেরকম ভাবে ভিজুয়ালাইজেশনটা করি আর কি।
1: এই
0: সো
1: জন্যই হয়তো আমরা এত ক্রিয়েটিভ কাজগুলো পাচ্ছি।
0: ডেফিনেটলি আমার যারা ডিওপি থাকে তাদেরও এখানে মানে আমি শুধু তাদেরকে বলি যে আমি এই টাইপের চাচ্ছি, তো থাকে না যে এটার মধ্যে একটু টুইস্ট যেটা সেটা তারা ক্রিয়েট করে, সো ডেফিনেটলি তাদেরও সমানভাবে তাদেরও স্টোরিটা মেক করা, এবং সবচেয়ে যেটা কঠিন পার্ট সেটা হচ্ছে মিক্সিং করা, স্টোরিটাকে একসাথে মিক্স করা, হোয়াট এভার আই ওয়ান্ট ওটা তারা করে, ডেফিনেটলি তাদেরও একটা ক্রেডিট রয়েছে, ডেফিনেটলি একটা বড় মাপের ক্রেডিট রয়েছে, বাট আমি তাদেরকে এটা শুধু বলে দিই যে আই ওয়ান্ট ইজ লাইক দা। সো ইয়া,
1: বাহ, চমৎকার। তো এই যে গানের কথা বলতে বলতে আমার একটা জিনিস মনে পড়লো, যে আপু কিন্তু আগে প্লেব্যাক করেছেন যখন বাংলাদেশে ছিলেন, বেশ কিছু ছবিতে প্লেব্যাক করা হয়েছে, এবং আমাদের আর্টিস্ট যারা সঙ্গীত অঙ্গনে আছে তাদের কিন্তু প্রত্যেকের একটা সুপ্ত আসলে আগ্রহ থাকে যে বড় পর্দায় কাজ করা। নিজের তো একক বা মৌলিক বের হবেই, কিন্তু বড় পর্দায় প্লেব্যাক করা বড় বড় মুভিতে। তো নেক্সট প্লেব্যাক কবে পাচ্ছি, বা এমন কোনো ইচ্ছা আছে কিনা যে এই নায়ক অথবা এই নায়িকার অথবা এই ডিরেক্টরের কোনো মুভিতে প্লেব্যাক করার?
0: আসলে এটা তো টোটালি একটা আনফর্চুনেট ব্যাপার, আমি আই কান্ট সে রাইট নাও, কাজ এমন হতে পারে যে আসলে মুভিগুলো যেমন ভাবে সৃষ্টি হয়, মুভিগুলোর স্টোরি বা গানগুলো যেমন ভাবে সৃষ্টি হয়, সেটা হয় যে একটা মুভির স্টোরি থাকে, স্টোরিতে একটা গান থাকে, সেই গানের স্টোরিতে কেমন একটা ভয়েস ডিমান্ড করে, এটা টোটালি আসলে ডিরেক্টরের ব্যাপার। সো যদি আমার ভয়েসের সাথে মনে হয় যে না, এই গানটাতে আমার শারমিন দীপুর ভয়েসটা লাগবে, সো ডেফিনেটলি আই উইল গেট ইট। এটা হচ্ছে আমার পারসেপশন। তাছাড়া আমি এর আগে প্লেব্যাক করেছি বড় পর্দায়, মানিক চান বাংলাদেশ নামে ছবি, যেটা এখনো রিলিজ হয়নি, এটা আপকামিং, এখনো কাজ চলছে। তো ওই ওই ছবিতে আমি দুটো গান করেছি। কলকাতাতে একটা বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় একটা ছবি, তো সেখানে পূজা চেরি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। আমি আসলে জানি না হু ইজ গোনা বি দ্য অ্যাক্টর, ইজ গোনা বি অঙ্কুশ অর সামওয়ান এলস, আই ডোন্ট নো, ইটস নট ডান ইট, বাট আমার সাথে এগ্রিমেন্ট হয়ে গেছে লাস্ট টাইম আমি যখন বাংলাদেশে ছিলাম, তখন আই বিন টু ইন্ডিয়া, আমার কিছু প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে যাওয়ার পরে সেই সুবাদেই তাদের সাথে আমার মিটিংটা হয়ে গেছে, সো ইটস অল ফিক্সড। যখন সবকিছু মহরত টহরত হয়ে যাবে, সো আই থিঙ্ক উই উইল গো ফর দ্যাট।
1: চমৎকার, বাংলাদেশের প্লেব্যাক তো শেষ, ইন্ডিয়াতেও প্লেব্যাক হয়ে গেল, এখন বাকি হচ্ছে বলিউড, যেহেতু হিন্দি গান করা হচ্ছে। হ্যাঁ, হোপ ফর দ্য বেস্ট। আমরা আসলে তাই আমাদের প্রত্যাশা যে দীপু আপুর কোন গান আমরা খুব শীঘ্রই হিন্দিতে বলিউডের প্লেব্যাকে শুনবো।
0: ইনশাল্লাহ ইনশাল্লাহ।
1: বা তার মানে যেই ব্যাপারটা, যে আপনি কিন্তু দীপু আপু, অনেকের থাকে কি যে ছোটবেলা থেকে লোকাল জায়গা থেকে গান শিখছে বা গান শুরু, তো আপনার ব্যাপারটা কিন্তু ভিন্ন। ছোটবেলা থেকে রেডিও বা বাংলাদেশের বড় বড় শিল্পীদের কাছে থেকে আপনার তালিম নেয়া বা শিখা, যেমন আব্দুর জব্বারের মতো শিল্পী থেকে আপনার তালিম নেয়া, ইটস ইউনিক একটা ব্যাপার।
0: এটা আমার, এটা বলতে পারো যে কাইন্ড অফ আমার ভেরি ভেরি গুড লাক, যে
1: হুম হুম
0: মানে ওনাদের মতন বা ওনার মতন এত গুণী একজন, যেমন আমার যারাই আমার টিচার ছিলেন, জোসেফ কমল রড্রিক্স, উনি ছিলেন আমার নজরুলের টিচার। সো উনি আমাকে, হ্যাঁ উনি আমাকে নজরুল শেখাতেন, স্পেশালি উনি আমাকে নজরুল ক্লাস করাতেন। দেন আব্দুল জব্বার স্যার, উনি তো ডেফিনেটলি আমার একদম হাতে খড়ি যেটাকে বলে। তার আগে আমি রেডিওতে গান করতেন অনেক আগে, আতিকুল ইসলাম নামে একজন, ওই সময়টাতে ব্যাক ইন 2001-2 এর দিকের কথা, ওই সময়টাতে উনি ছিল বাংলাদেশ টেলিভিশনে, যদি কোনো প্রোগ্রাম হতো তাহলে তাকে ছাড়া হতো না এরকম। তো ওনার কাছ থেকে আমার প্রথম হাতে খড়ি, আর তারপরে হচ্ছে কি আব্দুল জব্বার স্যারের কাছে আমি শিখি, উনি আমাকে বাসায় এসে গান শিখাতেন, আমি খুব মিস করি তাকে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আর তারপর থেকে
1: এটা
0: যেমন
1: আসলে কিভাবে সম্ভব হলো আপু, এত বড় একজন
0: আমি জানি না,
1: মানুষের কাছ থেকে?
0: আমি জানি না, আমি একদিন একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমি ফেরদৌসী আন্টির কাছে গান শিখেছি, তুমি হয়তোবা মনে থাকবে তোমার, ফ্রাইডেতে সকালে একটা প্রোগ্রাম হতো সবসময় বিটিভিতে, এভরি ফ্রাইডে 9 o'clock ইন দ্য মর্নিং, আমি সেখানেও ফেরদৌসী আন্টির কাছে গান শিখেছি, বাট সেটা খুব অল্প সময়। তো একদিন একটা
1: ছোট বাচ্চাদের নিয়ে যে তার একটা প্রোগ্রাম হতো,
0: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি,
1: হ্যাঁ
0: তো আমি আসলে আমার লাইফে অনেক বড় বড় গুণীজন, তাদের আশীর্বাদ আমি পেয়েছি, তাদের দোয়া আমি পেয়েছি, যেমন এন্ড্রু কিশোর দা, ওনার অনেক দোয়া আমি পেয়েছি, তার সাথে আমি একই স্টেজে আমার অনেকবার তার সাথে ডুয়েট গান করার ভাগ্য সৌভাগ্য হয়েছে ইন্ডিয়ার স্টেজে, বাংলাদেশের স্টেজে। সো আমি ভেরি গ্রেটফুল টু দেম যে তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে, সেটা অবশ্যই। তো আব্দুল জব্বার স্যারের কাহিনী হচ্ছে যে আমি একদিন একটা প্রোগ্রামে যাই, ছোট মানে একদম ছোটখাটো ঘরো একটা প্রোগ্রামে, তো সেটা ছিল আমার মামার, মামা এন্ড মামির অ্যানিভার্সারিতে, তো তখন ইনি আসছেন, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমার এখনো সবকিছু স্পষ্ট মনে আছে। তো ওই দিন আমার আম্মু বলছিল যে জাব্বার ভাই আমার মেয়ে তো গান করে ছোট, আপনি একটু শুনেন ওর একটা গান। তা আমি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটা করেছিলাম, এবং সে এই গানটা শুনে বলছিল, এই শোন তোকে আজকে থেকে আমি গান শিখাবো, তুই আজকে থেকে আমার মেয়ে,
1: মাই গড,
0: তুই আজকে থেকে
1: আচ্ছা
0: আমার মেয়ে, তোকে আমি আজকে থেকে গান শোনাবো। আব্দুল জব্বার স্যার কিন্তু উনি একটু মানে এমন পার্সোনালিটির একজন মানুষ ছিলেন যে সে যদি কিছু বলে ডেফিনেটলি হি ডু দা। তো তারপর থেকেই উনি সেই ভূতের গুলি ওনার বাসা ছিল, ওখান থেকে

0: দিয়েছিল, যে কোনো একটা ক্লাস দিয়েছিল। তো ক্লাসটা দেওয়ার পরে আমি ডায়েরি দেখে আমি গানটা করছিলাম, তো উনি আমাকে মানে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছিল, আমার আই রিমেম্বার দ্যাট, আই উইল নেভার ফরগেট ইট ইন মাই লাইফ। বলেছিল ডায়েরি দেখে কিসের গান,
1: আচ্ছা
0: ডায়েরি দেখে কিসের গান। সেদিনের পর থেকে আমি জীবনে আর কোনোদিন ডায়েরি দেখে গান করি নাই, স্টিল নাও
1: বাহ,
0: আমি যে কোনো গান, নো ডায়েরি, নো ডায়েরি।
1: অসাধারণ! এটা কিন্তু খুব রেয়ার একটা জিনিস। আমরা ছোটবেলায় আমি যখন দেখতাম কাউকে যদি গান করতে বলা হতো, ব্যাগ থেকে শুরুতে ডায়েরিটা খুলতো, ডায়েরি ছাড়া তারা অচল। বর্তমানেও দেখি আমরা, যেটা অনেক বড় বড় সিঙ্গার, ডায়েরি ছাড়া তারা একেবারে অচল। এটা
0: না
1: কিন্তু
0: আমি
1: খুব
0: ডায়েরিতে
1: রেয়ার একটা
0: একদমই
1: জিনিস।
0: আনকমফোর্টেবল, ইভেন দো আমার সামনে যদি ডায়েরি থাকে আমি মেসড আপ হয়ে যাই, যে আমি এখন কি কি করব, কি ডায়েরি দেখব না গান করব, আমি মেসড আপ হয়ে যাই, মানে ইটস নট লাইক মি, এটা আর কি।
1: অসাধারণ! গানের কথা তো হচ্ছে, গানের কথা বলতে বলতে আমার আরো একটা গান শোনার ইচ্ছে জাগছে। দীপক, দীপু আপুকে আবারও অনুরোধ করব আরেকটা গান শোনানোর জন্য।
0: আরেকটা গান শুনবা, কি গান শুনবা?
1: আপনি তো ফোক গান বেশি করেন, তো ফোকই শুনি।
0: আচ্ছা আচ্ছা, আমার খুব পছন্দের একটা গান আমি গাই, একটুখানি ভালো লাগবে। এটা বাউল সালাম সরকারের লেখা এবং সুর করা একটা গান, আমার কাছে খুব পছন্দের। এটা হচ্ছে একটু বিচ্ছেদ ঘরানার গান, তো গাইছি।
1: ওকে,
0: কেন হলো দেখারে তোমারে দেখলাম,

0: দিলাম।
1: অসাধারণ দীপাপু, আরো একটা চমৎকার গান শুনলাম, অসাধারণ, আসলেই বিচ্ছেদের গান।
0: এটাকে
1: আচ্ছা,
0: বলা যায় যে বিচ্ছেদের পরের ভার্সন, যেন বিচ্ছেদ শেষ হয়ে গেল, এখন মনে হয় যে আসলে তাকে ছাড়া বেঁচে থাকাটা খুব কষ্ট,
1: অসম্ভব।
0: অসম্ভব, এরকম কিছু একটা ব্যাপার। তো সেই
1: আচ্ছা,
0: ফিলিংসটাই এক্সপ্রেস করেছে এখানে।
1: চমৎকার। দীপু আপু, শুরুতেই যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে বাংলাদেশ ছেড়ে দীপু আপু এখন লন্ডনের অধিবাসী হয়ে গেছে, এর পিছনে কারণ কিন্তু লতে পড়ার জন্য।
0: আসলে লন্ডনের আমি হয়ে যাইনি, আই এম জাস্ট হিয়ার ফর সাম টাইম, ওয়েন আই
1: ওকে,
0: ফিনিশ মাই ডিগ্রি আই উইল বি ব্যাক টু মাই কান্ট্রি।
1: আমরা আমাদের বাংলাদেশে আমরা ফেরত পাবো, তাই তো?
0: একদম একদম, নো কোয়েশ্চেন, নো কোয়েশ্চেন।
1: ওকে,
0: নাও দেখো যে আমি কি করছি, আমি কিন্তু বছরের অর্ধেকের বেশি সময় আমি বাংলাদেশে থাকছি এখনো, স্টিল নাও, আর
1: আচ্ছা,
0: অর্ধেকের খুব কম সময়, যে সময়টা শুধু আমার সেমিস্টার চলে আসে তার 3 মাস
1: হুম,
0: আগে আমাকে ব্যাক করতে হয়, এন্ড দেন থ্রি
1: আচ্ছা,
0: মান্থস আই এম স্টেইং হিয়ার ডুইং মাই ক্লাসেস এন্ড এভরিথিং, গিভ দ্য এক্সাম, গো ব্যাক টু বাংলাদেশ এগেন, বিকজ আমি আই কান্ট স্টে অ্যালোন, আমি একা থাকতে পারি
1: আচ্ছা
0: না,
1: আচ্ছা, ফ্যামিলিকে
0: আই মিস
1: ছাড়া থাকাই
0: এভরিওয়ান,
1: হচ্ছে না।
0: না আই মিস এভরিওয়ান।
1: চমৎকার, ফ্যামিলি আপনাকে দেখতেই কিন্তু মনে হয় বা মানে যত দূরেই থাকেন না কেন, লন্ডন থাকেন আর ইউএসএ, বাংলাদেশের প্রতি ভালোবাসা, আপনার প্রতিটা কথায় সবকিছু তো ফুটে উঠছে, অসাধারণ।
0: থ্যাংক ইউ।
1: তো ইউর ওয়েলকাম।

0: এই যে লতে পড়া, দেখা যায় যে সাংস্কৃতিক অঙ্গনে বেশিরভাগ ক্ষেত্রে দীপক আপনি যেটা দেখবেন যে তারা যখন কেউ এই সাংস্কৃতিক অঙ্গনে চলে আসে, আমরা চাই যে এই জায়গাটার মধ্যে থাকতে, পড়াশোনা তখন একটু অন্যদিকে চলে যায়। কিন্তু এর মধ্য দিয়ে লয়ের মতো চমৎকার একটা সাবজেক্ট কেন আসলে বাছাই করা, কেন এত এত চাকরি নিয়েও আসলে লতে পড়া?
1: আমার কোনোদিনও ইচ্ছে ছিল না যে আমি লয়ার হব বা আমি ব্যারিস্টার হব, কাজ আমি ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি একজন পাইলট হব। মানে পাইলট একটা প্যাশনেবল জব, ফ্লাই করব, এই দেশ থেকে ওই দেশে যাব,
0: ঘোরাঘুরির
1: ইউনিফর্ম,
0: মধ্যে থাকবো।
1: হ্যাঁ ইউনিফর্ম, দ্যাটস ডিফারেন্ট। বাট আনফর্চুনেটলি আমি জানি না কি কারণে, আমি নিজেও বলতে পারবো না যে কি কারণে আমি লতে চলে এসেছি। অ্যান্ড দেন
0: আচ্ছা,
1: যখন চলে এসেছি, এখন তো মানে যুদ্ধের মাঠে
0: ব্যাক
1: যখন নেমে
0: করার আর
1: গেলাম,
0: সময় নেই।
1: যুদ্ধের মাঠে নেমে গেছি, এখন তো আর হেরে যাওয়া যাবে না। তো সেই কারণে আমি আই হ্যাভ ডান মাই ল বেসিক্যালি LLB কোর্স ফ্রম সাউথ ইস্ট ইউনিভার্সিটি ইন ঢাকা,
0: আচ্ছা,
1: অ্যান্ড দেন আই হ্যাভ ডান মাই LLM ফ্রম সাউথ ইস্ট ইউনিভার্সিটি, অ্যান্ড দেন সেকেন্ড ওয়ান ফ্রম এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, অ্যান্ড দেন আই কেম ব্যাক হিয়ার। বেসিক্যালি আমার এখানেই ল করার মানে উদ্দেশ্য ছিল প্রথম থেকে 2015-এ, বাট আমি তখন ভিসার একটা প্রবলেম ছিল, যার কারণে আই হ্যাভেন গট ভিসা অন দ্যাট টাইম, দে রিফিউজ মি। বাট আফটার দ্যাট যখন আমার ডিগ্রি কমপ্লিট হয়ে গেল, 6 ইয়ার্স অলরেডি গন, দে
0: হুম হুম
1: স্টিল লাইক ডুইং না, লাইক দে আর টেকিং ডিসিশন। তা আমি আবার উইথড্র করে অ্যাপ্লিকেশন, দেন আই অ্যাপ্লাই নিউলি, অ্যান্ড দেন দে গিভ মি ভিসা। And when
0: ওকে
1: they give me visa, I'm here straight away. Now I'm doing Bharat Law. So, yeah.
0: ওকে সো এই যে লতে, যেহেতু যেটা বললেন যে যুদ্ধের মাঠে তো নেমে গিয়েছে, এখন আর ব্যাক করার কোনো পসিবিলিটি নেই, কোনো ওয়ে নেই। সো পড়াশোনা তো কয়েকদিনের মধ্যে বা কয়েক বছরের মধ্যে শেষ হবে, শেষ হওয়ার পরে আসলে এটাকে কি প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন কিনা?
1: আমি চিন্তা করছি, এখন যেটা হয়, আমি প্র্যাকটিস করেছি 3 বছর গাজীপুর জজ কোর্টে, আমার বাড়ি যেহেতু গাজীপুরে টুঙ্গিতে, তো আমি
0: আচ্ছা
1: গাজীপুর জজ কোর্টে 3 বছর প্র্যাকটিস করেছি। তো আমি যেটা নোটিস করেছি যে কোর্টে গেলে
0: হুম হুম হুম
1: আমি আমার ক্লায়েন্টকে মেনটেন কি করব, সবাই আমাকে মেনটেন করে।
0: মানে আমি আমি এটা আরেকটু ডিটেলস শুনতে চাই।
1: সেটা হচ্ছে যে আমি যখন কোর্টে যাই, লাইক আমি ঢুকলাম কোর্টে আমার
0: হুম
1: সিনিয়রের সাথে বা আমি একাই গেলাম, তখন দেখা যায় যে আদার্স যারা মানুষ আছে, যারা কারণ আমার এলাকায় তো আমার পরিচিতি একটু বেশি, নর্মালি সবাই যার যার এলাকার তার পরিচিতি একটু বেশি থাকে, সো হয় কি তারা গিয়ে মানে আমি কি কাজ করব না, তারা গিয়ে বলে আপা একটা সেলফি তুলবো প্লিজ, আপা একটু সেলফি তুলবো। তো হোয়াট ইউ গোনা ডু, আপনি ইন ফ্রন্ট অফ ইয়োর জাজ, হোয়াট ইউ গোনা ডু, দ্যাটস এম্বারেসিং। সো আই এম থিঙ্কিং আমি ডেফিনেটলি প্রফেশনে থাকবো, বাট অন অ্যান্ড অফ আমি কোন একটা ফার্ম করব যেখানে আমার আন্ডারে আমার রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা থাকবে, আই উইল লুক আফটার ইট, দ্যাটস মাই প্ল্যান।
0: তার মানে দুইটাই আসলে পাশাপাশি করা হবে, গান এবং ল।
1: এক্স্যাক্টলি, গান তো,
0: আসলে
1: গান তো এখন ব্লাডের সাথে মিশে গেছে, সো
0: এটা এটা
1: চাইলেও ছেড়ে
0: সরিয়ে
1: দিতে
0: যাবেন
1: পারবো
0: যেহেতু
1: না।
0: ব্লাইডের সঙ্গে মিশে গেছে। শুভকামনা রইল আপু আপনার ভবিষ্যতের নতুন জীবনের জন্য।
1: থ্যাংক ইউ।
0: অনুষ্ঠানের শুরুতে বলেছিলেন যে এখন ইউএসএ আছেন, এবং এটা হচ্ছে একটা প্রোগ্রামের থ্রুতে লন্ডন থেকে ইউএসএ তে ফ্লাই করা। সো এই যে স্টেজ পারফর্ম গুলো করে থাকেন এখান থেকে, কখনো দেশের বাহিরে, কখনো নিজের দেশে, তো দেশের বাহিরে, নিজের দেশে তো ফোক গানের অনেক আমরা জনপ্রিয়তা দেখি, যে তরুণদের মাঝে, মধ্যবয়সীদের মাঝে সবাই কিন্তু ফোক গানগুলো অনেক বেশি ভিতরে অনুভব করে থাকে, কিন্তু দেশের বাহিরে এটা আসলে কতটুকু আপু আমরা একটু জানতে চাই, যে দেশের বাহিরে প্রবাসীরা আধুনিক গানের প্রতি বেশি আগ্রহ নাকি তাদের ফোক গানের প্রতি কদরটা আসলে কতটুকু?
1: তোমার কি কখনো দেশের বাইরে শো করা হয়েছে বা কোনো শো করেছো দেশের বাইরে?
0: দেশের বাহিরে এখনো পর্যন্ত করা হয়নি, তবে খুব
1: আচ্ছা
0: শীঘ্রই যাওয়ার কথা আছে,
1: আচ্ছা, আমি কেন জিজ্ঞেস করলাম,
0: কারণ দেশের প্রবাসীদের খুব টান থাকে নিজের দেশের জন্য, আমি জানি,
1: এক্স্যাক্টলি মানে
0: তারা পাগল থাকে।
1: যখন দেশের বাইরে একটা প্রোগ্রাম হয় বা কোনো বাঙালি কোনো আর্টিস্ট সেই প্রোগ্রামে গান করে, এই ফিলিংসটা আই কান্ট এক্সপ্রেস, কারণ তারা একটা অন্য কালচার সব সময় দেখে অভ্যস্ত, সেই কালচারে তারা থাকে। সো আফটার লাইক লং টাইম বলো বা যখনই তাদের মানে সুযোগ হয়, তারা যখন একটা প্রোগ্রাম অর্গানাইজ করে দেশের বাইরে, সেই ক্রাউডটা টোটালি ডিফারেন্ট, ইউ
0: খুব
1: কান্ট
0: বেশি
1: ইমাজিন
0: তারা আসলে
1: ওখানে
0: দেশীয়
1: যদি,
0: দেশীয় জিনিসগুলো চাচ্ছে।
1: হ্যাঁ ওখানে যদি মনে করো যে ধরো 500 মানুষ থাকলো, 500 মানুষ ওখানে
0: হুম হুম
1: উপস্থিত থাকলো, আমি বলবো যে সেখানে 5000 মানুষ আছে,
0: আচ্ছা
1: কারণ দেশের বাইরে একত্রে 500 বাঙালি মানুষকে একসাথে করা ইটস আ বিগ ডিল,
0: হ্যাঁ, এটা খুবই
1: ডেফিনেটলি।
0: ডিফিকাল্ট একটা জিনিস, কারণ দেশের বাহিরে যারাই যা ছড়িয়ে ছিটিয়ে থাকে সেক্ষেত্রে
1: রাইট,
0: এত মানুষ একসাথে
1: এবং
0: হওয়া,
1: সময় বলো, কাজ বলো, সবকিছু মিলে কিন্তু আসলে পসিবল হয় না যে তারা মানে জয়েন করবে আমাদের সাথে। বাট আমি আজ পর্যন্ত অনেক দেশে শো করেছি, আমি 54 কান্ট্রিজ এর উপরে আমি শো করেছি এই পর্যন্ত। বাট আমি যেখানে গেছি আলহামদুলিল্লাহ, আই লাইক দ্য ক্রাউড অ্যান্ড আই লাইক দ্য ক্রেজিনেস, দে আর অসম। মানে বাংলাদেশের কথা তো বলবোই যে হ্যাঁ, বাংলাদেশের আমার অডিয়েন্স তো ডেফিনেটলি দে আর ভেরি গুড, বাট দেশের বাইরে যারা আছে তারা
0: দেশের বাহিরের
1: আরো,
0: ফিলিংসটা আরো বেশি কাজ করে, তাই তো?
1: এক্স্যাক্টলি।
0: তাহলে এই যে দেশের বাহিরে স্টেজ শোর কথা হচ্ছে, অনেক সময় দেখি আমরা বিভিন্ন মজার মজার পরিস্থিতির মুখোমুখি হতে হয়, বিভিন্ন ধরনের রিয়াকশন থাকে। তো কোনো এইটাই মজার কোনো পরিস্থিতি বা ঘটনার মুখোমুখি কখনো হতে হয়েছিল কিনা?
1: অনেক ঘটনা আছে জীবনে, কয়টা শেয়ার করব, অনেক ঘটনা আছে। যেমন এমন হয়েছে যে আমি রিসেন্টলি লাস্ট টাইম যখন আমি দেশের বাইরে ছিলাম, বাংলাদেশে ছিলাম রিসেন্টলি, আমি ঈদে কাতারে একটা প্রোগ্রাম করেছি, চট্টগ্রাম সমিতির একটা প্রোগ্রাম ছিল। তো আমি যখন স্টেজে গান করে নেমেছি, তখন সামহাও কোন একজন বলেছিল, আচ্ছা এই সিঙ্গারের বাড়ি কি চিটগংয়ে? আচ্ছা কেন চিটগংয়ে? না সে তো সব চিটগংয়ের গান করলো। আমরা ভাবলাম যে তার বাড়ি চিটগাংয়ে, না তার বাড়ি ঢাকায়, তাহলে সে কিভাবে চিটগাংয়ের গান করলো? সেম জিনিস আমার সাথে হয়েছে লন্ডনেও হয়েছে, যে আচ্ছা এই এই সিঙ্গারের বাড়ি কোথায়, ঢাকায় না সিলেটে? না তার বাড়ি তো হচ্ছে কোথায়, ঢাকায়। না না না সে সিলেটি, সে তো সিলেটি গান গাইছে, মানে কাইন্ড অফ এরকম। আরো অনেক মজার ঘটনা আছে যেগুলো এই মুহূর্তে মনেও পড়ছে না।
0: আচ্ছা, বাট এটা কিন্তু খুব চমৎকার একটা জিনিস যে ঢাকায় বেড়ে ওঠা সেই মানুষটা চট্টগ্রামের ভাষায় গান গাইছে এবং কেউ বুঝতেও পারছে না। ইটস
1: সেটাই,
0: রিয়েলি অসম। তো এই যে দীপু আপু, আমরা কিন্তু জানি যে আপনি সেই মানে ছোট থেকে গান করছেন, এবং আপনি কিন্তু নতুন কুড়ি উইনার ছিলেন, চ্যানেল আই সেরা কণ্ঠতে যুক্ত ছিলেন, ওই অনুভূতি গুলো একটু সংক্ষেপে জানতে চাই।
1: নতুন করির ব্যাপার যেটা ছিল যে তখন কোনো গ্রুমিং দরকার ছিল না আসলে, প্রাথমিক বাছাই হতো, বাছাইয়ের পরে তোমাকে তিনটা বাছাই হতো, প্রাথমিক বাছাই, দেন টিভি রাউন্ডের বাছাই, দেন টিভি রাউন্ডে গিয়ে শেষ। নতুন করির জার্নিটা আমার কাছে খুবই ইজি ছিল, এবং তখন আসলে আমার ফিলিংস ছিল না যে কি প্রতিযোগিতা, কি গান, কি করতে হবে, সেই ফিলিংসটা আমার মধ্যে ছিল না। যখন আমি শুনলাম যে হ্যাঁ আমি সেকেন্ড হয়েছি, আই হ্যাভন গট এনি ফিলিং, যে হ্যাঁ হয়েছি এরকম কিছু একটা ব্যাপার। হ্যাঁ বাট
0: মানে
1: আমি
0: ওই
1: অনলাইন,
0: জায়গাটা অনেক বেশি পরিচিত হয়ে গিয়েছিল।
1: হ্যাঁ তো আমার আমার পেছন থেকে আমার যে টিচাররা ছিলেন, আমার ফ্রেন্ডরা ছিলেন, আমার মা ছিলেন, ফ্যামিলি মেম্বার্স, তারা আমার থেকে বেশি এক্সাইটেড যে ও
0: আচ্ছা,
1: ইউ হ্যাভ গট, ইউ হ্যাভ গট নাম্বার, ইউ আর সেকেন্ড, ইউ আর দ্য সেকেন্ড পজিশন, লাইক
0: হুম হুম
1: ছিল।
0: হুম
1: কিন্তু আমার মধ্যে সেই ফিলিংসটা কাজ করেনি। বাট 2008-এ আমি যখন সেরা কণ্ঠে যাই, তখন আমার মধ্যে একটা ফিলিংস কাজ করেছে যে ইয়েস আই এম গোনা ডু সামথিং, আই এম গোয়িং টু আ রিয়েলিটি শো, আমাকে প্রুফ করতে হবে, আই উইল প্রুভ মাই সেলফ অ্যান্ড এভরিথিং। বাট হলো যে ওখানে অনেক গ্রুমিং দরকার হয়, ইটস আ লং টাইম, তোমাকে থাকতে হবে, ওদের সাথে প্র্যাকটিস করতে হবে, গ্রুমিং
0: ওদের
1: করতে
0: ওদের
1: হবে
0: এটাই ছিল, মানে ওদের ডিফারেন্ট টাইপের একটা ধারা ছিল।
1: ছিল। তো অন দ্যাট টাইম আমি আসলে ক্লাস 9-এ পড়তাম, সো 1 বছর পরে আমার SSC পরীক্ষা। তো আমার মা, আমি যখন টপ 40-তে, তখন আমার মা বললো যে না ডেফিনেটলি আই এম নট গিভ ইউ পারমিশন টু গো দেয়ার, বিকজ ইফ ইউ গো নাও দেন ইউ গোনা ব্রিচ ইউর এডুকেশন লেভেল, ইটস গোনা বি জিরো জিরো লেভেল, সো তুমি যেতে পারবা না, দ্যার ইজ আ লো অফ টাইম, ইউ ক্যান গো লেটার অন, সো এখন পড়াশোনা করো, পরে যাও।
0: আমাদের বাঙালি বা বাঙালি বাবা মারা যেটা আসলে বলে থাকে,
1: হ্যাঁ তা আমিও আসলে মার কথা ভ্যালু করে আমি আর জানি যে হ্যাঁ ডেফিনেটলি আমি তো গান তো আরো পরেও করতে পারবো, কিন্তু আমার যদি এই সময়টা চলে যায়, পড়াশোনার সময়টা তো আর থাকে না, সেটা চলে গেলে
0: থাকে।
1: আর
0: এবং
1: সম্ভব না।
0: আমরা কিন্তু জানি যে শুধু পড়াশোনাতেই না, আপনি কিন্তু শুধু সঙ্গীত অঙ্গনে বা গানের দিকেই না, পড়াশোনাতেও কিন্তু অনেক বেশি ব্রাইট স্টুডেন্ট ছিলেন।
1: ছিলাম একটু একটু, এত বেশি না।
0: চমৎকার, একদমই শেষ পর্যায়ে চলে এসেছি দীপু আপু। আমার যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে আরো
1: আমারও
0: অনেক
1: না,
0: বেশি
1: কিন্তু
0: সময়
1: আসলে
0: আড্ডা দিলে
1: আমাদের
0: ভালো
1: তো
0: লাগতো।
1: প্রোগ্রামের একটা
0: সেই সময়
1: সময়
0: আসছে।
1: থাকে। ইয়েস ইয়েস,
0: তো যারা নতুন করে আসলে গান শিখতে চায় বা সঙ্গীত অঙ্গনে নিজের সুপ্ত প্রতিভাটাকে প্রকাশ করতে চায়, তাদের জন্য, নিউ কামারদের জন্য আপনার সংক্ষেপে একটু কি পরামর্শ থাকবে?
1: আমি অবশ্যই বলবো যে যদি ইচ্ছা শক্তি 100% থাকে যে হ্যাঁ আম গোনা বি আ সিঙ্গার বা আম গোনা সিং সামথিং, ডেফিনেটলি আমি বলবো যে তাদেরকে ওয়েলকাম। আর আমরা যারা পুরন মানে পুরনো যারা আছে, আমরা একটু সিনিয়র যারা আছি, অবশ্যই নতুনদেরকে আমাদেরকে সুযোগ করে দিতে হবে, কারণ যদি আমরা সুযোগ করে না দিই তাহলে কিন্তু তারা পাবে না। যেমন আমাদের যারা সিনিয়র আছে তারা কিন্তু আমাদেরকে সুযোগ করে দিয়েছে, তাদের জায়গা ছেড়ে দিয়েছে আমাদের জন্য, একটা সময় আমাদেরকেও
0: এই
1: তাদেরকে
0: স্পেস দেওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার
1: এক্স্যাক্টলি, যেটা
0: ইন্ডাস্ট্রিতে,
1: আমাদের মধ্যে সচরাচর দেখা যায় না যে কেউ কারো
0: দেখা
1: স্পেস
0: যায় না,
1: কাবু নিতে
0: একদম না।
1: চায়। হ্যাঁ, সো আমি মনে করি যে আমরা যারা সিনিয়র আছি তাদের যদি একটু লাইক আমাদের জুনিয়রদেরকে একটু আমরা উৎসাহ দেই বা তাদেরকে আসার জন্য উৎসাহ দেই এবং আমাদের স্পেসটা তাদেরকে একটুখানি স্পেস ছেড়ে দেই, তাহলে
0: তাহলে
1: ডেফিনেটলি
0: আমরা নতুন করে অনেকগুলো প্রতিভা পাচ্ছি,
1: পাবো, আমরা আমাদের অনেক
0: পাবো,
1: অ্যাসেট হয়ে যাবে তখন, রাইট? কারণ এখন
0: রাইট।
1: কিন্তু ধরো যে আমরা যদি তাদেরকে স্পেস না দিই তাহলে লিমিটেড ভার্সন হয়ে যাচ্ছে, আর যদি স্পেস দেই ইফ দে কাম দেন ইটস গোনা বি আনলিমিটেড ভার্সন, সো ইয়া।
0: রাইট, শেষ করব, অনুষ্ঠানের শুরুতে গান শুনেছিলাম, শেষ করব গান দিয়ে। তবে শেষ একটা প্রশ্ন থাকবে আপুর জন্য, যে বর্তমানে তো খুবই ব্যস্ত, পড়াশোনা, স্টেজ পারফরমেন্স, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি?
1: গো উইথ দ্য ফ্লো,
0: গো উইথ দ্য ফ্লো, অসাধারণ! আমি অনেকদিন পরে এত চমৎকার একটা প্রশ্নের উত্তর পেলাম,
1: কিছুই
0: অসাধারণ।
1: বলার নাই, কারণ ভবিষ্যৎ আনফর্চুনেট, বাট ইউর পাস্ট ইউ ক্যান চেঞ্জ ইট, তোমার প্রেজেন্ট ইটস গোয়িং অন, বাট ইন ফিউচার ইটস রিয়েলি আনফর্চুনেট, ইউ নেভার নো হোয়াটস গোনা হ্যাপেন, সো গো উইথ দ্য ফ্লো, দ্যাটস মাই সাজেশন।
0: চমৎকার। তো শারমিন দীপু আপু, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার গান শুনতে শুনতে আজকে আমরা বিদায় নেব। তবে তার আগে বলতে চাই আপনার জন্য অনেক শুভকামনা, অনেক
1: ও থ্যাংক ইউ,
0: শুভেচ্ছা, গো উইথ দ্য ফ্লো।
1: অনেক শুভকামনা তোমাকে এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি ত্রিতাল বাংলা রেডিওকে আজকে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমার অডিয়েন্সের সামনে আমাকে গান গাইবার বা আমার কিছু গল্প শেয়ার করবার এই প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য। অ্যান্ড অবশ্যই থ্যাংকস টু রাসেল ভাই, হি ডিড আ ভেরি নাইস জব, অ্যান্ড ইউ ডেফিনেটলি,
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
1: থ্যাংক ইউ সো মাচ টু প্রেজেন্ট মি লাইক দা। তো যেহেতু শেষ পর্যায়ে আছি, শেষ গান গাইতে গাইতে বাড়ি যাই।
0: হ্যাঁ, শেষ গান গাইতে গাইতে আজকে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিব।
1: নো প্রবলেম সানুসরাত, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড
0: অবশ্যই
1: ইনশাল্লাহ দেখা হবে আবার।
0: অবশ্যই,
1: এবং পিতাল বাংলা রেডিওর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমার পক্ষ থেকে। অলরাইট,
0: থ্যাংক ইউ, থ্যাংক
1: নো
0: ইউ।
1: ওয়ারিজ। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লাগন মোর জীবনে, মিলনের সাধ জাগে বন্ধু কুঞ্জ।

0: তোমারই শানে মিলনের সাধ জাগে বন্ধু। থ্যাংক ইউ।
1: চমৎকার চমৎকার দীপু আপু, অসংখ্য ধন্যবাদ। এর মধ্য দিয়ে আজকে আমরা বিদায় নেব। তবে আজকে বিদায় নেওয়া মানেই হচ্ছে নতুন আরো একটি প্রোগ্রামের শুরু। আমরা খুব শীঘ্রই আবার চলে আসবো, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
0: থ্যাংক ইউ, বাই।

মায়া ঝরা স্বপ্ন এই বসন্ত এই মধু লগ্ন জীবন কুঞ্জে মায়া ঝরা স্বপ্ন রাত্রি আবেশ ভরে হল মগ্ন তব মান বাহালে তুমি কোথায়।

0: হ্যালো, সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা দেখছেন ফেসবুক এবং ইউটিউব এবং অন্যান্য জায়গায়, আর যারা শুনছেন আমাদের নিয়মিত এই প্রোগ্রাম রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ থেকে লাইভ প্রোগ্রাম, আমাদের সঙ্গে আমরা আজকে পেয়েছি মিরাক্কেল খ্যাত এমদাদুল হক হৃদয়, যে মানে যার সঙ্গে কথা বলে সবসময় মনটা ভালো হয়ে যায়, এবং অগণিত তরুণী ফ্যান তার, এইরকম একটা অপবাদ আছে। আর হৃদয় তার গেট আপও চেঞ্জ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি শ্রোতৃমণ্ডিত, দাড়ি টাড়ি সহ সবকিছুই। হৃদয়, কি অবস্থা, কেমন আছেন আপনি?
1: আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন ভাই?
0: আমার তো ভালো থাকার আদেশ আছে, থাকতে হয়, অর্ডার আছে যে ভালো থাকতে হবে সব সময়, সেই জন্য আমিও ভালো আছি আর কি। আর আপনার এই দাড়ি এবং গোফের রহস্য কি?
1: এটার আসলে বিশেষ কোনো রহস্য নাই, একটু চেঞ্জ লুক, আর এটার পিছনে আসলে লকডাউনের একটা বড় ভূমিকা আছে, আর ক্ষণে ক্ষণে আমরা লুক চেঞ্জ করার যে মন মানসিকতা সবকিছু মিলাই আর কি।
0: আচ্ছা আচ্ছা, হৃদয় আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, এটা সরাসরি রেডিওতে শুনতে পাওয়া যায়, আর আমাদের আমরা নতুন একটি সাইট ওপেন করেছি ফেসবুকে, সেখান থেকে আমরা আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ইন্টারভিউ করছি। আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন, রেডিও ত্রিতাল বাংলা ইউএসএর পক্ষ থেকে স্বাগতম। রেডিও ত্রিতাল বাংলা যারা দেখছেন তাদের জন্য বলি, অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই জায়গাতেই আপনারা রেডিওটি ডাউনলোড করতে পারবেন, শুনতে পারবেন, আর নিউ ইয়র্কে এটা শুনতে পাওয়া যায়। তো এখন আপনাদের জন্য হৃদয়ের কাছে আমাদের প্রথম প্রশ্ন, যে প্রশ্নটা আগেও বেশ কয়েকবার করেছি, যে হৃদয় আপনি স্ট্যান্ড আপ কমেডি করছেন, বাংলাদেশে এই টার্মটা একদমই নতুন। আগে আমরা যেটা যাদেরকে দেখতাম যে তারা স্ট্যান্ড আপ কমেডি করে এই অর্থে না বলে, যদি বলতো যে আমি ফান করি, রম্য করি বা আমি কমেডিয়ান, তখন তারা একটু মন খারাপ হতো, কিন্তু তাদের মন খারাপ হতো, কিন্তু আমরা কিন্তু খুবই আনন্দিত যে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরে। তো আপনার কাছে কেমন লাগে, তার আগে বলেন আপনি আসলে স্ট্যান্ড আপ কমেডি বিষয়টা আসলে কি?
1: আচ্ছা, প্রথমত এই যে স্ট্যান্ড আপ কমেডি টার্মটা নতুন, এটা একেবারেই সত্য, এবং এখনো আমরা ওই স্টেজ শোতে বা কোনো ইভেন্টে গেলে এটা খুব কমন একটা ব্যাপার, যে মানে মোস্ট অফ দা টাইমস এইরকম, যতটা না বলা হয় স্ট্যান্ড আপ কমেডি করতে মঞ্চে আসছেন এমদাদুল হক হৃদয়, তার চেয়ে বেশি বলা হয় এখন মিরাক্কেল করতে মঞ্চে আসছেন স্ট্যান্ড আপ, মানে এমদাদুল হক হৃদয়
0: মিরাক্কেল করতে।
1: হ্যাঁ, এবং ইউজুয়ালি অনেক মানুষকে আমি দেখছি যে এইটা বলে যে আরে ওরা তো মিরাক্কেল করে। তো ব্যাপারটা যেটা হয়েছে যে আসলে মিরাক্কেল এই ব্র্যান্ডটার নাম স্ট্যান্ড আপ কমেডির সাথে এতটা জড়িত যে সবাই স্ট্যান্ড আপ কমেডিয়ান কে মিরাক্কেল নামে ডাকতেই বেশি পছন্দ করছে, এরকম দেখা যায়। আর হচ্ছে এই টার্মটা যেহেতু নতুন, তো দেখা যাচ্ছে যে খুব বেশি মানুষ হয়তো এখনো সেইভাবে এই টার্মটাকে চেনে না, বা সেই অর্থে আসলে এই টার্মটার সাথে মিউজিকের সাথে যতটা পরিচিত, ড্যান্সের সাথে যতটা পরিচিত, অভিনয়ের সাথে যতটা পরিচিত, স্ট্যান্ড আপ কমেডি এই টার্মটার সাথে অতটা পরিচিত না। তো স্ট্যান্ড আপ কমেডি কি, এইটার উত্তর হচ্ছে আমরা বিশ্বাস করি স্ট্যান্ড আপ কমেডি ইজ টু মেক পিপল লাভ উইথ মাই ম্যাটেরিয়ালস, এবং আমাদের ম্যাটেরিয়ালের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে আমরা আসলে কয়েকটা ব্যাপার শেয়ার করি। যদিও ডিরেক্ট জোকস টেলিং কে সেইভাবে স্ট্যান্ড আপ কমেডি বলে স্বীকৃতি অনেকেই দেয় না, তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের রেগুলার লাইফের স্টোরিজ, আমাদের আমাদের জীবনের, আমাদের সংসার, আমাদের রাজনীতি, আমাদের আমাদের শহুরে জীবন, আমাদের পারিবারিক জীবন, সবকিছু নিয়ে আমরা আসলে আমাদের এই বক্তব্যটাকে এমন করে সাজাই যেটা আসলে মানুষের মধ্যে হাসির উদ্রেক করে। সো টু মেক পিপল লাভ উইথ মাই মাই সেইংস, মাই স্পিচ, মাই ম্যাটেরিয়ালস ইজ স্ট্যান্ড আপ কমেডি, এরকমটাই।
0: আমরা কয়েকদিন আগে শাওনের ইন্টারভিউ করলাম, শাওন কিন্তু এটা বলেছিল যে আসলে সরাসরি জোকস বলাটা স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কাজ নয়, স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কাজ হচ্ছে কতটুকু নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে মানুষকে এন্টারটেইন করতে পারে, কতবার সে হাসাতে পারে, এটা। তো আপনি আসলে কিভাবে হাসান, আপনি কখন ঠিক করেন যে আপনি এই বিষয়টা মানুষজন হাসবে? আপনি কিন্তু প্রসঙ্গ ধরে ধরে জোকস বলে ফেলবেন, এটা কিন্তু আপনাকে বলে রাখছি, জোকস আসলে বলতে থাকবেন।
1: হ্যাঁ, ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ধরেন অনেকগুলা ব্যাপার থাকে, যে আমি একটা টেলিভিশনে আমরা জোক বলি, কখনো স্টেজ ইভেন্টে জোক বলি, কখনো কর্পোরেট ইভেন্টে জোক বলি, কখনো রেডিও শোতে জাস্ট অডিওতে জোক বলি বা স্ট্যান্ড আপ কমেডি করি। এখন ব্যাপারটা যেটা হয় যে সেটা হচ্ছে যে আমরা আসলে নির্দিষ্ট সময়ে যে কথা বলতেছি সেইটার মধ্যে থেকে যে পরিবেশটার মধ্যে আমরা আছি বা যে আলোচনার বিষয়টা আছে, যেটা আপনি মাত্র বললেন যে আপনি তো প্রসঙ্গ ধরে ধরে বলে ফেলবেন, তো আমরা আসলে ওটাই করি, প্রসঙ্গ ধরে ধরে আমাদের হিউমারাস এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করি। সবসময় যে এক্সপিরিয়েন্স থাকে তাও না, আমাদেরকে একটু স্টাডি করতে হয় অ্যাবাউট আমাদের আশপাশে কি

0: তো ধরে
1: সেটা
0: এইটা কিন্তু আমরা দেখে আসছি যে কি হয় চায়ের দোকানে, আমরা যখন ক্রিকেট খেলা দেখতাম, মার শালারে, এইরকম কথাবার্তা শুনতাম আমরা। সো উই আর হিউমারাস, তা আমরা আমাদের আশপাশের এই এক্সপিরিয়েন্স গুলো থেকে এইটাকে মানে একটা হিউমারাস স্পিচের রূপ দেওয়ার চেষ্টা করি, স্ট্যান্ড আপ কমেডি ম্যাটেরিয়ালের রূপ দেওয়ার চেষ্টা করি।
1: নাইস নাইস। আমাদের এখন অনুষ্ঠানে সরাসরি 36 জন দেখছে, শাই শাই করে এটা বাড়ছে। আমাদের এখানে নিউ ইয়র্কে থেকে দেখে, মিশিগান থেকে দেখে, ফ্লোরিডা থেকে দেখে, ক্যালিফোর্নিয়া থেকে দেখে, পেনসিলভেনিয়া থেকে দেখে। আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা লিখে দেন যে কে কোত্থেকে দেখছেন। আমরা একটু হৃদয়কে শোনাতে চাই যে আমাদের নিউ ইয়র্কে আমাদের আমেরিকার মানুষজনরাও খুব রসিকতা প্রিয় এবং তারা রসিকদের রসিকদের সঙ্গে থাকতে পছন্দ করে, রসিকতা পছন্দ করে। এখন আপনি আমাকে বলেন, ধরেন
0: আমি একটু সামিমের অনুমতি সাপেক্ষেই রেডিও ত্রিতাল বাংলার টেকনিক্যাল টিমের যিনি আমার সাথে যোগাযোগ করছেন, আমার সাথে যদি একটু লিঙ্কটা শেয়ার করেন তাহলে আমি একটু আমার প্রোফাইলেও শেয়ার করতে চাই। এটা
1: আচ্ছা,
0: অনেকেই অপেক্ষা করছেন।
1: হ্যাঁ, এখনই এখনই দিয়ে দিবে নিশ্চয়ই। আর হচ্ছে যে এই আপনারা যারা যেখান থেকে দেখছেন, যেমন সালাম পাঠান রাসেল ঢাকা থেকে দেখছি, সরকার সাদেক দেখছি নরসিংহী থেকে, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা লিখে দেন যে আমরা এখান থেকে দেখছি, আর কি ধরনের জোক শুনতে চান সেটা লিখে দেন, হৃদয় শোনাবে। হৃদয়, আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ইন্টারেস্টিং 5টা ঘটনা যদি বলি, যেটা শুনলে আমাদের মানুষজন খুবই হেসে ওঠে হো হো করে, সেইটা একটু আপনারা বলবেন। ওয়াসিকা নাসরিন, সাউন্ড প্রবলেম, কথা ভেঙে ভেঙে আসছে, কার কথা ওয়াসিকা নাসরিন? আমাদের কারো কথা? হৃদয়, আপনি কি আমার কথা ভাঙা ভাঙা শুনছেন?
0: না, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি,
1: আমিও তো ক্লিয়ার শুনছি। ওয়াসিকা আফরিন, ওয়াসিকা আফরিন আপনার ওইদিকে প্রবলেম। ওয়াসিকা আফরিন একজন নৃত্যশিল্পী আমাদের খুবই কাছের, চট্টগ্রাম থেকে দেখছি, মাহমুদুল হাসান জিশান। হ্যাঁ,
0: আর ফোনে ফোনে আমরা লোক চেঞ্জ করার যে মন মানসিকতা,
1: পটুয়াখালী, পটুয়াখালী থেকে দেখছেন এ আর রেজা। হ্যাঁ হৃদয়, হ্যাঁ এবার আপনি বলেন আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনাগুলো কি কি, যেটা শুনলে আমরা হেসে উঠবো। সাভার থেকে দেখছেন রিমা খান, সরকার সাদেক দেখছেন, বাস্তব জোক শুনতে চাই, বাস্তব জোক শুনতে চাই, সরকার সাদেক বলেছেন। রিমা খান সাভার থেকে দেখছি, তারপর এ আর রেজা পটুয়াখালী, মাহমুদুল হাসান জিশান, না কথা পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ ওয়াসিকা, আপনার সাউন্ড, আপনার ওখানে বোধহয় কোনো একটা প্রবলেম। এই যে মাহমুদুল হাসান জিশান বলেছেন সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা কথা বলছিলাম মিরাক্কেল খ্যাত আব্দুল ইমদাদুল হক হৃদয়, এই জন্য আব্দুল কেন বললাম, আমাদের বাংলা ভিশনে একজন এডিটর আছেন আব্দুল আলী হৃদয়, তিনি আমাদের খুবই কাছের মানুষ, উনিও হৃদয়। তার আগে আপনারা বলেন আপনার নামটা হৃদয় কে রাখলো, কারণ হৃদয় তো অনেক রোমান্টিক নাম। সাধারণত আমাদের বয়সে দেখতাম যে বাচ্চা কাচ্চারা নিজেরা নিজেদের নাম রেখে ফেলে, হৃদয়, তারপরে রাহুল, এইরকম। আপনার নাম কি আপনি নিজের রাখা?
0: না না, এরকম না, আমার বাবা মায়েরই রাখা। প্রবাবলি আমার বাবা মা খুব মানে রোমান্টিক মানুষ
1: ছিলেন,
0: অথবা খুব ক্রিয়েটিভ ছিলেন আর কি।
1: মানে
0: উনি ওনারাও তো বুঝতে পারছিলেন যে ছেলে একটা সময় গিয়ে নিজেই নিজের নাম এরকম রাখতে পারে, তো আগেই আমরা দেখে নিই।
1: মানে ছেলে ছেলে এক সময় যে এমন ভাবে নারীদের হৃদয় কাড়বে যে তার নাম আগে থেকেই হৃদয় দিয়ে দেওয়া ভালো, তাই তো? আচ্ছা আপনি বলেন আপনার জীবনে ঘটে যাওয়া 5টা ইন্টারেস্টিং ঘটনা, যেটা আমরা শুনতে চাই।
0: এইটা আবে টাফ যে এরকম 5টা আলাদা করে বলা, এটা একটা কঠিন পরীক্ষার সম্মুখীন আমি হইলাম। তবে মজার ব্যাপার হচ্ছে আপনি যখন এটা বললেন, ইউজুয়ালি আমরা যেটা করি আমাদের ধরেন স্টেজ ইভেন্ট বা টেলিভিশন শো রেডিওতে যখন থাকি, কখনো এরকম যদি বলে না যে 5টা মজার অভিজ্ঞতা বলেন, আমরা করি কি, যেটা শুনলে আমরা অবশ্যই হাসবো, তো আমার উপর কিন্তু একটা দায়িত্ব চলে আসে। তখন যেটা করি আমরা ইউজুয়ালি একটু ঘাটি যে আমার স্ক্রিপ্টে আসলে কি কি পয়েন্ট আছে, তারপর ওই পয়েন্ট গুলাকে আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা বানাই দিই। এখন করা যাবে না মনে হচ্ছে, অলরেডি আরেকজন লিখছেন যে নিজের জীবনের অভিজ্ঞতা বলবেন, সো সে অলরেডি রিমাইন্ড করে দিছে যে দেখেন নিজেরটাই বলবেন। কিন্তু
1: আমি আমি একটা জোক বলি, এই যে এই যে মানুষ বলে না যে মানে এক ভদ্রমহিলা গেছেন একটা ইয়ে কিনতে, অন্য একটা দেশের এক ভদ্রমহিলা, যে বলছে যে আমি তো আসলে একটা কথা বলা তোতা পাখি কিনবো। তো সেই ভদ্রমহিলা যাওয়ার দোকানদার বলছে, ও আচ্ছা ঠিক আছে, আমি বাংলায় বলছি আর কি, তো ঠিক আছে তোতা পাখি কিনবেন, আসেন, এই তোতা পাখি কথা বলতে পারে, তো আপনি প্রশ্ন করেন সব উত্তর দেবে। বলে তোতা পাখি হাউ আর ইউ, তোতা পাখি বলছে ইয়া আই এম ফাইন, হাউ আর ইউ, আচ্ছা আই এম গুড, আমি ভালো আছি। তো তোতা পাখি বলো তো রাত্রে 2-4 দিকে বলো তো তোতা পাখি আমার চরিত্র কেমন, ওই মহিলা জিজ্ঞেস করলো। তো তোতা পাখি বললে আপনার চরিত্র খারাপ। তা আমার চরিত্র খারাপ, এটা কি ধরনের কথাবার্তা? এই তোতা পাখি আমি নিবো না দোকানদার, আপনি এটা ফেরত দেন। দোকানদার বলছে না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কাদের এক বালতি পানি আন, পানি আনছে, পানির মধ্যে তোতা পাখিকে 3-4 বার চুবাইছে, চুবাই নিয়ে বলছে এই যে এইবার রাখলাম, এবার কথা বলেন শুদ্ধ মতো উত্তর দিবে। বলছে হচ্ছে গুড, তারপর বলছে তোতা পাখি বলো তো রাত 2টার সময় বাসায় ফিরলাম, আমার সাথে একটা পুরুষ মানুষ, সে আমার কে হবে? তো বলে সে আপনার হাজবেন্ড হবে। বলে গুড গুড, এই তো ভদ্রভাবে উত্তর দিচ্ছ। আবার রাত 2টার সময় বাসায় ফিরলাম, আমার সাথে দুই

0: পুরুষ মানুষ কে হবে? বলে একজন আপনার হাজবেন্ড হবে, একজন হাজবেন্ডের ভাই হবে। ও আচ্ছা গুড, তাও ভালো। তা এখন বলো তো, আমি রাত্রে 2টার সময় বাসায় ফিরি, আমার সাথে 4 জন পুরুষ মানুষ, ওরা কি হবে? তোতা পাখি নিজেই বলে, এই কাদের, আরেক বালতে পানি আন আমার চুবা। মানে সে বলবে আপনার চরিত্র খারাপ। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আমরা তো জোকস বলি, কিন্তু আপনারা তো ইন্টারেস্টিং ওয়েতে আপনারা নিজেরা উপস্থাপন করতে পারেন যে যা যা হয়, যেটা আমাদের প্রত্যেকটা আলোচনায় নাভিদ মাহবুবের কথা খুব আসে, যে নাভিদ মাহবুবের শো গুলোতে সে নিজের মতো করে, তিনি নিজের মতো করে এগুলো বলতে পারেন। হ্যাঁ, এখন আপনি যেটা বলতে চাচ্ছিলেন সেটা বলেন।
1: আমাদের এক্সপিরিয়েন্স থেকেই বলা, মজার ঘটনা হচ্ছে, ধরেন আমাদের মানে মিডল ক্লাস ফ্যামিলি গুলাতে, রেগুলার ফ্যামিলি গুলাতে নিজেদের ভেতরকার কিছু ব্যাপার স্যাপার থাকে। ধরেন যে ইউজুয়ালি কি হয় যে আমরা খুব মুভি টুভিতে দেখছি যে খুব পশ ফ্যামিলিতে ছেলে পেলে তারা যদি অসুস্থ হয় তাহলে বাপ মা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে খুব উদ্বিগ্ন হয়ে বলে যে ডাক্তার সাহেব অসুস্থ হয়েছে, চিকিৎসা করেন। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, ধরেন আমি অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে নিয়ে আমার মায়ের বক্তব্য কেমন হয়? ডাক্তার সাহেব, এর আগেই বলছি রোদের মধ্যে ক্রিকেট খেলতে যাইতে না, তারপরও খালি রোদের মধ্যে ক্রিকেট খেলতে যায়। এর আগেই বলছি ফ্রিজের থেকে বাইর করে ঠান্ডা পানি খাইতে না, তারপরও ফ্রিজের থেকে বাইর করে ঠান্ডা পানি খায়। মানে এমন ভাবে বলতে থাকে যে ডাক্তার শুনে কনফিউজ হয়ে যায়, তার কি চিকিৎসা করা উচিত নাকি আমার বিচার করা উচিত?
0: এটা ঠিক বলছেন, কারণ দেখা হইলে ধরেন আগে থেকেই বলছি, তারপর স্কুল নিয়ে বলতো না যে ওর মাংস গুলা আপনার, হাড্ডি গুলা খেলে আমার ফেরত দিবেন। আচ্ছা, আপনি বলেন যে আপনি কোন জোকস এর মধ্যে বুঝতে পারেন যে মানুষ এখন হাসবে?
1: আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে পাঞ্চ লাইন হচ্ছে দ্য স্পেসিফিক পয়েন্ট, দ্য স্পেসিফিক স্পেস, যে জায়গাটায় আমরা এমফাসাইজ করি এবং আমরা এক্সপেক্ট করি যে মানুষ রিয়াকশন দিবে, হাসবেই বলা যায়। স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে আমরা পাঞ্চ লাইন, কিন্তু সব ক্ষেত্রেই হয়, মোটিভেশনাল স্পিকারের একটা পাঞ্চ লাইন থাকে, দেখবেন সে কথা বলার সময় এমন একটা জায়গায় পাঞ্চটা দেয় যখন গিয়ে সে বিশ্বাস করে যে মানুষ শিহরিত হবে বা মানুষ তালি দিবে বা মানুষ মানে খুব বেশি ডিপ এন্ট্রি করবে তার বক্তব্যের মধ্যে। আমাদের পাঞ্চ লাইনটা হয়ে হচ্ছে যে আমরা স্পেসিফিক একটা পয়েন্টে এক্সপেক্ট করি যে এই জায়গাটায় মানুষ রিয়াকশন দিবে আমাকে। ব্যাপারটা না সবসময় আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ঘটে না, কখনো কখনো এমন হয় যে ধরেন আমি কথা বলতেছি স্টেজে, আমি এক্সপেক্ট করছি যে এই জায়গাটা হাসবে, আমি পাঁচ লাইন ডেলিভার করছি, তো আমরা আসলে কিছু শো করার পরে এটা হয় যে মানুষ রিয়াকশন দিচ্ছে না, আমি আমার একটা ভাব করি আচ্ছা এটা পাঁচ লাইন ছিল না, এরপরে আমি আবার গিয়ে একটা পাঁচ লাইন দিই। এখন এমন তো হয় না যে আপনি 2-3টা শেয়ার করছেন তার মধ্যে কোনো না কোনোটাতে হাসবে, এইটা হচ্ছে যে আপনি আসলে এক্সপেরিমেন্ট করে করেই ঠিক হওয়া। ধরেন এটা এর আগেও আমি জানি যে আপনার সাথে যাদের আলোচনা, আমাদের স্ট্যান্ড আপ কমেডিয়ানদের সাথে শামীম শাহেদ ভাইয়ের খুবই ভালো সম্পর্ক, এটা দর্শকরাও জানেন, আমাদের প্রচুর একসাথে আড্ডা হয় দেশে থাকতে হয়েছে, ইভেন বিদেশে যাওয়ার পরে এই যে এখনো আড্ডা হচ্ছে। তো যেটা হয় যে আমাদের সব স্ট্যান্ড আপ কমেডিয়ানদের ক্ষেত্রে এই বক্তব্যটা একই রকম হবে আমার মনে হয়, যে আমাদের আসলে দীর্ঘদিন একসাথে শো করতে করতে বা স্ক্রিপ্ট লিখতে লিখতে কিছু স্পেসিফিক পয়েন্ট, আমরা তো এক্সপেরিমেন্টটা কয়েকটা জায়গা থেকে শুরু করি। আমি একটা জোক, যখন আমি একটা জোক তৈরি করি তখন আমার ফ্যামিলিকে প্রথমে শোনাই, আমার বন্ধু বান্ধবকে শোনাই, আশপাশের মানুষজনকে শোনাই, তো আমি দেখতে পাই যে মানুষের রিয়াকশনটা আসলে কি হচ্ছে। সো ম্যাক্সিমাম রিয়াকশন পজিটিভ আমি যেখান থেকে পাই সেগুলাকে পিক করি অ্যাজ মাই পয়েন্টস। তো এক্সপেরিমেন্ট করতে করতে একটা সময় আমার কাছে না এরকম 8-10টা পয়েন্ট ঠিক হয়ে যায় যে আমি জানি যে এগুলা বললে মোটামুটি হাসবেই, তার মধ্যে কিছু থাকে যে এইটা বললে হাসার সম্ভাবনা 80%, তো এইটা বললে 99%, তো আমি আবার হাতে রাখি যে এই এটা 99%, ওইটা ছেড়ে দিই। আচ্ছা, পুরান ঢাকা এরিয়া সম্পর্কে সবারই আইডিয়া আছে, পুরান ঢাকায় আমার এক চাচি আছে, বিশাল মোটা চাচি, ধরেন আদনান সামির আগের যে সাইজ ছিল ওইটার প্রায় 3 গুণ হবে আর কি। তা আমার সেই বিশাল মোটা চাচি একদিন বিল্ডিং এর ছাদ থেকে পড়ে গেছে, তো পড়ে যাওয়ার পরে চাচিরে কোন রকমে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তো ফাইনালি ওই চাচির জ্ঞান ফিরছে। তো জ্ঞান ফিরার পরে ওই মোটা চাচি বলতেছে যে আল্লাহর কাছে হাজার শুকর যে জানে বেঁচে গেছি। তো পাশ থেকে চাচা বলতেছে তুমি নাইলে জানে বেঁচে গেছো, কিন্তু তুমি যে 3 বেড়ার উপরে পড়ছো, 3টা 3 ওড়াই মরে গেছে।
0: এটা ভালো বলছেন। আচ্ছা, কিন্তু চাচি যদি শোনে তখন কি বল? আচ্ছা, আমার আমার আমি কিন্তু পুরান ঢাকার ভাষা খুব ভালো পারি, আমি আপনার কইতাছি। তারপর কই নুসরাত জাহান কইতাছেন, আশরাফুদ্দিন আসিফ হাসতেছেন, নুসরাত জাহান আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আর তাহমিনা অন্তরা ধ্বনি লিখেছেন ক্র্যাশ আমার, আপনি কিন্তু ওনার ক্র্যাশ দেখেন বুঝেন, খবর আছে কিন্তু। চাচি আসলে চাচি লিখেছেন, তারপরে দিক থেকে লিখেছেন ওয়াসিকা আফরিন ভাইয়া, অনেকদিন ধরে একটা প্রশ্ন করবো করা হয়নি, রেডিওর নাম রেডিও ত্রিতাল কেন? ত্রিতাল শুনলেই তো তাল লয় ছন্দের কথা মনে হয়, গুড, সুন্দর প্রশ্ন ওয়াসিকা আফরিন, আমরা প্রশ্ন উত্তর দিচ্ছি। মাহমুদুল হাসান জিশান তিনি লিখেছেন যে আমি আহমদ ইমদাদুল হক হৃদয় ভাইয়ার বড় ফ্যান, ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর ইয়ে লিখেছেন আপনার নতুন ভিডিও পাই না কেন, আশরাফুদ্দিন আসিফ, আপনার নতুন ভিডিও পাই না কেন বলেন।
1: আচ্ছা, এটা নিয়ে আমি ভাবছিলাম যে জিজ্ঞেস করলে কথা হবে, অনেকগুলা কোয়েশ্চেন আমার মেইলে আমার ইনবক্সে অনেকগুলা জায়গায় জমা হয়ে গেছে যে নতুন কন্টেন্ট কেন আসতেছে না। এইটার উত্তরটা হচ্ছে নতুন কন্টেন্টের জন্য আসলে পড়ালেখা চলতেছে। সো অনেকগুলো দর্শকের, আমি আসলে স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিলাম, টেলিভিশনে পারফর্ম করছি, উপস্থাপনা করছি, এবার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রাটা তো বাংলাদেশে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের এই ট্রেন্ডটা শুরু হয়েছে খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন হয়, মোর ওভার 2-3 বছর, 4-5 বছর ধরে শুরু হয়েছে, 2-3 বছর হয় এটা খুব একসেপ্টেড হয়েছে। আমি আসলে সেই রকম এক্সপেক্ট করি নাই, মানুষ এত দ্রুত এতটা ভালোবাসবে আমার ডিজিটাল কন্টেন্টকে, এতটা এক্সপেক্ট আমি করি নাই। সো মানুষ যেহেতু একসেপ্ট করতেছে, সো আমিও আসলে চেষ্টা করতেছি আরো নতুন কিছু ধরনের কন্টেন্ট নিয়ে আসার। তো সেটা নিয়ে আমি আসলে পড়াশোনা চর্চা চালাচ্ছি এবং স্ক্রিপ্টিং চলতেছে, খুব দ্রুত রেগুলার কন্টেন্ট আবার নিয়ে আসবো,
0: চলে আসবে। তানিয়া সুলতান লিখেছেন ভাইয়া চলে আসলাম হাসতে, এই যে আপনার আপনাকে দেখে সবাই হাসতে আসতেছে, এটাতে কিন্তু আপনার আল্লাহই জানে, মানে হাসাইতে না পারলে কি হবে আপনার,
1: আমাদের কিন্তু ওইটা আমরা যখন মিরাক্কেলে ছিলাম এটা খুব হইতো, যে এটা আমাদের ব্যাকস্টেজে এটা নিয়ে খুব কথা হয় যে এপিসোড যদি ঝুলে যায় মিটটা কভার করে দিবে আর কি, এইরকম একটা বিশ্বাস নিয়ে আমরা স্টেজে উঠি। তো শামীম শাহেদ ভাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা এইরকম আমাদের ক্ষেত্রে, যে আমাদের আলোচনা কোথাও ঝুলবে না, আমার যদি একটু ঝুলে যায় তো শামীম ভাই কভার করে দিবে, এটা আমাদের ব্যাকস্টেজে গ্রিন রুমে খুব আলাপ হয় আমাদের মধ্যে।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাকে সবাই হার্ট দিচ্ছে, এস এম রবিউল ইসলাম মানে অনেকগুলো হার্ট দিয়েছেন, হৃদয় ভাইকে অনেক হার্ট হার্ট হার্ট,
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: আপনি যেটা বললেন না সিনেমা দেখা নিয়ে, আমাদের একটা এরকম এক্সপিরিয়েন্স আছে, আমরা তো ছোটবেলায় খালি গল্প বানাতাম, আমি বিটপিতে কাজ করতাম, অন ফান করে অনেক গল্প বানাতাম, সেখানে একজন বানিয়েছিলাম যে ওই যে লিজা, লিজা হচ্ছে নায়িকা, মানে একটা ছেলেকে ভালোবাসে কিন্তু ছেলেটা তাকে পছন্দ করে না, তো খালি বলে যে যা দূরে, পাহাড়ি এলাকায় তো বলে দূরে যা দূরে যা, তুই তো কারি করে বলে, ওরা এইভাবেই কথা বলে। তো লিজা একদিন বলেছে যে না আমি থাকবো না, আমি পাহাড় থেকে ঝাঁপ দিব। তো ওই লিজা যখন পাহাড়ের উপর উঠে গেছে তখন ওই নায়কের মনে হয়েছে আরে লিজা তো সত্যি সত্যি ঝাঁপ দিবে, তখন সে বলছে লিজা ডাক দিয়েছে, আর প্রত্যেকটা পাহাড়ে ভাইব্রেশন হয়ে ওটা হচ্ছে লিজা যা যা যা যা এরকম হয়েছে, যে যা যা যা হয়েছে তখন লিজা দিয়েছে ঝাঁপ উপর থেকে পাহাড় থেকে, সে পড়েছে কিন্তু লিজার কিছু হয় নাই, আপনার গল্পের মধ্যে তিনটা পাহাড়ি যাইতেছিল, তিনটা পাহাড়ি মরে গেছে। এখন এরকম এক ভদ্র মহিলা লিজা কিন্তু অনেক মোটা সোটা ছিল, আপনি যে মোটাদের নিয়ে এত ফান করেন, আপনার মোটারা আপনাকে হামলা করে না, আক্রমণ করে না?
1: না না, আমি তো এইটা তারা বুঝে আর কি, যে ভালোবেসে করা। আপনি মুভি বলায় এটা মনে হইলো, যাই না, আপনি বলছেন যে প্রসঙ্গ ধরে ধরে অনেকদিন পরে এই সুযোগটাও আসলো, মুভি নিয়ে না এইটা খুব কমন একটা এক্সপিরিয়েন্স, এটা এক্সপিরিয়েন্সই, যে কি হয় যে আমার খুব অবাক লাগে যে মানুষ যখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে এসে আবার পুরা ঘটনাটা বর্ণনা করে, আমার তো হলে গিয়ে আমার সিটের পাশে যে হাতলটা ওইটা কি আমার না পাশের জনের, ওই ডিসিশন নিতে নিতে আসছিল,
0: এটা কিন্তু একটা বিরাট প্রবলেম, যে আমার পাশে নাকি আমার নাকি তার, আর ধরেন কোনো কারণে সে যদি হাতটা সরাইলো সঙ্গে সঙ্গে হাতলটা দিয়ে এমন ভাবে রাখছি যে ও আর সিনেমা দেখতে পারবো না হাতল এমন।
1: তো এইটা ভালো যে আপনি হাতলের ক্ষেত্রে এটা করছেন, কেউ কেউ তো আবার আইনে পপকর্ন টপকর্ন রাখে, আপনি ওই ক্ষেত্রে যে আপন মনে করেন নাই
0: সেটাই, অথবা তাদের গার্লফ্রেন্ড নিয়েও কিন্তু আসে সিনেমা দেখতে, বেশি আপন না করতে যাওয়াই ভালো, পরে মুশকিল হবে। আব্দুর রহমান জাহিদ দেখছেন, আপনারা কে কোথেকে দেখছেন লিখে দেন তাহলে, আর একটু শেয়ার করে দেন, অথবা আপনারা এটা সেভ করে দেন তাহলে, আপনার মানে লাইক বাটন দিয়ে দেন তাহলে রেডিও রেগুলার শুনতে পাবেন। অস্থির হাসি ভাই, হৃদয়ের ভিডিও কি চলে গেছে নাকি, হৃদয় মাইন্ড করেছে বোধহয়, হ্যাঁ হৃদয়কে আমরা আবার ফিরে পেয়েছি, হ্যাঁ এই তো হৃদয় আপনি চলে গিয়েছিলেন। স্মাইল বডি লাক্সারি লিখেছেন, ট্রু, আপনার ফ্যানগুলো কিন্তু ইন্টারেস্টিং, বডি লাক্সারি। তারপরে মোহাম্মদ মারুফ আহমেদ, অস্থির হাসি ভাই, আব্দুর রহমান জিহাদ, তারপরে মারুফ আহমেদ ভাইয়ার জন্য মিরাক্কেল দেখতাম, এই যে দেখছেন আপনার আমার মতো আরেকজন পাওয়া গেলো যে আপনার জন্য মিরাক্কেল দেখতো। তারপর প্রণবানন্দ চক্রবর্তী, উই আর এনজয়িং সো মাচ, বেস্ট উইশেস ডিয়ার শামীম শাহেদ ভাই অ্যান্ড হৃদয় ভাই, স্মার্ট স্মার্ট স্ট্যান্ড আপ কমেডিয়ান, ও আপনাকে স্মার্টও বলেছি কিন্তু আপনি তো আসলে স্মার্ট, ব্যাপারটা টেনশনে, অবশ্য টেনশনেরই ভাইয়ার বিখ্যাত ডায়লগ, ও এটা তো আপনার বিখ্যাত ডায়লগও বলে দিছে, আপনি কিভাবে মিরাক্কেলে গেলেন এবং কিভাবে আপনি আপনার জায়গাটা স্ট্রং করলেন, এটা একটু শুনতে চাই। কারণ আপনারা একই সঙ্গে বাংলাদেশের নামও অনেক উজ্জ্বল করেছেন। আনিসুজ্জামান আনিস লিখেছেন ঢাকা থেকে দেখছি, আশরাফুদ্দিন আসিফ লিখেছেন আমি ও আপনার কন্টেন্ট আমির খানের মতো, মুভি কম হিট বেশি, আর হাসির ভেতর মেসেজ থাকে, প্রতিটি কন্টেন্টে ভালো লাগে, কিপ ইট আপ ভাইয়া। আপনার একটা বিজ্ঞাপনের দর্শকপ্রিয়তা পেয়েছে হাতিলের বিজ্ঞাপন করেছেন।
1: আচ্ছা, আমি হচ্ছে আমি একটা বিজ্ঞাপনী সংস্থার সাথে কাজ করছি, ওদের ডিজিটাল টিমের ইনচার্জ হিসেবে। সো আমরা এই সংস্থা থেকে, এটা নাম হচ্ছে এক্সট্রা ডিজিটাল, এটা একটা পিআর এজেন্সি এবং রিসেন্টলি তারা ডিজিটালও স্টার্ট করছে। এক্সট্রা পিআর হ্যাজ স্টার্টেড এক্সট্রা ডিজিটাল। আমি এক্সট্রা ডিজিটাল থেকে আমরা একটা বিজ্ঞাপন তৈরি করেছি খুব রিসেন্টলি, গত ভাষা দিবসে। তো ওই গল্পটা আমার লেখা ছিল এবং বিজ্ঞাপনটা সার্বিক তত্ত্বাবধানে আমি ছিলাম। তো এটা ইট গট ভাইরাল আর কি।
0: আপনি জানেন যে আমি বিটপিতে কাজ করতাম 1999-এ, আমি বিটপির ক্রিয়েটিভ হেড ছিলাম। বিটপি বাংলাদেশের মানে প্রথম দিককার মানে আলোচিত গুলোর মধ্যে একটা। যাই হোক, আজকে আমরা আপনার কথাই শুনবো, তারপরে আপনি বলেন কিভাবে আপনি আপনার জায়গাটা স্ট্রং করলেন মিরাক্কেলে।
1: মিরাক্কেলে যাওয়ার
0: গল্প বলে দিবেন, কোন গল্পটা বলে হিট হয়েছেন সেটা বলে দিবেন।
1: আচ্ছা, মিরাক্কেলে যাওয়ার ব্যাপারটা হচ্ছে যে প্রাইমারিলি যেটা হয় যে আমি আসলে, এইটা খুব কমন কোয়েশ্চেন যে আপনি কি স্ট্যান্ড আপ কমেডিয়ানই হইতে চাইছিলেন, এরকম প্রশ্ন আমরা মাঝে মাঝে প্রায়। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন স্ট্যান্ড আপ কমেডিয়ান আমরাও আসলে ওইভাবে চিন্তাম না, যেহেতু এই আর্টটা নতুনই আসছে। তো আমি, আমার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি আসলে চাইল্ড আর্টিস্ট ছিলাম আর কি, তখন আবৃত্তি করতাম, বিতর্ক করতাম। তো আমার খুব উপস্থাপনা করার ইচ্ছা ছিল। তো আমি হচ্ছে আমার স্কুল কলেজের প্রোগ্রামে, লোকাল প্রোগ্রামসে আর কি উপস্থাপনা করতাম। তো ওইভাবে করতে করতে একটা সার্টেন টাইমে যেটা হয় যে উপস্থাপনা করতে গেলে আমরা দেখতাম, টেলিভিশনে উপস্থাপকদের দেখতাম যে তাদের খুব টাচ করার একটা পাওয়ার থাকে, তারা হিউমারটাও ক্রিয়েট করতে পারে, আবার হচ্ছে যে মানুষের মধ্যে একটা ফিলিং ক্রিয়েট করতে পারে। সো আমরাও ওইটার একটু চর্চা করতাম আর কি। সো ওইখান থেকে আস্তে আস্তে একটা সার্টেন টাইমে বিদেশি স্ট্যান্ড আপ কমেডির সাথে পরিচয় হয়। তখন একদমই নতুন ইন্টারনেট আসছে আর কি, আমরা একদমই মাত্র ফেসবুক ইউজ করা শুরু করছি, খুব বেশি বন্ধু বান্ধব দেশের থাকে না, বিদেশিদের সাথে চ্যাট করি ইংরেজিতে, মানে কেন করি তার কোনো কারণ নাই আর কি, দুই চারটা ফ্রেন্ড তাও বিদেশি, এরকম একটা সময়ের কথা বলতেছি, মাত্র ফেসবুক আসছে। তো ওই সময় আসলে আমরা কিছু ওই বিদেশি স্ট্যান্ড আপ কমেডি দেখতে পাই, আমরা যারা ঢাকায় থাকি আর কি। তো ওই সময় আমার মনে হয়েছিল যে বিদেশি স্ট্যান্ড আপ কমেডি আমাকে একটু মানে আমাকে ইমপ্রেস করে, যে তারা খুব স্মার্টলি রেগুলার লাইফ নিয়ে কথা বলে, সেইটা আবার আমাদেরকে হাসায়, প্লাস দে আর ভেরি স্মার্ট, তারা মানে একটা টপিকে ডিপে গিয়ে এমন ভাবে আমার মধ্যে হাসির উদ্রেক করতেছে যেটা আসলে আমি ভাবি নাই আর কি, খুবই আনপ্রেডিক্টেবলই হইতেছে। তো আমার কাছে মনে হয়েছিল যে এইটা করা দরকার। সিমালটেনিয়াসলি ওই সময় বাংলাদেশের পারফর্মার মিরাক্কেল 5 এর শেষের দিকে বাংলাদেশের পারফর্মাররা ওখানে পারফর্ম করতে যায়, আমাদের ফারজানা সাগির শশী, সে খুব ভালো পারফর্ম করে এবং সে একটা ভালো পজিশন নিয়ে বাংলাদেশে ফিরে। তো ওই সময় আমি হচ্ছে মিরাক্কেল 6 এ অডিশন দিই, একেবারেই কখনো স্ট্যান্ড আপ কমেডি করি নাই, বুঝি না, কয়েকটা জোক আহসান হাবিবের বই থেকে কয়েকটা জোক মুখস্থ করে গিয়ে আমি হচ্ছে মিরাক্কেল 6 এ অডিশন দিই। আমার প্রথম বই যখন প্রকাশ হয় তখন মোড়কুন বচন অনুষ্ঠানে আহসান ভাইও ছিলেন।
0: ও আচ্ছা,
1: তো এরকম নানান গল্প করে শেয়ার করা।
0: আমাদের হুমায়ুন আহমেদের ছোট ভাই আহসান হাবিব, উনি উন্মাদ চালান বাংলাদেশে, যদিও উনি উন্মাদ নন, যারা উন্মাদের সঙ্গে যুক্ত আমরা, আমি কিন্তু উন্মাদের সাথে যুক্ত ছিলাম, আমরা উন্মাদ আর কি। হ্যাঁ বলেন, তারপরে।
1: তো যেটা হয়েছে যে আমি আসলে এক্সপেক্ট করি নাই যে কোনোদিন ওনার সাথে দেখা হবে বা এইভাবে কথা হবে, আর আমার বইয়ের মোড়কুন মোচন উনি থাকবে এটা তো মানে একেবারেই কল্পনাতীত ছিল। তো ওই সময় আমি অডিশন দিতে যাই। তো অডিশন দিতে যাওয়ার পরে কি হয় যে একটা রুমে অডিশন দিলে কিছু মানুষে আরেকটা রুমে নিয়ে যায়, কিছু মানুষে বলে যায় থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার মানে হচ্ছে সে বিদায়, সে বাদ, যে আরেকটা রুমে গেল সে টিকে গেল। এইটা দুই ধাপ অতিক্রম করার পরে বুঝলাম। তো প্রথম দিনের অডিশনে এরকম, তখন অডিশন হচ্ছিল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে, আমি 3-4 ধাপ অতিক্রম করে একটা ধাপে আমি বাদ পড়ি, মানে তখন বুঝি যে আমিও থ্যাংক ইউ হয়ে যাই, আর কিছু লোককে নিয়ে যাওয়া হয়। তো চতুর্থ ধাপে খুব সম্ভব, এবং ওইটাই খুব সম্ভব ফাইনাল ধাপ ছিল আমার মনে হয়েছে, পরে আমি তো আর ছিলাম না, আমি দেখতে পাইনি। ওই ধাপে যে দাড়িওয়ালা ভদ্রলোক, সে আমাকে থ্যাংক ইউ বলে দেয়, আমার খুব মানে তার উপর মনটা খারাপ হয়, মানে তারে আর পছন্দ হইলো না আর কি। আমি আসলে অনেক পরে গিয়ে জানতে পারছি টেলিভিশন থেকে যে উনি ছিলেন শুভঙ্কর দা। ফাইনালি শুভঙ্কর দার কাছে আমি বাদ করছি, মিরাক্কেল 6 এ আমার আর যাওয়া হয় নাই। হ্যাঁ, তারপরে ব্যাক টু ব্যাক আমি মিরাক্কেল 7 এ অডিশন দিছি, মিরাক্কেল 8 এ অডিশন দিছি, মিরাক্কেল নাইনে অডিশন দিছি, আমি হচ্ছে তিনবার রিজেক্টেড হওয়ার পর মিরাকেল নাইনে সিলেক্টেড হয়েছি, প্রতিবারই আমি অডিশন দিয়ে গেছি। এবং এর মধ্যে মধ্যে আস্তে আস্তে স্ট্যান্ড আপ কমেডি, মিরাকেল, জোক সবকিছু বুঝতে শুরু করছি। এর মাঝখানে একটা সময় এনটিভিতে একটা স্ট্যান্ড আপ কমেডি রিয়েলিটি শো হইতো হাসো নামে, ওইটাতে আমি পার্টিসিপেট করি। সেইটাতে পার্টিসিপেট করার পর ওখানে গ্রুমিং ট্রুমিং হয় সবকিছু মিলে, আমি হচ্ছে ওইটার ফাইনালিস্ট হই। ওই সময় ওইটার মেন্টর ছিলেন হচ্ছে আমাদের মিরাক্কেলেরই বেশ কিছু মানে উজ্জ্বল নাম আর কি, আবু হেনা রনি, শাওন মজুমদার, মোহাম্মদ পরশ, ওনার হচ্ছে ওইটার মেন্টর ছিলেন। তো যেটা হয় যে ওই শোটা শেষে আবু হেনা রনি উনি হচ্ছে বুনো পায়রা নামে একটা মিডিয়া হাউস ফাউন্ড করেন এবং বাংলাদেশ কমেডি ক্লাব নামে একটা সংগঠন ফাউন্ড করেন। ওইখান থেকে আমরা হচ্ছে উইকলি একটা ওপেন মাইক শো করতাম, আর মানে উনি যখন এটা ফাউন্ড করেন তখন আমাকেও সাথে নেওয়া হয়, আমরা 5-6 জন ফাউন্ডিং মেম্বার একসাথে ওটা ফাউন্ড করি। আমি তখন স্ট্রাগলার আর কি, এনটিভির ওই শোটা করার পরও যতটা সুপারস্টার হয়ে যাব ভাইবা রাস্তায় বেরোইছি দেখি যে কেউ চিনেও না, জিজ্ঞেসও করে না, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিথিং আর কি, হয়তো আমরা পৌঁছাইতে পারি নাই মানুষের কাছে সেভাবে। তো বুঝতে পারলাম যে স্ট্রাগলের দিনটা শুরু আর কি। তো তখন যেটা হইতো যে বুনো পায়রায় কাজ করতাম, বাংলাদেশ কমেডি ক্লাবের একটা গ্রুমিং সেশন হইতো, সো ওইখানে কয়েকজন গ্রুমার ছিলেন, আমরা 5-6 জন মিলে আমরা নতুনদেরকে শেখানোর চেষ্টা করতাম। সো আমি ওইখানকার ছোটখাটো একজন গ্রুমার ছিলাম আর কি, মানে আমি হচ্ছে নন স্টার গ্রুমার, ওইখানে স্টার গ্রুমার আছে কিছু, আমি নন স্টার স্ট্রাগলার গ্রুমার। তো আমি স্ট্রাগলটা করতেছিলাম আর কিছু টেলিভিশন প্রোগ্রামের আনাচে কানাচে 2-3 মিনিটের একটা করে একটা স্কিট আমি লিখি ওইখানে পারফর্ম করি, এরকম করে একটা একেবারেই স্ট্রাগলার পারফরমেন্স এর দিন চলতেছিল। আর চেষ্টা চলতেছিল যে একদিন মিরাক্কেলে যাবো, ওপেন মাইক চলতেছিল। তারপরে এইভাবে চলতে চলতে মিরাক্কেল নাইন এর অডিশন ফেস করি, মিরাক্কেল নাইন এর অডিশন আমি সিলেক্টেড হই এবং বেশ কয়েকটা ধাপ তখন একে একে হয়, সব কয়েকটা ধাপ অতিক্রম করে কলকাতায় যাওয়া, কলকাতায় গিয়ে পারফর্ম করতে শুরু করা, তারপরে একে একে পাস করা আর কি, এক একটা জায়গায় নিজের জায়গাটা করে নেওয়া। আসলে আমি যখন যেটা হয় যে আমাদের গ্রুমিং ফার্স্ট এক মাসের হচ্ছে বেশি সময় আমাদের একটা ফাউন্ডেশন টাইপের গ্রুমিং হয়। তো ওই সময় আমি জাহাঙ্গীরনগরে পড়ি এবং আমার থার্ড সেমিস্টার চলে, ওই সময় ফাইনাল পরীক্ষা চলতেছিল। ফাইনাল পরীক্ষা
0: কোন সাবজেক্টে ছিলেন আপনি?
1: আমি ছিলাম ফিনান্সে। পাঁচটা কোর্স, তার মধ্যে দুইটা কোর্স এর পরীক্ষা হবে, তারপরে ভর্তি পরীক্ষার জন্য এক মাসের একটা ছুটি, তারপরে তিনটা কোর্স এর পরীক্ষা হবে। তো আমাকে ওই দুইটা কোর্স এর পরে ফাউন্ডেশন গ্রুমিং আমি যত আগে যাব, এটা আমি আমার সিনিয়রদের কাছ থেকে জানছি, যত আগে যাব তত বেশি আমার টিকে থাকার সম্ভাবনা, কারণ ওই গ্রুমিংটা খুব ইম্পর্টেন্ট, সেইখান থেকে আসলে বেসিক শেখাটা হয়। আর আমি দেরি করে গেলে আমার মানে ঝরে পড়ার সম্ভাবনা বেশি, এটা অলরেডি আমি জেনে গেছি। তো ওই সময় আমাকে আসলে স্যাক্রিফাইস করতে হয়। আমি তখন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যারকে বলি যে স্যার আমার তো যেতে হবে। তো স্যার তখন আমার বলে যে আমার তখন মানে বেশ ভালো একটা সিজিপিএ ছিল, তখন স্যার আমার যাইতে দিবে না। তো বলতেছিল যে দেখো তোমার সিজিপিএ যদি 3.5 এর নিচে হইতো তাহলে আমি তোমার যাইতে দিতাম, কিন্তু তোমাকে যেতে দেওয়া যাবে না, তুমি এরকম পাগলামি করো না। তো স্যারকে আমি বলছিলাম যে স্যার সর্বোচ্চ ক্ষতি কি হইতে পারে একটু বলেন তো। স্যার বলছে তোমার ইয়ার ড্রপ করতে হবে। আমি অনায়াসে ভাবছি যে আচ্ছা ফাইন, আমি একটা বছর, আমি 3 বছর ধরে চেষ্টা করতেছি একটা ইয়ার আমি ড্রপ করতে পারি। এবং মিন টাইমে আমার এখনো মনে আছে ডিপার্টমেন্টের ভিসি ম্যাডামের সাথে, আমাদের ইউনিভার্সিটির ভিসি ম্যাডামের সাথে আমার দেখা হয়। ম্যাডামকে আমি বলি যে ম্যাডাম মিরাক্কেলে যাবো, এরকম ফাইনাল বাদ দিয়ে যেতে হচ্ছে। অদ্ভুত ভাবে ম্যাডাম ওয়াজ মানে বিগ ফ্যান অফ মিরাক্কেল, সেই জাস্ট আমার বলে কংগ্রেচুলেশনস, কবে যাবা, হ্যাঁ তুই যাও বাকিটা দেখা যাবে। ওই সময় এইটা খুব একটা বিগ মোটিভেশন ছিল আমার জন্য যে ভিসি ম্যাডাম এইভাবে বললো, তার মানে আমি একদম মানে ওই যে হয় না স্কুলে একটা টিসি খেয়ে যাওয়ার ভয়, তার মানে ইউনিভার্সিটি থেকে বাদ পড়ে যাবো না। তো আমি তখন গেলাম, যাওয়ার পরে ফাউন্ডেশন গ্রুমিং করলাম, গ্রুমিং টাইমটা পার হওয়ার পরে এপিসোড ভাগ করে দেওয়া হয়। তো আমরা হচ্ছে বাংলাদেশের তখন 9 জন পারফর্মার, হ্যাঁ 11 জন গেলাম, 9 জন স্ক্রিনে আসবে। তো ওই সময় অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়, অনেকবার টেলিভিশনে বলছি। তো আমরা হচ্ছে 36 জন ফার্স্টে সিলেক্টেড হই, তারপরে সেখান থেকে একে একে বাদ পড়তে পড়তে আমরা 11 জন কলকাতায় যাই, সেখান থেকে 9 জন আমরা স্ক্রিনে আসি। তো ওই 9 জনের মধ্যে থেকে 3 জনকে এপিসোড দেওয়া হয় ফার্স্টে, যে ফার্স্ট 3টা এপিসোডে ওরা 3 জন পারফর্ম করবে, বাকিরা এখনো জানে না। এবং এইটা খুব একটা আতঙ্কের সময় যে আসছি, এখন বাংলাদেশে সবাই জানে যে গেছে মিরাক্কেলে পারফর্ম করতে, বাই চান্স এপিসোড না দিয়ে যদি গ্রুম আউট হয়ে যায় এইটা একটা মান ইজ্জতের ব্যাপার। তো দেখা যাচ্ছে যে মানে তখন না এক্সপেকটেশন মিরাক্কেলের ফাইনাল খেলা চ্যাম্পিয়ন হওয়া ছিল না, একটা এপিসোড করা তখন এক্সপেকটেশন, আল্লাহ একটা এপিসোড করতে পারি যাতে ইজ্জত হয়ে যাইতে পারে দেশে
0: যে আমি আসতে পারছিলাম।
1: এখন আবার ইউনিভার্সিটি তো বইলে আসছি, যদি না দেখা যায় তাহলে তো একটা মানে কেলেঙ্কারি ব্যাপার হয়ে যাবে। ওই সময় হচ্ছে যে এপিসোড দেওয়া হলো 3 জনকে, আমি খুব হ্যাপি যে থার্ড ওয়ান আমি, থার্ড এপিসোডে আমি উঠবো। তো মজার ব্যাপার হচ্ছে মানে কোইনসিডেন্টালি ঠিক আমার এপিসোডের আগের দিন আমাকে জানানো হইলো যে থার্ড এপিসোডে আমি উঠবো না, আরেকজন উঠবে। হ্যাঁ, সো আমি বাদ পড়লাম, মানে থার্ড এপিসোডে আমি উঠলাম না, আমি স্ট্যান্ড বাই ওয়েট করতেছি। তারপরে আবার আমাকে একটা এপিসোড দেওয়া হইলো, সামহাও আগের দিন আবার আমি বাদ, আরেকজন উঠবে। হ্যাঁ, সো মিরাকেল আসলে ব্যাক টু ব্যাক প্ল্যানিং চলতে থাকে, ওনারা খুব মানে এইটা একদম মন থেকেই বলতেছি যে টোটাল প্রোগ্রামটা নিয়ে প্রচুর ব্যাকওয়ার্ক হয় এবং ব্যাক টু ব্যাক বারবার প্ল্যানিং চলতে থাকে যে এই এপিসোডটা কি করলে সবচেয়ে ভালো হয়। তো দেখা যাচ্ছে যে ফাইনাল টাইমে মনে হয়েছে যে আরেকজন উঠলে বেটার হয়, সো তাকে উঠানো হচ্ছে। এরকম করে আমি তিনবার ব্যাক টু ব্যাক তিনবার আমি আর এপিসোড বাদ করেছি, আমি উঠতে পারতেছি না, বাদ করতেছি বলতে গ্রুমিং থেকে চলে আসতেছি না, মানে আমার এপিসোডে উঠাচ্ছে না, আমি গ্রুমিং হাউসে থেকে যাচ্ছি, উঠতে পারতেছি না।
0: এরকম ম্যাডাম দেখলে তো আপনার টিসি দিয়ে দিত, এটা আপনি জানবেন।
1: এখন ফাইনালি যখন আমাকে ফাইনালি ফোর্থ টাইম আমি এপিসোড পাই এবং এই এপিসোডে আমি উঠবো শিওর, তখন আমি যে এপিসোডে উঠি পাঁচজন আমরা পারফর্ম করবো, তার মধ্যে বাকি চারজনই হচ্ছে গত সপ্তাহে এক একটা এপিসোডের এপিসোডিক উইনার হয়েছে, মানে তারা অলরেডি অলরেডি একটা জায়গা করে নেওয়া পারফর্মার, আমি ঠিক মাঝখানে পারফর্ম করবো, আমি ঝুলাইলেও যাতে অসুবিধা না হয় এইরকম একটা, মানে আমার কাছে তখন মনে হয়েছে আর কি যে এরকম কিছু একটা হইতে পারে। এবং তখন আমি মানে খুব ভয়ে ভয়ে পারফর্ম করতে উঠি এবং আমার ফার্স্ট এপিসোডে মানে হ্যাপিলি এন্ড ফরচুনেটলি ওই এপিসোডে একজন এপিসোডিক উইনার হয় এবং সেটা আমি হই।
0: মনে আছে
1: আচ্ছা ওইখানে যেটা হয়েছিল যে রেডি করা ছিল আমার, তো রেগুলার লাইফ নিয়েই কথাবার্তা, সো একদমই আমার বাপ মায়ের সাথে কি হয় এরকম নানান কিছু, আমি যদি একটু মনে করি যে আমার ফার্স্ট ফার্স্ট জোক ছিল হচ্ছে যে আমি জোক মনে করে একটু বলি, তাহলে ফার্স্ট জোক ছিল এইটা যে সেদিন গুগলে সার্চ করছি লেটেস্ট ফানি জোকস, তো গুগল রিপ্লাই দিছে মিরাকেল কি আবার শুরু হয়েছে। আমরা ইন্টারনেটে এত বেশি জোক সার্চ করতে হইতো যে মানে গুগল আমাদের প্রতি বিরক্ত, এবং ব্যাক টু ব্যাক না এইটার এইটার আমি অনেকগুলা সিকুয়েল তৈরি হয়েছিল, এইটা নিয়ে প্রোমো হয়েছিল, তারপরে যেটা এইটার আবার সিকুয়েল করছিল জোক হয়েছিল এরকম যে সেদিন মিরাকেলে সার্চ আবার মিরাকেলে সার্চ দিছি লেটেস্ট ফানি জোকস, গুগল রিপ্লাই দিছে কিরে তুই এখন বাদ পড়স নাই। তখন আমরা জোক ক্র্যাক করতাম এটা নিয়ে যে আর জোক পাচ্ছি না, এটা নিয়ে জোক ক্র্যাক করা হইতো। তো তখন আবার এইটার একটা থার্ড সিকুয়েল করছিলাম এরকম যে মানে ওই দুইটা বইলে তারপরে এরকম করছিলাম যে সেদিন মিরাকেলে সার্চ দিছি আবার সার্চ দিছে লেটেস্ট ফানি জোকস, গুগল রিপ্লাই দিছে ভাই আমরাও খুঁজতেছি পাইলে আমাদেরও দুই একটা দিস।
0: এটা ভালো হয়েছে, এটা মানে আমি কয়েকটা ইয়ে পড়ি কয়েকটা কমেন্ট পড়ি, সবাই আপনার জন্য ওয়েট করছে, আপনারা যারা দেখছেন আপনারা লিখে দেন কোথেকে দেখছেন। আনিসুজ্জামান আনিস আনিস ভাই আমাদের প্রমিথিউস ব্যান্ডের একজন ইয়ে ছিলেন, দুর্দান্ত মিউজিশিয়ান, ঢাকা থেকে দেখছি। তিনি লিখেছেন রিদম হৃদয় ভাই দাড়িতে সুন্দর লাগছে মুস্তাফিজুর রহমান পাপ্পু, তারপরে হৃদয় ভাই অসাধারণ মোহাম্মদ নাইমউদ্দিন, তারপর রিপন সরকার লিখেছেন রিপন সরকার নবীপুর নরসিংদি থেকে, ও গুড নরসিংদি নবীপুর থেকে, নরসিংদি আমার দেশের বাড়ি গ্রামের বাড়ি। নুসাদ জাহান আমার মতো কে কে অফিসের রিপোর্ট তৈরি করছেন আর প্রোগ্রাম দেখছেন হাত তুলুন, কে কে অফিসে অন্য কাজ করছেন এবং একই সঙ্গে এই প্রোগ্রাম দেখছেন হাত তুলুন, এটা নুসাদ জাহান লিখেছেন। নুসাদ অফিসে কাজ করাই ভালো, আমাদের এই অপ্রয়োজনে আড্ডা শুনে কি করবেন, সব আজের আলাপ। আব্দুর রহমান জাহিদ ইমদাদ হক হৃদয় ভাইয়া না থাকলে বাংলাদেশের মানুষ মিরাক্কেল দেখতো না, একদম ঠিক ভাই, তরুণ প্রজন্মের নতুনদের উদ্দেশ্যে কিছু
1: আমার কিন্তু মনে হয় না যে আমি জানি না এটা আমি এমন কেউ না, আসলে মিরাক্কেল একটা বিগ ব্র্যান্ড, হয়তো আজকে আমি মিরাক্কেলের হৃদয় হয়েছি বলেই এই কথাগুলো সবাই বলতেছেন, আমি জানি উনি ভালোবেসে বলতেছেন, আমার মনে হয় আমি না থাকলেও মিরাক্কেল সবাই অনায়াসে দেখতে আমি দেখতাম
0: না। তবে একটা একটা বিষয় আমি বলি, ধরেন আপনি তো পারফর্মার আর আমরা তো ধরেন পারফর্মারদের নিয়ে কাজ করেছি, একটা আমি যখন আপনার শোটা দেখি বা আপনার জোকস গুলা দেখি, প্রত্যেকটার মধ্যে একটা আছে না যে ও ছক্কা খেলে, ঠিক আছে, ছক্কা কোনটা হয়তো আপনার 100-তে 90 পায়, 80 পায়, আপনার কোনটা কিন্তু স্টার মার্কের নিচে নাই, মানে 75-এর নিচে নাই, এইটা আপনি বেসিক্যালি উইটি বলে, সেটা একটা কারণ। তারপর আমি বলি আপনার প্রিয় ভাই আমির হোসেন তুষার, তারপর আব্দুর রহমান জিহাদ, জুবায়ের রুবেল, বা খুব সুন্দর আলোচনা লাবণী আহমেদ লিখেন, শামীম ভাই আপনার এই প্রোগ্রামটা অনেক ভালো লাগে, এই প্রোগ্রামে এই প্রোগ্রামটা আমাদের আরো অনেক তারকাকে নিয়ে আসবেন, ওকে। তারপর মারুফ আহমেদ লিখেছেন, ভাইয়ার জোকস গুলো অসাধারণ, হ্যাঁ আসলেই হৃদয়ের জোকস গুলো আসলে অসাধারণ। তারপরে আছে তারপরে আমির হোসেন তুষার লিখেছেন, আমিও হৃদয় ভাইয়ার জন্যই প্রোগ্রাম দেখতাম, ওকে। তারপরে ওসমান গনি, আমি লক্ষ্মীপুরের, আমাদের লক্ষ্মীপুরের গর্ব, আপনি আননি কি লক্ষ্মীপুরের নি কেন, বুঝলাম আসি যায়ারি বইতাম চাই না আসি যায়ারি। প্রিয় ভাইয়া খুবই সুন্দর অসাধারণ, হৃদয় ভাই অসাধারণ, তারপর সবাই লিখছে তাই। মাহির চৌধুরী দুইজনকে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হৃদয় ভাই মাহির চৌধুরী সিলেট থেকে দেখছি, আজকের লাইভ প্রোগ্রাম শেষে শেষে থ্যাংক ইউ বলে যাবেন ভাই, থ্যাংক ইউ বলে যাবেন, বুঝছেন। আচ্ছা এখন আপনি বলেন, আপনি লক্ষ্মীপুর নিয়ে আপনার এক্সপিরিয়েন্স বলেন। আমার ছোট ভাই, আমাদের এক বন্ধু আছে বুঝছেন, সে তাই যে জিজ্ঞেস করেন যে তোমার দেশে বাড়ি কই, সে কিছু বলে না, আবার জিজ্ঞেস করেন তোমার দেশে বাড়ি কই, কিছু বলে না, আবার জিজ্ঞেস করেন তো সে বলে নোয়াখালী, তো কি হয়েছে এরকম।
1: আমি না এটা, হ্যাঁ আমি বলতে চাই আমি প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, এবং অনেকে বলে,
0: আমিও তাই, আমিও তাই, ধর আমার ছোট ভাইয়ের ওয়াইফ হচ্ছে তার বাড়ি আপনাদের দিকেই, আমাদের বন্ধু বান্ধব ম্যাক্সিমাম হচ্ছে আপনার ওইদিকে, ফলে আমিও প্রাউড ফিল করি, এটা জাস্ট বলা আর কি। হ্যাঁ
1: না না এটা আমি আসলে আপনারও বলতেছি না, আমি মানে র্যান্ডমলি বলতেছি আর কি, যেটা হয় যে আমি সত্যি প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, এটা অডিয়েন্সের উদ্দেশ্যে একবারে বললাম। যেটা হয় যে অনেকেই মনে করে যে নোয়াখালীর দিকে যাদের বাড়ি তারা মনে হয় বলতে চায় না, হ্যাঁ, এবং অনেক জায়গায় আমাকে ঢাকা থেকে দেখানো হয়, তো এটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন আছে। যেটা হয় যে নর্মালি আমি ঢাকাতেই বড় হয়েছি, তো অনেকে আবার আমি মিরাকেলের অডিশন দিয়েছি ঢাকা থেকে, তো অটোমেটিক্যালি অনেক জায়গায় চলে আসে যে ঢাকার ছেলে বা ঢাকায় থাকে, তো আমার আসলে বলতে কোনো দ্বিধা নাই, আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। এবং অনেকে মনে করে যে লক্ষ্মীপুর যদি জিজ্ঞেস করে আপনার গ্রামের বাড়ি কই, যদি বলি লক্ষ্মীপুর, তাহলে বলে ও আচ্ছা নোয়াখালী বলতে অসুবিধা কোথায়, লক্ষ্মীপুর কেন বলেন আলাদা করে, এটা আসলে বৃহত্তর নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল। লক্ষ্মীপুর নিয়ে এক্সপিরিয়েন্স হচ্ছে আমার আসলে লক্ষ্মীপুরে খুব বেশি থাকা হয় নাই, লক্ষ্মীপুরের কাছ থেকে আমি আমার লাইফের সবচেয়ে প্রিশিয়াস এবং সবচেয়ে মূল্যবান কিছু পাইছি, সেটা হচ্ছে আমার বাবা মা। আমার বাবা মা লক্ষ্মীপুরে বড় হয়েছে, লক্ষ্মীপুর আমাকে আমার বাবা মা উপহার দিয়েছে, আমি আসলে ঢাকাতেই বড় হয়েছি, এবং আমার আমার জীবন যাপন, আমার চিন্তা ভাবনা, আমার কথাবার্তা, আমার জোক, আমার লেখালেখি সব জায়গায় আসলে ঢাকাটাই বেশি, আমি ঢাকার এই যানজট যান্ত্রিকতা এগুলোর মধ্যেই বড় হয়েছি, বাট আই লাভ লক্ষ্মীপুর আর কি।
0: হ্যাঁ
1: লক্ষ্মীপুরের কথা আসে, অনেকে বলে যে নোয়াখালীর ভাষায় একটু জোক টোক বলেন, আমি আসলে খুব বেশি পারি না, বাট মানে ট্রাই করে বলি যে আমার এক কাজিন আছে, তো ও হচ্ছে ওরকম মানে লক্ষ্মীপুরেই থাকে, তো ওরে ক্লাসে টিচার বলছে যে তোর একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞেস করি দেখি তুই তোর সাধারণ জ্ঞান কেমন, ধর তুই জঙ্গলে বেড়াইতে গেছিস, তোর একটা বাঘ আক্রমণ করছে, তুই কি করবি, স্যার আমি নদীতে ঝাঁপ দিব, তাই ধর বাঘও নদীতে ঝাঁপ দিছে, তুই কি করবি, স্যার আমি ডাঙা ধুটি যাবো, ধর বাঘও ডাঙায় উঠে গেছে, তুই কি করবি, স্যার আমি তাহলে গাছে উঠবো, আচ্ছা বাঘও গাছে উঠছে তুই কি করবি, স্যার আপনি কি বাঘের হককে না আর হককে, আমনে দিয়ে আরে মারিয়ে ছাড়বেন।
0: ওই যে একজন বলতেছিল দুষ্টামি করে দরবেশ বাবাকে, দরবেশ বাবা মনে করেন আমি মধ্যে বনের মধ্যে জঙ্গলের মধ্যে নামাজ পড়তেছি, হঠাৎ দেখলাম একটা বাঘ আসতেছে, আমি কি নামাজের প্রস্তুতি নিব নাকি আমি দৌড় দিব, দরবেশ বাবা বলছিল যদি অজু থাকে তাহলে প্রস্তুতি নিবা, না থাকলে দৌড় দিবা। যাই হোক আমরা মানে এটা এই জন্য বললাম যে আপনি যেটা বললেন না যে গনি মিয়া, আমাদের এক বন্ধু ওর কাছে শুনেছিলাম যে গনি মিয়ার ইয়েতে আপনার গাছে উঠেছে, সে পাশের বাড়ির ডাব গাছে ডাব খাবে, তার ডাব খেতে ইচ্ছা করছে কিন্তু সে ডাব গাছটা তাদের না, পাশের বাড়িতে উঠছে, এর মধ্যে মালিক চলে আসছে, আসে ডাক দিচ্ছে আর গাছ কি ডারে, কয়েছে আসা আয় গনি, গণন লাইক তো না, নামি আয় নামি আয়। আচ্ছা এখন আপনি বলেন যে এই যে আপনি আগের হৃদয় ছিলেন আর এখনকার হৃদয়, যে আপনি বললেন এনটিভির শো করে বের হয়েছেন লোকজন চিনছে না, কিন্তু এখন আবার আপনি এনটিভিতে যাচ্ছেন জাজ হয়ে কিংবা আরো বড় পজিশনে, আপনি যেখানে আপনার স্কুলে ইউনিভার্সিটিতে আপনি কিরকম রিয়াকশন পাচ্ছেন?
1: আমি যখন আমাদের আগে যারা পারফর্ম করতেছিল এইটা খুব মানে চোখে পড়তেছিল যে এইটা শুধু স্ট্যান্ড আপ কমেডির মঞ্চ না, ধরেন আমার যারা সিনিয়র আবু হেনা রনি, শাওন মজুমদার, ওনারা যখন পারফর্ম করছেন আমি দেখছি যে ওনারা যখন চেক নিতে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ বাজানো হচ্ছে। এক সময় মানে আকরাম খান ছক্কা মারলে এরকম গান বাজানো হইতো, আশরাফুলরা সেঞ্চুরি করলে এরকম গান বাজানো হইতো, মানে এই ব্যাপারটা এইরকম যে আমাদের মধ্যে একটা শিহরণ তৈরি করতেছে। আমি নিজেকে ওই জায়গাটায় ডেফিনেটলি কল্পনা করতাম। তো ঘটনাটা আসলে ওই রকমই ঘটছে, পারফর্ম করার পরে সবাই ওইভাবে এক্সপেক্ট করছে। এবং আমার ওই আমি এটা এর আগে শামীম ভাইয়ের উপস্থাপনাতেই বাংলা ভিশনের একটা প্রোগ্রামে বলছিলাম যে কি হয় যে অনেকে বলে না যে ভাই আপনি আমার ক্রাশ, তারপরে আপনি অনেক কিউট এটা সেটা। তো আমরা যখন রাস্তায় নাইমা হাঁটতাম এক্সপেক্ট করতাম, যখন ওই যে স্ট্রাগলিং পিরিয়ডটাই যে কালকে একটা প্রোগ্রাম দেখাইছে টিভিতে আমার, আমি এক্সপেক্ট করতেছি ঠিক ওই কস্টিউমটা পরে বের হয়েছি, যে শার্টটা পরে আমি ধরেন পারফর্ম করছি ওইটা পরে বের হয়েছি, যে অ্যাটলিস্ট শার্টটা দেখে আমার চিনুক, কারো কোনো বুঝলাম না, কারো কোনো পাত্তাই নাই, মানে কেমন কথা, রাস্তা দিয়ে হেঁটে গেলাম চলে আসলাম কারো কোনো পাত্তা নাই। হ্যাঁ, তো এই ওই সময়টা তো আমি ছিলাম। মিরাক্কেলে যাওয়ার পরে হয়তো কিছুটা পারফরমেন্সে ডেভেলপমেন্ট হয়েছে শেখার পরে, কিন্তু ধরেন চেহারায় তো বিশেষ পরিবর্তন এত শর্ট টাইমে আসে নাই। ধরেন মিরাক্কেলে যাওয়ার ঠিক এক মাস আগে আমি যেমন ছিলাম দেখতে, মিরাক্কেল থেকে বিরা তেমনই আসি দেখতে, হালকা হয়তো পরিবর্তন হইতে পারে, দেখতে একটু খারাপও হয়ে যেতে পারে পরিশ্রমের কারণে, কিন্তু ওই যে মানুষ বলে যে ভাই আপনি আপনি দেখতে এত কিউট, এই সে এটা সবটা ভালোবাসা থেকে আর কি, মিরাক্কেলের কারণেই হয়তো হয়েছে। আরেকটা জিনিস হয়েছে, আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে বন্ধু বান্ধবদের মধ্যে, আর এটা একটু মজা করেই বলি উইথ ডিউ রেসপেক্ট, আমার প্রত্যেক মানে আমি ফ্রেন্ডদের কাছে স্টার কখনো হইতে চাইনি, আমি বন্ধুদের কাছে বন্ধুই থাকতে চাইছি। সবচেয়ে বেশি হয়েছে আমি হচ্ছে রাইফেলস পাবলিক স্কুলে পড়ছি, রাইফেলস পাবলিক কলেজে পড়ছি, তো আমাদের কো এডুকেশন ছিল। তো তখন যেটা হইতো যে আমার মতো ছেলে পেলে যারা সবাই তো টুকটাক চেষ্টা করতো যে অমুক সুন্দরী মেয়ের সাথে একটু লাইন মারার চেষ্টা, বা যদি একটু পাত্তা দেয় আর কি টিফিন টাইমে একটু গিয়ে কথা বলার চেষ্টা, তো ওই সময় যাদের কাছে পাত্তাটা পাইতেছিলাম না আমরা, এরকম অনেককে আমি দেখছি, মানে এইটা একটা বিগ অ্যাচিভমেন্ট এবং মনে মনে আনন্দ আর কি, যে তারা আমাকে ইন্ডিয়াতে থাকাকালীন আমি দেখছি যে তারা ফেসবুকে পোস্ট করতেছে যে ও আমার খুব ভালো বন্ধু, হি ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন।
0: তাহলে পুরনো প্রেম কি আপনি ফিরে পেয়েছেন? ওই যে মেয়েটা পরিপূর্ণ হয়ে যাচ্ছিল, বোঝা যাচ্ছে যে অনেক পুরনো স্মৃতি আছে, সেই স্মৃতিটা শুনতে চাই কোন মেয়ে সে।
1: প্রেম তো পরের ব্যাপার, আমি তো বললাম কো-এডুকেশনে কিছু ছেলে পেলে থাকে যারা হচ্ছে পাত্তাটা পাইলেই অনেক, মানে প্রেম কোথেকে ভাই, তাকাইছে হাসি দিয়ে বলছে, ধরেন আমি যা জিজ্ঞেস করছি কি অবস্থা, হাসি দিয়ে ভালো আছি বলছে, তাতেই সাত দিনের পেট ভরে গেল। প্রেমের তো ব্যাপারই না, এদের ক্ষেত্রে তো ওইটাই হচ্ছিল না, কারণ তখন হচ্ছে সিনিয়র ভাইদের সাথে ওদের মানে কি হচ্ছে যে আমার যারা ব্যাচমেট যাদের সাথে আমরা চেষ্টা করতেছি যে ওরা যদি একটু কথা বলে একটু পাত্তা টাত্তা দেয়, কোচিং এ গেলে একটু তাকায় আমার দিকে, তারা ধরেন সিনিয়র ভাইদের সাথে প্রেম করতেছে, অথবা সিনিয়র ভাইদের সাথে তাদের একটা বিরাট ব্যাপার স্যাপার চলতেছে, মানে আমাদের প্রতি বিশেষ কোনো পাত্তাই নাই। তো ওই সময়ের কথা হচ্ছে আমি এক্সপেক্ট করি নাই, কিন্তু ব্যাপার হয়েছে যে যখন আমি দেখতেছিলাম এরা পোস্ট দিতেছে তখন একটু মানে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর কি।
0: এটা ভালো, আমরা শেষ পর্যায়ে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা যারা তারা শুনতে পাবেন আপনার আপনার মোবাইল থেকে, আপনি যদি রেডিও ত্রিতাল বাংলা লিখে সার্চ দেন সেই অ্যাপটা ডাউনলোড করলে আপনি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই জায়গাতে শুনতে পাবেন। এটা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আমরা একই সঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে আপনারা আমাদের খুঁজে পাবেন। একটু স্লোলি আমরা এগোচ্ছি, আমরা আজকে কথা বলছিলাম ইমদাদুল হক হৃদয়ের সঙ্গে, আমরা শেষ পর্যায়ে। আপনি চিন্তা করতে পারেন আমরা 45 মিনিটস কথা বলে ফেলছি?
1: না এইটা মাঝে মাঝে স্টেজে আমরা বলি আর কি, যে ধরেন এইরকম ছেলে পেলে আমাদেরও তো ইচ্ছা করে কোথাও গিয়ে একটু পাত্তা পাওয়ার চেষ্টা করি, বা বিফোর মিরাক্কেল বা মনে করেন যে যখন পাত্তা পাচ্ছি না এরকম একটা সময় একটা ধরেন মেয়ের সাথে আমরা চেষ্টা করতেছি যে যদি একটু পাত্তা পাওয়া যায়, যে খুব চেষ্টা করতেছি কিন্তু মেয়েটার কোনো পাত্তা নাই। তো ফাইনালি গিয়ে বললাম যে তুমি যে আমার কোনো পাত্তা দিতেছো না, তুমি জানো আমার এই শার্টের দাম 2000 টাকা, আমার এই প্যান্টের দাম 3000 টাকা, আর আমার এই জুতা এটার দাম 8000 টাকা। সে বলে ঠিক আছে, শার্টের বোতামটা লাগাও, 15 টাকা দামের স্যান্ডো গেঞ্জি দেখা যাচ্ছে।
0: আয়মান সাজিদ বলছে আমার কমেন্ট পড়লোই না। কেন পড়বো না, অবশ্যই আপনারা পড়বো। আয়মান সাজিদ আপনার কমেন্ট, হৃদয় ভাইয়ার পাশে থেকে কমেডি প্র্যাকটিসের সুযোগ হয়েছে। আচ্ছা আচ্ছা আয়মান সাজিদ আপনার পাশে,
1: আয়মান সাজিদ হ্যাঁ আমাদের কিছু স্টুডেন্ট ছিল, মানে আমাদের কিছু ভাই ব্রাদার ছিল যাদেরকে আমরা গ্রুম করার চেষ্টা করতাম, তো তাদের মধ্যে আয়মান সাজিদ একজন।
0: আচ্ছা আমার উপর কি পরিমাণ খেপছে, লিখছে যে আমার কমেন্ট পড়লোই না, ভালো বলছে। এখন আপনারা আপনাদেরকে দেখে কেউ যদি নিজেকে স্ট্যান্ড আপ কমেডি করার জন্য প্রস্তুত করতে চায়, তাহলে সে কিভাবে প্র্যাকটিস করবে?
1: স্ট্যান্ড আপ কমেডি প্র্যাকটিসের ক্ষেত্রে এইটার ব্যাপারটা অনেকটাই একেবারে ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। আমাদেরকেও যখন শেখানো হয়েছে তখন বলা হয়েছে, ধরেন কি হয় যে রাসেল পিটারসনের পারফরমেন্স আর জাকির খানের পারফরমেন্স একরকম না, আমি গ্লোবাল দুইজন পারফর্মারের নাম বললাম। আবার ধরেন বাংলাদেশে শাওন মজুমদারের পারফরমেন্স আর আবু হেনা রনির পারফরমেন্স একরকম না, বাট দুইজনের পারফরমেন্সই আমাদের ভালো লাগতেছে এবং তাদেরকে আমরা অ্যাডমায়ার করতেছি। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এটা মনে হয় প্রত্যেকটা পারফর্মিং আর্টের ক্ষেত্রেই হয়, আমি টুকটাক পড়তে গিয়ে যেটা দেখছি আর কি, অন্য শিল্প সম্পর্কে অতটা আমার ধারণা নাই, সেটা হচ্ছে নিজেকে আবিষ্কার করা। এটা একটা মানে একেবারেই প্রাথমিক ধাপগুলোর মধ্যে একটা। সো আপনারা প্রথমে যারা চান স্ট্যান্ড আপ কমেডি করতে, প্রথমে আসলে দেখেন যে আপনি একটু আপনাকে আবিষ্কার করেন, আপনার আপনার স্ট্রেংথটা একটু আবিষ্কার করেন। ধরেন আমাদের পারফরমেন্সের ক্ষেত্রে কি হইতো যে আমি একটু রিয়েল লাইফ জোক বলতাম, আবার আমারই পাশাপাশি অন্য কোনো পারফর্মার থাকতো সে একটু ইমাজিনারি জোক বলতো। সো এক একজন পারফর্মারের ক্ষেত্রে ব্যাপারটা এক এক রকম হয়। সো আপনি একটু নিজেকে আবিষ্কার করার চেষ্টা করেন এবং পাশাপাশি আপনার অবজারভেশন পাওয়ারটাকে একটু স্ট্রং করার চেষ্টা করেন। আপনার চারপাশে তাকান, অনেক বেশি মানে অনেক বড় রকেট সায়েন্স এটা না, এবং আপনার এইটার জন্য আসলে নিউটন আইনস্টাইনের থিওরি জানতে হবে না। আপনি আপনার চারপাশে যদি অবজার্ভ করতে পারেন, ইউ উইল গেট আ লট অফ ম্যাটেরিয়ালস, এবং চারপাশে আমাদের প্রচুর মজার মজার ঘটনা আছে যেগুলো আসলে জাস্ট আপনার মতো করে তৈরি করে এনে স্টেজে বলতে পারলেই হবে। এবার আমরা কয়েকটা রুল ফলো করি আর কি। ধরেন আমার সামনে যে ঘটনাটা 10 মিনিট ধরে ঘটছে, ওইটারে আমরা 1 মিনিটের একটা ম্যাটেরিয়াল হিসেবে তৈরি করি, ওইখান থেকে একটা পাঞ্চ বের করার চেষ্টা করি। সেইটা আসলে একে একে আপনি প্র্যাকটিস করতে করতে আরেকটা জিনিস করতে পারেন, সেটা আমরা করছি এবং আমাদেরটা করতে শেখানো হয়েছে, সেটা হচ্ছে যে প্রচুর অন্যদের পারফরমেন্স দেখতে হবে এবং প্রচুর অন্যদের লেখা পড়তে হবে। একজন ভালো পাঠকই ভালো লেখক হয়ে উঠতে পারে, একজন ভালো দর্শকই ভালো পারফর্মার হয়ে উঠতে পারে, এরকমটাই আমাদের যারা সিনিয়র ছিল তারা শিখাইছে। সো আমি ওই মেসেজটাই প্রিচ করার চেষ্টা করলাম। তো লেটস ট্রাই আর কি, আর সবকিছু করে আপনি জাস্ট ট্রাই করেন, আপনার আশপাশে একটু বলার চেষ্টা করেন, এরকম করতে করতে একটা সময় ইউ উইল গেট ইউর স্টেজ, এবং যখন মাইক্রোফোনটা আপনার হাতে তখন জাস্ট আপনার দর্শকদের সাথে সুবিচার করার চেষ্টা করেন, সময়টার সাথে সুবিচার করার চেষ্টা করেন, এবং একটা মিনিট সময়ও যদি আপনাকে দেওয়া হয় মঞ্চে দাঁড়িয়ে কথা বলার জন্য, জাস্ট ট্রাই টু মেক আ ব্লাস্ট অন দ্যাট। ওই ব্যাপারটা অনেকটা চ্যাট দ্য ইন্ডিয়া মুভির লাস্টে শাহরুখ খানের ডায়লগটার মতো, ওই 70 মিনিট সময়টা খেলে দিতে হবে। আমাদের তো আসলে হাতে 70 মিনিট থাকে না, আমাদের হাতে ইনফ্যাক্ট 10 মিনিটও থাকে না। আমাদের আজকের পারফরমেন্সটা ভালো হবে কিনা এইটা ডিসাইড করার জন্য আমাদের হাতে ম্যাক্সিমাম, ওই অডিশনের আগে গ্রুমিং করাইতে গিয়ে বলতাম যে ভাই তোমার হাতে 40 সেকেন্ডস আছে, 40 সেকেন্ডস এর ভিতরে যদি ইফ ইউ ক্যান গ্র্যাব ইউর টাইম তাইলে বলবে আরো শুনি, আদারওয়াইজ বলবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ, যেটা আমার ক্ষেত্রে ঘটছে 3 বার। সো 40 সেকেন্ডস এ ঘটে নাই, বাট একে একে একটা সময় ঘটবে। সো আমরা যখন স্টেজে উঠি, বিদেশি স্ট্যান্ড আপ কমেডিয়ান ওপেন মাইকে এটা হয় যে 40 সেকেন্ডস এ যারা মানে যদি দে ক্যান নট মেক লাভ তাইলে লাইট জ্বালানো হয় বা কিছু একটা করা হয় যাতে করে তারা আর টাইমটা পায় না। সো আমরা আসলে 1 মিনিট 1.5 মিনিটের বেশি সময় পাই না, 1 মিনিট 1.5 মিনিট খেলে গেল তো আমি আসলে অডিয়েন্সকে নিয়ে নিতে পারলাম, এবার তাদের সাথে আমি একটা সুন্দর সময় কাটাইতে পারবো, সেই সময়টা না খেটলে এটা একটু টাফ হয়ে যায়। সো লেটস প্লে ইট আর কি।
0: কি করা হয়, লাইট জ্বালিয়ে দেওয়া হয় যদি কেউ পারফরমেন্স ভালো করতে না পারে?
1: এইটা হ্যাঁ এরকমটা মানে আমরাও স্ট্যান্ড আপ ইয়েতে আমাদের স্টুডেন্টরা যখন ওপেন মাইক করতো, আমরা একটা পাশ থেকে ওই লেজারের মতো একটা লাইট মারতাম, ও বুঝতে পারতো যে 40 সেকেন্ড ইওর টাইম ইজ আপ, সো নেমে যাও, লেটস ট্রাই ফর দ্য নেক্সট আর কি। সো এরকম করতে করতে যেদিন ওপেন মাইক সে ক্রস করতে পারবে তারপরে সে লাইন আপে আসবে।
0: আমরা আপনাকে 70 সেকেন্ডস না, আপনাকে আমরা 5 মিনিট টাইম দিব, তার আগে আমরা আপনি চিন্তা করেন আমরা এর মধ্যে সবাইকে আমি বিদায় নিয়ে আপনাকে মাইক্রোফোন দিয়ে দিব। তার আগে বলে নিই আজকে আমরা খুবই লাকি, আমাদের সঙ্গে খায়রুল বাবু যুক্ত হয়েছেন। খায়রুল বাবু হচ্ছে বাংলা ভিশন একজন সিনিয়র প্রডিউসার, কিন্তু উনি একজন রম্য লেখক যার স্ট্যাটাস পড়ে ফেসবুকে আমি হাসি, রেগুলার হাসি। খায়রুল বাবু লিখেছে, দেখছি শুনছি কমেন্ট করছি, হৃদয়কে শুভেচ্ছা, শামীম ভাইকে ধন্যবাদ ধারাবাহিকভাবে এদের আড্ডায় সংযুক্ত করার জন্য।
1: এবং আমি একটু অ্যাড করতে চাই, খায়রুল বাবুই ভাই হচ্ছেন আমি এনটিভিতে যে হাসো যখন পারফর্ম করছিলাম যেটার কথা বললাম, খায়রুল বাবু হচ্ছে হাসোর ক্রিয়েটিভ হেড ছিলেন, সো তখন থেকে হি ইজ ওয়ান অফ দ্য গ্রুমার্স আর কি আমার। এবং পরবর্তীতে বাংলা ভিশনের জন্য একটা প্রোগ্রাম আমি হচ্ছে একটা অনুষ্ঠানের একেবারে শুরু থেকে ওইটার প্রোডাকশন ডিজাইন, ওই প্রোগ্রামের সেগমেন্টেশন, যাবতীয় ক্রিয়েটিভ প্ল্যানিং নিয়ে কাজ করি, এবং ওই অনুষ্ঠানটার 25টা এপিসোড স্ক্রিপ্ট লেখার সৌভাগ্য হয়েছিল আমার, যেটা অলরেডি 100 এপিসোড ক্রস করছে, নানান কারণে সময় করে এখন লেখা হচ্ছে না, বাট ওই অনুষ্ঠানটা আমরা একসাথেই শুরু করি, আমি খায়রুল বাবু ভাই এবং আবু হেনা রনি। সো মানে সে আসলে আমাদের খুব কাছের আর কি, আমার জন্য ব্লেসিং যে সে দেখছে।
0: বাবুই তোমার, তোমাকে তো আমরা পুরো এপিসোড দিয়ে দিলাম বাবুইকে নিয়ে, এখন আমরা একদম শেষ পর্যায়ে। সুপ্রিয় দর্শক, আমরা বিদায় নিয়ে নিচ্ছি, আমরা এখন হৃদয়কে 5 মিনিটের জন্য মাইক্রোফোন দিয়ে দিব, আর আপনারা যারা কে কোথেকে দেখছেন সেখানে লিখে দেন, আপনারা লাইক দিয়ে দেন বা শেয়ার করে দেন, তাহলে সবাই দেখতে পাবে। আর আমাদের রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আপনারা যদি আপনার মোবাইল থেকে অ্যাপ বা প্লে স্টোরে যান, সেখানে রেডিও ত্রিতাল বাংলা লিখলে এই যে বানানটা আছে না আমার মাথার কাছে উপরে, এই বানানটা যদি আপনারা লেখেন তাহলে সেখান থেকে আপনি দেখবেন ত্রিতাল বাংলা, TRTTLBNGLA ইউএসএ, এটাতে আপনার রেডিওটা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা হৃদয়, আপনার হাতে মাইক্রোফোন, বলেন।
1: ওকে, থ্যাংক ইউ এই মাইক্রোফোনটা দেওয়ার জন্য। আমি একদম শেষ কথা বলবো হচ্ছে, ফার্স্ট অফ অল থ্যাংকস টু রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ, এন্ড স্পেশালি থ্যাংকস টু শামীম শাহেদ ভাই। আমি একদমই মানে হিউমার নিয়ে, অনেক হিউমার হইলো, অনেক হাসাহাসি হইলো, আমি জানি না আমি একটু সিরিয়াসলি সিরিয়াস বলতেছি কিনা, আমি প্রথমেই ক্ষমা চাচ্ছি দর্শকদের কাছে। সেটা হচ্ছে যে আমরা যখন, আমি যে স্ট্রাগলিং টাইমটার কথা বললাম ওইটা নিয়ে খুব অল্প বলছি, আমরা আমাদের স্ট্রাগলিং টাইমে অনেক গল্প আছে, আমি প্রচুর অডিশন দিছি, প্রচুর অডিশন দিছি স্টুডেন্ট লাইফে ওই সময়, মানে একটা স্বপ্ন নিয়ে, এবং প্রচুর টেলিভিশন চ্যানেলের রিসেপশনে আমরা বসে থাকছি একজন প্রডিউসারের সাথে দেখা করার জন্য, দেখা করে একটু বলবো যে ভাই আমার একটা চান্স দিয়ে, হ্যাঁ আমি এটা এটা করতে পারি, আমি এটা এটা করছি, আমার একটা চান্স দিয়ে। তো এইরকম আমরা যতগুলো চ্যানেলের রিসেপশনে বসে থাকছি, তার মধ্যে বাংলা ভিশন একটা চ্যানেল, এবং আমি যখন বাংলা ভিশনের যেতে বসে থাকি, বাংলা ভিশনের রিসেপশনে বসে থাকি, বাইরের একটা রিসেপশন আছে, ভেতরে একটা হচ্ছে যে ওয়েটিং রুম যেখানে আমরা গেলে চা টা খাই, ওটা গেস্ট রুম টাইপের, বাইরের একটা রিসেপশন আছে, একদম রিসেপশনিস্টরা যেখানে বসে তার পাশে আর কি, কল করে যদি অ্যালাউ করে তাইলে ঢোকে আর কি, বাংলা ভিশন মানে টেলিভিশন চ্যানেল গুলা খুব প্রোটোকলের। শামীম শাহেদ ভাই তখন সেখানকার হেড অফ প্রোগ্রাম, এবং হি ইজ আ বিগ ফেস ফর আস, সো আমরা এক্সপেক্ট করি না যে শামীম শাহেদের সাথে দেখা হবে, আমরা এক্সপেক্ট করতাম প্রডিউসারদের সাথে দেখা হবে, শামীম শাহেদ ভাইদের হয়তো প্রডিউসার যায় বলবে যে এই ছেলেটার একটা চান্স দেওয়া যায় কিনা। তো এইটা আমার জন্য একটা বিশাল ব্যাপার যে সেই শামীম শাহেদের পাশে বসে আমি আজকে কথা বলতে পারতেছি। হ্যাঁ, মিরাকেল করে কি হয়েছে বা পারফর্ম করতে এসে অনেকে জিজ্ঞেস করে যে ভাই মানে আর্টিস্ট হইতে এসে কি হয়েছে, কি করছেন, সো দিজ আর দ্য ব্লেসিংস আর কি, যে আমরা একটা সময় যাদের সাথে, ওই যে বললাম আহসান হাবিব ভাই আমার বইয়ের মোড়ক উন্মোচনে আসছেন, আমি আমার বইয়ের প্রথম বইয়ের যখন মোড়ক উন্মোচন হয় তখন আনিসুল হক ভাই, আহসান হাবিব ভাই, মানে দ্য বিগ ফেসেস যাদেরকে দেখে আমরা একটা সময় স্বপ্ন দেখছি যে যাদের পাশে দাঁড়াবো, তারা এসে আসছে আমাকে শুভেচ্ছা জানাইতে। তো এই ঘটনাগুলো ঘটছে, স্পেশালি শামীম শাহেদ ভাইকে নিয়ে বললাম, এবং পাশাপাশি এটাও বলে রাখি যে আমাদের স্ট্রাগলিং পিরিয়ডে এইটা ঘটছে, দেশে যখন আসি মিরাক্কেল করে তখন বাংলাদেশে অনেক টেলিভিশন চ্যানেলস, অনেক হেড অফ প্রোগ্রামস, অনেক নীতি নির্ধারকরা আছেন, তো ওই সময় প্রথম আমাদেরকে একেবারে মানে শুধু আপন করে নেওয়া না, যে জড়ায় ধরে এবং যে সাহস দেয় যে তোমরা কাজ করে যাও আমরা একসাথে ভালো কাজ করব, তাদের মধ্যে একেবারে প্রথম দিককার নাম হচ্ছে শামীম শাহেদ।
0: এটা একটা কারণ আছে, এটা কারণটা হলো কি, অনেকে কিন্তু আমাদেরকে বলেছিল যে হ্যাঁ ভারতীয় একটা চ্যানেলে তারা ইয়ে করে আসছে, আপনারা কেন তাকে প্রমোট করছেন, তা আমি তাদেরকে বলেছিলাম যে দেখেন আমাদের ছেলে পেলেদেরকে কেন ভারতীয় চ্যানেলে যেতে হয়েছে, সেখানে আমাদের ব্যর্থতা, ওদের সাকসেস, ফলে ওদেরকে আমাদের যদি স্পেস না করে দেন তাহলে এটা আমাদের লাইফে আমরা এখান থেকে পিছায় পড়ব।
1: এক্স্যাক্টলি, এবং আমি আসলে মানে শামীম শাহেদ ভাই তখন যতটা সাহস দিছেন সেটার বলেই টেলিভিশনে অনেকদিন আমরা অনেক কিছু করার সুযোগ পাইছি, এবং উই হ্যাভ বিন প্রমোটেড আর কি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে। সো আমি এখনো বলতেছি যে এই আজকের প্রোগ্রামটা, এবং ইটস নট এন এন্ড, আমাদের ফোনে কথা হচ্ছিল, মেসেঞ্জারে কথা হচ্ছিল যে ভাই একসাথে আরো অনেক কাজ করতে চাই, আমরা খুব মিস করি, আমরা চায়ের আড্ডায় এখনো আমরা মিরাক্কেলের 8-10 জন মিলে যখন আড্ডা দিই, চায়ের আড্ডায় যেই নামটা প্রায় নেই যে উনি থাকলে অনেক ভালো হইতো, তার মধ্যে একজন হচ্ছে শামীম শাহেদ। তো শামীম ভাইদের নিয়ে বললাম, আরো অনেক বলা যায়,
0: আমার কিন্তু দুইটা প্রোগ্রাম প্ল্যানের মধ্যে ছিল, এটা খায়রুল বাবু জানে, সেটা হলো যে আমরা একটা দুর্দান্ত একটা আইডিয়ার উপর কাজ করছিলাম, এবং এটার সময় রনির সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে, এবং আরো সজলের সাথে কথা হয়েছে, বেশ কয়েকজন সাথে কথা হয়েছে, ওইটা যদি আমরা করতে পারতাম, এখন আমার মাথায় আছে, যদি এটা করতে পারতাম এটা খুব ইন্টারেস্টিং হইতো, কারণ আমাদের দেশে এই যে আমার, আমি, তারপরে আপনার, আগামী তারপরে সাগর জাহানের প্রোগ্রাম ইয়েগুলা, আরমান ভাই, সিকান্দার বক্স, লং মার্চ, রেড সিগনাল, এগুলো সবই কিন্তু একটু ফান বেসড। ওর ফান কোন ফানি কোনো কিছু হলে আমি সেখানে আছি। তো সেদিক থেকে একটা ইয়ে, আমরা শেষ পর্যায়ে আমরা চালাতে পারছি না হৃদয়কে দিয়ে, আসলে এক এপিসোডে হবে না হৃদয়, আপনার সাথে আমাদের আবার একদিন বসতে হবে। আপনাকে শুধু বলে রাখি, নেক্সট যেদিন আপনি বই আবার লিখবেন তখন আপনি মোরগ উন্মোচন করবেন না, আপনি করবেন মোরগ উন্মোচন। একটা বক্স নিয়ে যাবেন, বক্সের ভিতরে মোরগ রাখবেন, মোরগটা খুলে বের করবেন, মোরগ উন্মোচন।
1: হোপফুলি আবার লাইভে আসবো, রেডিও ত্রিতাল বাংলায় হয়তো আবার কথা হবে, বা অন্য কোনো ভাবে শামীম সাহেব ভাইয়ের সাথে আবার আড্ডা হবে। সবশেষ কথা এইটুকুই যে আমি আসলে খুব সাধারণ পারফর্মার, সাধারণ একটা মানুষ, যারা যতজন বললেন যে আপনার ভক্ত বা বড় বড় কথা বললেন আমাকে নিয়ে, এগুলো কোনোটারই যোগ্য আমি না। আমি জাস্ট চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি। আমার মতোই সাধারণকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমি খুব মানে দেখেন এই যে আমার দিকে তাকান আপনি, যে এই অগোছালো একটা ছেলে, মানে একটা প্রোগ্রামে হয়তো দেখানোর মতো সে না, অগোছালো করে কথা বলি, ও করতেছি এর মাঝখানে, এরকম একটা ছেলের স্পেস আপনারা দিচ্ছেন, আপনারা ভালোবাসতেছেন, সাহস দিচ্ছেন, এর চেয়ে বেশি কিছু আর কি হইতে পারে। আমি যতদিন কাজ করবো আপনাদের এই ভালোবাসার জন্য কাজ করবো, পুরোটা প্রোগ্রাম জুড়ে যত কথা বললাম কোনো ভুল হয়ে থাকলে দয়া করে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, দেখা হবে।
0: ধন্যবাদ, ধন্যবাদ। আমি একটা ছোট্ট প্রসঙ্গ বলতে চাই, হৃদয় যেভাবে বললেন না, আমাদের দেশটাতে আমাদের মানুষরা ভালো, কিন্তু আমাদের দেশটাতে না বিনয় আর একটু বেশি দরকার। এই যে হৃদয় এতটা বিনীত ভাবে বললেন যে আমি অতটা জানি না অতটা, এইটা আসলে খুব দরকার। গতদিন আমরা যখন শাওনের সাথে কথা বলছিলাম, শাওন আমরা দেখেছি যে প্রত্যেকে আমরা বলি যে চিনো সামারে, মানে এইটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম জায়গাতে থাকে। আমি যখন বাইরে দেশগুলো ঘুরেছি তখন আমরা দেখেছি যে যত মেধাবী, যে যত জ্ঞানী, যে যত উপরে ওঠার স্বপ্নটা তার ভেতরে লালন করে, সে তত বিনয়ী। ফলে আমাদের ধারণা আমাদের সবাই বিনয়ী, এবং আমাদের আরো বিনয়ী হয়ে যাব আমরা। বিনয়টা থাকলে আপনার সাকসেসটা নিশ্চিত। ফলে কেউ যদি আপনাকে, আমরা যখন এখানে এসে কোনো কারোর সাথে কথা বলে আসি, এত বিনীত দেখি, তখন মাঝে মাঝে মনে হয় কেউ লোকটা বোকা, আমার কথা বুঝলই না, কিন্তু পরে বুঝি যে উনি সবই বুঝেছেন, খালি বিনয়ের কারণে উনি বিনয়ী ভাবেই থেকেছেন। এই বিনয়টা আমাদের খুব দরকার। হৃদয় অত্যন্ত ধন্যবাদ আপনাকে, ইমদাদুল হক হৃদয়, আমাদের বাংলাদেশের নাম আরো জয়যুক্ত করেন, আপনার সাকসেস আরো চাই, আবার আমরা বসবো। ভালো থাকবেন সবাই, সবাইকে আবার দেখা হবে, বাই, ধন্যবাদ।

কবিবর, কবে কোন বিস্তৃত বরষে কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত? মেঘমন্দ শ্লোক বিশ্বের বিরহী যত সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে, সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে।

0: যাদের রক্তের বিনিময়ে এই জাদুমানিক স্বাধীনতা, তাদের কি ভোলা যায়?
1: এই পতাকা যতদিন উড়বে, এই চাঁদ এই সূর্য যতদিন দুলবে আকাশে, নদী বইবে পাখি গাইবে গান, ততদিন তারা থাকবে।

কবিবর, কবে কোন বিস্তৃত বরষে কোন পূর্ণ আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত? মেঘমন্দ শ্লোক বিশ্বের বিরহী যত সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে, সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে।

0: হ্যালো সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন রেডিও ত্রিদাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আমার নাম শামীম শাহেদ। আমাদের আজকে বিশেষ অতিথি, আমার পছন্দের, খুব পছন্দের একজন মানুষ, খুবই রসিক এবং খুবই রোমান্টিক এই অর্থে যে তার কথাবার্তা শুনে যে কোনো কিশোর কিশোরী থেকে শুরু করে তরুণ তরুণী তার প্রেমে প্রেমে পড়ে যেতে বাধ্য। এইটা একটা কারণ। আমাদের সঙ্গে আছেন শাওন মজুমদার। শাওন, কেমন আছেন?
1: জি ভাইয়া, খুব ভালো আছি। আপনি কেমন আছেন?
0: আমার তো ভালো থাকার আদেশ আছে, থাকতে হয়।
1: মানে প্রথমে আপনার কথা শুনে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম আর কি, যেভাবে আপনি কিন্তু ইন্ট্রোডিউস করছিলেন, মানে গেস্ট অন্য কেউ, আমি না। এত রোমান্টিক, মেয়েদের হাত প্রেমে পড়ে যাবে, এগুলো তো আমার সাথে যায় না। এই জন্য চিন্তা করলাম, আমি বুঝলাম না, থাকলো আমার সে প্রশংসা আরেকজনে করতেছে।
0: সেটাই সেটাই একজন ওই যে একবার বলছিল যে একজন এক লোক উকিল ঠিক করেছে আর কি, তার ইয়ে দিয়ে যে ওই উকিল তার পক্ষে কথা বলবে, তার নামে নাকি খুনের মামলা আছে। তো উকিল ইয়েতে উঠে বলছে যে এরকম, আমার মক্কেল তো অত্যন্ত ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কারো কখনো ক্ষতি করে না, খুন করা তো প্রশ্নই আসে না। তো ওই লোক বলছে, কি বলেন, টাকা দিলাম আমি, আপনি অন্য কার কথা কন, আমার কথা কন। আপনি একটা শোতে বলেছেন যে আপনার দুঃখে সবাই নাকি হাসে, এবং এটা এটা এটা জানতে চাইবো। তার আগে আমরা একটু দর্শকদের বলে নিই, সুপ্রিয় দর্শক, আমাদের কিন্তু এখানে একটা গুড নিউজ আছে। গুড নিউজ হচ্ছে যে শাওন মজুমদার, আমাদের প্রিয় এই শিল্পীর, মাত্র 2 মাস আগে কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। কন্যা সন্তানের নাম হচ্ছে মেঘ। আপনি মেঘের বাবা, আপনার কেমন লাগছে?
1: নিজেকে আকাশ মনে হচ্ছে, মেঘের বাবা
0: আকাশ মনে হচ্ছে
1: না। অ্যাকচুয়ালি আমার মেঘ অনেক প্রিয়, মানে মেঘ দেখতে আমি খুব পছন্দ করি, অনেক প্রিয়। তো আমি চিন্তা করি প্রায় সময় মেঘ দেখার জন্য আমাকে সাজেক যেতে হয় বান্দর মধ্যে, তো এখন আর বাসায় বসে আমি মেঘ দেখব।
0: এবং আপনি রোদ উঠুক বা বৃষ্টি হোক, আপনার কোনো সমস্যা নেই, আপনি মেঘ দেখতেই পাবেন।
1: মেঘ দেখতেই পাবেন।
0: তো প্রথম যখন আপনি মেঘের ফেসটা দেখলেন, আপনার কেমন লাগলো, এটা একটু শুনতে চাই। কারণ আমার তো 3 কন্যা, মানে আমার কিন্তু অনেকগুলো মেঘ।
1: হ্যাঁ হ্যাঁ, আপনি তো পুরো আকাশ জমে মেঘ। আপনার
0: আকাশ? হ্যাঁ। আপনার কেমন লেগেছিল তখন, আপনি যখন মেঘের মুখটা দেখলেন?
1: মানে ওই ফিলিং বলে বোঝানো যাবে কিনা জানি না, বাট মানে অন্যরকম ফিলিং। দিস ইজ মাই ফার্স্ট বেবি, তো প্রথম বাবা হওয়ার যে ফিলিং সেটা আর, মানে এই যে তোতলে দেখছি, মানে এর মানে হচ্ছে ফিলিং বোঝাতে পারবো না আর কি। অন্য লেভেলের, অন্য ধরনের যেই ফিলটা, মানে এই এই জীবনে কখনো ফিল করিনি, নিউ ফিলিং, নতুন একটা ফিলিং, মানে হাসি কান্না রাগ, এই ফিলগুলো তো সারা জীবন করতে পারছি, যে বোঝাতে পারছি, হাসতে হয় এইভাবে, কাঁদতে হয়। কিন্তু বাবা হওয়ার পর যে ফিলটা ফার্স্ট টাইম, তো এটা বোঝানোটা খুব টাফ।
0: এটা অবশ্য ঠিক বলছেন। আমি ওই যে আমাদের যখন প্রথম কন্যা হয়, তখন স্কয়ার হসপিটালে জন্ম নিয়েছিল আর কি আমাদের কন্যা নোরা। তো নোরা যখন জন্ম হয়, তখন আমার তো 3 কন্যা আর 1 স্ত্রী, এটা আমি আগে বলেছি। তখন স্কয়ার হসপিটালে গেলাম, সব নার্স টার্স তো খুব খুশি, যা স্বামী ভাই আসছেন, হ্যাঁ ভাবি ভালো আছেন, সাউন্ড গুড। তো আমার নোরা জন্ম হলো, পরে 2 দিন পরে আবার কয়দিন পরেই আর দেখা গেল যে জারার, মানে আমার দ্বিতীয় কন্যা, তার জন্ম হচ্ছে তার 2 বছর 1.5 বছর 2 বছর পরে। আবার গেলাম স্কয়ার হসপিটালে, তারা তখন শামীম ভাই আসছেন আসেন আসেন। তার 3 বছর পরে আমার তৃতীয় কন্যা হচ্ছে, তো তখন আবার গেলাম, তো তারা কিছু বলে না, চুপচাপ ওকে বেবি হচ্ছে। তারপরে আমাদের এক ফ্রেন্ডের বেবি হবে, তো তাকে দেখার জন্য আমি আমার রুম গেলাম। নার্সরা আটকে আসছে, আপনারা আবার আসছেন, আবার আপনারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে শাওনের চুল টুল ভিজে একটু মুরব্বি মুরব্বি ভাব চলে আসছে,
1: মুরব্বি মুরব্বি ভাব চলে আসছে। দেখ এখন বাবা হয়েছে, কিন্তু মুরব্বি দেখা গেলে সমস্যা নেই।
0: আচ্ছা বলেন, আপনার দুঃখে সবাই হাসে কেন, এটা আপনি কেন বলেন?
1: আমার দুঃখে সবাই হাসে, কারণ আমার যখন দুঃখের, আমি চেষ্টা করি যখন আমার স্টেজে সবাই আমাকে ডাকে বা যখন পারফরমেন্স ডাকে, আমি চেষ্টা করি নিজের লাইফের দুঃখের ঘটনাগুলো বলার জন্য, যখন আমি সেই দুঃখের ঘটনাগুলো বলি মানুষজন হাসে গড়াগড়ি খায়, এটাই হলো, এটাই আমার বড় আরো বড় দুঃখ আর কি। আমি সবসময় বলে হ্যাঁ আসলেই তাই, যে আমার সত্যিকারের ঘটনা হলো যে আমি যখন ছোটবেলায় স্কুলে যেতাম দেখা যেত রিক্সা যাইতে পারে, আমি কিন্তু ছোটবেলায় তো মোটা ছিলাম না, তোমার স্বরূপ আমি কিন্তু ছবি দেখাইতে পারি ছোটবেলায়। তো আমি তাকে বিশ্বাস করেন আমাকে তুমি প্রমাণ দিতে হয়, প্রমাণ দাও প্রমাণ দাও। ভাড়া কত বাসা থেকে স্কুলে তোমরা ইনসার্ভ করে দিও স্টুডেন্ট মানুষ কি আর দিব, তুমি যা দিবা বুঝে দিও। এখন যদি আমি রিক্সা জিজ্ঞেস করি যে ভাই এখানে যাবো ভাড়া কত, কারণ বাজার যাবো ভাঙ্গা থেকে ভাড়া কত, সে আধা ঘন্টা আগে আমার দেখে মা আছে আসলে সে এরা নিতে পারবে তুমি, মা পাওয়ার পরে সে বলে যে দিয়েন ওজন বুঝে দিয়েন। এটা একটা দুঃখের কথা ভাই, এটা আমার অপমান, এটা একটা দুঃখ এগুলো বলে যে আপনিও হাসলেন, আমি অন্তত ভাবছিলাম যে আপনার কথা আমার দুঃখটা বুঝতে পারি।
0: সুমাই হোসেন লিখেছে, শামীম ভাই আমি শাওনের সাথে একটা প্রোগ্রাম করেছিলাম ওয়ান লাস্ট ইয়ারে, তারপরে রনি বলছে যে খুব ভালো লাগছে ভাই আপনার আপনি আর শাওন ভাইকে দেখে। আবার ইয়ে লিখছেন পলাশ, লিখছেন বাবু পলাশ বাবু লিখছেন যে সাউন্ড একটু সমস্যা হচ্ছে, ওকে সাউন্ড ঠিক হয়ে যাবে নিশ্চয়ই, আপনার কে কোথেকে দেখছেন সেটা আপনার লিখে দিলে আমরা বুঝতে পারবো যে আপনার কোথেকে দেখছেন। রেডিও ত্রিতাল বাংলা নিউ থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, এটা আপনার একই সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপেও আছে, ফলে আপনারা যদি কোনো কারণে আপনার এই শোটি আবার শুনতে চান আপনার রেডিওতে শুনতে পাবেন, এটা পুনঃপ্রচার হবে। শাওন আপনার আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনি তো মিরাক্কেলের যে আপনি জনপ্রিয়তা পেলেন এবং মিরাক্কেলের যে আপনি সাকসেসফুল হলেন, আপনি মিরাক্কেলে যাওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন?
1: কেন নিয়েছিলেন এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা হয় না, অনেকেই জব দেখে নেয় ওটা প্রফেশন দিয়ে যে আমি এটা করতে চাই তারপর সে ওই জবটা করে, আর কেউ হয় কিছু করতে চায় না ওই জবটাই তারা চুজ করে যে হ্যাঁ তোমাকে এটা করতে হবে তুমি তো পারো। আমার মনে হয় যে মিরাক্কেল এই কমেডিতে আমাকে চুজ করছে, আমি কমেডি জীবনে চুজ করি না। অনেকেই বলে আমি ছোটোবেলা থেকে গান গাই, আমি ছোটোবেলাতে মোটেও কমেডি করেছি, হ্যাঁ বলে যে আমি নাটক অভিনেতা হয়েছি, হ্যাঁ আমার একদম বয়স 2 বছর থেকে আমি অভিনয় করি, সেই ডেডিকেশন ছিল অভিনয় করছি, আমার জীবনে এগুলো কিছুই নেই, মানে আমি কেন দিচ্ছি কেন আসছি এটা আমি নিজেও সারপ্রাইজ। তবে যেহেতু বললেন কীভাবে যাওয়ার ঘটনাটা একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি ভার্সিটি দিয়ে ছিলাম তখন আমি মনে করি ফিফথ সেমিস্টার, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে কমপ্লিট করছি, ফিফথ সেমিস্টার আমি বন্ধু মহলে দেখা যায় আড্ডা আড্ডা হলে সবাই আমার কথা শুনতে খুব পছন্দ করে, আই ডোন্ট নো ওয়াই, তারা খুব হাসে টাসে আমার যে কোনো কথা, আমি তখন যোগ টোক বলি না, এখন যেরকম আমি যোগ বানাই বা এটা পাঁচ টাইম তৈরি করি এরকম পাঁচ টাইম তৈরি আমার কথা শুনি তারা খুব মজা পেত। তো হঠাৎ একদম ক্লাসে পরীক্ষা দিতেছি অ্যাকাউন্টিং পরীক্ষা, আমার এক ফ্রেন্ড এসএমএস করছে এরকম এক জায়গায় অডিশন হইতেছে তুই তাহলে দিতে পারিস, আমি পরীক্ষা দিয়ে বেরোন বদলে তুই যে পাঠাইছিস আমি কী বলবো ওখান থেকে, না আমাদের সাথে যা বলিস তুই তাই বলবি, আমি তো ওগুলোকে মুখস্থ করে রাখছি আমি তোদের সাথে তো এমনি কথা বলি, তাহলে আচ্ছা ঠিক আছে ও ইন্টারনেট থেকে ঘাইটা 10টা জোক আমি করা হচ্ছে বলে এগুলো মুখস্থ যায় এগুলো বল। তো আমি গেলাম ওটা বাংলাদেশে একটা রিয়েল দেখেছিল হাসো এনটিভি হাসো, তো সেখানে আমি অডিশন দিলাম ওই মুখস্থ করতে একটা জোক বলছি, আমার বলার পরে আমাকে টিকবো টিকবো না জীবন প্রথম ক্যামেরার সামনে, বাট 7 দিন পর আমার কল আসে ইন্টারভিউ থেকে যে আপনি টিকবো, তো মানে হয় না যে আমার আমি যে রিয়েল ঘটনা, আমি যখন ভার্সিটি পরীক্ষা দিই আমি একটা ভার্সিটিতে টপ লিস্টে মেধাতালিকা সেকেন্ড হয়েছি, তো বাবারা বলছে যে বাবা আমার এই ভার্সিটির মেধাতালিকা সেকেন্ড হয়েছি আমি ভর্তি করা যায়, আমার বাবা বলছে যে ভার্সিটি সেকেন্ড হয়েছে ওই ভার্সিটি ভর্তি করা না, কারণ তোরা তো চিনি তার মানে ভার্সিটি খারাপ, তুই যে তো সেকেন্ড হয়েছিস তার মানে ভার্সিটি খারাপ, তুই অন্য ভার্সিটিতে ভর্তি হচ্ছে। আমি যখন টিকে গেছি তখন আমি বুঝছি যে তার মানে আমার হয় চ্যানেল খারাপ প্রেজেন্টেশন খারাপ আর খারাপও দেখতে গেছে নিচ্ছে, তো ওখান থেকে শুরু। বাট ওখান থেকে যখন রনি ছিল, রনি ছিল আমার সাথে ওই হাসোতে, হাসোতে যখন আমাদের চলতেছে তখন রনি ফিক্সে চলে গেলো, তখন রনিকে দেখে মূলত আমার মানে আগ্রহ জাগলো, যেহেতু আমরা বাংলাদেশে একটা প্ল্যাটফর্মে একসাথে আমরা কম্পিট করছিলাম, কম্পিটিশন করছিলাম, যদি রনি দিতে পারে তো মেবি আমার যাওয়ার একটা সুযোগ থাকতে পারে। এবং আমি দেখতাম যে বাচ্চা সবাই মিরাক্কেল দেখে হাসে, আর সবাই পছন্দের একটা প্রোগ্রাম মিরাক্কেল, তো সেখানে যদি আমি দিতে পারি, আমি প্রেজেন্ট করতে রিপ্রেজেন্ট করতে পারি বাংলাদেশকে, তো সেখান থেকে আসাটা দেখা। তো মিরাক্কেল সিক্সে অসম সালে অডিশন দিই, ঠিকই নেই, আমি দুটো জায়গা অডিশন দিই, ঢাকা এবং খুলনা। ঢাকায় রিজেক্ট হওয়ার পরে আমি খুলনায় গিয়ে অডিশন দিই, সেখান থেকে রিজেক্ট হই। তো তারপরে রিজেকশন নিয়ে আরও এক বছর প্র্যাকটিস করি, প্র্যাকটিস করে মিরাক্কেল সেভেনে আমি গিয়ে দিই। তো এই হলো মানে মেন জানি, তারপর থেকে তো বাকিটা খবর জানা যায়।
0: হ্যাঁ সেটাই তো। এখন যখন আপনি এই যে আপনি মিরাক্কেলে আপনি ফার্স্টে হাস্য দিয়ে করলেন, তারপর মিরাক্কেল আপনি গেলেন, তো আপনার যখন আপনি যখন ব্যর্থ হচ্ছিলেন, আপনি বললেন যে প্রথম রিজেক্টেড হয়েছিলেন, আপনার তখন কেমন লেগেছিল?
1: মনে কান্নাকাটি করছি, আমি এফবিসিতে শুটিং অডিশনটা হয়েছিল, আমি অডিশনে ঢুকে দেখি আমার সামনে কেউ নাই, কোনো মানুষ নেই, একটা ক্যামেরা দিয়ে রাখে, বসে যোগ বলে, এটা দেখে প্রথমে আমি নার্ভাস হয়ে গেছি যে একটা মানুষ দেখছে, একটা হাসতে বলে বুঝতে পারবো যে আসলে যোগটা ভালো হলো না খারাপ হলো, মানে তোকে একদম জাস্ট ক্যামেরার সামনে বললাম, পরে বলে ঠিক আছে কল দেওয়া হবে, আমি বুঝছি আমাকে হবে না, কারণ কল দেওয়া হবে আমার কেউ দেখলই না। তো আমার কাছে মনে হয়েছে তার দুই দিন পরে খুলনায় অডিশন, খুলনায় যাবে, খুলনায় গিয়ে অডিশন দিলাম, সেখানে মরা হলো না। তো অনেক খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে, অনেক অনেক খারাপ, আমি কান্নাকাটি করছি। তারপর আমাদের সাইফুল ভাই, আপনি সাইফুল ভাইকে খুব ভালোভাবেই চিনেন, সাইফুল ভাই, সাইফুল ভাই আমার বাসায় এসে অনেক সান্ত্বনা টান করছে, ব্যাপার না একবার হয় নাই, পরের বার তিনি আরও চেষ্টা করেন, মানে সেই সাইফুল ভাইয়ের অনুপ্রেরণা, প্লাস আমাদের অনেক ভাই ভাইদের অনুপ্রেরণা যে চেষ্টা করলে পারবা তোমার ভিতরে এই ব্যাপারটা আছে। তো আমি এক বছর আরও প্র্যাকটিস করি, আমি যোগ করি দিন, নতুন নতুন যোগগুলো দাঁড়িয়ে টুকে রাখতাম, এরকম প্রায় 1000 যোগ আমি জড়ো করছিলাম সেভেন শুরু হওয়ার আগে। তো সেখান থেকে এই 1000 যোগ নিয়ে সেভেনে বলে আমি টিকে সেই 1000 যোগ নিয়ে আমি কলকাতা গেলাম।
0: আচ্ছা আচ্ছা, তারপরে তো সেই সাকসেস স্টোরি। তো এখন আমার মানে প্রশ্ন, ধরেন তার আগে আমি বলি যে আমাদের পলাশ বলছেন যে ভাইয়া শুনতে পাচ্ছি সাউন্ড, ভাইয়ের সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে। এখন আপনি আমাদের বলেন যে এই যে আপনি যখন আপনি পরে যে মিরাক্কেলে আপনি চান্স পেলেন, আমাদের বাংলাদেশে যেসব দর্শকদের সামনে আপনি পারফর্ম করছেন, তা আপনার আপনার কোন কোন কারণে মনে হয় যে এই দর্শকদের সামনে এই ধরনের জোকস বলা যাবে, এই ধরনের দর্শকদের সামনে এই ধরনের জোকস বলা যাবে, সেটা আপনি ঠিক করেন কিভাবে?
2: অডিয়েন্স দেখে ঠিক করা হয় অনেক সময়, যেহেতু যখন আমরা অন এয়ার করি, টিভির জন্য করি, তখন তো সবার কথাই মান ধরে, পুরো বাংলাদেশে দেখবে বা পুরো পৃথিবী দেখবে, তখন জেনারেল জোকগুলো বলা হয়। অন্য সময় দেখা যায় যে আমাকে যে বিভিন্ন কর্পোরেট শোজগুলো যদি বলেন, তখন আমি গিয়ে জানতে মানে যে আগে অডিয়েন্সটা বুঝি, অডিয়েন্স বোঝার জন্য যেটা করি আমি এই শো এর 1 ঘন্টা আগে চলে যাই, কিন্তু আমি অর্গানাইজ সব অর্গানাইজার শুনে ফেলবে, অর্গানাইজার আমি বলি না আমি যে স্টেজের আশেপাশেই আছি, মানে আমাকে যে 6টায় টাইম দেওয়া হয় আমি দেখা যায় 4:30, 4:45 মধ্যে আমি ওখানে উপস্থিত থাকি, কিন্তু কাউকে জানাই না যে আমি সেখানে উপস্থিত। আমি মাঠ বা সেই জায়গাটা মোটামুটি ঘুরি, দেখি যে আসলে এখানকার কিরকম অডিয়েন্স আছে, কারা আছে, কোন টাইপের মানুষ আছে, ওখানে ঘুরলেই 8-10টা কন্টেন্ট এমনি তৈরি হয়ে যায় যে এদেরকে দেখলে যে এই এদেরকে দেখলে এটা বলা যাবে, তাহলে রিলেট করতে পারবে। তো ওইভাবে দেখে আমি আমার কন্টেন্টটা সাজাই, যদি দেখি যে এখানে ইয়াং পিপল বেশি, তাহলে ওই ইয়াং এজের বলি, যদি দেখি যে না মিক্সড আছে ফ্যামিলি মেম্বার বেশি, তখন সেখানে এইভাবে বলি, যদি দেখি যে একটু এইজের লোকজন আছে তাহলে ওইভাবে বলি, মানে ওইটা ডিপেন্ড করে আমার ওই এরিয়াতে যাওয়ার পরে আমি যেটা সার্ভে করি, সার্ভে করে যেটা মনে হয় তারপর আমার সেট সেট রাখা যায় আর কি।
0: তাহলে এখন এখন যদি আপনাকে আপনার হাতে মাইক্রোফোন ছেড়ে দেওয়া হয় ফেসবুকে, আপনার ভক্তদের জন্য আপনাকে যদি 15 মিনিট সময় দেওয়া হয়, আপনি কি ধরনের জোক করবেন?
2: ফেসবুকের জন্য তো যে কোনো জোক বলা যেতে পারে, মানুষজন ভালো না লাগলে ই করে দিবে, সরাই দিবে, আমার তো মাঠে আসতে পারবে না, বাট স্টেজে মাইর খাওয়ার সম্ভাবনা আছে না, মাইন্ড না খাই, এটা আমি বিবেচনা করে বলতে। ফেসবুকে যদি বলতে হয় আমি আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, এখন তো মানে চারিদিকে লকডাউন, করোনা, করোনার প্রকোপ অনেক বেশি, তো করোনা নিয়ে রিসেন্ট মানে কিছু কন্টেন্ট আছে, সেখান থেকে আমি কিছু বলতে চাই, মানে আপনি অনুমতি দেন আর কি।
0: হ্যাঁ প্লিজ প্লিজ বলেন বলেন।
2: মানে করোনা যেভাবে মহামারী এখন ধারণ করছে, আমরা যেভাবে সচেতন হয়েছি, আমরা মানে যেভাবে নিজেদেরকে নতুন নিউ ট্রেন্ডে আমরা নিজেকে মানিয়ে নিয়েছি যে আমাকে মাস্ক করতে হবে, আমাকে স্যানিটাইজ করতে হবে, আমাকে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করতে হবে, এই অবস্থা চলতে থাকলে যখন করোনা চলে যাবে, যখন চলে যাবে তখন আমাদেরকে মিনিমাম 6 মাস মাস্ক উল্টো পড়তে হবে, আগে নাকে পড়তাম তারপর মাথায় পড়তে হবে, কারণ এই যে সামনে মাস্ক পড়তে পড়তে আমাদের কান অনেকটা আগায় গেছে, আবার জায়গা মতো ফেরত নিতে হবে, কানের পজিশন ঠিক করার জন্য প্রায় 6 মাস আমাদেরকে উল্টা মাস্ক পড়তে হবে, এছাড়াও আমি ইদানিং খেয়াল করে দেখছি অনেকেই মাস্ক জায়গা মতো পরে না। মাস্ক জায়গা মতো না পড়ার কারণ, আমি একদিন রাস্তায় যাচ্ছিলাম না, দেখি একটা ছেলে মাস্ক পরছে কপালে। তো আমি বলছি যে বাবু, যে মাস্ক পরা সঠিক নিয়ম হচ্ছে তোমাকে নাক আর মুখ ঢাকতে হবে, কপাল ঢাকলে কাজ হবে না। তাহলে ভাই বেশি কথা বললেন না তো, আমি কেন কি হয়েছে? আমার পরিচিত একজন সারাদিন মাস্ক পরে থাকতো, তারও করোনা হয়ে মারা গেছে। আমি আচ্ছা, আরেকজন আছে সারাদিন স্যানিটাইজার মারতো, তারও করোনা হয়ে মারা গেছে। যে আছে সারাদিন ঘর থেকে বের হয় নাই, মানুষের সংস্কৃতি দূরের কথা, সেও করোনা হয়ে মারা গেছে। আমি হ্যাঁ, তাতে তোমার কপালে মাস্ক থাকার সম্পর্ক কি? তার মানে কি বুঝলেন, কোন সতর্কতার কোনো দাম নাই, কপালে করোনা থাকলে মরতেই হবে, তাই কপালে মাস্ক পরে আছি।
0: বাচ্চার খবর গোপন করবেন, কিন্তু বিয়ের খবর গোপন করলে আমরা তো বাচ্চার খবর দিয়ে দিলাম,
2: বাচ্চার খবর বলে দিলাম। তাও ঠিক আছে, অনেকে বিয়ে গোপন করে, বাচ্চা গোপন করতে পারে না।
0: আপনি বিয়েটা কিন্তু গোপন করতে পারছিলেন, বাচ্চাটা গোপন করতে পারছেন না?
2: আমি বিয়ে মোটেও গোপন করিনি। আমি মোটামুটি পরিচিত যত সাংবাদিক আছে ডাইকে বলছি যাবে বিয়ে, কিন্তু তারা দেখছে যে এত খুললাম খুললা, তাদের আর ছাপাইতে হয় না, এমনি সবাই জেনে গেছে। এমনই দাওয়াত দিছি যেটা বলছে যে ভাই, আমরা পেপার পত্রিকায় দিলে এটা তো কম রিচ হবে, আপনি যে দাওয়াত দিচ্ছেন এতে রিচ বেশি হয়েছে।
0: একটা একটা গল্প আমি বলতে পারি সুপ্রিয় দর্শক। আমরা তখন বাংলা ভীষণ একটা শো করছিলাম, তখন শাওন ছিলেন। শাওনকে যখন বলা হলো যে আপনি একটা জোক বলেন, শাওন একটা ই বলছিল যে সে প্রথম কাজ, উনি প্রথম কাজে যুক্ত হলেন, যুক্ত হওয়ার সময় তার মালিক জিজ্ঞেস করলো যে কিভাবে তোমার বেতন দেব, পেটে ভাতে নাকি বেতন চাও? শাওন আপনি বলেন, আপনার মুখ থেকে শুনলে সবাই খুশি হবে।
2: হ্যাঁ, এটা প্রায় বলি। সেরকম প্রথম জবের জন্য যখন আমি ইন্টারভিউ দিই, তো আমার মানে আমার কখনো ধারণা ছিল না যে আমি কোনোদিন চাকরি করবো আর কি। তারপরও পেটের দায়িত্ব কাজ করতেই হবে। ইন্টারভিউ দিতে গেলাম, তো আমার ইন্টারভিউতে খুব খুশি হয়েছে বস। বস খুশি হয়ে বলছে, আচ্ছা শাওন স্যালারি কত চান? মানে এটা বলার পরে একটা মানুষের মনে যে একটা আনন্দ, সেই আনন্দ আমি ঘুরে রাখতে না পারে বলছে যে কি টাকা পয়সা, প্রথম চাকরি, আমি স্যার আপনি আমার তিন বেলা খাইতে দিবেন, পেট ভরা এতেই চলবে। সেও খুশি বলে, বাহ ভালো, ভেরি গুড, কালকে থেকে জয়েন করো, তুমি তিন বেলা খায়া কাজ করো, সমস্যা নেই। তো এক মাস আমি তিন বেলা খাইছি, তারপর স্যার আমাকে আবার ডাকাইছে, জাস্ট জি স্যার ডাকছেন, বলে এক কাজ করো, তুমি আর খাইও না, বেতনই নাও, তুমি যদি খাওয়া খাইতেছো বেতনে বেশি হয়ে যেতেছে, তোমার খাওয়া বন্ধ করে তুমি বেতনই নাও।
0: আমি রসিক কিভাবে
2: হলাম, আমার বাবা, আমাদের পুরো ফ্যামিলি কমেডিয়ান, সিরিয়াস। আমাদের ফ্যামিলির কর্মকাণ্ড যা আছে, আমার বাবা অনেক ফানি মানুষ, সে সারাক্ষণ হাসে এবং মানে মজার মজার কথা বলে, মেবি সেখান থেকে আমার হয়েছে। আর সে কখনো ক্যামেরার সামনে বলেনি, আমি ক্যামেরার সামনে বলছি এই আর কি। আর এছাড়া হলো গিয়ে বাই বর্ন আমার ভিতরে একটা কি, আমার ভিতরে কখনো টেনশন কাজ করে না, কখনো অ্যাংজাইটি কাজ করে না, আই ডোন্ট নো ওয়াই। আমি কখনো কারোর উপর রাগ করতে পারি না, এগুলো হইতে পারে যে আমার কথা শুনে মানে দেখা যায় যে আমি অনেক খেপে গেছি, তারপরে এমন আমার মধ্যে এমন কথা বেরোয় মানুষজন হাসতেছে, কিন্তু আমি কিন্তু রাগে আছি, এটা আমি বুঝাইতে পারি না। আমি কখনো আমার রাগ, দুঃখ, অভিমান এগুলো এক্সপ্রেস করতে পারি না, আমি শুধুমাত্র আমার খুশির কথাগুলো এবং মজার কথাগুলো এক্সপ্রেস করতে পারি, বাকিগুলো আমি পারি না।
0: কিন্তু ধরেন একটা বিষয় আমি আমার লাইফে খুব কম কম করেছি, সেটা হলো ধরেন মানুষের বেটে খাটো হওয়া বা লম্বা হওয়া এগুলো নিয়ে জোকস করা, তারপরে মোটা হওয়া সেগুলো নিয়ে জোকস করা, কিন্তু আপনি নিজেই কিন্তু নিজেকে নিয়ে জোক করেন, এটা কিন্তু অনেক পজিটিভ। তো এখন
2: আপনি ভাই মাইর খাওয়ার ভয় বলি না, কারণ অন্য খাটোর নিয়ে বললে খাটোরা মারতে আসবে, চিকন রে বললে চিকনটা মারতে আসবে, এর চেয়ে ভাই আমি নিজের নিয়ে বলি, মাইর খাওয়ার কোনো ভয় নেই, মানুষজন হাসলো আমি মাইর থেকেও বাঁচলাম।
0: এটা ভালো বলছেন। আর আপনার এখন আপনার সারাদিন কাটে কিভাবে, আপনি কি নিয়ে ব্যস্ততার মধ্যে?
2: আমি এখন ব্যস্ততা হলো, আমি একটা রেডিওতে জব করি, আমি প্রায় চার বছর, সাড়ে চার বছর হয়ে গেল, ক্যাপিটাল এফএম 94.8। আচ্ছা, আছি আর জি এবং প্রোডিউসার হিসেবে আছি। তো আমার প্রতি সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিনই একটা শো হয় নাট বল্টু, মানে রেডিওতে এই
0: নাট বল্টু
2: ওখানে আমি আর সজল ভাই, মিরাক্কেলের আর এক তারকা সজল,
0: হ্যাঁ হ্যাঁ,
2: আমরা দুজন মিলে করি, মনে হয় আই ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স, যেটা কোনো কমেডি প্রোগ্রাম ইন রেডিও এই সাড়ে চার বছর একটানা হয়েছে আমি জানি না, আমাদের এবং সপ্তাহে ছয় দিনই, খালি একদিন বন্ধ থাকে, অফ থাকে, এবং টানা সাত দিনই ছয় দিনই আমরা করে থাকি, এক ঘন্টা মানুষ এন্টারটেন করে থাকি, এটা করতেছি, প্লাস পাশাপাশি টিভি শোজ এবং কর্পোরেট শোজগুলো করি, এছাড়া আমার নিজের ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্ট তৈরি করি বানাই, এগুলো নিয়ে সারাদিন চলে যায়। আর এখন নতুন আর একটা নতুন চ্যানেল খুলছি আমি, নাম মেঘ, আমার জীবনে নতুন এন্টারটেইনমেন্ট আসছে, এখন ওকে নিয়ে সময় কাটাই আমার বেশিরভাগ সময় দেখা যায় যতক্ষণ কাজ না থাকে।
0: সেটাই সেটাই, আমাদের শহীদ লস্কর দেখছেন, তার ডেইজি ইসলাম বলছেন মিরাক্কেলের হাসির পারফরমেন্স গুলোর কথা মনে পড়ে গেল, অভিনন্দন শুভকামনা। হ্যাঁ, তো এখন এই যে আপনি করোনা নিয়ে আপনি বলতেছিলেন, মাত্র দুইটা আমরা শুনলাম, করোনা নিয়ে আপনার দুইটাই কালেকশন ছিল, খুব অল্প হয়ে
2: একদম একদম লেটেস্ট, পুরানো তো অনেক আছে কিন্তু পুরানো গুলো বলতে চাচ্ছি না, এত সুন্দর একটা আমেরিকান শো চলতেছে এখানে, পুরানো নিউ আমেরিকান শো, সেখানে ওল্ড জোক না বলি।
0: আচ্ছা, তাহলে আপনি আমাকে বলেন যে একটা প্রশ্ন আপনাকে আমরা আগেও করেছিলাম, সেটার কোন উত্তর পাল্টেছে কিনা, যে মানুষ কেন হাসে বা মানুষ কখন হাসে?
2: মানুষ হাসে, মানুষকে হাসানো বলে অনেকে কঠিন কাজ, কিন্তু আমার মনে হয় না অত বেশি কঠিন কাজ, আমার মানে আমাদের কাছে কেন মনে হয়, কারণ মানুষের আবেগটা না অনেক বেশি, মানুষ অনেক বেশি ইমোশনাল ভিতর থেকে নিজে যায়, তো মানুষ সবসময় প্রেডিক্ট করতে থাকে, আমি যখন কথা বলতেছি আপনি কিন্তু প্রেডিক্ট করতেছেন শাওন এই প্রশ্নের উত্তরটা এইটাই দিবে, যখন দেখবেন যে আপনার প্রেডিকশনের বাইরে আমি কোনো কথা বলতেছি তখন আপনার মনে হয় হ্যাঁ এই জিনিসটা তো আমার মাথায় আসে না, বা এই জিনিসটা আমি ওইভাবে ভাবি নাই, এই ছেলেটা এইভাবে ভাবলো, তখন একটা হাসির উদ্বেগ হয়, হাসির উদ্বেগ না হলে আপনি তো অবাক হন, অনেকে অবাক হয়ে হাসে, অনেকে মানে বুঝে হাসে, কেউ না বুঝে হাসে, বাট ওই প্রেডিকশনটা যদি আপনি ভেঙে অন্য কিছু অ্যান্সার দিতে পারেন তাহলে কিন্তু মানে হাসি এটা আসে, যেটা কমেডিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি হয়, কারণ একটু কথা বেশি বলি আর কি, আমি আরেকটু বলি বুঝাই, যেটা হলো এটা আমার শোনা একটা গল্প, যে মানুষ কখনো হাঁটতে জানে না, মানে হাঁটতে চায় না, যে আপনি যদি এক কোথাও হেরেও যান আপনি মনে মনে কিন্তু জিতে যান, মনে করেন যে আপনি আজকে একটা গেলেন গিয়ে একটা ঝগড়ায় আপনি হেরে গেলেন, ঝগড়া করতে গিয়ে দেখলেন যে আপনি পারলেন না, আপনি ওই হারা অবস্থায় বাসায় ফিরতেছেন, কিন্তু বাসায় ফিরতে ফিরতে আপনার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু আপনি ঝগড়াটা রিপিট শুনবেন, রিপিট করতে থাকবেন, ও আমার এই কথাগুলো বলছে, আমি যদি তখন এই কথাটা বলতে পারতাম তাহলে কিন্তু ও উত্তর দিতে পারতো না, কিন্তু ওই সময়টাই আপনি ওটা মনে করে নেই, আপনি বাসায় যেতে করতে ভাবতেছেন এই কথাটা বললে আমি জিতে যেতাম, এই কথাটা তো মনে নেই, এটা বলতে পারলে জিতে যেতাম, মান আপনি কিন্তু লিটারেলি ওখানে হেরে আসছেন, কিন্তু আপনি সাবকনশিয়াস মাইন্ডে আপনি এখনো জিতার ট্রাই করতেছেন, এটা বলে জিততে পারতাম, আমি এটা বললে জিততে পারতাম, এতগুলো পয়েন্ট আমার সামনে ছিল আমার তখন মনে করেন আমি জিততে পারতাম, তখন আপনার মনে একটা শান্তি আছে যে আসলে আমাকে জিতার মতো অনেক পয়েন্ট ছিল, তো আপনি মনে মনে জিতে গেলেন, এই মানুষজন কিন্তু সবসময় মনে মনে ভাবতে, মানুষ কখনো হারতে যায় না তো জিততে চায়, তো এরকম দেখা যায় যে আমার ক্ষেত্রে যেটা হয় যে মানুষ আমাকে রাখতে প্রথম প্রথম বলতো মোটা, বলতো মোটকা, বলতো মোটকা বললে তখন আমি বলতাম যে আসলেই তো আমি মোটকা, মনে কষ্ট পেতাম, কিন্তু পরবর্তী আস্তে আস্তে ভাবতাম যে শালা আমার মোটকা পেয়েছে, আমি তোর বলতে পারতাম তুই ঠিক না, তুই পাট করি, তুই তুই বাস বাসের কুঞ্চু, একটা কিছু তাই রিপ্লাই দিতে পারতাম, কেন আমি রিপ্লাই দিলাম, তাহলে আমি ভাবলাম তাহলে ঠিক আছে এরপর থেকে কেউ যদি আমার মোটা বলে আমি এটা বলে দেবো, দেখা যায় পরবর্তী আসলে অন্যভাবে অপমান করে, চালের বস্তা ভোটকা, এখন আমার প্রশ্নের সাথে উত্তর তো মিলতেছে না, আমি তো প্রিপারেশন নিয়ে আসছি যে মোটকা বললে আমি এই উত্তরটা দিয়ে দিবো সাথে সাথে, এবং মোটকা বলে নাই, বলছে চালের বস্তা বা হাতি, তো দেখা যায় এরকম করে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে আমার প্রত্যেকটা কোশ্চেনের আলাদা আলাদা জিতার মতো উত্তর তৈরি হইতে হইতে এক একটা প্রশ্নের জন্য দেখা যায় 10-12টা উত্তর রেডি হয়ে গেছে, তো এখন আমাকে কেউ কিছু বললে আপনি আমার একটা প্রশ্ন করলে তার 4-5-10 উত্তর আমার মাথায় আছে, যেটা কিনা আপনি প্রেডিক্টই করতে পারবেন না, সেটা যদি আমি তখন ইনস্ট্যান্ট বলি মানুষ বলে আরে বাপ রে ইনস্ট্যান্ট কি বললো, আসলে কিন্তু ইনস্ট্যান্ট না, এটা অভিজ্ঞতা, আমি বিভিন্ন জায়গায় এখন ঠকতে ঠকতে অ্যান্সার রেডি করতে করতে আমার এতগুলো রেডি হয়েছে, এবং তার জন্য আমি ইনস্ট্যান্ট বলতে পারি, মানুষ কিন্তু ইনস্ট্যান্ট কিছুই বলতে পারে না, সবগুলো অভিজ্ঞতা থেকে সে তখন
0: আগে থেকে গোছানো থাকে, আপনি যেহেতু নিজেকে বললেন মোটা মানুষ, আমি তো বলি নাই সেটা, আমাদের আমাদের আমার যেটা এক্সপিরিয়েন্স আমি দেখেছি যে ধরেন সুমন পাটোয়ারি নামে আমাদের বন্ধু আছে, সেও খুব একটা মোটা না কিন্তু ভালো মানুষ, সেও নিজেকে মোটা বলে, আমাদের লস্কর শহীদ ভাই নামে একজন ভদ্রলোক আছে আমাদের এক বন্ধু, উনিও কিন্তু মোটা না কিন্তু উনিও খুব ভালো মানুষ, নিজেকে বলেন যে আমার ওয়েট বেশি, এখন মোটা মানুষরা কি আসলে ভালো মানুষ হয়?
2: হ্যাঁ, মোটা মানুষদের মানে এটা ইনবিল্ট, মোটা মানুষদের ভালো মানুষ হতেই হয়।
0: কেন?
2: তাহলে মোটা মানুষরা রেগে গেলে কেউ থামাইতে পারবে? আপনি বলেন তো, ভালো মানুষ হওয়া তার উপায় নেই, কারণ এদের আমাদের দেহের প্রস্থ বড়, আমাদের ভিতরে জায়গা বড়, তার জন্য মানে বায়োলজিক্যালি এবং মানে ব্যালেন্স হওয়ার জন্য আমাদের মনটাও বড় হইতে হয়। কোনো কারণে আমাদের মন সংকীর্ণ হওয়া যায় না, দেখছে আমরা ভালো মানুষ সবসময়।
0: হ্যাঁ, বড় মনের জন্য তার সাথে বড় স্পেস। হ্যাঁ, তো এই যে আপনি এখনকার সাউন্ড, আপনি জনপ্রিয়, আমরা আমাদের অনুষ্ঠান প্রায় 24 মিনিট পার হয়ে গেছে, 26 মিনিট চলে গেছে, আমাদের 10 মিনিটের মতো আমরা প্রোগ্রাম করতে পারবো। আপনার এই যে আপনি এখন সেলিব্রিটি, আপনি সবাই কেনে রাস্তাঘাটে, আপনার বন্ধু বান্ধব, পুরনো বন্ধুদের সাথে হঠাৎ করে দেখা হলে তারা কি করে, আনইউজুয়াল কি কাজটা করে?
2: প্রথমেই মানে জড়ায় ধরে তারপর একটা গালি দেয়, যেহেতু আমরা কমেডি করি, হাসাই, এটা কিন্তু একটা সমস্যা। আপনি একটা দেখবেন বড় সেলিব্রিটির সাথে দেখা হলে, ওয়াও দোস্ত তুই যা করছিস, আপনি যখন ক্রিকেটার দেখা হইলে এরকম, যখন কোন কমেডিয়ান বা মজা করে তার কাছে মনে হয় আরে ওই তো কমেডি, আরে শালার, মানে এরকম একটা গালিতে বন্ধু আসো, মানে ওই লেভেলে হয়। কিন্তু প্রত্যেকের কাছে প্রশংসা পাই, প্রত্যেকে অনেক ইন্সপায়ার করে আমাদেরকে, বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই খুবই ভালো বলে, যার জন্য ভালোবাসে ভালোবাসে এবং ভালো বলে বলেই এই জায়গাটা এখন পর্যন্ত আছি, না অনেকদিন আগে চলে যেতাম। কারণ ওই যে মোটা মানুষ ভালো মানুষ তো, বেশি হিংসা বেশি ইগনোরেন্স আমরা সহ্য করতে পারি না, নিতে পারি না, তো ওরকম কিছুই এখন পর্যন্ত হয়নি বা খারাপ কোনো ঘটনা ঘটে নাই বলে এখন পর্যন্ত এখানে।
0: যাক ভালো। এখন আপনার সামনের চাওয়া কি, আপনার সামনের ড্রিম কি? একটা তো হচ্ছে মেঘকে নিয়ে স্বপ্ন, আপনার মেঘকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনার নিজের ড্রিম কি, সামনে কি করতে চান?
2: মানে আমার, আমি সবসময় এমলেস মানুষ, আমি একদম বাই বোন ছোটো থেকে এমলেস। আমাকে ছোটোবেলায় যদি এমিন লাইফ লেখা লিখতে হইতো, ওটা ছিল আমার পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আমার জন্য। এমলেস মানুষ তো আমি, এটাকে আবার অনেকে ডেড ফিশ বলে, বলতে খুব খারাপ শোনে, আমি বলতে পারি না। মানে ডেড ফিশটা হলো গো উইথ ফ্লো, মানে যে ফ্লোতে আসি। আমি কিন্তু বিবিএ পড়াশোনা করছি, এমবিএ করছি, ফিনান্সে আমার মেজর, আমি ফিনান্সে পড়াশোনা করছি। সো আমাকে একটা ব্যাংকে থাকা করতে হচ্ছিলো, অথবা কোনো কর্পোরেট সিএ বা এসএসসিএ যে অ্যাকাউন্টেন্ট এরকম কিছু থাকার কথা ছিল, তার যে ফ্লোয়ে আমি এখানে সেরকমই আমি মানে ফ্লোতেই আছি, জানি না কী করবো বা যেটা করতেছি সামনেটা জাস্ট দেখে শুনে, মানে ওই যেটা বলে যে সামনের স্টেপটা এক পা দেওয়ার আগে ভেবে নিই যে আসলে এখানে দিলে আমি ওখানে থাকতে পারবো না ডুবে যাবো, জাস্ট ওই একটা স্টেপই ভাবি, এর দূরের স্টেপ আর ভাবি না যে চার পাঁচ স্টেপ পরে কী হবে। সো একটা স্টেপ দেখে দেখে এক স্টেপটা আগাচ্ছি, জানি না কত যাবো, তবে অবশ্যই খুব ভালো কাজ করার ইচ্ছা আছে। ইদানিং আমি নাটকও করতেছি, নাটক রেগুলার হওয়ার চেষ্টা করতেছি নাটকে, আর যে তার যে আছি করতে, সব কিছু মিলে ভালো। আমার ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমার একটাই স্বপ্ন যে আমি আমার ফ্যামিলিতে যাতে, ফ্যামিলিটাকে যাতে সুন্দরভাবে রাখতে পারি, তাদের সব কিছু যাতে ফুলফিল করতে পারি এবং তাদের মুখে হাসি ফোটাতে পারি, এইটুকু আমার ড্রিম। এর জন্য আমার কোটি কোটি টাকা দরকার নেই, আমি যদি 10 টাকা আমার ফ্যামিলিকে সুখী রাখতে পারি, আমার যেন আল্লাহ তাআলা ভগবান আমাকে সেই 10 টাকাই রোজগার করার সুযোগ দেয়, যদি 100 টাকা দরকার হয় 100 টাকাই দেয়, এর বেশিও দরকার নেই কমও দরকার নেই। তো আমার ড্রিম এটাই যে আমি কন্টিনিউসলি যাতে আমি তাদেরকে সাপোর্ট করে যেতে পারি, এইটুকুই, এর বেশি কিছু চাই না।
0: তাহলে আমরা ধরেন আর যে 10 মিনিট সময় আছে, আপনার তো ঝুড়িতে অনেক কিছু, আমরা এই 10 মিনিট সময় আপনাকে দিয়ে দিলাম, আপনি 10 মিনিট আপনার দর্শকদের জন্য আপনি কিছু বলেন। আপনার অনেক কিছু আপনার হাতে আছে আমি জানি, কিন্তু এগুলো আমরা মিস করতে চাই না, কারণ বৃষ্টির কারণে আপনাকে আমরা অনেকখানি সময় কম পেয়েছি। আমরা একটা শোতে আপনাকে দেখেছি যে আপনি পুরুষ দর্শকদের চাইতে নারী দর্শকদের বেশি প্রাধান্য দেন, এটা কেন?
2: পুরুষদের নিয়ে কথা বললে শুধু পুরুষরাই হাসে, নারীদের নিয়ে কথা বললে নারী পুরুষ দুটোই হাসে, তো বেশি হাসি দরকার,
0: মালিবাগে থাকতাম, বুঝছেন তো, মালিবাগে একদিন মালিবাগ থেকে এসে আপনার শান্তিনগর সাজানপুর থাকতাম, ওখান থেকে মালিবাগে আসতাম রিক্সায়, মালিবাগ থেকে বাসে করে বাংলা মোটর এসে বিশ্ব সাহিত্য কেন্দ্রে কাজ করতাম, এটা 1990 এর ঘটনা, 1990 সালে। তখন আপনার বয়স কত ছিল?
2: 1990 সালে আমার বয়স 2 বছর।
0: 2 বছর, সেটাই ওই সময় ঘটনা শুনেন,
2: আমার মুরব্বী বলছেন আমি আর নিতে পারতেছিলাম, আমি আজকে
0: ওই আমরা বাসা থেকে বের হয়েছি শাহজাহানপুরে মালিবাগ যাব, তো বের হয়ে দেখি কি যে কোথাও কোনো রিক্সা নাই, ডানে বা কোনো রিক্সা নেই, একটা রিক্সা দূরে, তা আমাকে দেখে সেই রিক্সাটা এগিয়ে আসলো, এসে আমাকে জিজ্ঞেস করতেছে স্যার মালিবাগ যাবেন? তা আমি বলছি যে আমি মালিবাগ যাবো কিনা তুমি জিজ্ঞেস করো কেন? বলে স্যার আমিও মালিবাগ যাবো কিন্তু রাস্তা চিনতেছি না, নতুন রিক্সা চালায়। এখন আপনি বলেন রিক্সা চড়া নিয়ে আপনার কি কি এক্সপিরিয়েন্স?
2: রিক্সা চড়া নিয়ে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি রিসেন্টলি একটা রিক্সা চড়ছি, মানে রিক্সাওয়ালা নিজে আসতে পারবো যাবা তুমি কারণ বাজার? বলতে হ্যাঁ হ্যাঁ স্যার যাবো। উঠেন উঠছি, উঠার কিছুক্ষণ পরে যেতে যেতে দেখি যে রিক্সা শব্দ করতেছে ক্যাঁক ক্যাঁক ক্যাঁক, মানে মনে হচ্ছে তো টানতে কষ্ট হইতেছে, চেনে জ্যাম না কি। প্রথম দিকে ভালোই চলতেছিল, পরে আমি কিছু বলি না, আবার মাঝ রাস্তায় যদি নামাই দেয় সেই বই আমি চুপচাপ আছি। কোনো মতে আমি গন্তব্যে পৌঁছাই আর কি, তো গন্তব্যে পৌঁছে তাকে ভাড়াটা দেওয়ার সময় জিজ্ঞেস করলাম যে তোমার রিক্সা এরকম শব্দ করতেছে, এটা কি আগেই ছিল? বলে না স্যার আপনি ওঠার পর থেকে করতেছে। মাঝে মাঝে দেখা যায় যে রিক্সাওয়ালারা যে আমার বাসা নিচে থাকে, সেদিন এক রিক্সাওয়ালা আসছে, তো আমি জিজ্ঞেস করলাম যে যাবা নাকি? আমি বাসা থেকে ইদে যাবো, শাহিনবাগ যাবো। তো শাহিনবাগ যাবো বলতে যাবে নাকি? হ্যাঁ যাবো। কত ভাড়া? কত? বলে 60 টাকা। আমি বলছি 40 টাকায় যাবা? বলে স্যার এইখানে যত রিক্সাওয়ালা আছে আপনি যেখানে 40 টাকায় কেউ যাবো না, একটা রিক্সা যাবো না। আমি তাহলে ঠিক আছে তুমি পিছনে বসো, আমার 40 টাকা দাও, আমি চালিয়ে তোমায় নিয়ে যেতেছি।
0: সেটাই ওই আমার আপনার দেশের বাড়ি কই? একটু জেনে নিই।
2: আমার দেশের বাড়ি হচ্ছে মানে এক কথায় বলতে গেলে নোয়াখালী, আর দুই কথায় বলতে গেলে মানে একটু এড়াই যেতে গেলে লক্ষ্মীপুর।
0: সেটা আমাদের এক বন্ধু ছিল, তাকে যদি জিজ্ঞেস করতেন যে দেশের বাড়ি কই, সে বলতো নোয়াখালী। তো কি হয়েছে?
2: ভালো নোয়াখালী বলো, মানে ফ্রেড দেওয়া লাগবে।
0: তা আমি এটা এই জন্য জিজ্ঞেস করছি যে আমার দেশের বাড়ি হচ্ছে নরসিংদী। তো একবার ওই যে প্রথম আলোতে কাজ করতাম তখন 98-এর ঘটনা, তো আমি মালিবাগ থেকে রিক্সা শাহজাহানপুর থেকে রিক্সায় করে এসে নামছি। নামার পরে তো দেখি যে আরেকটা লোক রিক্সা থেকে নামছে, বয়স্ক। ওনাকে আমি চিনি, উনি দেখি রিক্সাওয়ালার পর খুবই খ্যাপা। হ্যাঁ তুমি বেকুব কথাকার, এইভাবে তুমি রিক্সা চালাই কেউ? এবার তুমি দুইবার ট্রাকের নিচে ঢুকা দিচ্ছিল, তখন তো ট্রাক চলতো দিনের বেলা, ট্রাকের নিচে ঢুকে যা একটু হলে তার মারা যেতাম। হ্যাঁ এরকম কথা হলো? বেকুব কথাকার। তো দেশের বাড়ি কই? ওই রিক্সাওয়ালা বলে স্যার নরসিংদী। বলো নরসিংদী সব বেকুব? সে বলছে নরসিংদী সব বেকুব। তারপর ওই রিক্সাওয়ালা জিজ্ঞেস করছে স্যার আপনার কি? বলে আমারও হ্যাঁ নই। যাক হ্যাঁ, আপনার কাছে আমাদের আর 4টা জোকস পাওনা আছে। এখন আপনি বলেন যে আপনার এখন সাম্প্রতিক কোন একটা শো এর এক্সপিরিয়েন্স বলেন, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করব।
2: আচ্ছা সেটা হচ্ছে কি মানে ওই এলাকা ভিত্তিক যেহেতু যোগ বলছেন, আমি নোয়াখালীর একটা কথা ঘটনা বলবো। মানে নোয়াখালীর মানুষরা কিন্তু নোয়াখালী ভাষা বলে যে আলাদা একটা ভাষা, আয় খাইতান্য যাইতান্য এর পিচ্ছর এর তোর মারু বেদমা এগুলোর এগুলোর কথা। তো আমি বলি যে নোয়াখালী ভাষা কিন্তু ডিরেক্ট ব্রিটিশদের থেকে আসা, এটা কিন্তু কোনো গ্যাপ না, ডাইরেক্ট ব্রিটিশ থেকে। নোয়াখালীরা চেষ্টা করে ডাইরেক্ট ইংরেজিতে কথা বলার জন্য, একটুর জন্য পারে না, এটা হলো মানে গ্রামে থাকে তো ওই জন্য মানে হয়ে যেত। যেমন আমি খাবো না, এখানে আমি মানে হচ্ছে ইংরেজিতে আই, না মানে হলো নো, খালি খাবোটাকে তারা ইংরেজি করতে পারে না। আমি খাবো না আই খাইতাম নো, আই ডাইরেক্ট ইংরেজি। এখানে এই ভাষাকে তাচ্ছিল্য করার কোনো ওই
0: না কোনো কারণ নেই, খালি খাবোটা ট্রান্সলেট করতে পারলেই কিন্তু পুরো ব্রিটিশ হয়ে যায়,
2: পুরো ইংরেজি হয়ে যেত। হ্যাঁ এটা হয়ে গেল, খাবোটা করতে হবে, খাবোটা ওরকম দেশীয় ভাষায় রাখছে, মানে এটা যে মিক্স শঙ্কর শঙ্কর হয়ে গেছে।
0: আমাদের এক বন্ধু এরকম বলে আমাদেরকে যে আই বলতাম সাইনো কিন্তু আসি যায় আর কি।
2: আমাদের এক বন্ধু আছে বলে আর কথা শুনি বোঝার উপায় নাই, আই নোয়াখালী না কলকাতা তো নাইছি মাইন্ডসেট, আর কথা শুনি বাবা আই কলকাতা তো নাইছি।
0: সেটাই বলেন। তারপরে আর হাতে
2: নোয়াখালীর এক স্কুলে হ্যাঁ টিচার পড়াইতাছে, তো নোয়াখালী স্কুলের টিচার পরে ইংরেজি টিচার ঢুকছে, ইংরেজি টিচার ঢুকে সবাই দিকে তাকাইতেছে, এমন সময় একজন মাথা নিচু করছে। তারপর দেখেই বোঝা যে মাথা নিচু করে পড়া পারে না, বলে তুই দাঁড়া। জি স্যার বোন বলেন। তো বল আসবাবপত্র ইংরেজি কি? হ্যাঁ ও তো পারে না, আমি কী করবো এদিক ওদিক টাকায়। তা কী রে বলোস না কেন আসবাবপত্র ইংরেজি কি? তা হারি না স্যার। গুড ভেরি গুড, উত্তর ঠিক হয়েছে, তাই উচ্চারণটা ঠিক করবি, এটা হারি না স্যার না, এটা হবে হারনি স্যার।
0: তা আপনাকে নোয়াখালীর লোকজন আপনাকে ধরে মারে না যে আপনি নিজে নোয়াখালীর হয়ে আপনি যেভাবে?
2: বকে বকে আমার গ্রাম থেকে ফোন দিয়ে আমাকে অনেক বকাবকি করে যে তুই নিজের ভাষা নিয়ে এগুলো করো, আমি ভাষা নিয়ে এগুলো করি মানে আমার ভাষাটা আমি কত জায়গায় রিপ্রেজেন্ট করতেছি যে এটা দেখতেছেন খালি খারাপটাই দেখবি, ভালো দেখবি না। আমার কাজিন টাজিন আছে, ওরা ফোন দিয়ে অনেক বকাবকি করে মাঝে মাঝে, যদি এটাও দেখে থাকে একটু পরেই ফোন আসবে আমার কাছে যে আবার এগুলো করছো।
0: যাক, এবার লাস্ট লাস্ট জোক, এরপরে আমরা শুক্র দর্শক আমরা এরপরে আজকে বিদায় নেব। বলে শেষ, আপনি তো ছক্কা পিটান সাথে,
2: আমি যেহেতু শেষ জোক আমি স্টেজে যেটা দিয়ে শেষ করি, চিড়িয়াখানা তো গেছেন ভাই
0: জানি, হ্যাঁ
2: চিড়িয়াখানা জোকটা দিয়ে আমি সবসময় শেষ করি। আমি জানি আপনি অনেকবার শুনছেন
0: না, বলেন ওই মতে, হ্যাঁ
2: দর্শকদের জন্য
0: প্রথম দিকে একটুখানি ভালগার মনে হয় কিন্তু পরে মজাটা পাওয়া যায়। হ্যাঁ
2: হ্যাঁ হ্যাঁ, মানে ওইভাবে না বলে দেখি কিভাবে বলা যায়।
0: হ্যাঁ
2: তো প্রথম দিকে প্রথম খাতে থাকে বানর, তো বানর থাকে যেটা হয় বাঙালিদের, আমরা যে যারা বাঙালি তাদের বানরের সাথে একটা অদ্ভুত রিলেশন আছে। হ্যাঁ বানর দেখলে আমাদের ভিতর থেকে বান্দরামি আরও বেশি জায়গা হতো, এই বানর একটু গুঁতা দেই একটু খুঁচা দেই মানে একটু ইট মারি মানে বন্ধুরা বলি ওই দেখ তোর মতো দেখতে, এইগুলো আমাদের স্বভাব বানর দেখলে এগুলো হয়। প্রথম কাজে ঢুকার যাওয়ার সাথে প্রথম কাজে বানর, তো দেখলাম যে একটা বানর চুপচাপ বসে আছে এক কোনা, তো আমার হাতে ছিল একটা বাদাম, তো বানরে বলবিলাম যে বাদামটা খাইতে দিই, বানরের বাদামটা খাইতে দিলাম, মানে অদ্ভুত বানর বাদামটা খাইলো না, বাদামটা প্রথমে নিয়ে সে তার পেছনে দিল তারপরে খাইলো, আমার তো মাথা গরম হয়ে গেল বেয়াদব বানর, পরে আমি খাইতে দিলাম প্রথমে পিছনে দিল কেন। বানরের মালিককে আমি ডাকাইলাম যে ভাই আপনি বেয়াদব বানরে আপনি প্রথম খাতায় রাখছেন, কোনো ভদ্রলোক আসলে এটা কী বলবে? তো ভাই ওর কোনো দোষ নাই, কিছুদিন আগে এক লোক এক সময় একটা বেল খাইতে দিয়েছিল, ও তো বেল খাই হলাইছে, হওয়ার পর তার বেরোতেছে না, ও তো সাত দিন আট দিন দশ দিন ধরে কষ্ট করছে, পরে ওরে অপারেশন করে কাইটায় বেল বের করতে হয়েছে, তো ওই থেকেও শিক্ষা পাইছে, ও খুব মানে বাস্তব জীবন থেকে শিক্ষা নিছে যে এরপর থেকে যাই খাবো আগে মাপ নিয়ে খাবো যে বের হবে কিনা। এখন যাই দেয় প্রথমে পিছনে দিয়ে আগে মাপ নেয় যে আসলে মিলে খাইতেছে বের হবে কিনা, আমি তো শুনি না, মানে খুবই যে অসাধারণ বানর স্মার্ট বানর এই যুগের জন্য তাল মিলে চলতেছে। আমি আমার এলাকার লোকজনের নিয়ে বানর দেখতে নিয়ে গেছি, যে এক বেটা কত শিক্ষিত বানর বাস্তব জীবন থেকে শিক্ষা নিয়ে এখন দেখ পিছনে মাপ নিয়ে খায়। গেছিলাম সেদিন হাতে আর বাদাম ছিল না, ছিল একটা কলা, তো বানরের কলা খেতে দিলাম, বানরের স্টাইল চেঞ্জ, বানর পিছনে মাপ নেওয়ার আগে পানিতে চুবাইছে তারপরে পিছনে মাপ নিচ্ছে তারপরে খাইছে, আমার তো মানিক পাম্পচার, আমি তো এই মালিক আবার ডাক দিয়েছি এই নিয়ে আপনি বানরের খাওয়ার স্টাইল চেঞ্জ হয়ে গেছে কেন, স্যার আপনি মাইন্ড করেন না আপনি যাওয়ার পর সেদিন এক লোক আইসা ওরে সিগারেট খাইতে দিছে, সিগারেটের মাপ নিতে গিয়ে ও শেখা খাইতে দিছে, তাই এখন সে প্রচন্ড সতর্ক, যাই খায় আগে পানিতে নিয়ে ভিজায় ভিজায় নিভায় মাপ নেয় তারপরে খায়। সবার কেমন লাগলো চেষ্টা করছি এন্টারটেইন করার আর কি।
0: না না আমার খুবই ভালো লাগছে গল্প করে, কিন্তু আপনার সাথে আসলে অল্প সময় গল্প করে হবে না। আপনার এই প্রসঙ্গ দ্বারা আরেকটা বিষয় বলি, নর্মালি বলে যে সাংবাদিকরা নাকি একটু আউলা টাইপের হয়, আমাদের আমাদের যখন আমরা যখন পত্রিকায় কাজ করতাম বা টেলিভিশনে সংবাদকর্মী হিসেবে কাজ করতাম তখন এই ধরনের কথা শুনতে হইতো। তো এক লোক সংবাদপত্র অফিসে ঢুকছে, ঢুকে দেখে যে এক সাংবাদিক ওই চানাচুরের মধ্যে কলা মিলায় খাচ্ছে, এইটা তো দেখে এটা কি ধরনের কথা, এটা কি ফাইজলামি পাইছে এখানে, সাংবাদিক গুলো এরকম করে দাঁড়ান সম্পাদকের কাছে ঘুরতে যাচ্ছি, সম্পাদককে বিচার দিয়ে দিতে গেছে, যে দেখে যে সম্পাদক চায়ের মধ্যে জিলাপি চুবায় চুবায় খাচ্ছে। সব থেকে একটু আলাদা বিষয় থাকেই। আপনাকে অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ যে আপনি সময় দিলেন, আবার আপনার সঙ্গে কথা হবে, আর আপনাকে অনেক মিস করি, অনেকদিন দেখা হয় না,
2: আপনাকেও আমরা অনেক বেশি মিস করি, আগে আমাদের অন্তত বছরে একবার দুইবার হলো দেখা হতো, আপনার সাথে অনেকদিন পর দেখা হলো, আপনাকে আমরা অনেক বেশি মিস করি।
0: হ্যাঁ ধন্যবাদ আপনাকে, আর যে কোনো দরকার জানাবেন, সুপ্রিয় দর্শকই
2: থাকেন ভাই আমাদের জন্য দোয়া রাখবেন,
0: জি অবশ্যই আমার
2: মেয়ের জন্য দোয়া করবেন, আপনার আপনার যেহেতু করতে আমি আপনার দোয়া অনেক বেশি কাজে লাগবে।
0: অবভিয়াসলি আমার মেয়ে হচ্ছে নোরা যারা অরোরা, আর আপনার কন্যা হচ্ছে মেঘ, ভালো থাকবেন সবাই, সুপ্রিয় দর্শক আমরা তাহলে আজকের মতো বিদায় নিলাম।

দুচোখে স্বপ্ন শুধু সৃষ্টির কলমুখরতা, এখানে দুঃখ নেই, শোক নেই, মৃত্যু নেই, কোনো নিভৃত পাখির নীড় যেন এই বৃষ্টির ধার।

যখন বৃষ্টি পড়ে তখন গাছের নিচে দাঁড়াই একলা, দূরে মাঠের ওপারে মাঠ শূন্য ঝাপসা, বৃষ্টি থেকে বৃষ্টি আসে, ঢেউয়ের পর ঢেউয়ের বৃষ্টি, গাছের নিচে একলা দাঁড়িয়ে থাকার নিঃস্বতা কি বিষম নিঃস্ব।

আকাশে তুলকালাম মেঘে যেন বাজি ফোটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল। ঘরে বৃষ্টির ছাট এলো, জানালাগুলো বন্ধ করিনি, আলো নেভানো অন্ধকারে থেকে থেকে ছিলিক দেওয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ।

গন্ডগোলে পইরা গেলে, আরে গন্ডগোলে পইরা গেলে পাবলিক তোমায় বাঁচাইব না, নোটিশ ছাড়া পুলিশ ধরব ছাইরা দিব না, আরে উকিল মুখটারা যতই ধরো বেল পাইবানা, গন্ডগোলে পইরা গেলে পাবলিক তোমায় বাঁচ।

ফিকির ছাইরা দিয়া সোজা রাস্তা ধরো, অসৎ লোকের সঙ্গ ছাইরা মনে মসজিদ ধরো। ও দোস্ত রে ফিকির ছাইরা দিয়া সোজা রাস্তা ধরো, অসৎ লোকের সঙ্গ ছাইরা মনে মসজিদ ধরো। এখনো সময় আছে ভালা হইয়া যাও রে, ওস্তাদের মায়ের শেষ রাইতে তাও কি জানো না রে, ওস্তাদের মায়ের শেষ রাইতে তাও কি জানো না। গন্ডগোলে পইরা গেলে পাবলিক তোমায়।

0: অন্ধকার মধ্য দিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে,
1: বৃষ্টি ঝরে রুক্ষ মাঠে, দিগন্ত পিয়াসী মাঠে, স্তব্ধ মাঠে,
0: মরুময় দীর্ঘ তিয়াসার মাঠে, ঝরে বনতলে
1: ঘন শ্যাম রোমাঞ্চিত মাটির গভীর গুণ্ড প্রাণী,
0: শিরায় শিরায় স্নানে বৃষ্টি ঝরে মনের মাটিতে,
1: অন্ধকার মধ্য দিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে।

0: বৃষ্টির কথা থাক, বিরহের কথা বলি।
1: শুনাই দুজনে বিদ্যাপতির বিষণ্ণ পদাবলি,
0: বর্ষার কথা থাক, বকুলের কথা বলি।
1: ছড়া বকুলেই ভরে রাখি এই প্রশস্ত অঞ্জলি।

0: আকাশের কথা থাক, হৃদয়ের কথা শুনি।
1: যদিও বিরহ তবু মিলনের স্বপ্ন জালি বুনি।
0: অশ্রুর কথা থাক, আবেগের কথা শুনি।
1: সহস্র রাত কেটে যাক, দূর আকাশের তারাগুনি,
0: দূর আকাশের তারাগুনি।

0: যে আজমেরি হক বাঁধন, এই নামটা কার রাখা?
1: আজমেরি হক নামটা আমার মানে আমার বাবা রেখেছেন, আর বাঁধন নামটা রেখেছেন হচ্ছে আমার নানু। তো এটার একটা ইন্টারেস্টিং গল্প আছে। সেটা হচ্ছে যে আমি যখন হয়েছি তখন বিটিভিতে একটা নাটক হয়েছিল, যেখানে আমার নাটকের নামটা আমি জানি না, কিন্তু ওইখানে একটা ক্যারেক্টার ছিল যার নাম ছিল বাঁধন এবং সে একজন ডাক্তার ছিলেন। তো আমার নানু তখন ওই ওই মানে অভিনেত্রীকে দেখে আমার নামটা রেখেছিলেন।
0: কি বলো, তাই নাকি? খুবই
1: একদম
0: সারপ্রাইজিং। মানে ওই
1: খুবই
0: ওই ক্যারেক্টারটা ছিল হচ্ছে ডক্টর এবং তার নাম
1: ডাক্তার
0: ছিল বাঁধন।
1: হ্যাঁ
0: এবং আজকে আমাদের বাঁধনও তো নানা রকম জার্নির পরে ডক্টর এবং তার নাম হচ্ছে বাঁধন। মানে তোমার তোমার নানি তাহলে, দাদি তাহলে খুবই মানে
1: নানি,
0: দূরদর্শী ছিলেন, নানি খুবই দূরদর্শী ছিলেন।
1: আমি
0: আচ্ছা,
1: জানি না মানে কি ভেবে উনি রেখেছেন। আমার আমার অনেক ছোটবেলায় উনি মারা গেছেন, তো আমি আমার এই গল্পটা শোনা হয়নি যে কেন, কিন্তু আমি এটা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি যে আমার নানু মানে বিটিভির ওই নাটক দেখে আমার নাম রেখেছিলেন বাঁধন।
0: হ্যাঁ, এবং বিটিভির আরেকটা নাটকের সঙ্গে আমার স্মৃতি আছে। আমি সুপ্রিয় দর্শক, আমি একটা নাটকে অ্যাক্টিং করতে যাচ্ছিলাম, তো সেখানে বাঁধন ছিল আমার কো অ্যাক্ট্রেস। হায় রে ঝাড়ি, আমি তো কন্টিনিউয়াসলি খালি ঝাড়ি খেতে খেতে শেষ, সারাক্ষণ আমাকে ঝাড়ির উপর রাখলে বাঁধন। তা আমি তো ভয়ে ভয়ে, এখন রোমান্টিক দৃশ্য, এখন একটা একটা সুন্দরী তরুণী ঝাড়ি দিচ্ছে, তার সঙ্গে কিভাবে রোমান্টিক দৃশ্য অ্যাক্টিং করা সম্ভব? পরে তো একটা একটা ভয়াবহ অবস্থা। কিন্তু তুমি এত ঝাড়ি আমাকে দিয়েছিলে কেন, সেটা বলো।
1: না না শামীম ভাই, এটা আমার সব কো অ্যাক্টরদের মানে কমপ্লেইন আমাকে নিয়ে। এই জন্য
0: আচ্ছা
1: দেখেন কোনো কো অ্যাক্টরের সাথে আমার প্রেমটাও হলো না, কারণ আমি
0: হ্যাঁ,
1: এত ঝাড়ি মারি মানে আমার আসলে বাই নেচার আমি সবাইকে অনেক ঝাড়ি
0: দেখো
1: মারি।
0: এই ঝাড়ি খেয়ে আমরা তোমার পিছনে কত ঘুরলাম, তুমি কিন্তু দামই দিলা না।
1: আমি দিলাম না মানে আমার রুচিটাও খারাপ শামীম ভাই, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। মানে আমার রুচিটা এত খারাপ ছিল, তো
0: আচ্ছা
1: ওই ওইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, মানে পাত্তা না পাওয়ার। মানে এটা ভেবেন না যে
0: আচ্ছা আচ্ছা
1: আপনাদের ডিসক্রেডিট, এটা আমার রুচিহীনতার মানে এখানে একটা বড় ভূমিকা রেখেছে।
0: খুবই ইন্টারেস্টিং কথা বলছো। কেন তোমার মনে হয় যে তোমার রুচিটা খারাপ?
1: কারণ আমি
0: মানে এটা
1: লাইফ
0: একটা
1: ভর
0: পজিটিভ অর্থ আছে, কারণ হয়তো তুমি তোমার নিজের রুচিকে তুমি জাজ করার চেষ্টা করছো, কিন্তু এটা পজিটিভ অর্থ আছে। কিন্তু তোমার কেন মনে হয়, আগে তোমার লজিকটা শুনি।
1: আমার আমার কাছে মনে হয় যে আমি খুবই কনজারভেটিভ ওয়েতে বড় হওয়া একটা মেয়ে, তো আমার আমি আসলে লাইফ পার্টনার হিসেবে পুরুষ চিনতে সবসময় ভুল করেছি, আর সেটা মানে হাজবেন্ড হোক বয়ফ্রেন্ড হোক, আমার এটা এই ভুলটা আমি অনেক করেছি। তো যার জন্য আমি সবসময় বলি যে আমার ভীষণ রুচি খারাপ, তো যারা যাদেরকে আমি পাত্তা দিই নি, কারণ এরকম প্রচুর মানুষ আছে যাদের কমপ্লেন হচ্ছে বাহান পাত্তা তো দিলা না। হ্যাঁ, তো
0: এই
1: যাদেরকে
0: যে
1: আমি পাত্তা দিই নি, বেসিক্যালি তাদের ডিসক্রেডিট না, এটা আমার রুচিহীনতার সমস্যা। মানে এখন আমার রুচি চেঞ্জ হয়েছে শামীম ভাই, এখন আমার রুচি চেঞ্জ
0: মানে এখন
1: হয়েছে।
0: ট্রাই করে দেখতে পারি
1: না এখন আমার আমার আবার এই
0: না, আমি
1: অনেক
0: বললাম আর
1: দূরের
0: কি দুষ্টামি
1: সমস্যা
0: করে।
1: আছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট এটা খুবই খুবই মানে খুবই আনন্দের বিষয় যে ধরো একটা মানুষ আমাদের দেশে, আমরা এতটাই মানে আমরা নিজেদেরকে আধুনিক এবং লাকি ভাবতে পারি যে আমাদের একজন মানুষ বলছে যে আমার রুচি খারাপ, কারণ সে নিজেকে জাজ করতে পারছে। আবার একটা সময় সে বলছে যে তার রুচিটা ডেভেলপ করেছে, তার মানে সে নানাবিধ জায়গা থেকে নিজেকে জাজ করে সে ওই জায়গাটা অ্যাচিভ করেছে যে তার অবস্থানটা আগের চেয়েতে সুন্দর। তো আমরা যাক, আমরা বাঁধনের সঙ্গে আমাদের বন্ধুত্ব, আমাদের কাজ করার সময় লম্বা সময় ধরে আমরা একসাথে করেছি। বাঁধনকে আমরা সবসময় দেখেছি একটা সাহসী ক্যারেক্টারের মধ্যে, একটা সাহসী, যে কোনো বিষয়ে বাঁধন অলওয়েজ দেখতাম যে একটা সাহসী সিদ্ধান্ত নেবে। আমরা অনেক সময় ভাবতাম যে বাঁধন কি বলে দেখি, দেখতাম যে না, বাঁধন সবচেয়ে সাহসী কথাটা বলছে এবং সে ডিফারেন্ট ওয়েতে বলছে। বাঁধন এই সাহসটা কোথায় পায়?
1: সাহসটা ভাইয়া আমি জানি না কিভাবে আমার ভেতরে ডেভেলপ করেছে।
0: হুম
1: কিছুটা আমার কাছে মনে হয় যে আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি, কিছুটা আছে আমার বাবার প্রভাব আমার ভেতরে। আমার বাবা ভীষণ সৎ এবং সাহসী, মানে তাকে যারা যারা চিনেন,
0: ওকে
1: এই এই কোয়ালিটিটা আমার বাবার ভেতরে সব সময় ছিল, বা এটা দেখে আমি বড় হয়েছি। আর আরেকটা হচ্ছে আমি আসলে কতটুকু সাহসী সব সময় ছিলাম আমি জানি না, কিন্তু অবশ্যই আমার জীবনের নানান অসঙ্গতি এবং নানান বাধা আমাকে আরো দিনে দিনে সাহসী করেছে, এবং আমি নিজেকে ভাইয়া সব সময় চেষ্টা করেছি সংশোধন করতে, শুদ্ধ করতে। হয়তো ওই জন্যই আমি যখনই যেটা নিয়ে কথা বলেছি আপনার কাছে মনে হয়েছে যে ও ডিফারেন্ট ভাবে বলছে, কারণ আমি মানে হয় না যে একটা কিছু শুনলাম এবং সাথে সাথে রিয়্যাক্ট করে এমন কিছু বলে ফেললাম যেটা আসলে আমার কাছে

0: হবে যে ঠিক না, ওইটা আমি চাই না। কারণ আমি আমি চাই যে আমি যে কথাটা বলবো সেইটা বলার পর আমি যাতে কেন বলেছি সেটা আমার কাছে অনেক পরিষ্কার থাকে, এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো ওই জায়গাটা যখনই আমি পরিষ্কার করতে যাই তখন কিন্তু আমি আসলে এরকম কিছু স্টেটমেন্ট সাডেনলি দেই না যেটা যেটার কোনো ক্লিয়ার কারণ আমার কাছে নাই। তো ওইটা আমি বুঝে দিই বলে হয়তো আপনার কাছে ডিফারেন্ট লেগেছে এই আর কি।
1: হ্যাঁ, আমার কাছে এই যে এই যে চিন্তা করে দেওয়াটা, এই যে সময় নিয়ে বলাটা, এটা আসলে খুবই ডিফারেন্ট। আমরা এই প্রসঙ্গটাতে আসবো, তার আগে একটু আমরা বাঁধনের জার্নিটা শুনতে চাই। বাঁধন, এই যে লাক্স চ্যানেলায় সুপারস্টার প্রতিযোগিতায় খুবই আলোচিত, আমরা তাকিয়ে আছি কে ফার্স্ট হবে। তখন আমি সাংবাদিকতা করি এবং প্রথম আলো, বাংলাভিশন, একুশে টেলিভিশন, আবার এডিবি, ইউনিসেফ, ভোরে কাগজ সব মিলে যখন আমরা বাঁধনের দিকেই কিন্তু আমাদের দৃষ্টিটা ছিল, কারণ ওখানে ওই ওই সময় যারা যারা ছিল আমরা নিজের আলোচনা করতাম যে কে হবে কে হবে। তারপরে আমরা বাঁধনকে দেখলাম অ্যাক্টিং, মডেলিং, তারপরে একটা সুন্দর একটা নারীবাদীকে, যদি আমরা নারীবাদী বিষয়টাকে যদি আমরা পজিটিভলি ধরি, যে নারীদের কথা বলে বা নারীদের অধিকারের কথাটা স্পষ্ট করে বলতে পারে,
0: বিষয়টা শামীম ভাই ভীষণ পজিটিভ। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা যে এত কুৎসিত যে এখানে নারীবাদী শব্দটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, কিন্তু নারীবাদী শব্দটা একেবারেই প্রশ্নবিদ্ধ জায়গায় না।
1: আমি আমি সেই জন্য কিন্তু একটু ব্যাখ্যা দিলাম সাথে আমি সেই জন্য একটু ব্যাখ্যা দিলাম কারণ এটা নিয়ে নানা রকম কথা হয়। অনেকে বলে নারীবাদী আবার মানে কি, পুরুষবাদী মানে কি, আমরা তো মানবতাবাদী। তো নারীবাদী আমার কথা হচ্ছে যার যখন সাপোর্ট দরকার তাকে তখন সাপোর্ট দিতে হবে। আমাদের দেশের নারীদের অবস্থান যেই জায়গাতে সেই জায়গাতে আমাদের তো বলতেই হবে যে নারীবাদী কে বা নারীবাদীর প্রতি, নারীবাদ বিষয়টার প্রতি সমর্থন থাকতেই হবে।
0: আমাদের আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে নারীরা যেভাবে পিছিয়ে আছে, নারীবাদী বা ফেমিনিজমে তো আসলে মূল চাওয়াটাই হচ্ছে যে নারীর সম অধিকার, মানে সব মানুষের সম অধিকার, শুধু মানে নারী পুরুষ এছাড়া আরো যারা আছেন সবারই সম অধিকার এবং সম মর্যাদা প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিষ্ঠিত যাতে হয়, এটাই কিন্তু চাওয়া। তো এই জায়গাটা খুবই মানে হয় না যে সামাজিক প্রেক্ষাপটটাই এরকম যে এটা বিভিন্ন ভাবে আসলে প্রেজেন্ট করার জন্য হয়তো মানুষের কাছে এটা মনে হয়, আর কিছুই না।
1: হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে একটা সময় বাঁধন খুবই বিভিন্ন বিষয়ে সোচ্চার, তারপরে তার চলচ্চিত্র করা, তারপরে সৃজিতের সাথে কাজ করা, তার সব মিলে কিন্তু একটা লম্বা জার্নি। এই জার্নিটা যদি আমরা প্রশ্ন করি যে বাঁধন কেন লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতা এসেছিল, তার ভাবনায় কি ছিল, এটা একটু জানতে চাই।
0: আমার ওই ভাবনাটা খুবই মানে সবার কাছে মনে হবে যে আমি আমি কিন্তু কোনো নাচতে জানি না, আমি গান গাইতে জানি না, আমি অভিনয় জানি না, আমি খুবই কনজারভেটিভ ফ্যামিলিতে বেড়ে ওঠা একটা মেয়ে। তো ওই সময়টাও আমার জীবনে অনেক ভয়াবহ ছিল, তখন আমার 19 বছর বয়স ছিল। তো আমার আমার মেইন টার্গেট ছিল আসলে হুমায়ুন আহমেদ স্যারের সাথে আমি একবার দেখা করব। তো এই জন্য কিন্তু আসলে লাস্ট চ্যানেলে সুপারস্টার এর নাম লেখানো, এবং
1: ওই
0: জার্নিটা আমাকে আসলে নতুন করে একটা জীবন দিয়েছে। তো যার জন্য আমি সবসময় বলি যে আমার মানে দ্বিতীয়বার আসলে জন্ম হয়েছে লাক্স চ্যানেলাইজ সুপারস্টার এই প্ল্যাটফর্মের মাধ্যমে, কারণ ওই জার্নিটা আমাকে আসলে নতুন করে নিজেকে চিনতে শিখিয়েছে।
1: এবং সারপ্রাইজিংলি হুমায়ুন স্যারের সঙ্গে একটা কাজও কিন্তু আমরা করেছিলাম, তাই না?
0: একদম। এবং স্যারের সাথে আমার আমার জন্য এটা সবচেয়ে মানে আমি বলবো যে যেটা হয়েছে যে আমি স্যারের সাথে দেখা করব বললে তো নাম লিখালাম, এবং এরপরে কিন্তু আমার জার্নিটা খুবই ইন্টারেস্টিং। এটা আমি আরেকটু কারেজ যখন নিজের ভিতরে মানে হয় না করতে পারবো তখন আমি এই জার্নিটাও শেয়ার করব। কিন্তু তারপরে আমি যখন লাক্স থেকে বের হই, আমি 7 দিন পর নুহাস চলচ্চিত্র থেকে কিন্তু ফোন পাই, এবং এরপর থেকে টানা 2.5 বছর আমি শুধু স্যারের সাথে কাজ করেছি। মানে আমি কিন্তু অন্য কারোর সাথে কাজ করিনি, কারণ আমি একে তো পড়াশোনা করতাম। তো এই আমার পড়াশোনা শেষ করার পেছনেও কিন্তু মিডিয়ার একটা অনেক বড় ভূমিকা আছে, কারণ বেশিরভাগ সময় আমাদের এখানে যারা আসেন মনে করেন যে পড়াশোনাটা হয়তো করেন না ঠিক মতো। আমি বলবো যে আমি কিন্তু আমার স্টাডি ব্রেক ছিল ভাইয়া 2 বছরের। তো আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু একটা আনফরচুনেট ঘটনার কারণে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। কিন্তু আমি লাক্স থেকে বের হয়ে কিন্তু আবার মেডিকেলে ভর্তি হই, আমি পুরো পড়াটা শেষ করি এবং ডাক্তার হতে পেরেছি, অভিনয়টাও করতে পেরেছি। সো আমি মিডিয়ার কাছে তো অনেক গ্রেটফুল।
1: এটা এটা বিশাল পাওয়া, এটা বিশাল পাওয়া। আমরা একটু দেখে নেই, আমাদের সঙ্গে ঢাকা থেকে দেখছেন নকিবুর রহমান, তারপরে সায়েম সিং, তারপরে আছেন এখানে রাসেল, হাবিবুর রহমান, হাবিবুর রহমান লিখেছেন গুড, শরীফ মজুমদার লিখেছেন শামীম ভাই, হ্যাঁ ওকে প্রশংসা, আর সালাম রাসেল লিখেছেন ঢাকা থেকে দেখছি জেনেছি বাঁধন অভিনয় করছেন সৃজিত মুখার্জির চলচ্চিত্রে, বিষয়টি ঘটনা নাকি রটনা, বিস্তারিত জানতে চাই প্রিয় শিল্পীর কাছ থেকে। এটা ঘটনা, রটনা হবে কেন? হ্যাঁ, আর তারপরে আপনারা যারা দেখছেন সেটা একটু লিখে দেন কোথা থেকে দেখছেন, বাঁধনকে কোনো প্রশ্ন থাকলেও আপনারা করতে পারেন। এখন একটা বিষয় বাঁধন, যখন লাক্স চ্যানেলের সুপারস্টার প্রতিযোগিতায় আমরা ধরে নিলাম যে আমাদের প্রিয় একজন হবে, তখন যখন দেখলাম যে তুমি পাচ্ছ না, আমরা কষ্ট পেলাম, তোমার নিজের অনুভূতি কি ছিল?
0: আমার আমরা আমি তো ওখানে আমি বললাম না যে জার্নিটা আমি একটা সময় অবশ্যই শেয়ার করব, সেটা হচ্ছে যে যখন আমার অ্যানাউন্সমেন্টটা হলো, আমি আমাকে প্রথম মানে বলা হলো সেকেন্ড রানার আপ যে হয়েছে তার অ্যানাউন্সমেন্ট হলো, এবং এর পরে ছিল হচ্ছে কে হচ্ছে ফার্স্ট রানার আপ হয়েছে এবং কে আসলে বিজয়ী হয়েছে। তো মমর অ্যানাউন্সমেন্ট আগে হলো, তো আমি প্রথম মানে মানুষ ছিলাম যে গিয়ে আসলে মমকে হাত করেছিলাম, মানে আমার সাথে যারা বাচ্চা ছিল মানে ওরা জানে, মানে আমার অ্যাটলিস্ট আমি আর আরেকজন ছিল মুনমুন, মানে আমরা দুইজন ছিলাম হচ্ছে লাক্সের সবচাইতে মানে সবার সাথে একদম খুব ভালো সম্পর্ক এইরকম এক মানে দুইজন মানুষ, মানে আমার সাথে কখনো কারো কিন্তু ওই জেলাসি সম্পর্ক বা আমি আসলে ওটা চিন্তাও করিনি, মানে আমরা যারা তিনজনই ছিলাম বা বাকি যারাও ছিল, মানে আমাদের সময়টা না এই এই ব্যাপারগুলো খুব কম ছিল, মানে আমরা কখনো ওইভাবে ভাবিনি, মানে আমাদের কাছে মনে হয়েছে যে দারুচিনি দ্বীপের নায়িকা জোড়ি আসলে মমই হওয়া উচিত। হ্যাঁ, তো ওর এবং আমাদের আরো একটা লজিক ছিল যে মমর মমর গাড়িটা আসলে মমরই পাওয়া উচিত। হ্যাঁ, তো আমাদের আমাদের এগুলো কিন্তু আসে যায় নাই যে আসলে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, কারণ আমার কাছে পুরো জার্নিটাই অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ আমি বললাম না যে আমার পুরো জীবন মানে আমাকে নতুন করে জন্ম দিয়েছে ওই জার্নিটা, তো আমি ফার্স্ট হলাম না সেকেন্ড হলাম না থার্ড হলাম, এটা আমাকে আসলে একেবারেই ওই মুহূর্তে তো কোনো এফেক্ট করেনি, এবং পরবর্তীতে শামীম ভাই আমি আরো একটু পরিষ্কার করি যে পরবর্তীতে যেটা হয় যে কাজের ক্ষেত্রে অনেকে মনে করতে পারে যে হ্যাঁ হয়তো এই ধরনের কোন ডিসক্রিমিনেশনের শিকার আমরা হয়েছি কিনা, বরং উল্টা আমি হুমায়ুন আহমেদ স্যারের সাথে কাজ করেছি, আমি প্রচুর বাংলা সিনেমার অফার পেয়েছি, আমার কিন্তু এটা কখনো ফেস করতে হয়নি যে আমি থার্ড হয়েছি বলে, হয়তো আমার দারুচিনি দ্বীপের জোড়ি ক্যারেক্টারটা করা হয়নি, কিন্তু তাই বলে এইটা না যে আমি অন্য কিছু থেকে আসলে মানে আমার আমি মনে করেছি যে আমাকে ডিসক্রিমিনেট করা হয়েছে।
1: এটা কিন্তু ঠিক, এটা ঠিক, আমরাও এটা মনে করি, আমরা বিশ্বাস করি যে আসলে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ওখানে আসলে একজনকে করতেই হবে, সেই জন্যই করা। পুরো টিমটার মধ্যে প্রত্যেকটা মেয়ে কিন্তু খুব জলজল করেছে, এবং আমি মনে করি তোমাদের ব্যাচটা অনেক অনেক বেশি স্ট্রং ছিল লাক্সের জন্য, চ্যানেলের জন্য এটা একটা বড় বিষয় ছিল। আমাদের সঙ্গে আখি চৌধুরী দেখছেন, কামরুল হাসান দেখছেন, আখি চৌধুরী নিউ ইয়র্কে খুবই জনপ্রিয় একজন মানুষ, এবং তিনি আগে বাংলাদেশের মিডিয়াতে অ্যাক্টিং করতেন, এবং আমাদের খুবই হ্যাঁ আমাদের খুবই কাছের বন্ধু। একটা বিষয় যে যখন, আচ্ছা আমরা যদি প্রশ্ন করি যে এই যে আমরা নারীবাদ বিষয়ে কথা বললাম, এই যে আমরা নারী পুরুষ সম্পর্ক নিয়ে কথা বললাম, আসলে নারী পুরুষের সম্পর্কটা কেমন হওয়া উচিত, কোন কোন জায়গাতে পরস্পরের প্রতি সম্মান বোধ থাকা উচিত, কোন কোন বিষয়ে প্রত্যেকে গুণান্বিত হওয়া উচিত?
0: ভাইয়া এটা তো একটা মানুষ হিসেবে, যখনই আমি আরেকটা মানুষকে মানুষ হিসেবে ট্রিট করব, তখন কিন্তু আর নারী পুরুষ অন্য কোন মানে হ্যাঁ জেন্ডার আসবে না বেসিক্যালি, কারণ হচ্ছে আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে হবে যে আমি মানুষ হিসেবে একটা মানুষকে তার তাকে সম্মান দিব, তার অধিকারটা আমি হনন করব না, তার অধিকার কেড়েও নিব না, এবং তার স্বাধীনতাও আমি হস্তক্ষেপ করব না। যখন আমি এইসব ব্যাপারে নিজের সাথে নিজে পরিষ্কার, তখন কিন্তু আসলে কোনো সম্পর্কই কলুষিত হবে না, কোনো সম্পর্কই কুৎসিত হবে না, সেটা যার সাথে যার সম্পর্কই হোক না কেন। একটা নারীর সাথে নারীর সম্পর্ক, ধরেন আমি যদি মনে করি যে আমার সাথে আসলে ওর হিংসার সম্পর্ক বা ওর আমার ক্ষতি করতে হবে, সেখানে তো আমি আমার মানবিক দিকগুলোই আমার অবক্ষয় হয়েছে, সেখানে তো তাকে আমি মানুষ হিসেবে ট্রিট করছি না, আমি আমি আমার আমি নিজেও মানুষ হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করছি না, আমি খুবই নিচু শ্রেণীর মানুষ হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করছি। তো ওই জায়গাগুলো আমরা যদি নিজেরা নিজেদেরকে সংশোধন করি, আমরা যদি মনে করি যে অন্যের অধিকার হনন করার অধিকার আমার নাই, তখন অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে আসলে, কারণ আমাদের সমাজ ব্যবস্থা যে শুধু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা জন্য, আমাদের আমাদের এখানে কিন্তু অনেক ধর্মীয় প্রভাবও আছে শামীম ভাই, তো ওই জায়গাগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার, ওইগুলোতে আসলে একটু আমার মনে হয় যে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা হওয়াটা ভীষণ দরকার, কারণ ওই ওইটার একটা বিশাল প্রভাব কিন্তু সমাজে এবং পরিবারে পড়ে যায়, এবং যেইটার কারণে অনেক ধরনের অবক্ষয় ঘটে, অনেক ধরনের অন্যায় অবিচার ঘটে।
1: কারেক্ট, এটা ঠিক। আর আমরা পাশাপাশি আমরা একটা বিষয় বলতে চাই, ধরো যখন আমরা দেখতাম যে বাঁধন কাজ করছে, বাঁধন এটা করছে এটা করছে, হঠাৎ করে একদিন দেখলাম বাঁধন বিয়ে করে ফেললো, এবং হাজার হাজার তরুণের হৃদয় মানে ধ্বংস করে দিয়ে, তো এরকম হঠাৎ করে বিয়েটা কেন হয়েছিল?
0: এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাইয়া, এবং আমি এই কথাটা মানে আমি আরো অনেক জায়গায় বলেছি, বাট বেশিরভাগ সময় এডিট করে আমার এই পার্টটা কেটে ফেলে দেওয়া হয়। সেটা হচ্ছে যে আমি কিন্তু আমার আমার পরিবারে আমি প্রথম মানুষ ছিলাম যে মিডিয়াতে কাজ করতাম, এবং আমার আমার পরিবার থেকে কিংবা আমি সামাজিক ভাবেও ইভেন রাষ্ট্রীয় ভাবে আমি আমার পেশাটাকে কিন্তু ওই জায়গায় দেখতে পারিনি, সেই যেই জায়গায় আসলে আমি মনে করব যে এখানে আমার কাজ কন্টিনিউ করাটা খুব নিরাপদ, কারণ আমি তখন নিজের উপরেই আত্মবিশ্বাসী ছিলাম না, আমি জানতাম না যে আমি কি করতে চাই আমি কি করতে চাই না, কারণ আমার প্রত্যেকটা সিদ্ধান্ত এবং আমার জীবন বেশিরভাগ সময় পরিচালিত ছিল হচ্ছে আমার সমাজ ব্যবস্থা এবং আমার পরিবারের চাপিয়ে দেয়া যে সিদ্ধান্তগুলো চিন্তা করে করে আমি বড় হয়েছি, যেগুলোকে আমি মনে করেছি এটা স্বাভাবিক যে এগুলো আমারই চিন্তা, তো ওই চিন্তার একটা পার্ট ছিল যে আসলে এই কাজটাই ঠিক না। তো আমি কিন্তু খুবই আনপ্রফেশনাল ওয়েতে এবং খুবই বাজে ভাবে আমি জাস্ট এক মাসের নোটিসে আমি কাজ ছেড়ে দিয়েছি। আমি তখন 9টা সিরিজে কাজ করতাম এবং আমি লিড কাজ ছিলাম, তো আমি আমি ঠাস করে কাজটা ছেড়ে দিলাম, কারণ আমি মনে করলাম যে এখানে কাজ করাটা আমার জন্য ঠিক না এবং আমার একটা স্টেবল লাইফ লাগবে যেখানে আসলে আমি আমার বাচ্চা হবে এবং আমি সংসার করব। হ্যাঁ, তো এই এই চিন্তাটা যে এরকম না যে এখন আপনি যদি বলেন এই চিন্তাটা কার ছিল বাঁধন, এই চিন্তাটা আমার ছিল, কিন্তু এই চিন্তাটা করতে বাধ্য কে করেছে আমাকে? আমার সমাজ, আমার পরিবার। আমি কেন বাংলাদেশ ডেন্টাল কলেজ থেকে বিডিএস করার পরেও মিডিয়ায় এরকম একটা জায়গায় থাকার পরেও এটা ভাবতে পারি নাই যে আমি আসলে আমার কাজটা কন্টিনিউ করতে চাই? এই ব্যর্থতা শুধু আমার না, এই ব্যর্থতা কিন্তু পুরো সমাজ ব্যবস্থার। তো ওই জায়গাটা আমার কাছে খুব পরিষ্কার এখন যে আমি কেন করেছি এটা। তো আমার আমি তখন এইসব ইনসিকিউরিটির কারণে, এবং দেখেন আমি বিয়ের মানে জাস্ট 2 মাসের মাথায় আমি কনসিভ করি এবং আমার 1 বছরের মধ্যে কিন্তু আমার বাচ্চা হয়ে যায়, তো তখন আর কাজটাকে কন্টিনিউ করা তো সম্ভবই না, কিন্তু তারপরেও আমাকে কিন্তু এই মিডিয়াই সার্ভাইভ করতে হেল্প করেছে, কারণ আমি যখন আমার 8 মাসের বাচ্চাকে নিয়ে দিশাহারা আমি কি করব?
1: করেক্ট করেক্ট, শুনতে পাচ্ছি বাঁধন, শুনতে পাওয়া যাচ্ছে বাঁধন? আমরা কিন্তু শুনতে পাচ্ছি। হ্যাঁ,
0: মানে আমি যখন আমার 8 মাসের বাচ্চাকে নিয়ে আসলে দিশাহারা যে আমি কি করব, তখন আমাদের একজন ডিরেক্টর চয়নিকা চৌধুরী, আমি তখন মাত্র মানুষকে বলা শুরু করেছি আমি কাজ করতে চাই, কিন্তু আমি খুব কনফিউজ ছিলাম ভাইয়া যে আমার বাচ্চা ব্রেস্ট ফিড করে, আমি আমার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করিয়েছি 2 বছর 4 মাস বয়স পর্যন্ত, এবং আমার বাচ্চাকে নিয়ে আমার শুটিং এ আসতে হবে, তো এরকম যে একটা কথা বলাও যেতে পারে এটা আমার ধারণা ছিল না। আমি যখন মানুষকে নক করা শুরু করলাম যে আমি কাজ করব না কি কি করবো আমি জানি না, বাট আমার তো বাচ্চাকে নিয়ে সেটা আসতে হবে, তখন চয়নিকা চৌধুরী কিন্তু আমাকে সেই সুযোগটা করে দিয়েছিলেন, সে বলেছিলেন বাবু তুমি বাচ্চা নিয়েই শুটে আসবা, এবং ওনার ওই একটা সাহসে আমি যখন একটা কাজ করে ফেললাম তারপরে আমি আরো 2টা সিরিয়ালের কাজ পেয়ে গেলাম, মানে ওনারা ওই সাপোর্টটা তখন যদি আমাকে না দিতেন আমি লিটারেলি আমার বাচ্চাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম, কারণ আমার আর কোনো ওয়ে ছিল না, আমি আমার বাবা মাকে বলতে পারতাম না, এবং আমার আমার যেটা প্রবলেম হয়েছে যে আমি কিন্তু অনেক আগে থেকে টাকা আর্ন করা শুরু করেছি আমার 19 বছর বয়স থেকে, তো এখন সাডেনলি আমি কারো কাছ থেকে টাকা নিতেও পারতাম না, মানে এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন ছিল। তো আমার আমার জন্য আমার বাচ্চার জন্য মিডিয়া অনেক করেছে, কারণ ওই সময় যদি তারা আমাকে কাজে না নিতেন এবং আমার বাচ্চাকে আমি সাথে নিয়ে শুটে যেতাম ভাইয়া, আমাকে আলাদা রুম দেয়া হতো এবং আমি অনেক ওই সময়টা আমি এত মেন্টালি আনস্টেবল ছিলাম, আমার আমাকে আগে ছেড়ে দিতে হবে, আমি খিটখিটা মেজাজ ছিল, আমি দেখা যেত যে মনোযোগ দিয়ে কাজটা করতে পারতাম না, হ্যাঁ মানে আমার তো কাজও করতে হবে, আমার টাকাও লাগবে, আবার আমার বাচ্চাকে দেখতে হবে বাচ্চা কান্না করছে কিনা, মানে তারপরে সোসাইটির মানুষ আমার বাচ্চা শুক না কেন, আমার বাচ্চা আচ্ছা ঠিক আছে বাচ্চাকে নিয়ে শুটে যাও কেন, মানে এসব তো আছে, মানে
1: হ্যাঁ মানে একা কাউকে বাঁচতে দিবে না যে আমি আমার মতো বাঁচবো সেটা হইতে দিবে না, তাহলে আমার একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ,
0: আমি আমি যেটা বলতে চাই ভাইয়া সেটা হচ্ছে আমি আমি নিজেকে মনে করি যে আমি খুবই আনফর্চুনেট, এবং আমি সেই প্রত্যেকটা নারীকে রিপ্রেজেন্ট করেছি বা করি যারা আসলে এই সব কিছুকে মাথায় নিয়েই চলেন। কারণ আমি এটা শিখেই বড় হয়েছি ভাইয়া, যে আমাকে সব মাথায় নিতে হবে, কারণ এটাই আমার দায়িত্ব, আমাকে সবার মতো থাকতে হবে, সবাই যা চায় আমার সেটাই করতে হবে। তো ওইটা রিপ্রেজেন্ট করার পর আমি যখন এই সব কিছু থেকে মুক্ত হয়েছি ভাইয়া, ওই ফ্রিডমের কিন্তু আলাদা একটা লেভেল।
1: কারেক্ট কারেক্ট কারেক্ট, আসলে তাই। আমাদের মানে এটা তো একটা খুবই সারপ্রাইজিং যে সবার মতো করে কেন আমাদেরকে চলতে হবে। আমি আমার মতো চলবো, আমার মন চাচ্ছে আমি এখন বসে বাঁশি বাজাবো, আমার মন চাচ্ছে আমি এখন বসে চা খাবো, আমার মনে চাচ্ছে আমি এখন এই মানুষটাকে পছন্দ করি, এই মানুষটার সাথে আমি সময় কাটাবো, আমার মন চাচ্ছে আমি এই মানুষটাকে পছন্দ করি না, এর থেকে দূরে থাকবো। কিন্তু সোসাইটি আমাদের হেটার হতে দেবে
0: না। আমি কতটুকু কাজ করব এটাও কিন্তু নির্ধারিত, মানে আমাকে আশেপাশের মানুষই কিন্তু বলে দিবে যে হ্যাঁ হ্যাঁ তুমি মাসে এতদিন কাজ না করলে কিন্তু তোমার কিন্তু এটা হবে না, কিন্তু বাঁধন আর কিন্তু তোমাকে কেউ নিবে না কাজে। আমাকে শুনতে হয়েছে গত 3 বছর আমি মাত্র 3টা কাজ করেছি, হ্যাঁ, তো আমাকে কিন্তু কনস্ট্যান্ট শুনতে হয়েছে যে এই যে তুমি কাজ করছো না, তোমার বয়স চলে যাচ্ছে, গ্ল্যামার চলে যাবে, হয় তুমি কাজ করো না হয় তুমি বিয়ে করো, মানে এটাও তাদের নির্ধারণ করে দিতে হবে। তো আগের সময় হলে মানে ধরেন এখন যে সিচুয়েশন আমার, আমি ধরেন এই ওনাদের জন্য কানতে কানতেই মারা যেতাম। তো এখন যেহেতু আমার ওই অপশনটা আর নাই, সেই জন্য আমি আসলে নিজের কাজকে এবং নিজেকে ফোকাস করতে বেশি পছন্দ করছি।
1: হম হম সেটাই সেটাই। তাহলে একটা প্রশ্ন করি, এই যে একটা কথা তুমি বললে না যে আমরা আগের সময় হলে হয়তো আমি কানতে কানতেই মারা যেতাম, আমাদের অনুষ্ঠানটা করার পিছনে একটা উদ্দেশ্য হচ্ছে, যারা আমাদের অনুষ্ঠানটা দেখছে, যেই নারীরা দেখছে বা যে আশেপাশে যারা দেখছে বা কিংবা দেখবে, সোশ্যাল মিডিয়া তো একটা সুবিধা হচ্ছে যে এটা থেকে যায় তারপর দেখতে থাকে, তাদের মধ্যে সেই শক্তিটা কনভে করা যে আসলে কোন এই ধরনের কোন বিষয়ে বা ডিভোর্স হয়ে গেলে, একটা হাজবেন্ড সাথে না থাকলে, কিংবা একটা মেয়ে রেপড হলেই সে কানতে কানতে জান দিয়ে ফেলছে, সে সুইসাইড করতে চলে যাচ্ছে, এইটা এই ধরনের ভাবনা চিন্তা থেকে সরে আসতে হবে আমরা মনে করি। আর দ্বিতীয় বিষয়ের কথা ধরো, এই যে আমরা যদি বলে থাকি, ধরো আমাদের গ্রাম বাংলায় নানাবিধ ইয়েদের দেখি যে সে মনে করে যে নানা রকম যন্ত্রণার পরও হাজবেন্ডের সঙ্গেই তার জীবনটা পার করতে হবে, এইটা একটা পয়েন্ট। হ্যাঁ, এটার পক্ষে বিপক্ষে নানা বিষয় যুক্তি হতে পারে। আমার যেটা প্রশ্ন, ধরো তোমার বিয়ে হলো, বিয়ে করার মাত্র অল্প কিছুদিনের মধ্যে তোমরা আলাদা হয়ে গেলে, এত অল্প সময় কেন? এটা কি মানে বিয়ের আগে কি তুমি তাকে বোঝার সময় পাওনি, নাকি বিয়ের পর তাকে বুঝতে গিয়ে তুমি তাকে তার ভুলটা তার মধ্যে থেকে ডিফারেন্ট মানুষকে উদ্ধার করেছো?
0: ভাইয়া আমি তো মানে ওই যে বললাম বাংলা সাবানা হওয়ার আপ্রাণ চেষ্টা করে তো জীবন দিয়ে দিয়েছি ভাইয়া, মানে আরেকটু হলে ধরেন অ্যাওয়ার্ডটাও পেয়ে যেতাম, মানে জাস্ট ফিলটা করাতে আর কি অ্যাওয়ার্ডটা পাই নাই। তো
1: আপনি কেজরি লিখেছে ওয়েল সেইড, ফেরদৌসি সুলতানা লিখেছে ওয়েল সেইড, তারপরে অনুভা শাহিন হোসেন লিখেছেন নিউ ইয়র্ক থেকে ওয়েল সেইড, প্রত্যেকে সমর্থন দিচ্ছে এবং সব ওকে। তাহলে তারপরে কি হলো সাবানা হওয়ার থেকে কিভাবে?
0: যেটা হয়েছে ভাইয়া, আমি তো তাকে আমার আমার এটা সেকেন্ড বিয়ে ছিল।
1: হ্যাঁ,
0: আমার ফার্স্ট বিয়েটা হয়েছে 2005 এ, যখন আমি লাক্সে আসিনি তার আগে। হ্যাঁ, তো তারপরে কিন্তু একটা লম্বা সময় আমি 2010 এ আবার বিয়ে করেছি, এবং এই পুরোটা সময় আমি কিন্তু সিঙ্গেলই থেকেছি, মানে আমি কারোর সাথে ইনভলভ হতে পারিনি, মানে আমার ফার্স্ট বিয়ে ট্রমাটা এত ডেঞ্জারাস ভাবে ছিল। তো যখন আমি এই বিয়ের সিদ্ধান্তটা নেই ভাইয়া, আমি মাত্র 25-26 দিনের মাথায় সিদ্ধান্ত নেই যে আমি বিয়ে করে ফেলবো, কারণ আমার আসলে এইভাবে করে তার সাথে সময় কাটানো বা ডেট করা এই এই সময়টা আসলে আমি দিতে চাইনি বা ওই সুযোগগুলো দিতে চাইনি। 25-26 দিন
1: অনেক কম সময় না? 25-26 দিন
0: অনেক কম সময়, এজন্যই আমি উল্লেখ করলাম যে আমরা যখন এই স্টেজে থাকি তখন তো আমরা আসলে অনেক কিছু বুঝি না। তো তখন আমার কাছে মনে হয়েছে যে না, এবং আমি কিন্তু আসলে বিয়েটাই করতে চেয়েছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমি যেহেতু এই কাজটা কন্টিনিউ করতে চাই না, সেহেতু আমার আসলে এমন কাউকে বিয়ে করতে হবে যার সাথে আমি একটা স্টেবল লাইফ পাবো। এবং বিয়ের দিন থেকে আসলে আমি বুঝতে পেরেছিলাম যে সে আসলে ফ্রড। তো সেটা ধরেন বিয়ের 2 মাসের মাথায় আমি কনসিভ করার সাথে সাথে, মানে এর মাঝখানে কিন্তু অলরেডি এক্সপোজ হতে শুরু করে যে সে আসলে বিভিন্ন ভাবে আমাকে ফ্রড করেছে। কিন্তু ততদিনে আমি প্রেগনেন্ট হয়ে গেছি এবং আমি কাজ ছেড়ে দিয়েছি। তো আপনি যেটা বললেন যে অনেকেই ভাবে যে শেষ পর্যন্ত সংসারটা টিকিয়ে রাখতে হবে, সেটা আমিও ভেবেছি। আমি 4 বছর পর্যন্ত সেই বোঝাটা বয়ে বেরিয়েছি। 2014 আমার ডিভোর্স হয়েছে এবং তারপরে 3 বছর আমি আরো বাংলা সাবানা আরো কিভাবে আমি আপনাকে বলি, আরো 3 বছর আমি জাস্ট লুকিয়েছি মানুষের কাছ থেকে, মানুষের ভয়ে, যে এই সমাজ আমার বাচ্চাকে এবং আমাকে কিভাবে নিবে, আমার বাচ্চার স্কুলে ভর্তি করতে পারবো না, আমার বাচ্চাকে বুলি করবে, আমার বাচ্চাকে ডিসক্রিমিনেট করবে, আমাকে হেয় করবে, আমাকে বিভিন্ন ভাবে টর্চার করবে, এই ভয়, এবং মানুষ আমাকে কি বলবে যেহেতু এটা আমার সেকেন্ড বিয়ে ছিল, তো এই ভয়ে আমি কিন্তু আরো 3 বছর কাউকে বলি নাই যে আমার ডিভোর্স হয়েছে। এবং আমার সাথে যত রকমের ধরেন কুৎসিত ভয়াবহ আচরণ, মানে আমার আমি যাকে বিয়ে করেছিলাম সে করতে পেরেছেন, তার একমাত্র আমি মনে করি যে অন্যতম প্রধান কারণ হচ্ছে আমার চুপ থাকা, যার জন্য আমি মেয়েদেরকে বলি, আমি সবসময় আমাকে সবাই বলে যে তুমি এত কথা কেন বলো, তুমি তো আছো খুবই কমফোর্ট জোনে। হ্যাঁ, আমি আসলে কমফোর্ট জোনে আছি এখন, আমি আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, মানে আমি আসলে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, তো আমাকে বাঁচিয়ে দিয়েছে বলে তার মানে এই না যে বাকি যারা এই অত্যাচার গুলো সহ্য করছে সেগুলো আমি আর চোখে দেখবো না। তো কথা বলতে হবে, কথা না বললে যেটা হবে, আমাদেরকে যে এই যে সয়ে যাওয়ার এক ধরনের ট্রেনিং দিয়ে বড় করা হয় ভাইয়া, ওই ট্রেনিংটা যে ভুল এবং এটা যে একদমই অন্যায়, এই এই ট্রেনিংটা, এটা নিয়ে কথা বলতে হবে। আমি তো আমার মেয়েকে এই ট্রেনিং দিব না যে তুমি সব অত্যাচার সয়ে যাবা এবং যত যাই হয়ে যাক না কেন তুমি এটা মেনে নিবা। আমার মেয়ে কিন্তু জানে, আমার মেয়ে খুব ইন্টারেস্টিং একটা কথা বলি আপনাকে, আমার মেয়ে ওদিন আমাকে কি বলেছে, সে বলেছে যে মা, মানে আমার মেয়ের সাথে আমার খুবই ম্যাচিওর কথাবার্তা হয়, তো বলেছে মা আমি আমার ফিউচার বয়ফ্রেন্ড কে নিয়ে খুবই ওরিড। তা আমি বলেছি কেন, মানে আমি খুবই অবাক যে সে হঠাৎ করে ওর বয়ফ্রেন্ড কোথেকে চলে আসলো। তো বলছে না না, যখন আমি অ্যাডাল্ট হব তখনই। আমি বলছি কেন, তো বলছে যে মা যদি বাই এনি চান্স আমার কারণে আমার মন খারাপ হয় তুমি তো স্পাই করবা, ওকে ব্লেম করবা।
1: ওরে বাবা,
0: পরে তুমি ওকে আর বললাম না কি করবো এটা। এবং এই কনফিডেন্স লেভেল আমার মেয়ের এখনই ডেভেলপ করেছে যে পৃথিবীর এদিক ওদিক হয়ে যাক আমার মা কিন্তু একদম মানে এটা কোনো ভাবে টলারেট করবে না। তো এই কনফিডেন্স লেভেলটা দিয়েই আসলে মেয়েটাকে বড় করতে হবে, এবং প্রত্যেকটা মেয়ের এটাই ভাবতে হবে যে অত্যাচার যেটা অন্যায় সেটা অন্যায়, সেটা যেই করুক না কেন, কারণ আমাদের সোসাইটিতে কি হয় ভাইয়া, অন্যায়টা অত্যাচারটা নিপীড়নটা মেয়েদের সাথে শুরু হয় হচ্ছে কিন্তু ফ্যামিলি থেকে। তো মেয়েটা বলতে পারে না, তো ওই লজ্জাটা ও কিভাবে বলবে যে আমার ফ্যামিলি আমার সাথে এটা করতেছে, আমার ইন্টিমেট পার্টনার এটা আমার সাথে করতেছে।
1: কারেক্ট কারেক্ট কারেক্ট। তাহলে আমার পরবর্তী প্রশ্ন, এই যে বাঁধন বিয়ে করা নিয়ে তার টেনশন হলো, তারপরে বিয়ে করার পর একটা ডিফারেন্ট মানুষকে আবিষ্কার করলো, তারপরে সে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করলো, ভয় পেলো কিভাবে সোসাইটির সঙ্গে মেশা যায়, আমার কাজ কি হবে, মেয়ে কি হবে, সামনে কি হবে, রিভলভ করার শক্তিটা কিভাবে পেলো এবং টার্নিং পয়েন্টটা কোথায়?
0: এবং ভাইয়া আমি এটাও ভেবেছি যে আমার মেয়ের বিয়ে হবে না।
1: আচ্ছা আচ্ছা, তারপরে তার টার্নিং পয়েন্টটা কোথায়, তারপর রিভোল্ট করার শক্তিটা কোথায় পেয়েছে, ঘুরে দাঁড়ানোর শক্তিটা কোথায় পেয়েছে?
0: আমার আমার বাচ্চাকে 2017 এ বাচ্চার বাবা আবার বিয়ে করেন, এবং বিয়ে করার পর বাচ্চার বাবা এবং তিনি যাকে বিয়ে করেছেন সেই ভদ্রমহিলা দুইজন মিলে আমার বাচ্চা ওই বাসায় ছিল। আমি
1: এটা কি তোমাদের সাথে তোমার সাথে ডিভোর্স হওয়ার আগে বিয়ে করেন তিনি?
0: না, উনি ওই যে বললাম না আমি 3 বছর তো বলিই নাই, আরো যা যা করা যায়, মানে বিভিন্ন রকম মিথ্যা কেস হোক, আমার নামে একটা মিথ্যা চাঁদাবাজির কেস উনি করেছিলেন, এবং যেহেতু উনি একটা প্রভাবশালী মহলে ছিলেন, তো উনি ওখান থেকে আমাকে নানান ভাবে আসলে হেনস্থা করেছেন, তো সেটা একটা ডিফারেন্ট গল্প। বাট আমার আমার বাচ্চার বাবা এবং তার ওয়াইফ মিলে সিদ্ধান্ত জানান আমাকে, আমার বাচ্চা তখন ওই বাসায়, যে তারা আসলে আমার বাচ্চাকে এই দেশ থেকে নিয়ে চলে যেতে চান, কারণ হচ্ছে এই দেশটা আসলে ভালো না। তো
1: কি বল, মানে তার ওই ভদ্রলোক এবং তার ওয়াইফ তারা সিদ্ধান্ত নিচ্ছে তোমার বাচ্চার ব্যাপারে?
0: এবং আমার বাচ্চার ব্যাপারে তো নিয়েছে, এবং তাদের কথা হচ্ছে যে তারা আমাকে কনসেন্ট পেপারটা পাঠাবে যেটা আমাকে সাইন করে দিতে হবে, কারণ এইটা উনি চিন্তা করেছেন। বাচ্চার বাবা যেখানে জন্ম থেকে বেসিক্যালি আমার আমাকে এবং আমার বাচ্চাকে ফেলে দিয়ে চলে গেছেন, সে কখনোই কোনো রেসপন্সিবিলিটি নেন নাই, আমি আমার বাবার বাসায় থাকতাম তাকে সহ, সে চলে গেছেন। তারপরে তারপরে আমি আমার বাচ্চার মেন্টাল হেলথ এর কথা চিন্তা করে ভাইয়া আমি তার সাথে যোগাযোগটা রেখেছি, এবং সে কিন্তু কখনো কোনো ভরণ পোষণ দেয় নাই কোনো কিছু, আমার বা আমার বাচ্চা কখনোই দেন নাই, ঠিক আছে। সো ওই ওই রকম একটা বাবা সাডেনলি বাচ্চার ফিউচার নিয়ে চিন্তা করা শুরু করলেন, এবং চিন্তাটা হচ্ছে যে এই দেশে বাচ্চাকে রাখা যাবে না, কারণ এই দেশটা ভালো না। তো এবং সেটা আমার বাচ্চা তখন ওই বাসায় ছিল ভাইয়া, এবং আমার কাছে কোনো লিগাল পেপার ছিল না, কারণ আমি কখনো কোর্টে যেয়ে কোনো কাস্টডি চাইনি বা আমি কোনো ভরণ পোষণ চাইনি। আমি এগুলো যেহেতু মানুষকে জানানো যাবে না, আমি লুকিয়েছি, সেহেতু আমি কিন্তু এইগুলো স্টেপ আমি নেইনি। তো যখন সে ওই বাসায় বাচ্চাকে আটকে দিয়ে আমাকে এসব কথা বলেছেন ভাইয়া, এবং আরো আরো ভয়াবহ হচ্ছে, যখন আমি আইনের আশ্রয় নিতে গেছি, যখন আমি সাহায্যের জন্য গেছি, তখন আমার পরিবার, আমার আশেপাশের মানুষ, আমার কাছের মানুষ, আমার সমাজ ব্যবস্থা, আমাদের বিভিন্ন রকম আইন আমাকে এটা বুঝিয়েছে যে বাচ্চার গার্ডিয়ান তো বাবা, বাবাই তো সিদ্ধান্ত নিবে। তো ওই ওই সময়টা না আমি সাডেনলি রিয়েলাইজ করলাম ভাইয়া যে এই সোসাইটিতে আসলে আমার কোনো অস্তিত্বই নাই, এবং এই অস্তিত্বটা যে নাই সেটা আমার জন্ম থেকেই ছিল না, এটা আমি বুঝি নাই কখনো। তো ওই ওই সময়টায় আমার যে ধাক্কাটা, এবং আমি যে ভাইয়া পথে পথে ঘুরেছি, মানুষ তো দেখেছে শুধু আমার ভিক্টরিটা, যে ও আচ্ছা বাঁধন এই বাচ্চার গার্ডিয়ানশিপ পেয়েছে, বাপ রে বাপ, ওই দিনই জাজ মাল্টিমিডিয়া তাকে লঞ্চ করেছে, মানে কি একটা সিচুয়েশন। কিন্তু তার আগে আমার জীবনটা মানে কি কি হয়েছে এবং কিসের ভিতর দিয়ে আমি গেছি সেটা শুধু আমি জানি। তো যার জন্য না ভাইয়া, যখন কোনো মানুষ আমাকে বলে যে সে আসলে একটা হেল্পলেস অবস্থায় আছে, এবং আমি যখন মানুষকে কষ্ট পেতে দেখি, তখন আমার অনেক কষ্ট হয়, কারণ আমি ওই জায়গাটা পার করে আসছি, আমাকে ওই ওই কষ্টগুলো আসলে পীড়া দেয়। তো ওই সময়টা ভাইয়া আমাকে এক ধরনের শক্তি দিয়েছে যে আমার আমার বাচ্চাকে আমার কাছ থেকে নিয়ে নিবে, এবং এই এইটার কারণে যে আমি এত বছর আমি এই লোককে এবং এই সমাজ ব্যবস্থাকে শুধুমাত্র ধারণ করেছি, বহন করেছি, কারণ আমি কিন্তু তাকে বলেছি যে হ্যাঁ ঠিক আছে বাচ্চার বাবা, আমি কাউকে এক্সপোজ করি নাই যে সে আমাদের সাথে কি করতেছে, বাচ্চার বাবাকে নিয়ে যেতে হবে, বাচ্চার বাবাকে দেখাতে হবে, মানে আমি সবসময় জিনিসটা করেছি, আমার বাচ্চার জন্য করেছি, কিন্তু আমার এই করাটাকে তারা ক্যাশ করেছে এবং তারা আমার সাথে এই কাজটা করেছে, এবং লিটারেলি সে বলেছে যে আচ্ছা যাও দেখবো কি করতে পারো। তো এবং কারণ তার কনফিডেন্সটা কোত্থেকে আসছে, কারণ সে জানে যে কিছু হবে না, আমি আমার আমি কিছু করতে পারবো না, কারণ আমাকে তারা প্রমাণ করবে আমি চরিত্রহীন নায়িকা।
1: করেক্ট করেক্ট,
0: আমি চরিত্রহীন নায়িকা। এই কথাটা যখন মানুষ আমাকে মানে আমি জানি তো, মানে যে কোনো সময় কিছু হলে, ডিভোর্স হলে, বাচ্চাকে নিয়ে কোনো কিছু করতে গেলেই, যে কোনো মেয়ের মানে একটা মেয়েকে হেয় করার একমাত্র মানে হাতিয়ার হচ্ছে একটা চরিত্র নিয়ে কথা বলা। তার মধ্যে আমি নায়িকা ছিলাম, তার চেয়ে বয়স অনেক ছোট ছিলাম, তো তার অনেক সুবিধা হয়েছে। তো তার যত সুবিধা হয়েছে আমার শক্তি তত বেড়েছে আসলে, কারণ আমাকে যত কঠিন ভাবে বাধাগ্রস্ত করা হয়েছে আমি তত শক্তিশালী ভাবে আসলে ওই বাধাকে ভেঙেছি, যার জন্যই হয়তো আমার স্ট্রেংথটা অনেকের চাইতে অনেক বেশি, আর কিছু না ভাইয়া।
1: এটা এটা আমি বলবো যে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার আছে, বিশেষ করে আমাদের যেখানে আমাদের নারীরা ডমিনেটেড হচ্ছেন, যেখানে আমাদের নারীরা এক্সপ্লয়েটেড হচ্ছেন, সেইখানে কিন্তু এখান থেকে কথা বলার জায়গা তৈরি হচ্ছে, ওখানে বলার অনেক স্কোপ আছে। একটা বিষয় আমি বলতে চাই, ধরো এই যে অনেক বড় কঠিন জায়গাতে তুমি কিন্তু নিজেকে পুরোপুরি পাল্টে দিয়েছো, যেটা আমরা দেখেছি, আমরা দেখেছি যে হঠাৎ কোর্টের চত্বরে দাঁড়িয়ে বাঁধন কথা বলছে তার কন্যাকে নিয়ে, তার সন্তানকে নিয়ে। এই যে তখন কিন্তু মানুষজন করতে চায় না, লোকে কি বলবে, ও কি বলবে, কি বলবে, না করব না, একটু সয়ে যাই, এরকম করে। তাহলে এই যে স্পার্কটা, এই যে তোমার মধ্যে সেই ভাবনাটা বা তোমার প্রতিবাদ করাটা, যে তোমার নিজে নিজেই আসছে নাকি কোনো তোমার মা, তোমার বাবা, তোমার বন্ধু বা কেউ একজন সহযোগিতা করেছিল?
0: কেউ সহযোগিতা করে নাই ভাইয়া, আমি নিজেকে নিজে সহযোগিতা করেছি, আর আমার মেয়ে আমাকে স্ট্রেংথটা দিয়েছে, কারণ আমার মেয়ে আমাকে স্ট্রেংথটা দিয়েছে এই জন্য, কারণ একটা মায়ের কাছে তার সন্তান আসলে সবচাইতে আদরের, সবচাইতে মূল্যবান। তো যখন আমার কাছ থেকে আমার বাচ্চাটাকে আসলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং সবচাইতে বড় কথা কি ভাই, আমাকে অস্তিত্বহীন করা হয়েছে, কারণ আমার বাচ্চা, আমি কিন্তু আমার বাচ্চাকে আটকে রাখতে পারবো না, ও একটা ইন্ডিভিজুয়াল মানুষ, ও যখন অ্যাডাল্ট হবে ওর ওর ইচ্ছা মতো ওর জীবন যাপন করবে, এবং আমি সেটাই চাই। কিন্তু আমাকে অস্তিত্বহীন করা হয়েছে একজন মানুষ হিসেবে, একটা মা হিসেবে, ওই জায়গাটা আসলে আমাকে, আমি বলবো যে হয়তো আজকে আজকে বাঁধন হওয়ার পিছনে ওই জায়গাটা সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল।
1: হ্যাঁ, এবার আমরা আসি তোমার বিজয়ের দিকে। তারপর আমরা দেখলাম যে এক বিজয়ী বাঁধন আবার সে উঠে দাঁড়ালো, নিজের মতো করে আবার মিডিয়াতে ব্যস্ত হলো, একই সঙ্গে সে তার ইয়েতে কাজ করছে, নানা দিকে সে যাচ্ছে, ওটা করছে, এটা করছে, নানাবিধ কাজ শুরু হলো। তারপরে আমরা দেখলাম যে তুমি অনেক আলোচিত কাজ করছো। একটা জায়গায় সবচেয়ে আলোচিত যেটা সাম্প্রতিক ছিল, সৃজিতের সঙ্গে কাজ করা, সৃজিতের ফিল্মে কাজ করা, এটা একটু তোমার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ, ওয়েব সিরিজ, তোমার মুখ থেকে শুনতে চাই, কিভাবে শুরু হলো, কি অবস্থায় আছে?
0: শুরুটা ভাইয়া খুবই ইন্টারেস্টিং, কারণ সৃজিত মুখার্জি আমাকে খুঁজে বের করেছেন। উনি আমাকে সোশ্যাল মিডিয়া থেকে, এবং উনি আমাকে নক করেছেন হোয়াটসঅ্যাপে। এটা গত বছর এই সময়টারই ঘটনা। তো উনি যখন আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন, আমি দুইটা তিনটা মেসেজ আসলে সিন করেছি, যে উনি লিখেছেন যে উনি সৃজিত মুখার্জি, উনি একটা ওয়েব সিরিজের ব্যাপারে আমার সাথে কথা বলতে চান। তারপর আমার একটু মানে খটকা লেগেছে যে উনি আমাকে টেক্সট করেছেন। তারপরের দুটো টেক্সট হচ্ছে যে আমার কখন কনভিনিয়েন্ট টাইম, তখন যাতে আমি জানাই উনি আমাকে কল করবেন। তখন আমি পুরোপুরি নিশ্চিত হয়েছি এটা এটা অবশ্যই সৃজিত মুখার্জি না, কারণ হচ্ছে এটা অবশ্যই কোনো ক্লোন নাম্বার, ইন্ডিয়ার একটা নাম্বার থেকে করেছে। বাট কি আসে যায় এরকম অনেকেই আছে, কারণ সৃজিত মুখার্জি আর কোনো কাজ নাই, উনি
1: খুবই
0: বাংলাদেশে
1: স্বাভাবিক,
0: বাংলাকে চিনে না, জানে না যে সে। এবং আমার তো ওইভাবে কোনো আসলে কাজের মানে একদমই অনেস্টলি আমি কাজ করেছি প্রচুর, কিন্তু ওইভাবে হয় না যে খুবই মানে গ্রে ক্যারেক্টার, খুবই কমপ্লিকেটেড ক্যারেক্টার গুলো করেছি এরকম না। তো ওই জায়গা থেকে সৃজিত মুখার্জি আমাকে নিয়ে চিন্তা করার কোনো প্রশ্নই উঠে না, এবং আমি এসব ভেবে টেবে একদম পুরো মানে সিনই করি নাই আর টেক্সট। পরের দিন সকালবেলা, তখন কিন্তু একদম করোনার প্রথম দিকে, যখন হচ্ছে আমাদের একদম মানে আমরা ভাবছি যে আমরা মারাই যাব ওই সময়টা তো, এবং আমার একটু ঠান্ডাও লেগেছে, আমি আবার সেলফ কোয়ারেন্টিনে চলে গেছি নিজে নিজে তো আমার রুমে, এবং আমি ভাবছি আমার হ্যালুসিনেশন হচ্ছে। আমাকে সারিয়া শাকিল আমাদের একজন প্রডিউসার আছে, উনি ফোন করেছেন, উনি কনফারেন্স কলে সৃজিত মুখার্জিকে আমার সাথে কথা বলিয়ে দিবেন। তো তখন আমি আরো কনফার্ম যে নিশ্চয়ই শাকিল ভাই আমার ফান করছে, মানে সৃজিত মুখার্জির আর কোনো কাজ নাই, উনি আমার সাথে মানে ফোনে কথা বলবে কনফারেন্স কলে, এই জিনিসটা আমি বিশ্বাস করি নাই। কারণ এটা কেন উনি করবেন আসলে, একে তো করোনা, তার মধ্যে মানে আমি কেন? হ্যাঁ, তো পরে দেখি না উনারই ভয়েস, এবং উনি আমাকে একটা প্রচ্ছদের ছবি পাঠালেন, বললেন যে ঠিক আছে আপনি এরকম করে একটা ছবি তুলে আমাকে পাঠান। আমি তখনও বিশ্বাস করি, আমার কাছে মনে হচ্ছে যে এগুলো কি হচ্ছে আমি বুঝতে পারছি না। প্রচ্ছদে ঠিক আছে, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি এরকম, আমি ওই বইটা তখন পড়িনি আর কি। তো প্রচ্ছদের ছবিটা দেখে আমি ছবি তুলে তাকে পাঠিয়েছি। তো উনি বলছেন যে ঠিক আছে আপনাকে অডিশন দিতে হবে, তো আমরা বাট আমার আমার আপনাকে পছন্দ, আমার মাথায় আপনার চেহারাটা আসলে আসছে। তো আমি তারপর আমি না চুপ করে আছি, মানে আমার আমার বিহেভিয়ার দেখে পরে সৃজিত আমাকে বলেছে যে আমি ভাবছি যে ওকে আমার সাথে ভাব মারছে নাকি, কারণ আমি না আমি আমি কোনো কথা রিয়াক্ট করতে পারছি না, আমার কাছে মনে হচ্ছে যে এগুলো কি হচ্ছে আমার সাথে। এবং পরে সে আমাকে বলছে যে আমি বললাম কি দেখেন আমি কিন্তু আপনাকে এখনো বিশ্বাস করিনি যে আপনি সৃজিত মুখার্জি, তারপরও যেহেতু আপনি প্রচ্ছদের ছবি পাঠিয়েছেন আমি তাই কিন্তু ছবিটা পাঠালাম। হ্যাঁ, তো তখন উনি আমাকে বলছে তাইকে আমি পাসপোর্টের কপি পাঠাবো, মানে আমি সৃজিত মুখার্জি এটার জন্য। তো আমি বললাম না ঠিক আছে। পরে পরে উনি আমাকে ভিডিও কল করেন, তো তখন আমি কনফার্ম হই যে ও আচ্ছা ঠিক আছে এটা সৃজিত মুখার্জি সত্যি সত্যি। তো তখন আমি যে এবং ওই দিন রাতে আমি পিডিএফ টা পড়ে ফেলি, এবং পড়ার পর তো আমি ভাই আরেক আশ্চর্য, কারণ হচ্ছে এই মুস্কান জুবেরি আমাকে চিন্তা করা হয়েছে, মানে আমি এটা মানে আমার আমার কাছে এটা খুবই অবিশ্বাস্য ছিল, কারণ আমি অনেক পছন্দ করেছি ক্যারেক্টারটা। তো তারপরে তো অনলাইনে আমাদের রিহার্সাল শুরু হলো, কিন্তু যেটা হয়েছিল মাঝখানে আমি একবার কিন্তু ক্যান্সেলও হয়েছিলাম, মানে আমার যেহেতু পুরো কাজটা এখানে হওয়ার কথা ছিল বাংলাদেশে, তারপরে সেটা আবার শিফট হলো যে কলকাতায় হবে, বাংলাদেশের সব অ্যাক্টররা ওখানে যাবেন, যেহেতু এটা আমাদের দেশের একজন রাইটারের গল্প, কিন্তু মোহাম্মদ নাজিমুদ্দিনের অসাধারণ গল্প লিখেছেন উনি। তো ওই ওই ক্যারেক্টারটা এখন তারপরে হচ্ছে বললো যে ঠিক আছে আসলে কোনো কাস্টিং বাংলাদেশ থেকে হচ্ছে না, তো বান্ধবী এই প্রজেক্টটা বাদ, কারণ আমার অলরেডি 6 মাস 7 মাস হচ্ছে আমার রিহার্সাল হয়ে গেছে, আমি জানি যে আমি কাজ করছি, তার মধ্যে আমাকে বললো যে বাদ। এবং আমার রিয়াকশন ছিল আচ্ছা ঠিক আছে। তো
1: তাই নাকি ওইটা বলেছিল যে বাদ?
0: হ্যাঁ, পুরো রিহার্সাল করার পরেও, কারণ হচ্ছে আমাদের এটা টেকনিক্যাল মানে এটা প্যান্ডেমিকের একদমই প্যান্ডেমিকের কারণে ছিল, কারণ মানে এখান থেকে যাওয়ার অপশনটা ছিল না। তো পরে তখন ওখানে একজন অনেক বড় অভিনেত্রীর সাথে আসলে কথা বলেছিলেন, পাওলি দাম। তারপর ওনাদের পাওলির সাথে ডেট নিয়ে একটা কিছু ঝামেলা হয়েছিল। তো পরে আমাকে আবার ওইটার একটা ইন্টারেস্টিং গল্প আছে, ওইটা আমি হইচইয়ের সাথে যখন আমার ইন্টারভিউ হবে তখন বলবো। পরে হইচইয়ের দুইজন দাদা আছেন, একজন আপু আছেন, ওনারা আমাকে দেখে বলেছে যে এই কি সেই মুস্কান জুবেরি? তো সৃজিত বলেছে হ্যাঁ। তো বলছে আমরা ওকেই চাই, ঠিক আছে ওকে তুমি দেখো যে ভিসা করাতে পারে কিনা, তো ওকে আমরা নিতে চাই। তো পরে ইন্ডিয়ান হাই কমিশন বাংলাদেশে তারা অনেক হেল্প করেছে, কারণ তারা ভিসাটা আমাকে একটা বিজনেস ভিসা করিয়ে দিয়েছে, যেটা একেবারে আমি কিন্তু কোনো আমার প্রোডাকশন হাউস দিয়ে কিছু নেই, আমার SBF থেকে কাগজ পাঠানো হয়। তো পরে ওখান থেকে ওই ভিসাটা হওয়াতেই আসলে যাওয়াটা হলো আলটিমেটলি, এবং আমাদের পুরো কাজটা এখন শেষ হয়ে গেছে, আমার ডাবিংও হয়ে গেছে, এখন বাকি এখন যতটুকু মানে পোস্টের কাজ করতে যে সময়টা লাগে এবং ওনারা যখন
1: কনফার্ম। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে মুস্কান জুবেরি ক্যারেক্টারে তোমাকে কাজ করার কারণ কি, তোমার কি মনে হয়? এবং ওই যে তুমি যেটা বলেছো যে সৃজিত কি আমাকে কল করবে, এটা কিন্তু আসলে ভাবনার বাইরে যে সৃজিত কেন ফেসবুক দেখে তোমাকে খুঁজে নিল, সেটাতে সে আসলে ক্যারেক্টারটার মধ্যে কি খুঁজতেছিল?
0: এটা সৃজিত মুখার্জি ভালো বলতে পারবেন, কিন্তু আমাকে সৃজিত যেটা
1: বলেছে, তোমার অবজারভেশন আছে না যে তুমি তো, তোমার কি মনে হয় সেটা আমরা
0: জানি। সৃজিত আসলে প্রথম থেকে একটা কথাই বলেছে যে আমি মানে মুস্কান জুবেরি যখন উনি তখন স্ক্রিপ্টটা করেননি, কিন্তু যখন আমার সাথে কথা হয়েছে তখন স্ক্রিপ্টটা মাত্র পড়া শুরু করেছেন, উনি যখন গল্পটা পড়েছেন এবং এরপরে যখন উনি আমার ছবি দেখেছেন, ওনার কাছে মনে হয়েছে যে উনি মুস্কান জুবেরি যেই রকম চিন্তা করেছেন আমার চেহারাটা আসলে সেই জায়গাটায় উনি দেখতে পেয়েছেন। হ্যাঁ, মুস্কান জুবেরি আমাকেই সে দেখতে পেয়েছেন, তো এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবং মানে সৃজিত মুখার্জি একমাত্র মানুষ ছিলেন যে আসলে আমার কাস্টিং এর ব্যাপারে খুবই দৃঢ় ছিলেন যে না, আমি ওকেই নিয়ে কাজটা করতে চাই। কিন্তু অনেকের অনেক কনফিউশন ছিল ভাইয়া যে আমার সাথে কাজটা করবে কিনা, মানে হয় না যে যখনই একটা এই ধরনের গুরুত্বপূর্ণ চরিত্র আসে এবং গ্রে ক্যারেক্টার যেটা খুবই ধরেন প্রমাণিত অভিনেতা অভিনেত্রী করতে পারবেন বলে সবাই মনে করেন, ওই জায়গা থেকে সৃজিতের ওই দৃঢ়তা আসলে আমাকে অনেক সাহস দিয়েছে।
1: এবং এখানে আমি একটা প্রশ্ন
0: করতে চাই, সৃজিত ভালো বলতে পারে আসলে কেন আমাকে নিয়েছে?
1: আচ্ছা, একটা প্রশ্ন আমি করতে চাই, এই যে এই যে তুমি বললে প্রমাণিত অভিনেতা অভিনেত্রীদের সবসময় সুযোগ দেওয়া হয়, আমি এই কথাটা বলতে চাই, কারণ প্রমাণিত অভিনেতা অভিনেত্রীদের সবসময় কেন সুযোগ দিতে হবে, কেন নতুনদের নিয়ে এক্সপেরিমেন্ট করা হবে না? আর কেন এই প্রশ্নটা আমি কেন বলছি, যে আমরা যখন বাংলা ভিশন করেছি তখন আমরা আরমান ভাই, সিকান্দার বক্স, লং মার্চ, রেড সিগনাল, অয়ের গল্প, তারপর আরো যেখানে আছে ম্যাক্সিমাম জায়গায় আমরা নতুন অভিনেতা অভিনেত্রীদের জায়গা দেওয়ার চেষ্টা করেছি, নতুন ডিরেক্টরদেরকে জায়গা দেওয়ার চেষ্টা করছি। তোমার কি মনে হয়, প্রমাণিত অভিনেত্রীদের কাজ করা উচিত নাকি নতুনদের জায়গা করে দেওয়া উচিত?
0: আমার মনে হয় যে চরিত্রে যাকে নিয়ে ডিরেক্টর কাজ করতে চান, যাকে তিনি দেখতে পেয়েছেন অডিশন দিয়ে, যাকে আসলে পারফেক্ট মনে হয়েছে, তাকে নিয়ে কাজটা করার স্বাধীনতা ডিরেক্টরকে দেওয়া উচিত। কিন্তু আমাদের এখানে যেটা হয় যে এই স্বাধীনতাটা কিন্তু ডিরেক্টরের বেশিরভাগ সময় থাকে না, তার উপরে কিন্তু আরোপ করা হয় যে না, আপনি একে নিয়ে কাজ করবেন, আপনি এইটাই করবেন। তো এবং আরেকটা জিনিস যেটা হয় যে যে সময়টা দিতে হবে, দেখেন আমি সৃজিত মুখার্জির কাজের জন্য 6-7 মাস রিহার্সাল করেছি, আমি একটা আব্দুল মোহাম্মদ সাদের সিনেমার জন্য 1.5 বছর কোনো কাজ করিনি, আমি আমি 1.5 বছর একটা কাজের সাথে সম্পৃক্ত থেকেছি। তো এই সময়টা দিবে কিনা একটা ডিরেক্টর, বা ওই ওই মানে ইনভেস্টমেন্টটা তারা করতে চায় কিনা, এটাও একটা অনেক কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এবং ওই দৃঢ়তা নিয়ে থাকাটাও গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ডিরেক্টরকে যখন প্রভাবিত করা হয় বিভিন্ন মহল থেকে, তখন কিন্তু আসলে তার আর ওই জায়গাটা থাকে না যে না, আমি এই চরিত্রে একেই নিতে চাই, এর সাথে কাজটা করতে চাই। এবং আমার মনে হয় যে সবার সুযোগ হওয়া উচিত কাজ মানে করার, যদি একই মানুষ বারবার সব কাজ করে ফেলেন সেক্ষেত্রে আসলে অন্যদের কাজ করার সুযোগ তো অনেক কমে যায়, সেটা সেই সুযোগটা আসলে মানুষকে দেয়া উচিত। এবং আমি বলবো যে আমি ভীষণ লাকি, এবং আমার সময়টাও আমি জানি না যে কিভাবে এটা হয়েছে, আমার আমি যে সিনেমার কাজটা করেছি আব্দুল্লাহ মোহাম্মদ সাদের, ওরাও কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়া দেখেই পিক করেছে, এবং ওই কাজটাও আমার পুরো জীবনকে চেঞ্জ করে দিয়েছে, আমার আমার আমার লাইফ চেঞ্জার একটা সিনেমা।
1: কেমন কেমন একটু শুনতে চাই যে একটা কাজ কিভাবে একটা মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে।
0: এটা এটা খুবই ইন্টারেস্টিং ভাইয়া, এই এই গল্পটা বলার জন্য আমাকে আরেকটা এপিসোড লাগবে, কারণ যখন একটু রিলিজ হবে আমি তখন বলবো। কিন্তু ডেফিনেটলি মানে আমাকে যেই যেই সময় আব্দুল্লাহ মোহাম্মদ সাদ তার সেকেন্ড সিনেমার জন্য যেটা একটা ফিমেল প্রোটাগনিস্টের আমাকে কাস্ট করার সাহস করেছেন, সেটা আসলে মানে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সাহস আমি জানি না যে আমাদের এখানে কয়জন মানুষের আছে। কারণ ওই ওই সময় আমি নিজেকে তো চিন্তা তো অনেক দূরে থাক, মানে আমি জানিও না যে ও কিভাবে আমাকে দিয়ে কাজটা করিয়ে ফেলেছে, কিন্তু সেইটা করতে সক্ষম হয়েছে। সে 1.5 বছর আমার পেছনে সময় দিয়েছে এবং সে বলেছে যে না, আমি জানি তুমি এটা করতে পারবে, এবং তুমি না করতে পারলে কেউ করতে পারবে না। সো একটা ডিরেক্টর যখন আসলে একটা অ্যাক্টরকে এই ধরনের কথা বলেন, সেইটা কিন্তু অ্যাক্টরের রেসপন্সিবিলিটিটা অনেক বেড়ে যায় আসলে সেই কাজটার জন্য।
1: তাহলে একটা প্রশ্ন করতে চাই, ধরো অনেক অনেক নাটকে তুমি অ্যাক্টিং করেছো যেখানে তুমি নায়ক নায়িকা এরকম ছিল, বা কোনো একটা রোমান্টিক গল্প ছিল, অথবা নায়ক প্রধান চরিত্র ছিল, আবার দেখা যাচ্ছে অন্য জায়গাতে তুমি একজন নারী প্রধান ক্যারেক্টার চরিত্রগুলো করছো, বা ফিল্ম বা নাটক, ফিল্মই তো আসলে সব সেটা করছো, দুইটার মধ্যে তোমার কেমন অনুভূতির পার্থক্য ছিল? নায়িকা প্রধান গল্প এবং সাধারণ রোমান্টিক গল্প যেখানে নায়ক নায়িকা আছে, জীবন যাপনের গল্প আছে, সেটাতে তোমার কাছে কোনটার মধ্যে কেমন পার্থক্য লেগেছে?
0: আমি তো ভাইয়া আসলে যে সময়টা আগে কাজ করেছি সেই সময়টা কাজকে নিয়ে আসলে চিন্তাই করিনি। আমার কাছে কাজটা ছিল হচ্ছে টাকা ইনকাম করার একটা মাধ্যম, আর কিছু না। আমি জাস্ট ভেবেছি যে আমি মানে আটটা থেকে আটটা কাজ করব, সকালবেলা এসে আমি কাজটা করে চলে যাব, আমার কয়টা সিন হবে করার দরকার করে চলে যাব, এবং ওইখানে আমার ক্যারেক্টার মোটামুটি একটা ঠিকঠাক হলেই হবে। কারণ হচ্ছে আমাকে যেহেতু এতগুলো টাকা দিয়ে নিবে, সে আসলে একটা যে কোনো ক্যারেক্টার আমাকে নিবে না, তো আমি আর ওই ওই সব অ্যানালাইসিস করতামই না যে আসলে আমি কি কাজটা করছি। এবং ওই
1: আমি একটু মাঝখানে থামাই, আমি একটু মাঝখানে থামাই, আমাদের যারা এখন অভিনয় করে তাদের জন্য এটা খুব জরুরি। কারণ এই যে বাঁধন একটা কথা বলছে না, যে আমরা সকালে যাব সারা দিন থাকবো, সে আমাকে কি কি সিকোয়েন্স বলবে সেটা করব, এই ভাবনাগুলো কিন্তু আমাদের সবার সাধারণ ভাবনা। সেই ভাবনা থেকে কিভাবে আলাদা হতে হয় সেটা আমরা বাঁধনের কথা জানবো। হ্যাঁ, তারপর
0: তো তখন আসলে ওই সময়টা আমার ছিল না, এবং ওই ভালোবাসাটাও আমার ছিল না, কাজের প্রতি শ্রদ্ধাটাও ছিল না আমার কাছে মনে হয় একসাথে। তো তারপর যখন আমার 2017-এ এই ধরনের একটা ডিজাস্টার হলো, তখন আমি কিন্তু আমার লাইফের অনেক ভিউজ চেঞ্জ করেছি, এবং তার মধ্যে একটা ছিল আমি আমি অনেক কাউন্সিলিং করি ভাইয়া, আমি কিন্তু অনেক ক্রনিক ডিপ্রেশনের পেশেন্ট। তো আমার কাউন্সিলার যে উনি আমাকে বলেছিলেন যে বাঁধন তুমি যে কাজটা করো তুমি কি কাজটাকে ভালোবেসে করো, আমি বলেছিলাম না আমি কাজটা টাকার জন্য করি। তো তখন উনি বলেছে যে বাঁধন তুমি সেই কাজটা করবা যে কাজটা করতে তোমার আসলে ভালো লাগবে, তাহলে তোমার এত স্ট্রেস হবে না। তো আমি 2017-এ আমার ভিউজ চেঞ্জ করলাম, আমি মনে করতে শুরু করলাম যে না, আমি এখন এই কাজটাকে আসলে ভালোবেসে করতে চাই, আমি কাজটাকে দৃঢ়তার সাথে করতে চাই। এবং তখনই ওই যে আমি বললাম যে আমি ভীষণ লাকি, আমি এগুলো মাত্র ইন্টারভিউতে বলা শুরু করেছিলাম শামীম ভাই, এবং আপনাদের চ্যানেল বলেন সব চ্যানেলে মাত্র আমি বলা শুরু করেছিলাম। আমার আমি তখন জাজের ওই সিনেমাটা করার কথা ছিল, দহন করার কথা ছিল, তো সবাই আমাকে ইন্টারভিউতে ডাকতেছে, আমি বলছি যে না আমি আসলে এখন বেছে বেছে কাজ করব, আমি ভালো কাজ করব, আমি দৃঢ় চরিত্রগুলো চাই, আমি একটু ডিফারেন্ট চরিত্রে কাজ করতে চাই, রিয়েলিস্টিক কাজ করতে চাই। ওই তখনই আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ইউনিট থেকে আমাকে মানে কন্ট্যাক্ট করা হয়, এবং এরপর আমি ওদের কাজের সাথে সম্পৃক্ত হই, এবং ওদের কাজের প্রসেসটা ভাইয়া বেসিক্যালি আমাকে কাজের প্রতি ভালোবাসাটা এবং কাজের প্রতি কনসেন্ট্রেশন দেয়াটা, মানে কাজটাকে কিভাবে আসলে ধারণ করতে হবে এই প্রসেসটা আমাকে আসলে শিখিয়েছে আমার ওই সিনেমার শুটিং এর মানে রিহার্সালের সময়টা। কারণ আমি ওদের সাথে 1.5 বছর কাজটার সাথে সম্পৃক্ত ছিলাম।
1: হ্যাঁ, কিন্তু কি কি কিরকম একটু সংক্ষেপে বলতো, কারণ আমাদের অন্যান্য যারা নির্মাতা আছেন যদি তারা শুনে থাকে তাহলে তারা তাদের নিজের কাজের স্টাইলটা পরিবর্তন করতে পারবে। কিরকম
0: সাদকে যারা চিনে তারা সবাই জানে, ও বেসিক্যালি মানুষকে মেরে ফেলতে পারবে তার কাজের জন্য, সে হচ্ছে এরকম একজন ডিরেক্টর। মানে আব্দুল মোহাম্মদ সাদকে যারা চিনেন মিডিয়া তারা জানেন যে উনি কি করতে পারেন একটা অ্যাক্টরকে, মানে জাস্ট কাজটা রিয়েলিস্টিক করানোর জন্য। তো ওনার ওই প্রসেস উনি সেটা অ্যাপ্লাই করেছেন আমার উপরে, কিন্তু খুবই ওইটাকে কি বলে স্লোলি, মানে এরকম না যে সে আমাকে একবারে বলেছে যে আপনাকে এটাই করতে হবে, আপনি এখন এটাই করবেন, আমরা এটাই চাই। কিন্তু ও ও বুঝতে পেরেছে যে আমি হয়তো জিনিসটাকে অ্যাডাপ্ট করব, এটা ওর ক্ষমতা যেটা ও বুঝতে পেরেছে। এবং সে আমাকে কিন্তু অল্প অল্প করে, আমরা রিহার্সাল করতাম, প্রথমে আমরা উইকে একদিন রিহার্সাল করতাম, 15 দিনে একদিন রিহার্সাল করতাম, তারপরে আমি যখন আস্তে আস্তে আমি যখন ওর প্রথম সিনেমাটা দেখলাম লাইভ ফ্রম ঢাকা, তারপর বেসিক্যালি আমি আসলে গুরুত্ব দেওয়াটা আরো শুরু করেছি। আমি ওই সিনেমা দেখার পর আমি বুঝেছি যে আমি আসলে কার সাথে কাজ করতে যাচ্ছি, তো তখন আমি আরো কাজ বাদ দিলাম, আমি যাও টুকটাক দুই একটা কাজ করতাম আমি সব বাদ দিলাম, আমি ওই চরিত্রকে ফোকাস করার জন্য আমি কিন্তু আসলে ওদের সাথে আর আমি অন্য কোনো কাজ নিলাম না ভাইয়া। এটা কিন্তু ওরা আমাকে বলে নাই, ওরা বলছে যে আপনি 3 মাস কাজ করবেন না, শুটিং এর 2 মাস আর 1 মাস আগে থেকে আপনি কাজ বন্ধ করবেন, কিন্তু আমি কিন্তু 1.5 বছর করি নাই, এটা আমার নিজের চেষ্টায় করি না। কারণ আমার কাছে মনে হয়েছে যে এই সুযোগ আমি এই যে সুযোগটা আমি পেয়েছি এই সুযোগ মানুষ সারা জীবন চেয়েও হয়তো পায় না, যেহেতু আমি পেয়েছি সেটাকে আমি কাজে লাগাবো, এবং আমি সেটা খুব দৃঢ়ভাবে কাজে লাগাতে পেরেছি। এইটা আমি বলবো যে এখানে আমারও চেষ্টাটা ছিল, এবং ডেফিনেটলি ওই ইউনিট এবং আমার ডিরেক্টরের একটা অনেক বড় ভূমিকা ছিল। এবং এই চরিত্রটা ভাইয়া আমি যে চরিত্র অভিনয় করেছি সে চরিত্রটা আসলে আমার লাইফের ভিউ পরিবর্তনে অনেক সাহায্য করেছে। কারণ এই চরিত্রটা ধারণ করতে গিয়ে আমি আবার আবার সেই পুরো জীবনটাকে দেখতে পেরেছি যে আমি আসলে কোন গোলক ধাঁধায় নিজেকে ফেলে দিয়েছিলাম। তো যার জন্য না মানে হয় না যে আমার, আমি বলবো যে এটা খুবই মানে আমার সাথে কোইন্সিডেন্ট ভাবে হয়েছে, বাট আমার কাছে মনে হয় যে অবশ্যই উপরে একজন বসে তো নিশ্চয়ই সবকিছু নির্ধারণ করেন, এবং এটা অবশ্যই তার একটা ইচ্ছা ছিল যে হয়তো এইভাবে করে আমাকে এই এই ট্রান্সফরমেশনের মানে ট্রান্সফরমেশনটা আমার হবে। কারণ এরপরে কিন্তু পিপলু ভাই আমাকে পিক করেছেন, আমি যে মিউজিক্যাল ফিল্মটা করেছি এরপরে সৃজিৎ মুখার্জি আমাকে পিক করেছেন, এবং সৃজিৎ মুখার্জি কিন্তু আমাকে রেডি পেয়েছেন কাজ করার জন্য। এবং সে আমাকে একটা কথা বলেছে যে তোমার ডেডিকেশন আমাকে খুবই মুগ্ধ করেছে। এটা কিন্তু উনি বলেছেন যে একটা মানুষ যে তার হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন দিয়ে কোথায় যেতে পারে সেটা আমি মানে এটা নিশ্চয়ই উনি আরো ভালো করে বলতে পারবেন, কিন্তু উনি আমাকে এটা বলেছেন যে আমি খুব ইমপ্রেস তোমার ডেডিকেশন দেখে এবং আমি খুবই ইমপ্রেস তোমার হার্ডওয়ার্ক দেখে। কারণ যেহেতু তোমার ওইভাবে কোনো শরীর নাই যেটাতে তুমি প্রমাণ করতে পারবা যে তুমি কত ভালো অভিনেত্রী, কিন্তু তুমি তোমার জায়গা থেকে আসলে মানে 100% চেষ্টা করেছো, যেটা আমাকে মুগ্ধ করেছে।
1: নাইস, তাহলে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তোমার তাহলে একটু আমাদের ছোট করে একটু বলো আমাদের মেয়েদের জন্য যারা এখনো নিজেদেরকে শক্তিশালী ভাবতে গিয়ে বিভিন্ন জায়গায় ভয় পাচ্ছে, তাদের কোন কোন জায়গায় ভয়টাকে কাটাতে হবে, কিভাবে নিজের মধ্যে সেই শক্তিটাকে দাঁড় করাতে হবে?
0: প্রথমত ভাইয়া, প্রত্যেকটা মানুষই আমি বিশ্বাস করি যে অনেক অপরিসীম শক্তি নিয়ে জন্মায়, শুধু সে সেটা কিভাবে আবিষ্কার করবে এবং সেটার প্রয়োগ কিভাবে করবে সেটা হচ্ছে পার্থক্য আসলে হয় সবার মধ্যে, আর কিছুই না। সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে, এবং নারীদের ক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থা আসলে নারীকে ছোট থেকে যে নারী হতে শেখায় এবং পুরুষকে যে পুরুষ হতে শেখায়, আমরা যদি এইটা বন্ধ করতে পারি এই চেইনটা, আমার মনে হয় যে তাহলে অনেক সমস্যারই সমাধান হবে। কারণ একটা বাচ্চা, সেটা ছেলে বাচ্চা হোক এবং মেয়ে বাচ্চা হোক, সে যেই হোক না কেন, সে যদি তার সম অধিকার এবং সম মর্যাদা নিয়ে ছোট থেকে বড় হতে পারে, সে যদি তাদের স্বপ্নগুলো নিজেদের মতো করে এক্সপ্লোর করতে পারে, সে যদি নিজের শক্তিটাকে আসলে আবিষ্কার করতে পারে নিজের মতো করে সমাজের ছকে বাঁধা নিয়মে না, তাহলে সে নারী পুরুষ যেই হোক না কেন সে সফল হবে। এবং সফলতার কিন্তু কোনো মাপকাঠি নাই ভাইয়া, যে আমি সফল ও সফল না, এরকম না কিন্তু। এবং জীবনে ভাইয়া ব্যর্থ হতেও শিখতে হবে, এটাও কিন্তু ভীষণ জরুরি। আমরা তো সব সফলতার কথা বলছি, আমার জীবনে কত হাজার হাজার ব্যর্থতা আছে, কত না পাওয়া আছে, সেগুলোও কিন্তু বাস্তব এবং সত্যি, এটাকেও মেনে নিতে শিখতে হবে, তখন লাইফ অনেক ইজি লাগবে ভাইয়া।
1: কারেক্ট কারেক্ট, গুড অবজারভেশন। এখন আমার তাহলে একটু স্পেসিফিক যদি হয়, ধরো তুমি বললা যে ছেলে মেয়েদেরকে, ছেলেকে মেয়েকে আলাদা করে না তৈরি করে তাদেরকে মানুষ হিসেবে তৈরি করতে হবে, এটা তো বাবা মায়ের দায়িত্ব গেল। এখন মনে করো একজন তরুণী যে বাংলাদেশের কোনো একটা গ্রামের কোনো একটা জায়গা থেকে সে আমাদের শো দেখছে, তখন সে যদি দেখে যে তার সোসাইটি সহ সে আসলে তার মেয়ে হিসেবেই জন্মেছে, মেয়ে হিসেবেই সে ওই সোসাইটিতে আছে, কিন্তু সে ওইটাতে থাকতে চাচ্ছে না, সে তার নিজের জায়গায় দাঁড়াতে চাচ্ছে, নিজের মতো করে তার মনের আশাগুলো সে পূরণ করতে চাচ্ছে, সে সাকসেসফুল হতে চাচ্ছে, তার জন্য করণীয় কি?
0: প্রথমত ভাইয়া, ওই মেয়েটা আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ আমিও সেম ভাবে বড় হয়েছি এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার একজন নারী হিসেবেই। শুধু হয়তো আমার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল এইটুকু ছাড়া, আর আমাকে পড়াশোনা করার সুযোগটা দেয়া হয়েছিল, কিন্তু মানসিক মুক্তি কিন্তু আমার ছিল না। তো আমার কাছে মনে হয় যে যে কোনো মানুষের মানসিক মুক্তির জন্য প্রথম যেটা ভীষণ জরুরি সেটা হচ্ছে পড়াশোনাটা করা। অবশ্যই তার শিক্ষার মানে ব্যবস্থাটা এরকম হতে হবে যে সে যাতে আসলেই পড়াশোনাটা করতে পারে এবং সে যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হয়। যখন একটা মেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী, সে কিন্তু অনেক কিছু চিন্তা করতে পারবে। যখন তাকে আরেকজনের উপর নির্ভর করতে হয়, তখন কিন্তু সে তার অনেক চিন্তাকে দমন করে ফেলতে হবে, কারণ হচ্ছে সে স্বাবলম্বী না। এবং বাকি তো বাধা যেগুলো আছে সেগুলো আসলে সবাইকে মিলে ভাঙতে হবে, বাধা কিন্তু আছে এবং সেটা স্বীকারও করতে হবে। আমাদের এখানে যেটা হয় ভাই, আমরা বেশিরভাগ সময় সেই বাধাগুলোকে অ্যাড্রেস করি না এবং সেটা একটা ডিনাইল মুডে থাকি যে এরকম বাধা আসলে নাই আমরা, এবং আমাদের অধিকারগুলোকে অবশ্যই, এটা কিন্তু রাষ্ট্রেরও দায়িত্ব, এটা কিন্তু সমাজেরও দায়িত্ব যে সেই পরিবর্তন হওয়া উচিত, যে একটা নারী যাতে সম অধিকার এবং সম মর্যাদায় তার পরিবার এবং সমাজ এবং রাষ্ট্রে বেড়ে উঠতে পারে, যেটা আমাদের এখানে একেবারেই নিশ্চিত না, একেবারেই না।
1: করেক্ট, আমরা একদম শেষ পর্যায়ে আসি। এখন আমাদের কথা হচ্ছে যে বাঁধনের এখনকার ব্যস্ততা কি নিয়ে, তার আগে বলবো বাঁধনের এক একটা দিন এখন কিভাবে যাচ্ছে, সকাল থেকে শুরু করে সারাদিন।
0: এখন তো ভাইয়া আবার আমাদের সিচুয়েশনটা খুবই ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আমি এমনিতেও কাজ কম করতাম করোনার ভিতরে, গত বছরও আমার খুব যে কাজ হয়েছে এরকম না, বাট মাঝখানে কিছুদিন আমি কাজ করতে পেরেছি। এখন আবার বাসায় যেহেতু থাকতে হচ্ছে, আবার সেই আগের রুটিনে ফেরত গিয়েছি, এক্সারসাইজ করছি, এই কাজগুলো দেখার নতুন ইচ্ছা হচ্ছে, দেখছি, বই পড়ছি, ডায়েরি লিখতাম, গত বছর খুব লিখেছিলাম, এই কাজের প্রেসারে আবার বন্ধ হয়েছিল, এখন আবার হয়তো যেহেতু আবার কাজটা আবার কমে যাবে তো এখন হয়তো আবার ওইটা শুরু করব। আর যে কাজটা করতে ইচ্ছা করে ভাইয়া সেই কাজটা করব। এখন আর আমাকে কেউ ছকে বেঁধে দিবে যে তোমার বয়স চলে যাচ্ছে, গ্ল্যামার চলে যাচ্ছে, 10টা সিনেমা করে ফেলো, বিয়ে করে ফেলো, আর কারো কাছ থেকে কিছু শুনছি না। যারা আমাকে শুনছেন তাদেরকে বলছি যে প্লিজ নিজেকে ভালোবাসেন, নিজেকে স্বাবলম্বী করেন এবং নিজের জীবনটাকে নিজের মতো যাপন করেন, এবং আমরা আমাদের নিজেদেরকে প্রতি মুহূর্তে শুদ্ধ করতে পারি কিন্তু ভাইয়া, এবং সেটার চর্চা কিন্তু আমৃত্য থাকতে হবে, কারণ শুদ্ধতার চর্চা না থাকলে আপনি আসলে আটকে যাবেন একটা না একটা জায়গায়।
1: তাহলে একটা প্রশ্ন করি, এই যে তাহলে তুমি যে দিন দিন সুন্দর হচ্ছ, ধরো আগে এক সৌন্দর্য ছিল, এখনকার এক সৌন্দর্য, এটা আমি একটু কেন বলতে যাচ্ছি যে ইনার বিউটিটা, তোমার পার্সোনালিটি, তোমার স্বাধীনতা, তোমার এনজয় করাটা, এটা তোমাকে অনেক বেশি ব্রাইট করে তুলছে। তো এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা এখনকার সময়টাকে তুমি কিভাবে এনজয় করো?
0: আমার তো খুব মজা লাগে, কারণ হচ্ছে আমাকে প্রায় সময় ধরেন অনেকে বলে, আপনি দেখবেন আমার কমেন্ট সেকশনে থাকে, এত সুন্দর হয়ে লাভ কি, একটা জামাই নাই, একটা জামাই বলতে ওরা তো হাজবেন্ড আর জামাই, এত সুন্দর হয়ে কি করবেন, একটা জামাই নাই, তারপরে হচ্ছে কই কোনো কাজ তো করেন না, তাহলে সুন্দর হয়ে কি করবেন। তো ভাই আপনাদের সবার জন্য, ভাই বোন সবার জন্য উত্তর হচ্ছে আমি আমার নিজেকে নিজে দেখে আনন্দিত হতে চাই, আমি নিজেকে নিয়ে নিজে প্রাউড ফিল করতে চাই, তারপরে তো বাকি কে কি প্রাউড ফিল করছে, কি ভাবছে সেটা চিন্তা করব, তাই না? তো এখন আমি ভাইয়া আমি খুব এনজয় করি, আমি এক্সারসাইজ করি, আমি যখন সুন্দর কাপড় পরি আমি নিজেকে দেখি, আমি বাইরে যাচ্ছি, আমি আমার বাচ্চাকে নিয়ে সময় কাটাচ্ছি, ওকে হেলদি টাইম দেওয়ার চেষ্টা করছি, ওর ওর মানসিক বিকাশটা যাতে সুন্দর ভাবে হয়, ও যাতে একজন মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে, সেই চেষ্টাটা তো আমাকেই করতে হবে। সো এইটা আমার সবচেয়ে বড় দায়িত্ব আমার কাছে মনে হয়, সো আমার নিজেকে ভালোবাসা, নিজের কাজকে ফোকাস করা, আরো নিজেকে শুদ্ধ করা, মানবিক হওয়া এবং নিজের সন্তানকে সুষ্ঠুভাবে মানুষ হিসেবে গড়ে তুলতে পারাটাই আসলে এখন আমার কাজ। তো আমার অনেক কাজ আছে, সো আপনাদের এত কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, এত দুঃখ পায় না, প্লিজ।
1: নাইস নাইস, আমরা এখন তোমার স্বপ্নের কথাটা কিছুটা পেয়ে গেছি, সামনে সামনে কি কি করতে চাও, তারপরে তুমি একটু ছোট করে বলো যে তোমার সামনের পরিকল্পনা কি, আগামী 5 বছর 10 বছরে তুমি কোনটা অ্যাচিভ করতে চাও?
0: আমি ভাইয়া নিজেকে আরো অনেক শুদ্ধ করতে চাই, আমি চাই আমি আমৃত্যু নিজেকে শুদ্ধ করার এই প্রক্রিয়াটা মানে চালু রাখবো। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি তো আসলে খুব নারী হতে চেয়েছি, আদর্শ নারীটা সমাজের ছকে বাঁধা, তো সেটার জন্য আমার 34 বছর কিন্তু অলরেডি শেষ জীবনের, তো আমি মাত্র শুরু করেছি, আমার এখন 37, তো আমি বাকি যতটুকু সময় আছে আমি মানুষ হতে চাই আসলে, তো ওই প্রক্রিয়াটা আসলে চালু থাকবে এবং আমি নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে চাই। হ্যাঁ, তো ওইটা আমার কাছে মনে হয়, এবং এখন আমি অনেক ট্রাভেল করতে চাই, যেই আমি ট্রাভেল করতে চেয়েছি আল্লাহ বলে রাখ, তো ট্রাভেলিং আমি
1: আবার আটকে দিচ্ছি,
0: হ্যাঁ, তো সব বন্ধ, তো এখন দেখা যাক মানে আল্লাহ কখন আমাদের উপর রহম হবেন এবং আমরা আবার নর্মাল জীবনে ফেরত যাব, কারণ আমাদের এখন যে সিচুয়েশন, আমি মনে করি যে আমাদেরকে যেভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে সরকার থেকে সেই নির্দেশনা মেনেই আমাদের চলা উচিত, কারণ আমাদের আমরা বেঁচে থাকলে তো বাকি সবকিছু, তাই না? তো
1: আগে বেঁচে থাকাটাই জরুরি। একদমই মুশকিল। আমরা ছোট করে তুমি একটু বলো তোমার প্রিয় বই কোনটা, তোমার প্রিয় সময় কোনটা, প্রিয় ছবি কোনটা, আর প্রিয় লেখককে ছোট করে বলো।
0: এইটা আসলে ভাইয়া খুবই স্পেসিফিক বলা খুবই ডিফিকাল্ট, কারণ আগে আমার এক রকমের পছন্দ ছিল, সেটা পরিবর্তন হয়েছে ভীষণভাবে। তো এখন আমি জীবন ভিত্তিক সিনেমা পছন্দ করি, সেটা অনেক রকমের সিনেমা আছে যেটা আমার ভালো লাগে। আগে আমি ধরেন হুমায়ুন আহমেদ স্যারের বই ভীষণ পড়তাম, এখন আমি হুমায়ুন আজাদের বই পড়ি, আমার আরো বিভিন্ন রকমের রাইটার আছেন যাদের যাদের পড়া লেখা এখন আমার পড়তে ভালো লাগে, যেটা আমি আগে কখনো চিন্তা করিনি। আমি নতুন করে নজরুলের প্রেমে পড়েছি, তো এখন নজরুলকেও আমি জানতে চাই, আমার আমার তাকেও অনেক ভালো লাগা শুরু হয়েছে। তো এই এই মানুষের কিন্তু রুচিরও পরিবর্তন হয় এবং এটা খুবই
1: হ্যাঁ
0: স্বাভাবিক, এবং এটাকে খুবই স্বাভাবিক ভাবে মেনে নেওয়া উচিত, এবং সেটার পরিবর্তনটা যদি ভালোর জন্য হয় তাহলে তো কোনো কথাই নেই।
1: বাঁধন, এটাকে কিন্তু ম্যাচিউরিটি বলে। তুমি যতটুকু যাচ্ছ তুমি আরো ম্যাচিউর হচ্ছ, কারণ আমরা দেখেছি একটা সময় আমাদের রকিব হাসান পড়তে ভাল লাগতো, একটা সময় দেখতাম আমরা আমাদের মাসুদ জানা পড়তে ভাল লাগতো, একটা সময় দেখতাম আমরা প্রবন্ধের দিকে তাকাতেই পারছি না, আবার একটা সময় দেখলাম না প্রবন্ধ পড়তে ভাল লাগছে, রবীন্দ্রনাথ নজরুল আলাদা করে কবিতা পড়তে ভাল লাগছে। ফলে এই যে সময়টা না নিজেকে এক্সপ্লোর করতে করতে যাওয়াটা খুবই ইন্টারেস্টিং, খুবই সুন্দর সময় তুমি পার করছো, খুবই ভাল লাগছে। শেষ কথা আমাদের দর্শকদের জন্য কি বলতে চাও, আমাদের শেষ প্রশ্ন, তারপর আমরা শেষ করবো।
0: একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে নিজেকে ভালোবাসেন, যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন তখন আপনি আপনার চারপাশে সবকিছু ভালোবাসবেন, এবং এইটার চাইতে বড় সত্যি আর পৃথিবীতে নেই। তো এই কাজটা সবার আগে করেন, এবং নিজের দেশকে ভালোবাসেন এবং আশেপাশের মানুষকে মানুষের

0: লক্ষ যোজন রক্তের পারাবার,
1: এত রক্তের বিনিময়ে এই দেশ,
0: এই স্বাধীনতা, এই পতাকাকে পেতে
1: লক্ষ দামাল ছেলেরা দিয়েছে প্রাণ,
0: ভুলব না, আহা ভুলব না কোনো দিন
1: তোমাদের স্মৃতি গানে গানে অমলিন।

আমার অন্তিমের দিন ঘনিয়ে এলো, ভাইরে ঘুরে ঘুরে কেটে গেল। আমার অন্তিমের দিন ঘনিয়ে এলো, ভাইরে ঘুরে ঘুরে কেটে গেল। আমার মিটিল না প্রাণীর যাতনা, আমি কারে জানাই দুঃখের কথা, আরে কে বুঝবে মোর বুকের ব্যথা। তাই ব্যথার বেথিক

আর কেউ দারোগা কেউ বা সেপাই করছে কেবল খাই খাই খাই, আর কেউ দারোগা কেউ বা সেপাই করছে কেবল খাই খাই খাই, ওদের খেয়ে খেয়ে ঘুরি ভরে না, মোদের হাড় খেয়েছে মাছ খেয়েছে, আরে মোদের হাড় খেয়েছে মাছ খেয়েছে, কেবল এই চামড়াটুকু বাদ রেখেছে ডুগডুগি বাজাবার বাসনায় ভরে।

আর কত পারা যায়। শেষে খোকার বাবা একটা চাকরির আশায় হয়তো এই কলকাতাতে করে রকম না, কিন্তু চাকরি মেলে চাঁদির জুতোর জোরে, কিন্তু চাকরি মেলে চাঁদির জুতোর জোরে, কিংবা কোনো সম্পর্ক টম্পর্ক পাতালে পরে হয়তো মিলতে পারে, নয়তো মেলে না, বলো পালাই।

0: হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা শুনছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আমরা রেডিও ত্রিতাল বাংলা ইউএস এ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। এটা আপনি আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপে আপনি শুনতে পাবেন, আপনি যদি অ্যাপটি ডাউনলোড করেন, আর পাশাপাশি আপনি ফেসবুক এবং ইউটিউবেও আমাদেরকে পাবেন। আমাদের আজকের বিশেষ অতিথি অ্যাটর্নি ভাট্টা, অ্যাটর্নি দিল্লিরাজ ভাট্টা। আমাদের এখানে যারা বাংলাদেশি কমিউনিটি আছেন নিউ ইয়র্কে, তারা সবাই জানেন যে অ্যাটর্নি দিল্লিরাজ ভাট্টা অত্যন্ত জনপ্রিয় একজন অ্যাটর্নি বাংলাদেশি কমিউনিটির মধ্যে। অ্যাটর্নি দিল্লিরাজ ভাট্টার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি সব জায়গাতে যেমন এক্সপার্ট, তিনি একই সঙ্গে EB-1, অ্যাসাইলাম, ফ্যামিলি কেস এবং অন্যান্য বিষয়ে এক্সপার্ট। আমরা আজকে তাকে প্রথম পেয়েছি। সো উই ওয়ান্ট টু হিয়ার সামথিং ফ্রম অ্যাটর্নি ভাট্টা। হাই দাদা, হাউ আর ইউ?
1: আই'ম গুড, হাউ আর ইউ?
0: ইয়া, আই'ম গুড টু। Welcome to our show, Radio Tridal Bangla USA. Do you want to say something to the Bangladeshi community?
1: Well, you know, this is a tough time for everybody. Most importantly, you know, health-wise, the businesses have been down. People are suffering a lot. This is a tough time, and I wish everyone to be healthy, safe, and be aware of everything that's happening, and it will be better.
0: দিল্লিরাজ ভাট্টা যেটা বললেন যে এখন আসলে সময়টা একটুখানি জটিল সবার জন্য, একটুখানি কোভিড পরবর্তী সময় এবং কোভিড এর একই সঙ্গে কোভিড কে সঙ্গে নিয়ে আমাদের আগাত এগোতে হচ্ছে, আর পাশাপাশি এটাও আছে যে ধরেন সামনের সময়টা আস্তে আস্তে চেঞ্জ হবে এবং একই সঙ্গে আস্তে আস্তে ভালোও হচ্ছে। তো আমরা যে কয়েকটি বিষয়ে কথা বলতে চাই তার মধ্যে একটা আছে ধরেন ডিভোর্স, ইমিগ্রেশন, EB-1, EB-2, এসেন্সিয়াল ওয়ার্কার অ্যাক্ট, সামথিং লাইক দ্যাট। এভরি ইস্যুস উই উইল টক ওয়ান এপিসোড টু ওয়ান এপিসোড। সো দাদা, আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ দ্যাট ডু ইউ হ্যাভ এনি ইমিগ্রেশন রিলেটেড আপডেটস ইন নিউ ইয়র্ক স্টেট?
1: ও, ইটস নট, রিমেম্বার, দিস ইজ দ্য ফেডারেল ল। It's not only in immigration in New York State. New York, you probably know already, where people are getting ID without, whoever doesn't have the immigration paper, they're getting a state ID now. Also, New York State recently passed a law, pandemic law, for non-citizen immigrants, for them. So I think it's going to be, some relief is coming on the way. That's for the statewide. But this, the federal wide, which is the real immigration law, actually a lot of changes are happening step by step. Every day, if not every day, every week, small changes are happening. For example, I was able to release a few detainees who entered through the border just dealing with the ICE officer. Before, they would not release them, for example. So the new policy is taking into effect with some documentation, either no bond or very little bond, they are coming out right now. That's one change. I think it was yesterday, I was reading this week. Now, if someone's work of the adjustment, green card is pending, now they get to get 2 years of work of appraisal, not 1 year. And then even before last administration had, if the application is not complete, they could just deny right away. But now the USCIS is not denying right away. They are giving you an opportunity to either RFE or the intent to deny. So you have one more shot to provide the documentation you want to provide. So things like that, a lot of changes slowly, slowly happening. I think you know the refugees numbers have been increased in the United States, including last month. Let's get better. Every week, small by small, the policies are changing. You know, our citizenship test has been reversed back. It's a lot of things, like work authorization related, pending delays. Also, we can also request, if there is an emergency for something, we can already request now. We can call them and request based on this thing, if we can do that. And that last week policy also allows to expedite. There are a lot of changes happening, and there are more in the pipeline. I think they are coming gradually, one step at a time. But I think you heard about the TPS part, the Supreme Court, what did this week, saying that the people who enter, like about there were 7, 8 countries, 9, 10 countries who have received the TPS, they were getting green cards through that, but now the Supreme Court made it harder for about admission they should. There are a lot of things that are happening. So step by step, I think we can go in each topic, talk about it in detail. So this is what I think.
0: ওকে, দিলীরাজ ভট্টা যেটা বললেন যে আসলে এখন নানা রকম বিষয় ঘটছে, একই সঙ্গে অনেক পজিটিভ ইমপ্রেশন আসছে। যেমন আগে যেটা হতো যে গ্রিন কার্ড গুলো যেভাবে দেওয়া হতো তার বেশি সময় ধরে দেওয়া হচ্ছে, আবার একই সঙ্গে যদি যেখানে ডিনাই করে ফেলতো সেখানে ডিনাই না করে আরএফই চাচ্ছে এবং নানাভাবে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের 10-15% আর ওয়াচিং দিস শো। আনিসুজ্জামান আনিস সেই দ্যাট গুড টু সি ইয়র ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ অ্যান্ড হেল্পফুল থটস। Amrin Nuzhat Momo likhechen, very important topic for discussion. Apnara je jekhan theke dekhchen apnara likhe den, apnader kono proshno thakleo amra apnake উত্তর দিতে পারবো। আমাদের অ্যাটর্নি দিল্লীরাজ ভট্টা এখানে আছেন, আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন শাহিন সুলতানা, ফারজানা ডোরা, আরো অনেকেই এখন শোটি লাইভ দেখছেন। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে লিখে দেন, আপনারা কে কোত্থেকে দেখছেন সেটাও লিখে দেবেন। আমাদের অ্যাটর্নি দিল্লীরাজ ভট্টার কাছে আমাদের এরপরে প্রশ্ন, দাদা হোয়াট আর দ্য অপশনস, অ্যাজ দিস ইজ আওয়ার ফার্স্ট শো, হোয়াট আর দ্য অপশনস ফর দ্য ফরেন কান্ট্রি সিটিজেন্স টু এন্টার ইউএসএ and at a glance what are the options to get green cards?
1: Well, there are several ways. There are family, there are humanitarian ground, asylum related and refugee related, and there are work sponsors, and there are religious worker related. It's still part of the work. So work or family and a special category. The special categories could be, let's say, people can be victim of domestic violence, they can also get a green card through that. Dawa, people can be victim of a crime, let's say some people who were working in Texas, some people hit them with a gun head, and they can be eligible in a gas station, they can be eligible for U visa and eventually green card. And there are several way. And let's say some people who enter below 21 years old from Dhaka, and their family or parents neglected, they abandoned them, abandoned those people through the guardianship part of the special immigrants. So yeah, these things are actually happening right now. These several, and under employment, there are several types of employment. A restaurant worker can bring his chef, a tech company can hire a tech person, a professional, non-professional. I mean, if you can afford, you can actually even hire a babysitter from Bangladesh. I'm just saying, you can hire one, but do you have to be able to afford it? So there are ways to do it, several ways. I mean, we can talk about each topic in down in detail. But things are getting a little bit easier this under this administration compared to last administration. But the law has always been here. It has always been here.
0: আমি প্রশ্ন করেছিলাম দিলীরাজ ভট্টকে যে কোন কোন ওয়ে আছে যেখানে সিটিজেনশিপ নিয়ে বা গ্রিন কার্ডের থ্রুতে আমেরিকাতে আসা যায় যারা অন্য দেশের সিটিজেন আছেন। তো দিলীরাজ ভট্টা বললেন যে অনেক ওয়ে আছে, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েজ। যেমন ধরেন আপনার যদি এমন হয় যে ফ্যামিলি ক্যাটাগরিতে আপনি আসতে পারেন, আপনি পাশাপাশি স্পেশাল ক্যাটাগরিতে আসতে পারেন যেটা আপনার এক্সট্রাঅর্ডিনারি ক্যাটাগরি, আবার পাশাপাশি আপনি ওয়ার্ক অথরাইজেশন নিয়ে আসতে পারেন যেটা আপনার এখানে কেউ একজন আপনাকে স্পন্সর করবে, আইটি কোম্পানি হতে পারে, আপনার হতে পারে যে কেয়ার গিভার অথবা বেবিসিটার, আবার হতে পারে যারা ইনজিউর্ড এখানে যারা টেক্সাস বা অন্য জায়গায় থাকছেন তাদের যারা ইনজিউর্ড হচ্ছেন তারাও কিন্তু তাদের পেপার না থাকার পরও তারা ইউ ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন। আবার আছে ভাওয়া, ভায়োলেন্স এগেনস্ট ওমেন অ্যাক্ট, যেটা দিলীরাজ ভট্টা বললেন যে যদি কেউ এখানে এসে টর্চারের সম্মুখীন হন হাজবেন্ড ওয়াইফ বা স্পাউস দ্বারা, তারাও কিন্তু এখানে গ্রিন কার্ড পাওয়ার যোগ্যতা রাখেন। তো আমাদের এখানে একটা বিষয় আমি বলে রাখি যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে দিলীরাজ ভট্টা বসেন হচ্ছে ম্যানহাটানে ভট্টা ল অ্যান্ড অ্যাসোসিয়েটস, তার অ্যাড্রেস হচ্ছে 18 East 41st Street, 11th floor, NY10017। আর জ্যাকসন হাইটেও আরেকটি অফিস আছে, এটা অবশ্য একটা শাখা অফিস বাংলাদেশি কমিউনিটি ও অন্যান্য কমিউনিটির জন্য। এটা এই জ্যাকসন হাইটে একদম আপনার ট্রেন থেকে নামলেই 73rd 74th Street, ফলে যেখানে আপনার সহজে আপনার যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার আমি বলে দিচ্ছি 212-729-9715, আর একটি ফোন নাম্বার 631-805-1051। সো ইফ আই ওয়ান্ট টু অ্যাস্ক ইউ, এখন আমাদের প্রায় 15-এর উপরে লোক এখনই দেখছেন আমাদের প্রথম শো হিসেবে, খুবই ভালো যে আপনার, অ্যাজ আই ওয়ান্ট টু নো দ্যাট you told us that there are several kinds of immigration process, If anyone interested in work visa, if they are interested in EB2 or EB3, what qualification should they have?
1: Well, we have, here's the thing, professional and non-professional. So the professionals are everybody who has a bachelor degree and above will fall in profession. The job requires professionals, candidate. Anything, it could be clerk, it could be marketing, it could be business, it could be administration, it could be technician, it could be computer, it could be in a hospital, it could be a legal firm, it's like doctor's firm, anywhere, those would fall under professionals, EB2 or EB3, depending on the experience, what the job needs. But there are also non-professionals. Non-professionals can be anything. We can hire a chauffeur, we can have nanny, we can have chef, we can have a technician, we got a restaurant cook. These all can come under that. So for that, I think the first thing is people, the prospective people, they have to have a minimum qualification as to what area they want to apply. But most importantly, their employer have to hire them. So the employer is going to fire them. Employer says, I need this person for my business. Oh, this is the requirement for my business. I will pay him this much salary. I couldn't find a U.S. worker with this requirement for this, so I need it. For that, employer actually will post an ad. Advertisement on newspaper, like in your radio, they will post an ad asking if you are interested, qualified people, available, willing, qualified, skilled worker. If you have it, then we have to give first priority to the U.S. people if they are meeting the basic job requirement. If not, then we go to bringing foreign national. So that's under EB2 and EB3. There are also EB4, as you know, special ways of getting it done. And as I said, there are even under EB1 and EB2, there are several like layers, like books written in this thing. We can go in detail, but again, we have to evaluate the credential of the employees and employers, make the right match, and then we can proceed.
0: খুবই গুড নিউজ যে আমাদের এখানে বেশ কিছু অপশন আছে, একটা প্রফেশনাল, একটা নন প্রফেশনাল। যারা প্রফেশনাল ব্যাচেলর ডিগ্রি আছে তার উপরে তাদের জন্য যেমন সুযোগ আছে, যারা নন প্রফেশনাল তাদের জন্য আছে। এখানে দিলীরাজ ভট্ট যেটা বললেন যে আমাদের ন্যানিস, তারপরে ইলেকট্রিশিয়ানস, তারপরে ইন্টারপ্রেটার বা আরো যা যা বিভিন্ন ক্যাটাগরি আছে, সেসব ক্ষেত্রেও কিন্তু মানুষজন আসতে পারে সহজে। এখানে কেউ কাউকে না কাউকে এখানে তাকে একটা চাকরির জন্য ইয়ে করতে হবে, তারপর সেটা পোস্ট করা হবে যে এখানে এরকম চাকরির জন্য লোক দরকার, তখন ডিফারেন্ট সিটিজেন, ডিফারেন্ট ন্যাশনালরা তা এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারে। ফলে EB2, EB3 পাশাপাশি তিনি বললেন যে EB4ও আছে, যেখানে আপনার এক্সট্রাঅর্ডিনারি বা জব বেসিসে আপনাকে সেখানে নিয়োগ দেওয়া যেতে পারে। ফলে এগুলো আমাদের জন্য অত্যন্ত ভালো সুযোগ। রণজ কুমার বারে লিখেছেন, গুড ডিসকাশন, ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা যারা লিখছেন, আপনারা চাইলে কোনো প্রশ্ন করতে পারেন আমাদেরকে, আমরা আমরা উত্তর নেওয়ার চেষ্টা করব। দিলীরাজ ভট্ট নানা কারণে বাংলাদেশি কমিউনিটির কাছে জনপ্রিয়। আপনারা যারা জানেন যে বিভিন্ন স্টার্স এবং অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছেন বাংলাদেশে, ম্যাক্সিমাম যারা ইউএসএতে মাইগ্রেট করেছেন বা গ্রিন কার্ড হোল্ডার হয়েছেন, তার ম্যাক্সিমামই আমাদের জানা মতে, অ্যাজ পার মাই নলেজ, ম্যাক্সিমাম দিলীরাজ ভট্টার থ্রুতে। দাদা, থ্যাংক ইউ ফ্রম দ্য কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি, বিকজ ইউ সাপোর্টেড এ লট টু দ্য অ্যাক্ট্রেস, অ্যাক্টর অ্যান্ড আদার কাইন্ড অফ প্রফেশনালস। Yeah, a lot of people are here through your organization, Bhatta Law and Association.
1: It has been a pleasure to work with all these top Bangladeshi national in America, you know, businessmen, journalists, sports people, all kind of things, media, education, author. I have been blessed to be a part of their life.
0: দিলীরাজ ভট্ট ধন্যবাদ দিলেন বাংলাদেশি কমিউনিটিকে, এবং একই সঙ্গে বললেন যে এখানে আর লটস অফ ক্রাইটেরিয়া আসলে এখানে আছে, যেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি আসার যোগ্য হতে পারেন। দাদা, আই ওয়ান্ট টু অ্যাস্ক ইউ ওয়ান কোয়েশ্চেন, হু আর ইন্টারেস্টেড ফর অ্যাসাইলাম ইন ইউএসএ ইন দ্য হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, হোয়াট কাইন্ড অফ পেপার্স অর হোয়াট কাইন্ড অফ কোয়ালিফিকেশনস দে হ্যাভ টু হ্যাভ?
1: Okay, well, technically speaking, the law says you don't have to have any papers. You don't have to have papers, but your your statement, your interview with the officer, if the officer believes, that's it. If the officer believes, that's it. You don't need to have supporting documents legally. But what the applicants do, they bring, there is no sets of documentation. There is, you know, one person has a different problem, issue compared to the other person. Someone could be a journalism-related issue. Someone could be a political-related issue. Someone could be a member-related issue. Someone could be gender-related issue. It's all different issue and different requirement, of course. Requirement is not absolute requirement. A statement is good enough sometimes to get approved for asylum or refugee status. However, you want to present all the evidence you have to make the officer's job easier to decide on your case. But there is also law who should be filing. But there are 5-6 categories based on that. Let's say race, religion, political opinion, your membership, your nationality, based on some color, if you have been discriminated or even have suffered any harm or likelihood to face any harm when you go back to your country from either some forces that is equivalent to very strong forces. It could be party, it could be government, it could be something that the government doesn't want to control or cannot control. Sometimes it happens every country, like by the way. Not every country, but most of the country, I mean developing countries. So in that scenario, if they have faced any issues in their own country, they may be eligible for filing asylum. That's exactly why it was created. And everybody has a different experience, and so they have to tell the officer what experience they had and why they believe. Based on that, the officer or judge will either grant, if they believe that they're going to grant. Of course, it has to meet within the requirement. That's what it is.
0: আমি দিলীরাজ ভট্টকে আস্ক করেছিলাম যে অ্যাসাইলাম যদি সিক করতে হয় তাহলে তাদের কি কি রকমের যোগ্যতা থাকতে হবে, কি কি রকম পেপার থাকতে হবে। দিলীরাজ ভট্ট বললেন যে আসলে তার কোনো পেপার থাকতে হবে না ওইরকম ভাবে, কিন্তু তাকে যে কয়েকটা গ্রাউন্ডে, 4-5টা বা 6টা গ্রাউন্ডে আসলে অ্যাসাইলাম দেওয়া হয়, যে রেস, তারপরে রিলিজিয়ান, তার বিলিভ, তারপর তার মেম্বারশিপ, অন্য কোনো কারণে, যে কারণে আপনার দেশটা আপনার কাছে বসবাসের জন্য বিপজ্জনক মনে হয়, সেইখান থেকে আপনি যদি সেটা প্রপারলি প্রমাণ করতে পারেন যে আপনার জন্য বিপজ্জনক, তখনই আপনি সেখানে অ্যাসাইলাম ক্লেম করতে পারেন আমেরিকাতে। তো সেই ক্ষেত্রে ওনার কথা থেকে যেটা সাম আপ করা গেল যে যদি আপনার কোনো বক্তব্য, আপনার কোনো স্টেটমেন্ট, আপনার সাংবাদিকতার কারণে হতে পারে, আপনার কোনো মেম্বারশিপের কারণে হতে পারে, আপনার কোনো ভাবনা চিন্তা বা আপনার মতবাদের জন্য হতে পারে, যদি এমন হয় যে আপনার দেশটা আপনার জন্য বিপজ্জনক, আপনার লাইফের জন্য রিস্কি, তাহলে আপনি অ্যাসাইলাম ক্লেম করতে পারেন। এট দ্য সেম টাইম আই ওয়ান্ট টু সে সামথিং দ্যাট দিস শো ইজ নট এ শো ফর লিগাল অ্যাডভাইস, দিস ইজ এ শো ফর শেয়ারিং এক্সপিরিয়েন্স। এই শোটা আমাদের কোনো লিগাল অ্যাডভাইসের শো না, এক্সপিরিয়েন্স শেয়ার করার শো। অ্যাটর্নি দিলীরাজ ভট্ট তার এক্সপিরিয়েন্স বলছেন, আমাদের সঙ্গে একই সঙ্গে যারা দেখছেন তাদের প্রত্যেককে বলছি আপনারা অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনারা আপনাদের প্রশ্ন বা আপনারা কে কোথেকে দেখছেন লিখে দিলে আমাদের জন্য সেটা সুবিধা হয়। রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে গিয়ে আপনি এই রেডিওটি শুনতে পাবেন, সেখানে এই ইন্টারভিউটি আপনি আবারও শুনতে পারেন। Dada, I want to know something regarding that everyone is asking that Essential Worker Act is coming and I will be qualified for that category. What is the main fact?
1: Well, I mean, I don't know. Until it comes, I don't know what to say. It hasn't, it doesn't look like it's making its way as of now. It started very off. You're talking about the agriculture worker, the TPS beneficiary, and the frontline worker, whoever were here, DACA recipient, you talk, right? That's what you're talking about. We were all excited for these things, but I can't comment on this one until it happens. The day it happens, then we'll talk. And then there will be time. We'll be talking a lot about it. Who is going to be eligible? What documents you need? What to do? Where to go? Kind of thing. So let this move forward with this. Is the, you know, it's in the topic, yes, it's in the news, the sudden Republican and Democrats in the House and Senate have been talking about it, but until it has the majority, I don't see any bipartisanship in the Senate as of right now.
0: জি, আমি দিলরাজ ভাটাকে প্রশ্ন করেছিলাম যে এসেনশিয়াল ওয়ার্কার অ্যাক্ট নিয়ে প্রত্যেকে বলছেন, আসলে বিষয়টা কি? তিনি বলেন যে আমি এখন এটা সম্পর্কে কিছুই বলতে চাই না, কারণ এখন পর্যন্ত এটা পরিপূর্ণভাবে পাশ হয়নি, সেনেট এবং হাউসে মেজরিটি পেয়ে পাশ করতে হবে, তারপরে সেটা নিয়ে আমরা কথা বলবো, তবে এখন পর্যন্ত এটা তেমন কোনো কিছু অগ্রগতি হয়নি। ফলে আপনারা যারা ভাবছেন যে এসেনশিয়াল ওয়ার্কার অ্যাক্ট বা এই জাতীয় কিছুতে আপনারা ট্যাগ হয়ে যাবেন, সেটার জন্য অপেক্ষা না করে আপনার কেসটি রান করা উচিত। আমাদের ঢাকা থেকে দেখছেন ফারজানা ডোরা, গুড ডিসকাশন। তারপরে ঢাকা থেকে রঞ্জন বারোই, আমরিন, নুজহাত, মম, আনিসুজ্জামান, আনিস, প্রত্যেকে ঢাকা থেকে দেখছেন, খুব ইন্টারেস্টিং যে আপনারা ঢাকা থেকে দেখছেন। দিস ইজ আওয়ার ইন্ট্রোডাক্টরি শো, আমরা সবকিছু মিলে একসাথে একটু আলোচনা করলাম। দিলরাজ ভাট্টা আমাদের সঙ্গে আছেন, যে কোনো বিষয়ে ইমিগ্রেশন সাপোর্ট নেওয়ার জন্য ভাট্টা ল অ্যান্ড অ্যাসোসিয়েটস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ল অফিস এবং তারা সব রকম সাপোর্ট দিয়ে থাকে। আপনার ভাট্টা ল অ্যান্ড অ্যাসোসিয়েটসের যোগাযোগের জন্য আমি অ্যাড্রেসটি বলছি, ফোন নাম্বার বলছি, 212-729-9715-631-805-1051। ম্যানহাটনে হচ্ছে মেইন অফিস, ম্যানহাটনের অ্যাড্রেস হচ্ছে 18 East 41st Street, নিউ ইয়র্ক 10017। আর জ্যাকসন হাইটে আরেকটি অফিস আছে ছোট, 37 07 74th Street, জ্যাকসন হাইট, NY 11372। দাদা, দিস ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি শো, সো অল দ্য আদার শোজ উই উইল ডিসকাস টপিক বাই টপিক। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অ্যাট এ গ্ল্যান্স টু ইউর ভিউয়ার অ্যান্ড দ্য লিসনার?
1: You said it already. Obviously, we're talking about just a discussion. Please don't rely everything I said, because you should talk about your case, your problem with one attorney, whichever you find you can believe and work with. And but what we are trying to do is here, what's happening in the system and everyday thing, what the law is, what people are trying to do, how they can take advantage of all the system. I think you already said that our website is bhattala.com, bhattala.com. You can find our information there if you are looking for information. But it's just a discussion. It's not the advice to one person, because everybody has their own issues. Please feel free to listen and make your sense out of it.
0: ভাট্টা, দিলরাজ ভাট্টা ওইটাই বললেন যে আমরা যেটা বলেছি যে আসলে এটা কোনো আইনি পরামর্শের অনুষ্ঠান নয়, এটা আসলে প্রত্যেকের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপনার প্রত্যেকটা কেস ডিফারেন্ট, আপনি আপনার অ্যাটর্নির সঙ্গে কথা বললে আপনি সেই সমাধান করবেন। আমাদের এই অনুষ্ঠানটি শুধু এক্সপিরিয়েন্স শেয়ার করার অনুষ্ঠান, কারণ প্রত্যেকটা কেসের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট থাকে। ফলে আপনি অবশ্যই আপনার কেসের ধরনটি জেনে তারপরে বাকিটা বুঝবেন। দাদা, আওয়ার লাস্ট কোয়েশ্চেন ইজ, মেনি পিপল who already applied for asylum, they are waiting for Biden's approval, who was in the 30th January in USA, they will get the citizenship or something else. So what should they do now?
1: Well, I don't think you're talking about the asylum whose case is pending?
0: Yeah, whose case is pending.
1: Yeah, they're not going to get citizenship. Biden doesn't control the laws. Remember, the law has set. Laws are still the same. Once you get your asylum approval, you have to wait 1 year. After that, you get a green card. After that, in 5 years, you become a citizen. That's what the process is. That's what will be, unless until new law comes. But I know a lot of people have been waiting for since 2015, 14, 16 for asylum interview. The new administration paused the old cases. Started interviewing new. The last administration, they made some mistake, not a mistake, the change in policy that delayed the older application. They started interviewing newer people, not the older people, not the older applications. So that caused a lot of backlog, and plus the pandemic backlog. So a lot of applications are actually pending. And the new administration is expected to expedite these court hearings now, and from July, New York cases, court will open from July 7th, all three New York courts, and rest of the country courts are going to open. So the things and interview also will keep coming. Removal of hearing will also move forward. Now it's time to be prepared, and I think we are looking forward to the better post-COVID future for all these things. I think you should all expect your application based on your priority date.
0: আমি দিলরাজ ভাটকে জিজ্ঞেস করেছিলাম যে অনেকে জিজ্ঞেস করেন যে আমি অ্যাসাইলাম কি সাবমিট করেছি, জো বাইডেনের ওই 30 জানুয়ারির যে ঘোষণা ছিল যে এই তারিখে যারা থাকবেন তারা একটা বিশেষ সুবিধা পাবেন, সেটাতে কি হবে? দিলরাজ ভাট্ট বললেন যে এটা আসলে জো বাইডেন বা অন্য কোনো হিসাবে নয়, আইন তার মতো করে চলে, আইন তার মতো করে এগোতে থাকে। ফলে আপনারা যারা প্রায়োরিটি বা অন্যান্য যা যা আছে সেই অনুযায়ী আপনারা কাজ এগিয়ে যেতে থাকবেন, কারণ কোনোভাবেই সেটার জন্য ওয়েট করে নিজের কেসকে নষ্ট করার কোনো মানে হয় না। ফলে আপনাদের যাদের এই বিষয়গুলো আছে তারা যেন তাদের কেস অনুযায়ী তাদের প্রায়োরিটি রেট অনুযায়ী এগোতে থাকেন, সেটা হচ্ছে মূল বিষয়। অ্যাসাইলামের যে সিস্টেম যে 4 বছর আপনি প্রথমে অ্যাপ্লাই অ্যাসাইলাম অ্যাপ্রুভ করার 1 বছর পর আপনি গ্রিন কার্ড পেতে পারেন, তারপর আপনি যদি অ্যাপ্লাই করেন আপনি 5 বছর পর আপনি গ্রিন কার্ড পেতে পারেন, সেটা দিলরাজ ভাট্ট বললেন। তো দাদা, উই অলরেডি পাস 25 মিনিটস, so yeah, so we will we are very, very happy that you are here. We want you 2 or 3 times in a week. What do you say? We will get you more time.
1: We will plan, definitely.
0: Okay Jamil Ahmed Nilkechen, you are doing great job for the community Shamim Shahid, and at the same time everyone is watching from Bangladesh. That's a good sign. Dada, we want to say goodbye to our friends now and viewers now. So do you want to say something?
1: No, take care everybody. I think yes, if you have any questions, try to reach out to an attorney, they will answer your question.
0: ওকে, থ্যাংক ইউ সবাইকে, আজকের মতো এখানে বিদায়। আমরা আবার দিলরাজ ভাট্টের সঙ্গে কথা বলবো, প্রতি সপ্তাহে 2 বা 3 বার আমরা তাকে আনার চেষ্টা করবো বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে। আমাদের সঙ্গে থাকুন, আশা করি আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই।

0: ভাইরাল একজন সিঙ্গার যদি আমাকে বলতে হয় আর কি। এইভাবে কেমন আছেন ভাইয়া, কেমন যাচ্ছে জীবন, কিরকম গেল ঈদ এবং কেমন গেল রোজা?
1: হ্যালো টু এভরিওয়ান যারা এই লাইভটা দেখছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এবং আলহামদুলিল্লাহ লাজা এখন পর্যন্ত সুস্থ রয়েছে, এটার জন্য শুকরিয়া আদায় করছি। আপনি কেমন আছেন?
0: আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো লাগলো। কেমন গিয়েছে রোজার মাসটা, কি নিয়ে ব্যস্ত ছিল, ঈদে কি নিয়ে ব্যস্ত ছিল যদি আমাদের দর্শকদের একটু জান।
1: যেহেতু আমি চিটং এ আছি, তো আমার বাসাতেই কেটেছে রোজা এবং পাঁচক নামাজ, এগুলাতেই ছিলাম। মানে গান থেকে একটু দূরে ছিলাম যেহেতু ঢাকায় ছিলাম না, ঢাকায় থাকলে হয়তো স্টুডিওতে কাজ করা হয়। তো এই মানে ঈদে আমি টার্গেট করেছিলাম অ্যাটলিস্ট একটা গান সবাইকে উপহার দেব, সবার এক্সপেকটেশনও ছিল এটা। আমার ফুল ইনবক্স, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক সবখানে শুধু একটাই মেসেজ ছিল ঈদের আগে যে ঈদে কোনো গান পাচ্ছে কিনা। সো আই এম সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমি তাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি। বাট আমার ইচ্ছা ছিল, আমার দুই তিনটা গান অলরেডি রেডি, জাস্ট শুটিং করা বাকি ছিল আমাদের। সো যেহেতু আমি ঢাকায় ব্যাক করতে পারিনি লকডাউনের কারণে, সো দ্যাটস ওয়াই আমি শুটিংটা করতে পারিনি। অ্যান্ড আই হোপ কিছুদিনের মধ্যে আমরা শুটিং এ যাব যদি দেশের পরিস্থিতি ঠিক থাকে। সো আশা করছি গানগুলো সবার ভালো লাগবে এবং আমি খুব আশাবাদী গানগুলো নিয়ে আপকামিং সং যেগুলো করেছি।
0: আপনি বেসিক্যালি রিসেন্টলি কয়টা গানের উপর গানগুলো কি এরকম আমাদের বুক চেঞ্জ করছে এই ধরনের না অন্য ধরনের আমাদের দর্শকরা?
1: একটু বলবো যে মানে ফান লাভিং সং যেটাকে বলবো, মানুষ মজা করতে পারবে পারফর্ম করার মতো গান। সো বুক চিনচিনের মতো তো হবে না, বাট কিছু ভালো হতে পারে। সো মানে একই প্যাটার্নের গান আমি করতে চাই, আর যেহেতু এটা আমার কভার সং ছিল, সো আই হোপ দর্শক এই গানগুলো খুব ভালোভাবে নিবে।
0: অবশ্যই অবশ্যই, আপনার প্রথম গানটাকে এইভাবে আপনাকে পরিচিতি দিয়েছে আপনি যে গানের মাধ্যমে আমাদের একজন খুব ভাইরাল সিঙ্গার।
1: প্রথম গান একটু ভুল, এটা অনেকেরই মিস্টেক হয় যে এটা আমার প্রথম গান হয়তো। দিস ইজ নট মাই ফার্স্ট সং, মাই মিউজিক ক্যারিয়ার হ্যাজ স্টার্টেড ফ্রম 2011, সো 10 বছরের একটা ক্যারিয়ার আমার মিউজিকের। হয়তো ওভাবে ফোকাসে আসেনি কোনো গান, একটা গান আমার বেশ হিট বলবো কি জানি না, বাট ওই গান দিয়ে আমার সবার ভালোবাসা মানে পেতে স্টার্ট করেছি। গানটার নাম হলো শুধু তুমি, 2014 সালে রিলিজ হয়। তো অনেকেই এই জানে না, আমার মনে করে যে বুকিং চিন হয়তো আমার ফার্স্ট সং, দিস ইজ
0: নট। মানে খেয়াল করবেন যে আমি যেটার মাধ্যমে পরিচিতি পাই সবাই কিন্তু ভোটে, সেটাই আমার।
1: এটা তো আর দেখেন না, সবাই মনে করে যে হয়তো একটা গান দিয়ে রাতারাতি ভাইরাল বা হিট, এটার পেছনে তো অনেক পরিশ্রম, অনেক স্ট্রাগল।
0: কারণ গানটা তো আপনি রাইড অ্যাওয়ে শিখে, রাইড অ্যাওয়ে করতে একদিনে তো আপনি জিনিসটা করে ফেলতে পারেন না। গানটা তো আমাদের আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার, তার মানে হচ্ছে করতে করতে হ্যাঁ একটা সার্টেন টাইম পরে হয়তো কোনো একটা গানে আমাদের লাইফে একটা ক্লিক করে।
1: হ্যাঁ, সব শিল্পীদের ক্ষেত্রেই এটা সেই।
0: হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছিলেন মাত্র যে প্রথম গানটা আসলে আপনার একটা ছিল যেটা একটু পরিচিতি লাভ করেছে, সেটা শুনবো আজকে। প্রতি প্রতি ভাইরাল গানটার মাধ্যমে আপনি সেই গানটা শুনবো, অ্যাবসলিউটলি ইওর চয়েস।
1: ওকে, শুধু তুমি গানটা দিয়ে শুরু করি। গানটা সুর সঙ্গীত করেছিল মশিউর বক্তি, লিখেছিল নাসিফ ওয়ানি। গানটা আমার ফার্স্ট সলো অ্যালবামের গান, আমার ফার্স্ট সলো অ্যালবাম রিলিজ হয় 2015 সালে। তো ওই অ্যালবামের ফার্স্ট যে গানটা ছিল ওটা আমি 2014 সালে মিউজিক ভিডিও আকারে ছাড়ি, এন্ড ওটাই আমার ফার্স্ট মিউজিক ভিডিও ছিল। এবং আমি আসলে কল্পনা করিনি ফার্স্ট মিউজিক ভিডিও হিসেবে এতটা পরিমাণ রেসপন্স পাবো সব জায়গা থেকে।

0: থ্যাংক ইউ।
1: খুবই খুবই খুবই চমৎকার একটা গান। এই গানটা তো আমরা ওইভাবে শুনতে পাইনি আপনার কাছ থেকে, কিন্তু এইটাই আপনার ক্যারিয়ারের জন্য একটা প্রথম গান আপনি যদি বলেন?
0: প্রথম মিউজিক ভিডিও হিসেবে বেশ সাড়া পেয়েছে,
1: বেশ সাড়া পেয়েছে। সেই মিউজিক ভিডিওতে আপনি কি মডেল ছিলেন নাকি?
0: তখন আমি যদি বলতে হয় যে মডেলিং এর কথা মাথায় ছিল না, তো ছোট ছিলাম অনেক, মডেল ছিল খান মাহি একটা ফিমেল আর্টিস্ট ছিল, বাট এখন থেকে আমি নিজে করার ট্রাই করছি আর কি। যেমন আমার লাস্ট মিউজিক ভিডিও ছিল, আমার টোটাল তিনটা মিউজিক ভিডিও রিলিজ হয়, এরপর আমি তিনটা বছর গ্যাপ দিয়েছিলাম। এটা আমার মানে ভুল বলবো, কজ একটা গান যখন দর্শক ভালোভাবে নেয় তখন কিন্তু পরবর্তীতে আরো গান চায় মানুষ। তো আমি তিনটা বছর হচ্ছে ব্রেক নিয়েছি, ব্রেক বলতে আমি অতটা মাথায় ছিল না যে আমার গান দিতে হবে, তো অত কিছু বুঝতাম না। দ্যাটস ওয়াই আমি একটু পিছিয়ে করেছিলাম এটা আমি বলবো। দেন সেকেন্ড মডেল তুই ছাড়া, ওটা মোটামুটি ছাড়া ছিল, ইরফান সাজ্জাদ ছিল আমাদের মডেল। আর থার্ড মিউজিক ভিডিও যেটা ছিল ওটা হচ্ছে আমার লাইফের বলবো ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক বলবো, কজ ওটা আমাদের সবার প্রিয় পাঞ্জাবিওয়ালা খ্যাত শিরিন জাওয়াত, ওনার লাইফের ফার্স্ট ডুয়েট সং আমার সাথে, গানটার নাম হচ্ছে পিরিতির নেশা। ওটাই আমার লাস্ট মিউজিক ভিডিও ছিল, এরপর আর মিউজিক ভিডিও করা হয়নি।
2: শিখাইলা পিরিতি তুমি।

0: বাহ, অসম্ভব সুন্দর গান কিন্তু।
1: থ্যাংক ইউ সো মাচ।
0: আমি একটু দর্শকদের সাথে কথা বলি নি এর মধ্যে। আল নাহিয়ান বিউটিফুল, থ্যাংক ইউ শামিম ভাই লিখেছেন দেখছি, থ্যাংক ইউ সো মাচ। শুভ, কি অবস্থা? কোন গানটা আপু, কোন গানটা আপু? গান তো চলতেই থাকবে, আপনি কোন গানটা শুনতে চাচ্ছেন প্লিজ? আপনাদের রিকোয়েস্ট আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনাদের যদি আমাদের আজকের অতিথি থেকে কোনো সুন্দর, কোনো স্পেশাল রিকোয়েস্টের কোনো গান শুনতে ইচ্ছা করে, অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন, আমরা সেটা আপনাদেরকে শোনানোর অবশ্যই চেষ্টা করবো। শুভ ভাই বলেছেন সুন্দর গান, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে কমপ্লিমেন্ট দিই। আপনারা সুন্দর লিরিক লাস্টেরটা, ওয়াও। হ্যাঁ, আমি কিন্তু রিকোয়েস্ট করেছি একটু শোনানোর জন্য, সেই সেই সুবাদে আপনারা সবাই শুনতে পেয়েছেন, গানটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। হ্যাঁ, আপনার আসলে গানের দিকে আসা বা গানের প্রতি এভাবে নিজেকে মানে একটা কর্মব্যস্ততা হিসেবে নিয়ে নেওয়া, সবকিছুর পিছনে কোনো বিশেষ অনুপ্রেরণার মানুষ বা কোনো কিছু কি আপনাকে অনুপ্রাণিত করে বা আপনাকে পজিটিভ মোটিভেট করে যে হ্যাঁ
1: আমি শুরু থেকেই শখ হিসেবে করি, শখে গান করে। তো আর আমার স্টার্টিংটা আমি বলবো যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেহেতু মিউজিক্যাল না, তো ওই ক্ষেত্রে আমার ছোটবেলা থেকে যে গান শেখার বিষয়টা আমার ক্ষেত্রে ওটা করতে পারিনি, প্রচুর পরিমাণে রেস্ট্রিকশন ছিল। সো দ্যাটস ওয়াই আমার শিখে শিখে শুনতে শুনতে মানে গাইতে গাইতে শুনতে শুনতেই শেখা। আর হচ্ছে আমার স্টার্টিং হয়েছে রাফাত রাজীব ভাইয়ের হাত ধরে, তখন তো অ্যালবামের যুগ ছিল, তো আমার টোটাল 10টা মিক্স অ্যালবাম কাজ করা হয় 2011 থেকে 2015 সাল পর্যন্ত। প্রত্যেকটা মিক্স অ্যালবামে একটা করে গান ছিল, আর সলো অ্যালবাম রিলিজ হয় 2015 সালে, আট প্রায় 12টা গান ছিল ওখানে। বাংলাদেশের সব ট্যালেন্টেড মিউজিশিয়ানস ছিল, কম্পোজার, লিরিসিস্ট, কো-আর্টিস্ট। তো এই অ্যালবামের থেকেও বেশ ভালো সাড়া পেয়েছিলাম। দেন যেটা বললাম, 3টা মিউজিক ভিডিও, এরপর তো নাটকে গাওয়া স্টার্ট করি, শিল্পী সহ টোটাল 5টা নাটকে গিয়েছি। আর অনুপ্রেরণা আমার মানে গাওয়ার ক্ষেত্রে ইন্সপিরেশন বলবো, যাকে দেখে আমার গাইতে ইচ্ছে হলো, যার গান শুনে আমাদের সবার প্রিয় হাবিব ওয়াহিদ ভাই, ওনার গান শুনে আসলে আমার গান গাইতে ইচ্ছা হলো ফার্স্ট টাইম। আর ফ্যামিলি থেকে আমার আম্মুই বেশি সবচেয়ে বেশি মানে শুরুতে সাপোর্ট দিয়েছিল, এরপর তো ভাইরা আব্বু সবাই, বাট ফার্স্টে আম্মুটা মানে আম্মুর কি বলবো আমাদের হাতের কাছে সবকিছু, ইন্টারনেট বলেন সবকিছুই ফাস্ট এখন, তখন তো অতটা ফাস্ট ছিল না। 2011 এর দিকে সবার সাথে যোগাযোগ করাটা তো ডেফিনেটলি আমার অনেক কষ্ট করতে হয়েছে, স্ট্রাগলিং করতে হয়েছে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা সেম, সাকসেসের পেছনে স্ট্রাগলিং থাকে,
0: অবশ্যই
1: আমার ক্ষেত্রেও আছে।
0: অবশ্যই স্ট্রাগল না করলে আপনি তো মানে সবকিছু আমাদের জন্য, যারা আমরা অ্যাকচুয়ালি ওই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি তাদের জন্য আমাদের বলতে, কিন্তু যখন স্ট্রাগল পর আপনি সাকসেসটা পান, ওটা কিন্তু একেবারে রিয়েল একটা অ্যাচিভমেন্ট।
1: হুম,
0: কারণ যে এক্সপেকটেশন থেকেও না থাকার জায়গা থেকে একটা ঠিক আছে সবকিছু
1: মিলিয়ে বাংলাদেশের প্রত্যেকটা খেলা আমি দেখি, ইভেন আজকেও দেখেছি লাইভ, শুরুর আগ পর্যন্ত দেখছিলাম, মাঝখানে চেক করছিলাম, বাংলাদেশ অলরেডি জিতে গিয়েছে, সো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট অ্যান্ড কংগ্রেচুলেশন জানাই। আর হচ্ছে আমার ফেভারিট প্লেয়ার, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই আমার ফেভারিট, বাট যদি স্পেসিফিকলি বলতে হয় তাহলে সাকিব আল হাসান।
0: আচ্ছা, ফেভারিট কথাটা আমার খুব ভালো, প্রত্যেকটা প্লেয়ারই আমার ফেভারিট, কারণ প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল কারণে কিন্তু আমাদের টিমে আছে এবং আমাদের সুন্দরভাবে
1: সবারই কন্ট্রিবিউশন
0: থাকে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই কথাটা খুব ভালো লাগে। আর হচ্ছে যদি বলি যে মানে হচ্ছে ফুটবলে কি কোনো পছন্দ আছে আপনার?
1: ডেফিনেটলি আই লাভ মেসি, আর্জেন্টিনা ফ্যান আমি, সো মেসি আমার খুব ফেভারিট।
0: আচ্ছা, শাহরিন ইকরাম জাহান বলেছে সুন্দর হচ্ছে প্রোগ্রাম,
1: থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।
0: রাসেল ভাই লিখেছেন ঢাকা থেকে দেখছি সুন্দর, ধন্যবাদ। আমি একটা ভাইয়া লিখেছে আমি একটা জিনিস দেখলাম দেশের ম্যাক্সিমাম মিউজিশিয়ান চিটাগং থেকে, এটা কি
1: ম্যাক্সিমাম? দ্যাটস ট্রু, লেজেন্ডারি মিউজিশিয়ান হতে শুরু করে এখন নতুন যারা কাজ করছে বেশিরভাগই চিটাগং থেকেই বিলং করে, এটা আমার কি বলবো ভালো লাগে শুনতে।
0: আচ্ছা, এটার একটা কারণ আছে, এটা এটার কারণ হচ্ছে এরকম নদী নদী ঠিক আছে, আবহাওয়া ঠিক আছে, সবকিছু দেখলে মানুষের খুব গায়ক হতে ইচ্ছা করে,
1: সাগর পাহাড়,
0: হ্যাঁ হ্যাঁ সাগর পাহাড় পর্বতমালা এগুলোর প্রতি তো থাকলে আশেপাশে মানুষের খুব একটু মুড সুইং করে, একটু গায়ক হয়ে যেতে পারে, গায়িকা হতে ইচ্ছে, এটা থেকে হয়তো বা চিটাং থেকে সবাই খুব বেশি মিউজিক ব্যাকগ্রাউন্ড। আর হচ্ছে পরে আমি যেটা আপনাকে জিজ্ঞেস করতে চাই, যেহেতু অনুষ্ঠানে অনেকখানি আমরা সময় পার করে এসেছি, আমরা কি আপনার সেই বিখ্যাত ভাইরাল গানটা কি একটু শুনতে পারি যদি আপনি কিছু মনে
1: করেন? ইয়া ডেফিনেটলি, গানটার ব্যাপারে একটু কথা বলতে চাই।
0: হ্যাঁ অবশ্যই জানতে চাই,
1: বিকজ গানটা আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলবো আমি,
0: ডেফিনেটলি
1: বিকজ এত পরিমাণ ভালোবাসা এটা আসলে আনএক্সপেক্টেড, এখনো পর্যন্ত নন-স্টপ, নট অনলি এটা যে টিকটক লাইকি ফেসবুক ইউটিউব এখানে যে সীমাবদ্ধ আছে তা না, রমজানে হয়তো একটু অফ ছিল যেহেতু কোনো বিয়ে শাদি বা জন্মদিনের অনুষ্ঠানগুলো পালিত হয়নি, প্রত্যেকটা প্রোগ্রামে মানুষ পারফর্ম করে মানে করছে গানটাতে, ছোট থেকে বড়রা পর্যন্ত, এটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড গানটা যে ভাইরাল হয়েছে, ভাইরাল ইটস নট বিগ ইস্যু, কিভাবে ভাইরাল হয়েছে এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ভাইরাল কিন্তু দুই ভাবে হয়, পজিটিভ নেগেটিভ, আমাদের দেশে বেশিরভাগই নেগেটিভ জিনিসই ভাইরাল বেশি হয়। অ্যান্ড আমি সবাইকে বলবো যে নেগেটিভ জিনিসগুলো ভাইরাল না করে পজিটিভ যেগুলো আমাদের ট্যালেন্ট আছে ওগুলো যদি তুলে আনা যায় তাহলে এভাবে বুক চিনছেন না কেন, এর চেয়ে আরো ভালো গান আমরা পাবো।
0: অবশ্যই
1: আমরা হচ্ছে মানে নেগেটিভ জিনিসগুলোই ভাইরাল করি, তো এটা আমাদের উপরেই হচ্ছে কন্ট্রোলটা।
0: তাকে কিন্তু আমাদের উচিত তার যোগ্যতার জায়গাটায় দাঁড় করিয়ে দেওয়া।
1: ডেফিনেটলি, এই গানের ক্ষেত্রে যেটা বলবো, আমি প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছেন, আমি কৃতজ্ঞ সবার কাছে। ফার্স্ট অফ অল যাদেরকে থ্যাংকস দিতে চাই এই গানের জন্য, ইনভলভ আমি হতে পেরেছি এই গানের ক্ষেত্রে ওনার সাথে, ফার্স্ট অফ অল মহিতুল মহিম ভাইকে আমি থ্যাংকস জানাবো, বিকজ সে যদি নাটকটা না বানাতো, তার প্ল্যানিং যদি সে না করতো এইভাবে তাহলে তো গানটাও এইভাবে ইউজ করা হতো না, তো মহিতুল মহিম ভাইকে অনেক অনেক থ্যাংকস এই নাটকটা বানানোর জন্য। অ্যান্ড পাঁচটা গান ছিল এই নাটকে, আমি দুইটা করেছিলাম, ওই দুইটাই বেশি জনপ্রিয়তা পায়। আরেকটা গান ছিল বিধি তুমি বলে দাও, ওই গানটাও আমার কভার করেছিলাম। সো আর এই গান নাটকে আমার গাওয়ার যেটা আমি বলবো যার সবচেয়ে বেশি সাপোর্ট বেশি ছিল, তার নাম হচ্ছে আবরাল সাহিদ, আমার ফ্রেন্ড, ওই গানটা কম্পোজিশন করেছিল মিউজিক, তো ওকে অনেক থ্যাংকস। তো গানটা রিয়েল আর্টিস্টদেরকেও আমি ক্রেডিট দিতে চাই, এন্ড্রু কিশোর দাদা অ্যান্ড ডলি স্যান্টনি ম্যাম, সো গানটা ট্রাই করছে।
0: গানটা শোনানোর আগে একটা কথা একটু বলতে, যে আপনি আপনি তো দেখেন গানটা নিয়ে আমার ইয়াং জেনারেশন এবং আরো যারা আছেন এটা নিয়ে কিভাবে তারা আসলে এনজয় করছে, মজা করতে পারে, একটা ইউটিউব হতে পারে বা আপনি দেখলে সোশ্যাল মিডিয়া কোন একটা প্ল্যাটফর্মে তারা এটাকে কিভাবে এনজয় করছে বা কিভাবে আপনার গানটাকে নিয়ে ফান করছে, মজা করছে, এনজয় করছে, সেটা কি আপনি চেক করেন বা আপনি কি খুঁজে খুঁজে দেখে একটু জিনিসটা কি দেখেন যে আসলে
1: খুঁজতে হয় না, মানুষ মানে ইনবক্স করতে থাকে, নতুন কিছু একটা পেলে, নতুন কোনো ভিডিও পেলে ওটা আমাকে ইনবক্স করে, এন্ড আমি খুব এনজয় করি এগুলো দেখে, আর আমাকে সবাই মেনশন করে বিভিন্ন ভিডিওতে। সো আমি ডেফিনেটলি সবার কমেন্টসও চেক করি, এন্ড 99% কমেন্ট হচ্ছে পজিটিভ, এটা আমার খুব মানে স্বস্তি পাই আমি। 1% এটা তো থাকবেই, কোনোভাবে স্টপ করা যাবে না, বাট সবার যে পজিটিভ ভাইবটা আমার খুব ভালো লাগে।
0: আর একটু বলে দিন উশাদ জাহান আপু, so much for joining, আপনি আমাদের প্রত্যেকটা লাইভ শোতে আসেন, থ্যাংক ইউ আপনার জন্য, সেই জন্য একটা স্পেশাল থ্যাংক ইউ। অ্যান্ড আপনি এভাবে আমাদের অফিস থেকে এসে মাত্র অনলাইনে এসে এই সারপ্রাইজ পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ রেডিও ত্রিতাল বাংলা, আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ রেডিও ত্রিতাল বাংলার সাথে থাকার জন্য, এভাবে থাকবেন। এখন আমরা শুনবো গান বুক চিন চিন করে।
1: আচ্ছা, যেটা শেয়ার করতে চাইছিলাম মনে পড়েছে, ভিউজটা, ভিউজ যদিও কাউন্ট ওভাবে আমি ম্যাটার করে না, বাট অনেক ক্ষেত্রে ম্যাটার করে, বিকজ এটা বোঝা যায় যে পাবলিকের রেসপন্সটা। আমি মনে করি যে এখন আজকে যেটা মেবি আমি লাস্ট চেক করি হয়তো 2,71,00,000 হয়ে গেছে, এটা আমার জন্য বিশাল একটা পাওয়া এত শর্ট টাইমে। থ্যাংক ইউ সো মাচ, এত শর্ট টাইম এটা আমি কল্পনাও করিনি, এবং এই বছরে 1 নম্বরেই আছে। তো আমি সবার কাছে থ্যাংকফুল এতটা ভালোবাসার জন্য, আই হোপ ভালোবাসাটা কন্টিনিউ থাকবে সবাই। সো ট্রাই করছি আমি।
2: বুকিং

0: আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হাই, আমার কি যে হয়ে যায়।
1: থ্যাংক ইউ সো মাচ,
2: থ্যাংক ইউ সো মাচ, খুব খুব খুব আনন্দ শুনে। মানে আপনি যখন শুনেন সেটা ফিলিংস কিন্তু ডিফারেন্ট থাকে, কিন্তু আপনি সিঙ্গারকে যখন একই সাথে দুটো ভয়েসে গান গাইতে দেখেন সেটার কিন্তু আনন্দ অন্যরকম। আর আমার সেই সৌভাগ্যটা হয়েছে আপনাকে এভাবে গাইতে দেখে। এবং যারা
1: অনেকে মনে করে যে হয়তো মানে সফটওয়্যার ইউজ করে, বা অনেকে তো ওইটাও বলে যে কোনো মেয়ে গেছে হয়তো, পরে যখন লাইভ দেখে
2: তা শুনে শোনেন এটা কিন্তু যে কারো ভুল হতে।
1: আর আবার অনেকে এটা ভাবে যে হয়তো ছেলেটা আগে গিয়ে দিয়েছে, মেয়েটা হয়তো পরে ট্রাই করেছে, বাট এটা না, একসাথেই গিয়েছে আমি। মজার ব্যাপার হচ্ছে যখন রেকর্ডিং করেছিলাম জাস্ট 2-3 বার টেক দিয়েছে, বেশি শোনারও সময় পাইনি, ওই সময়টা আমাদের ছিল না। অ্যান্ড খুব ভয় ছিলাম যে কিভাবে মানুষজন একসেপ্ট করবে এটা, পজিটিভ অর নেগেটিভ, বিকজ একে তো আগের গান, তার উপর জনপ্রিয় গান, আর হচ্ছে ডুয়েল ভয়েস, আর এর আগে আমার মনে হয় না যে ডুয়েল ভয়েসে কেউ গিয়েছে। সো ওটা একটু মাথায় কাজ করছিল যে কিভাবে নিবে মানুষ। সো
2: এটা করে গানের মধ্যে একটা পরিবর্তন, তারপর একটা নতুন, যেমন হয়তোবা কম বেশি সবাই যারা প্র্যাকটিস করে বা আছে হয়তোবা ছোট ছোট ডিফারেন্ট পেইন্টিং কোনো ট্যালেন্ট থাকতো, মানুষ কিন্তু ভয় পায় যে সেই, কিন্তু আপনার যে ট্যালেন্টটা সামনে আসছে যে দুটো ভয়েসে আপনি গানটা কভার করেছেন, এবং সেটা কিন্তু মানুষ না জেনেই অ্যাকসেপ্ট করেছে, কিন্তু পরে যখন সত্যটা জানতে পেরেছে সেটার কিন্তু জনপ্রিয়তা তখন আরো বেশি সঙ্গে চলে যাওয়ার কথা, কারণ এটা কিন্তু এক ধরনের ট্যালেন্ট
1: না। আমি মানে দেশের বাইরে কিন্তু এটার জনপ্রিয়তা আছে মানে ডুয়েল ভয়েসের, বাট আমি দেশের ক্ষেত্রে একটু টেনশনে ছিলাম যে আমাদের দেশের মানুষ কিভাবে নিবে। তো মাশাআল্লাহ আমাদের দেশের মানুষও ইউনিক কিছু পেলে অ্যাপ্রিশিয়েট করতে জানে, অ্যাকসেপ্ট করে। সো আমি থ্যাঙ্কফুল সবার কাছে।
2: মানুষকে আপনি ধন্যবাদ জানাতে চান, পরে ভুলে যাবেন, এখনই ধন্যবাদ জানিয়ে।
1: হ্যাঁ, একটা মানুষকে থ্যাঙ্কস না জানালে আমি মনে হবে যে আমার মানে ভুল করে ফেলবো অনেক বিশাল একটা। সেই মানুষটা হচ্ছে আমাদের সবার প্রিয় আফরান নিশো ভাই, বিকজ হিজ অ্যাক্টিং ওয়াজ মানে আউটস্ট্যান্ডিং, মানে স্পেশালি এই গানের ক্ষেত্রে মানে অ্যামেজিং তার অ্যাক্টিং ছিল। আর ইভেন আমরা যে 1 মিলিয়নের 10 মিলিয়নের সেলিব্রেশন করেছিলাম, ওখানে উনি খুব মজা করেছিল আমার সাথে, লাইভ আমরা গিয়েছিলাম একসাথে। সো খুব মানে ভালো লাগে সবার সাপোর্ট পেয়ে। আর আরেকটা থ্যাংকস দিতে চাই সবাইকে বলতে সাংবাদিকদেরকে, যেভাবে ওনারা আমার মানে সাপোর্ট দিয়েছে এটা আসলে আনবিলিভেবল। প্রত্যেকটা নিউজ কভারেজ অনলাইন বলেন, প্রিন্ট মিডিয়া, I'm thankful আসলে, thanks to everyone.
2: সার্বিকভাবে আপনি এই গানের একজন গায়ক হিসেবে আপনি যে ধরনের অ্যাপ্রিশিয়েট পেয়েছেন, আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষকে আমাদের আজকে রেডিও তিতাল বাংলার মাধ্যমে থ্যাংক ইউ জানাচ্ছেন, এবং সেটা অবশ্যই আপনার মন থেকে আসছে বলে আপনি মন থেকে, এটা কিন্তু একজন মানুষ হিসেবে বিরাট একটা জিনিস। হ্যাঁ, মানুষকে থ্যাংক ইউ বলা, আপনার হচ্ছে অ্যাপ্রিশিয়েট করা, তাদের তারা আপনাকে যে অ্যাপ্রিশিয়েট করছে তাদের অ্যাপ্রিসিয়েশনটাকে আপনি আবার অ্যাপ্রিশিয়েট করা, ইটস আ হিউজ থিং। থ্যাংক ইউ সো মাচ।
1: আমাদের সবারই কৃতজ্ঞতা বোধটা থাকা দরকার।
2: ডেফিনেটলি ডেফিনেটলি। একটা আপু লিখেছে এই গানটা শুনে হাই মন ভালো হয়ে যায়। আচ্ছা, স্বামী ভাই লিখেছে হ্যাঁ কিভাবে মেল ফিমেল টোন একসাথে সম্ভব, আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে সম্ভব লাইভে গান গাওয়ার মাধ্যমে। তারপর আরেকটা ভাইয়া লিখেছেন ওয়াও এই ভাইয়ার গান, ভাই জিঙ্গেল করবেন, আপনাকে জিঙ্গেলে শুনতে চাই, আপনার কিন্তু একটা নতুন রিকোয়েস্ট আসছে। ঠিক আছে, আপনি যখন ফিউচারে
1: ইনশাআল্লাহ কাজ পেলে অবিয়াসলি ডেফিনেটলি। আর আমার নেক্সট টার্গেট হচ্ছে মুভিতে, সো নাটকে গাওয়ার ইচ্ছা তো ছিল, ফিলফিল হয়ে গেছে, সো নেক্সট টার্গেট মুভি, আই হোপ ওটা খুব শিগগিরই ফিলফিল হবে ইনশাআল্লাহ
2: ইনশাআল্লাহ। তো আপনার যেহেতু ইচ্ছা আপনি পরবর্তীতে আরো হচ্ছে ভিত্তিতে গান করবেন, সেভাবে কি আপনার কোনো নতুন ইনোভেটিভ, আমি চাই না আপনি সেটা করে দেন, বাট আমরা একটু দর্শকদের একটু লোভ রেখে দিতে চাচ্ছি যে আপনার আসলে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে যে আরো একটু নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া বা নতুন টাইপের গান যেটা আমরা ইউজুয়ালি আপনার থেকে শুনিনি, বা কোনো কিছু এই ধরনের কোনো প্ল্যান আছে?
1: ওভাবে তো আসলে আগে থেকে ভেবে রাখা যায় না, যেমন ডুয়েল ভয়েসেরটাও কিন্তু আমি মানে ফ্রেন্ডের সাথে মজা করতাম ফোনে, বাট আমি যে আগে থেকেই ডুয়েল ভয়েসে গান করতাম তা কিন্তু না, ক্যারেক্টারের ডিমান্ডের কারণে ডিরেক্টরও এই ধরনের ভয়েস খুঁজছিল। তো আমার সাথেও পরিচয় ছিল, দ্যাটস ওয়াই এটা করে ফেলা হয়েছে। সো মুভির ক্ষেত্রেও যদি এমন কোনো ডিফারেন্ট কিছু থাকে তখন হয়তো কোনো হিডেন ট্যালেন্ট বের হয়ে যেতে পারে, আই ডোন্ট নো, ওয়েট ফর দ্যাট।
2: আচ্ছা, সো আপনি এই যে ডুয়েল ভয়েসের যে কারসাজিটা, এটা এটা তো নিশ্চয় হঠাৎ করে আসেনি যে আপনি এইভাবে গান গাইতে পারেন, এটার
1: কথা বলতে পারি। কলেজে থাকতে মানে ফ্রেন্ডদের সাথে মজা করতাম ফোনে মেয়ের ভয়েসে কথা বলে, এন্ড দে ওয়্যার ইন্টারেস্টেড টু টক, মানে মনে করতে যে কোনো মেয়ে কল দিয়েছে হয়তো, তো একটু পরে তাদের স্বপ্নটা ভেঙে যেত যখন বলে দিতাম, বেশিক্ষণ রাখতাম না, সো খুব মজা করতাম। ইভেন আমি অনেক মিউজিশিয়ানদের সাথেও এই জিনিসটা করেছি, কেউ কিন্তু ধরতে পারেন, ইভেন একটা পুলিশ অফিসারের সাথেও করেছি, এডিসি, নাম না বলি, ইজ ভেরি ক্লোজ টু মি।
2: আপনার ক্যারিয়ার গানটা শুরু অনেক আগে থেকে, একদিন আপনি গানে ক্যারিয়ার আসেননি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে কিন্তু আপনি পরিচিতি পেয়েছেন কিন্তু মুখ চিনচিন করে এই গানটার মাধ্যমে, ঠিক না? তো যে এই যে বিফোর এবং আফটার একটা লাইফের চেঞ্জ, সেটা পজিটিভ একটু হয়তো বা নেগেটিভ, এবং এই যে মানুষের অ্যাপ্রিসিয়েশন, এই যে একটা ভালো লাগা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে, যে যখন বলি যে আচ্ছা আমি তো আগে এইভাবে আমাকে মানুষ ট্রিট করতো, হ্যাঁ এখন এই গানটা এইভাবে পরিচিত পাওয়ার মধ্যে আমি এখন এইভাবে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, মানুষ আমাকে এইভাবে ট্রিট করছে, এইভাবে বলছে, এই পরিবর্তনটা আপনার চোখে কিরকম, মানে বিফোর এবং আফটার যে একটা পরিবর্তন আছে সেটা আপনি কিভাবে দেখেন?
1: ডেফিনেটলি অনেক বিশাল একটা পরিবর্তন, সেটা সবখান থেকে, একদম কি বলবো, মানুষের ওয়ে অফ টকিং, ওয়ে অফ ট্রিটিং, মানে সব ক্ষেত্রেই আমি বলবো যে পরিবর্তন এসেছে। সবাই যে পরিমাণ আমাকে এই গানের জন্য স্পেশালি রেসপেক্ট দেয়, ভালোবাসা দেখায়, এটা আসলে আমি কি বলবো, অনেক সময় মনে হয় যে আমি স্বপ্নে আছি, এতটা পরিমাণ ভালোবাসা আসলে কি বলবো, ঋণী হয়ে যাচ্ছি, খুব ভালো লাগে আসলে। এন্ড ডেফিনেটলি চেঞ্জ তো অবিয়াসলি,
2: কিন্তু ভালো, ঋণী হয়ে গেলে কিন্তু আমরা আরো অনেক এই ধরনের ফিডব্যাক আপনার কাছ থেকে পাবো, কি হয় কিন্তু এক ধরনের ভালো, আপনি যদি ঠিক করেন যে আমি ঋণী হয়ে যাচ্ছি তার মানে কিন্তু আমরা আরো বেস্ট আউটপুট পাবো আপনার,
1: ইনশাআল্লাহ, ডেফিনেটলি আমি নেক্সট সং নিয়ে খুব আশা করি, আই হোপ কিছু একটা হবে যদি লাক ফেভার করে,
2: আর একটু
1: বাকিটা আল্লাহর উপর।
2: আয়া বিধি তুমি বলে দাও এবং মধু হই হই,
1: মধু হই হই করতে পারে যেহেতু আমি চিটা ওয়ান এম, চিটা ওয়ান এর অনেক ফ্যান থাকতে পারে হয়তো।
0: আশায় আসিহিল তোমারে লয়।

0: যাই হোক, আমরা আমাদের রেডিও প্রোগ্রামের একদম শেষের দিকে চলে এসেছি। আপনার মূল্যবান সময় আমাদের রেডিওর সাথে শেয়ার করার জন্য এবং আমাদের সাথে গানগুলি এত সুন্দরভাবে চমৎকার ভাবে পরিবেশন করার জন্য ভাইয়া আপনাকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক আশাবাদী আপনার ফিউচারে গানগুলো নিয়ে এবং আপনাকে অনেক অনেক অনেক বেশি আমরা আমাদের সাইট থেকে ইন্সপায়ার করব, যেন আমরা এইভাবে আপনার সাথে আরো বেশি শো করতে পারি এবং নতুন নতুন গান যেন আপনি আমাদের দর্শকদের মাঝে পৌঁছিয়ে দিতে পারেন। আর হচ্ছে আরেকটা কথা না বললেই না ভাইয়া, আপনার যে ট্যালেন্টটা, এই ট্যালেন্টটার কারণেই কিন্তু হচ্ছে আপনি আজকে পাবেন আমাদের সবার মাঝখানে পরিচিত। আপনার এরকম বা আমাদের আরো অনেক আশেপাশে মানুষদের মধ্যে এই ধরনের অনেক হিডেন ট্যালেন্ট আছে, আপনি একজন মানুষ, একটা হিডেন ট্যালেন্টের জন্যই কিন্তু আমাদের আরো 10টা মানুষের সামনে যেভাবে এসে দাঁড়িতে পেরেছেন, তার মানে এরকম আরো অনেক হিডেন ট্যালেন্ট আমাদের আশেপাশে লুকায়িত। হ্যাঁ, আমরা চাই যে সবাই যেন তাদের এইগুলো হিডেন ট্যালেন্ট গুলো, যেটা পজিটিভ ভাইব দিবে আশেপাশে মানুষদেরকে, সবাই যেন আপনার মাধ্যমে আপনার আপনার আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে যেন তারাও স্টেপ ফরওয়ার্ড করে সামনে এসে যেন সেই জিনিসগুলো ফেস করতে পারে এইভাবে। এটা এটা হচ্ছে আমার একটা নিজের একটা ফিলিংস যেটা আমি আপনার সাথে শেয়ার করলাম, কারণ এগুলো কিন্তু আমাদেরকে পজিটিভ ভাইবস দেয়।
1: উপস্থাপন করার জন্য যারা লাইভটা দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস এতক্ষণ সাথে থাকার জন্য, আর আমার জন্য দোয়া করবেন। আর একটা জিনিস হচ্ছে সবাই সেফ থাকবেন, তো সেফ থাকাটা জরুরি আমাদের জন্য, যতটুকু সম্ভব বাসায় থাকা যায়। তো সবসময় তো আর বাসায় থাকা যাবে না, বাট বাইরে থাকলে যে মানে যা নির্দেশ দেওয়া আছে ওগুলো যেন পালন করে, ওগুলো তো আর বারবার বলতে হচ্ছে না, আমরা সবাই জানি, 2 বছর ধরেই শুনতে আসছি, তো আমরা সবাই জানি, বাট আমরা ওগুলো এক্সিকিউট করি না, একটু অবহেলা করি, যেমন মাস্ক পরি না। আই হোপ সবাই হ্যান্ড স্যানিটাইজ এন্ড মাস্ক পরবেন, সেফ থাকবেন, নিজের ফ্যামিলিকে সেফ রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমার আপকামিং গানগুলোর জন্য ভালোবাসা যাতে পাই, এটা আমাদের আমার প্রত্যাশা সবার কাছে। থ্যাংক ইউ এভরিওয়ান,
0: সবাইকে আরো এইভাবে সুন্দর সুন্দর গান আপনি উপহার দেন, দোয়া আপনার জন্য। এবং যারা যারা রেডিও ত্রিতালের বাংলার সাথে এতটা সময় আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে শুনেছেন, আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সাথে থেকেছেন। এবং যারা যারা আমাদেরকে বাংলাদেশ থেকে দেখছেন, অবশ্যই এখন বাংলাদেশে ভালোই রাত হয়ে গিয়েছে, যারা যারা এতটা সময় আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের রেডিওর সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যেন আপনাদের সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারি, এভাবে যেন আমাদের রেডিওর মাধ্যমে আমরা আরো এনজয় করতে পারি। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রাণ ঢালার শুভেচ্ছা সবাই, বাংলাদেশের মানুষকে জানাই শুভরাত্রি, আফ্রিকার প্রবাসী সবাইকে জানাচ্ছি শুভ দুপুর, আল্লাহ হাফেজ।

0: হ্যাঁ, হ্যালো। আপনারা যারা দেখছেন এবং
1: হ্যাঁ
0: শুনছেন,
1: স্যার,
0: রেডিও ত্রিতাল বাংলার পক্ষ থেকে স্বাগতম। আমরা রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ তে আমরা আজকে খুবই আনন্দিত যে আমরা আজকে এমন একজন অতিথিকে পেয়েছি বাংলাদেশ থেকে, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আঞ্জুমানা লিমা। তিনি আজকে আপনাদেরকে বলবেন যে যদি আজকে আপনি হঠাৎ করে কোনো একটা আইনি জটিলতার মধ্যে পড়েন তাহলে করণীয় কি, এবং পাশাপাশি আমরা কথা বলবো যে পুলিশ আপনাকে অ্যারেস্ট করলে আপনি কি করবেন, এবং আপনি প্রথমে যদি কোনো কারণে আপনার বিরুদ্ধে মামলা হয় তাহলে কি করবেন, এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব প্রেক্ষাপট বাংলাদেশ। এবং একটা কথা বলে রাখি, এটা কোনো আইনি পরামর্শ অনুষ্ঠান নয়, এটা আসলে আমাদের অভিজ্ঞতা বিনিময় করবেন অ্যাডভোকেট আঞ্জুমানা লিমা। আমরা যাচ্ছি তার কাছে। লিমা, কেমন আছেন আপনি?
1: আলহামদুলিল্লাহ ভালো আছি শামীম ভাই, আপনি কেমন আছেন?
0: আমি ভালো আছি। আপনার সঙ্গে অনেকদিন পরে কথা হচ্ছে। বাংলা ভিশনে যখন আমি ছিলাম তখন আপনার সঙ্গে আমরা একটা অনুষ্ঠান করতাম, মনের কথা, সেখানে আপনাকে আমরা অতিথি হিসেবে পেয়েছিলাম, তো আমরা
1: হ্যাঁ,
0: খুবই
1: এটা
0: আনন্দ।
1: সেই 5 বছর আগের কথা। হ্যাঁ, 5 বছর আগের কথা শামীম ভাই।
0: একদম একদম। তো যাক, আপনাকে আমরা পেয়েছি। আপনি প্রথমে আমাদেরকে বলেন, আমরা যেমন আইনি বিষয় নিয়ে আলোচনা করব, আপনার অভিজ্ঞতা শুনবো, পাশাপাশি আমরা আপনার আপনার জীবন নিয়েও আমরা কথা বলতে চাই, যে আপনি কেন আইনজীবী হলেন। প্রথমে আপনি বলেন যে আপনার একটা দিন কিভাবে কাটে সকাল থেকে।
1: আচ্ছা শামীম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই রেডিও তিতরাল বাংলাদেশ ইউএসএ থেকে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি, এবং বলবো যে আমরা আসলে পুরো আলোচনাটা জুড়েই আমাদের লয়ারদের লাইফ, লাইফ স্টাইল এবং লয়ারদের যে স্ট্রাগল গুলো, বা যেভাবে করে আমরা একটা দিন শুরু করে শেষ করি, বা যেভাবে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি, সেটা নিয়ে পুরোটাতেই ডিসকাশন করব। আর শুরুতে শামীম ভাই যে প্রশ্নটা করলেন সেটা হলো, শামীম ভাই আসলে অন্য যে কোনো প্রফেশনের সবার চাইতে আমাদের দিনগুলো একটু মনে হয় ডিফারেন্ট করেই শুরু হয়। কারণ আমার কেন জানি মনে হয় যে অনেক সময় আসে যে আইনজীবীরা আসলে কি দিয়ে ভাত খেলো বা কি দিয়ে লাঞ্চ বা ডিনার করলো সেটা আইনজীবীরা আসলে মাথায় থাকে না। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খাবার টেবিলেই মাথায় বিভিন্ন রকমের টেনশন ঘুরতে থাকে, কোন মামলায় কি হলো না হলো। আর যেদিন কোনো ইম্পর্টেন্ট মামলার হিয়ারিং থাকে বা কোনো সেন্সিটিভ মামলার হিয়ারিং থাকে, সেদিন সারা রাতই তো আমরা মোটামুটি ঘুম তো আর হয় না, বা সারা রাতে আমরা যেটা করি পুরো ফাইলটা রিভিশন দেওয়া হয়। তো আমি সবসময় আমার জুনিয়রদেরকে বা আমার জুনিয়র স্টাফ কলিগ যারা আছে তাদেরকে একটা কথা বলি, যে যারা আমরা লয়ার, যারা আমরা প্র্যাকটিসিং লয়ার, তারা আসলে আমরা এক্সাম প্রতিদিনই দেই, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা এক্সাম দিচ্ছি। কারণ আমাদের পুরো কাজটাই হলো কোনো না কোনো ভাবে কনভিন্স করা। কারণ আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে যখন বিষয়টা আমি বুঝে নিব, আমাকে অবশ্যই জাস্টিস সাহেব যারা আছেন বা জাজ যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু কনভিন্স করে, আমার যুক্তি তর্কটা উপস্থাপন করে তখন আমাকে কিন্তু রেজাল্টটা নিয়ে আসতে হয়। তখন আমি যখন রাতে ঘুমাই বা সকালে ঘুম থেকে উঠি, তখন কিন্তু আমার মাথায় সবসময় ঘুরতে থাকে যে আমার অপোজিশনের লয়ার কি বলতে পারে, এটার কাউন্টার জবাব আমার কাছে কি হবে, তারপরে কোন কাগজটা আমার একটু উইক, কোন কাগজটা আমাকে আসলে একটু টেকনিক্যালি যেতে হবে, কিভাবে কুক করতে হবে, সবকিছু মিলে আসলে সকালটা, যেটা বলবো যে আমরা আসলে মহিলা আইনজীবী যারা আছে তাদের তো সকালে কিছু ব্যস্ততা আমাদের বাসায় থাকেই, যতই হেল্পিং হ্যান্ড থাকুক আর যত যাই থাকুক। আর পাশাপাশি সকালটা আসলে বেসিক্যালি আমার কেন জানি মনে হয় শামীম ভাই, আমরা যারা লয়ার আমাদের আসলে নেশা পেশা, ঘুম, খাওয়া দাওয়া, মানে প্রফেশন, অকেশন, আনন্দ ফুর্তি সব আসলে আমাদের আইন নেই, মামলা মোকদ্দমা কোর্ট কাছারি নেই। তো আমাদের সকালটা শুরু হয় মামলা টেনশন করতে করতে, তারপরে কোর্টে যাওয়া, কোর্ট শেষ করে সরাসরি আবার চেম্বারে যাওয়া, চেম্বার শেষ করে আবার সেই রাতে বাসায় ফেরা। তার মানে আমরা সকাল থেকে রাত পর্যন্ত আসলে কোর্ট চেম্বারেই থাকি। আর মাঝে মাঝে আমাদের যত মিটিং থাকে বা যা থাকে তাও কিন্তু সব আইন রিলেটেডই। তো আমরা বলবো যে আমরা আইনের মধ্যেই থাকি, আইনের মধ্যেই খাওয়া দাওয়া করি, আইনের মধ্যেই বাঁচি।
0: দেখেন, আপনারা যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কত দুর্দান্ত একটা আলোচনা হবে আইন বিষয়ক, বাংলাদেশের আইন এবং করণীয় কি। কারণ লিমা কিন্তু একজন শুধু আইনজীবী নয়, তিনি একই সঙ্গে একজন উপস্থাপক। কারণ একজন উপস্থাপক কি সুন্দর করে কথা বলতে হয়, কিভাবে একটার পর একটা গুছিয়ে কথা বলতে হয়, এটা কিন্তু আমরা এখনো লিমার কাছ থেকে কিছুটা আয়ত্ত করার চেষ্টা করি। লিমা, আমাদের অনুষ্ঠান এখন এই মুহূর্তে মানুষ দেখছেন 60, আপনারা যারা এখান আপনাদের আমাদের অনুষ্ঠান দেখছেন তারা আমাদেরকে আপনারা কোত্থেকে দেখছেন সেটা নিচে লিখে দেবেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি বলবেন, এবং আমরা চেষ্টা করবো লিমার কাছ থেকে সবগুলো উত্তর নেওয়ার জন্য। অ্যাডভোকেট আঞ্জুমানা লিমা, যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকে বলছি যে আমরা আজকে কথা বলবো, আজকে যদি বাংলাদেশে আপনি কোনো কারণে অ্যারেস্টেড হন তাহলে আপনার করণীয় কি, আপনার বিরুদ্ধে যদি হঠাৎ করে কোনো মামলা হয় তাহলে করণীয় কি, এবং কোন মামলাটি জামিনযোগ্য, কোনটা জামিনযোগ্য নয়, আবার পাশাপাশি আপনার ডিভোর্সের ক্ষেত্রে চাইল্ড কাস্টডি এবং অন্যান্য বিষয়ে কার কি অধিকার, দেনমোহর আপনি কিভাবে আদায় করবেন, কিংবা দেনমোহরের বিষয়টি কিভাবে সমাধান করবেন। আমাদের অনেক পরাণ সাহা লিখেছেন, ম্যাডামের নাম্বারটা কি পাওয়া যাবে, যোগাযোগ করার কোনো মাধ্যম আছে কি? হ্যাঁ, ম্যাডামের নাম্বারটা আমরা দিয়ে দিব। তারপর আছেন তমালিকা তমা, তিনি লিখেছেন হাই, হ্যাঁ। তারপরে আপনার জায়দা সরকার লাকি লিখেছেন বাংলাদেশ থেকে দেখছি, চট্টগ্রাম থেকে দেখছি। আমাদের সোশ্যাল মিডিয়া একটা সুবিধা হচ্ছে রিমা, যে একই সঙ্গে নিউ ইয়র্ক, বোস্টন, মিশিগান, ফ্লোরিডা, ডালাস, ক্যালিফোর্নিয়া সব জায়গা থেকে দেখে। এবং এই যে আজকে অনুষ্ঠানটা হয়ে যাবে, আগামী 2-3 দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে অ্যাটলিস্ট কয়েক লক্ষ লোক দেখে ফেলেছে। ফলে আপনারা যারা প্রবাসে আছেন, আপনাদেরও আত্মীয় স্বজনের কোন রকম আইনি জটিলতা যদি বাংলাদেশে থাকে, তাহলে আপনারা কিন্তু অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমার সহযোগিতা নিতে পারেন। আমরা তার নাম্বারটা শুরুতে একটু বলে দিই আলোচনার আগে। লিমার নাম্বার হচ্ছে 01758881733। আমি আবার বলছি 01758881733। আমরা আরো কয়েকবার বলে দিব, আর পাশাপাশি আমাদের কমেন্ট বক্সে আমরা লিখে দিব। নারায়ণগঞ্জ থেকে দেখছি রাব্বি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন। লিমা, আপনি আমাকে শুরুতেই বলেন যে যদি কেউ বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা আরেকবার বলতে চাই যে আমাদের এটা কিন্তু কোনো আইনি পরামর্শ নয়, অনেক আইনি ব্যাপারের সঙ্গে অনেক সূক্ষ্ম বিষয় থাকে, ফলে এটা হচ্ছে অভিজ্ঞতা বিনিময়ের অনুষ্ঠান। আপনি সরাসরি অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে তারপর আপনার সিদ্ধান্তটি নেবেন। হঠাৎ করে বাংলাদেশে কেউ যদি আজকে কোন রকম অ্যারেস্টের মধ্যে পড়ে বা আইনি জটিলতায় পড়ে, তার প্রথম কাজটা কি হবে?
1: আচ্ছা, আমরা এখানে শুরুতে একটা জিনিস বলি যে আমাদের অনেক সময় অনেক রকম আপস এন্ড ডাউন থাকে, আমাদের এই জিনিসটা জেনে নেওয়া খুবই দরকার। শামীম ভাই আমাদেরকে যে কোশ্চেনটা করলেন সেটা আসলে আমি বলবো যে বাংলাদেশে না, মানে আমাদের বাংলাদেশের যত লে পিপল বা আমরা যারা সাধারণ মানুষ আছি, বা আমার এই 12 বছরের এক্সপিরিয়েন্স আমি যেটা দেখলাম শামীম ভাই, যে অনেক এডুকেটেড মানুষ যারা অনেক বেশি এস্টাবলিশড সোসাইটিতে, বাট পুলিশ চলে আসলে বা পুলিশের অ্যারেস্টের ঘটনাটা ঘটলে তারা হঠাৎ করে কিন্তু আসলে ঘাবড়িয়ে যায়। আমি শুরুতে একটা কথা বলবো যে পুলিশ আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মধ্যে একটা ভুল ধারণা এখনো রয়ে গেছে যে পুলিশ জিনিসটাকে না আমরা মানে এই এই এজেন্সিটাকে আমরা পুরোপুরি এখনো ফ্রেন্ড হিসেবে নিতে পারছি না। পুলিশ অ্যারেস্ট করছে এটা শুনলেই না মানুষ অনেক বেশি প্যানিক হয়ে যায়। এই প্যানিকটা আসলে যেটা হয় মানুষের জন্য, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পুলিশ অ্যারেস্ট করার পরে যদি আমরা প্যানিক হয়ে যাই, তখন আমাদের ভুল ডিসিশন গুলো কিছু চলে আসতে থাকে। এক একজন ফ্যামিলি মেম্বার এক এক রকমের বুদ্ধি দেন, এক একজন এক একটা কথা বলতে থাকেন। তো আমি বলবো যে পুলিশ অ্যারেস্ট করার পরে আমাদের মাথায় শুরুতেই রাখতে হবে যে যেহেতু আমাদের আইন শৃঙ্খলা মেনটেন করা বা এই জিনিসটাকে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য যেহেতু পুলিশ একটা ফোর্স এবং এটাকে যদি আমরা ফ্রেন্ড হিসেবে ধরে নেই, আমাদের যদি এখন আমি একটু আমার শ্রোতা বা দর্শক যারা আছেন তাদেরকে বলতে চাই যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এখন আমাদের যে পুলিশ ব্যাটালিয়ান যেটাকে আমরা বলি সেটাকে কিন্তু অনেকটাই রিফার্নিশ করা হয়েছে, এবং কিছু কিছু জায়গায় এই জায়গায় আমরা অনেক বেশি সেবা পাচ্ছি যেটা এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে। বা আগে পুলিশ মানে আমরা যে হ্যারাসমেন্টটা ভাবতাম যে থানা পুলিশ মানে অনেক যন্ত্রণা, অনেক বড় ধরনের হ্যারাসমেন্ট, আমরা আসলে ওইসবের থেকে অনেকটাই বের হয়ে এসেছি। তো আমি বলবো যদি কখনো পুলিশ কাউকে অ্যারেস্ট করে কারো ফ্যামিলি মেম্বারকে, শুরুতেই আপনাদের যেটা জানতে হবে সেটা হলো একটু ঠান্ডা মাথায় ডিসিশনটা নিতে হবে যে আমরা কি করব। আপনাদের ফ্যামিলিতে যদি খুব পরিচিত কোনো লয়ার থাকে বা প্র্যাকটিসিং, মানে লয়ার বলতে কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দুই রকমের লয়ার বুঝি, এক রকমের লয়ার আছেন যারা শুধু বার কাউন্সিল থেকে সনদ নিয়ে আসলে প্র্যাকটিসটা করেন না, তারা শুধুমাত্র একাডেমিক মানে পড়াশোনা করে লাইসেন্সটা নিয়ে আসলে ওনারা প্র্যাকটিসটা অতটুকুই স্টপ রাখেন। আর আমরা যারা আছি যারা আমরা রেগুলার কোর্ট কাচারিতে যাচ্ছি বা আমরা প্র্যাকটিসিং লয়ার, আপনাদের পরিচিত কোনো প্র্যাকটিসিং লয়ার থাকলে যদি আপনারা ওই লয়ারের মাধ্যমে বা লয়ারের অ্যাসোসিয়েটের মাধ্যমে যদি ওই থানায় যোগাযোগ করেন, যোগাযোগ করে যদি আগে জানার চেষ্টা করেন যে কোন এলিগেশনের আন্ডারে আসলে ওনাকে অ্যারেস্ট করা হলো এবং সেই এলিগেশনটার ধরন কি, সেটা কিন্তু একজন লয়ারই আপনাকে নাইসলি বলে দিতে পারবেন। এখানে আমি আরেকটা জিনিস বলি যে আমাদের বাংলাদেশে কিন্তু একদম স্পষ্টভাবে বলা আছে যে পুলিশ যদি কোনো সাধারণ মানুষকে বা যে কোনো সন্দেহভাজন মানুষকে বা কোনো একটা স্পেসিফিক আপনার ইনফরমেশনের আন্ডারেও যদি কাউকে অ্যারেস্ট করে বা গ্রেফতার করে থাকে, তাকে কিন্তু অবশ্যই মানে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে প্রডিউস করতে হবে। ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করা মানে আপনারা অনেকেই বলতে পারেন যে ঈদের আগে, ঈদের দিন, ঈদের পরের দিন, এই 3 দিন তো সরকারি বন্ধ থাকে, তাহলে এই 3 দিন আমার রিলেটিভ কেউ যদি অ্যারেস্ট হয় তাহলে কি হবে। আমি আপনাদের সবারকে জানানোর জন্য একটা ইনফরমেশন বলছি যে ঈদের দিনও কিন্তু আমাদের স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট গুলো থাকে, একটা ম্যাজিস্ট্রেট কোর্ট অবশ্যই থাকবে, কারণ যে কোনো থানায় যে কোনো কেউ অ্যারেস্ট হওয়ার পর তাকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে কোডে প্রডিউস করতে হবে। এবং ইন দ্য মিন টাইমে আপনারা যারা ফ্যামিলি মেম্বারে যারা সিনিয়র সিটিজেন আছেন, তারা একজন থানায় যেতে পারেন, ওসি সাহেবের সাথে বা আইওর সাথে কথা বলতে পারেন। সো এটা কথা বললে কিন্তু আপনি তখনই জেনে যাবেন যে তাকে কোন এলিগেশনের আন্ডারে কেন অ্যারেস্ট করা হলো। এখানে কিন্তু অ্যালিগেশন দুই রকম। শামীম ভাই, আমি একটু আপনার একটা কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আমি আলোচনার স্বার্থে একটু বলে নিচ্ছি যে এখানে কিন্তু একটা বেলেবেল অফেন্স এবং একরকমের নন বেলেবেল অফেন্স আছে। একটা হলো জামিনযোগ্য অপরাধ, একটা হলো জামিন অযোগ্য অপরাধ। আর যখন পুলিশ অ্যারেস্ট করবে, যদি ব্যাপারটা এরকম হয় যে থানায় আসলে কেউ যে কমপ্লেন করেছে বা কোনো রকমের ছোটখাটো কোনো বিষয় বা যেটাকে আমরা স্মল কজেস অ্যাক্ট বলে থাকি, মানে ছোটখাটো বিষয়গুলো, সেগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে থানায় কাউকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর আমাদের রিলেটিভরা বা ফ্যামিলি মেম্বাররা যাওয়ার পর থানায় ছোট্ট একটা বৈঠক বা যেটাকে আমরা মিটিং বলি, সেই মিটিং এর মাধ্যমে যদি অপরাধটা খুবই নমিনাল কিছু হয় বা যাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে তার কোনো মানে চারিত্রিক কোনো বৈশিষ্ট্যের একটু চেঞ্জের দরকার বা পুলিশ একটু তাকে বললে হয়তো বা সে চেঞ্জ হবে, এরকম বিষয় হলে কিন্তু থানা থেকেই তবে ব্যাপারটা এরকম হয় যে তার এগেনস্টে কোনো রকমের স্পেসিফিক অ্যারেস্ট ওয়ারেন্ট আছে বা তার ব্যাপারে কোনো রকমের ইনফরমেশন আছে উপর থেকে, তখন তাকে অ্যারেস্ট করা হলে আমরা অ্যাট বেস্ট যেটা পারবো থানায় গিয়ে আমরা তার অ্যালিগেশনটা জানতে পারবো এবং কেন কোন সেকশনের আন্ডারে তাকে অ্যারেস্ট করা হয়েছে এতটুকুই আমরা জানবো। তারপরে আমাদের যেটা করতে হবে, থানার সাথে আমাদের যোগাযোগ কমিউনিকেশনটা অতটুকু পর্যন্ত রেখে আমার রিলেটিভকে বা আমার ফ্যামিলি মেম্বারকে কখন কোর্টে প্রডিউস করা হচ্ছে সেটা আমাকে চোখ কান খোলা রাখতে হবে। কারণ অবশ্যই মানে 24 ঘন্টার মধ্যে আমার সেই রিলেটিভকে বা আমার যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করা হবে। তখন ম্যাজিস্ট্রেট কোর্টে অবশ্যই আমাকে একজন আইনজীবী নিয়োগ করতে হবে, যে আইনজীবী ওনার পক্ষে যে কথাটা বলতে পারবেন। এরকম অনেক সময় হয়ে থাকে শামীম ভাই যে দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেই জানেন না যে 24 ঘন্টার মধ্যে যখন একজন আসামিকে কোর্টে প্রডিউস করা হয় তখন চেলে কিন্তু আসামি পক্ষের রিলেটিভরা যারা আছেন বা ফ্যামিলি মেম্বাররা আছেন তারা কিন্তু আসামির পক্ষে একজন কৌশলী মানে আইনজীবী নিয়োগ করতে পারেন। যখন একজন আইনজীবী নিয়োগ হবে তখন কিন্তু আসামির পক্ষে বলার অনেক কিছু থাকে, বা যখন রাষ্ট্রপক্ষ নিজেই ওনাকে কোর্টে নিয়ে যাবেন, রাষ্ট্রপক্ষ একাই বলবেন, তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একজন আসামিকে যখনই কোর্টে প্রডিউস করা হয় তখন ম্যাজিস্ট্রেট কোর্টে তার 7 দিন 15 দিন বা 10 দিন রিমান্ড দাবি করা হয়। সো এই যখন নিজের আসামির পক্ষে লয়ার যখন থাকবেন তখন সেই রিমান্ডের বিষয়ে তখন তার বলার বা কোনো বক্তব্য কোনো কিছু সে তখন কোর্টকে বলতে পারে। না হলে দেখা যায় অনেক সময় দেখা যায় যে খুব ছোট অপরাধের জন্য অনেক আসামি 10 দিন 15 দিনের রিমান্ডে চলে যায়। ধন্যবাদ শামীম ভাই।
0: এখানে একটা বিষয়, আমাদের অনেকেই তো নানাবিধ কমেন্ট করেছেন, নুসরাত জাহান লিখেছেন অনেক জিজ্ঞাসা ছিল কিন্তু কর্মব্যস্ত থাকায় আজ মনটা খারাপ লাগছে, ওকে। কিন্তু ইমরান নাজির তিনি বেশ কয়েকবার একটু বলার চেষ্টা করছেন যে এসব কথাগুলো এখন পাবলিকের হাসির খোরাক জোগায়, তিনি বলছেন। তো এখন একটা কথা আমাদের অ্যাডভোকেট আঞ্জুমান আলিমার কাছ থেকে আমরা জেনেছি যে আপনি যেই অর্থে বোঝানোর চেষ্টা করছেন আমরা জানি না, কিন্তু আমরা আমাদের মতো করে যেটুকু বোঝার চেষ্টা করছি বুঝতে পেরেছি সেটাতে বলতে পারি যে আসলে সময়টা পাল্টাচ্ছে। আপনার পুলিশ এখন মানুষের সহযোগিতার জন্য কাজ করে, পাশাপাশি অ্যাডভোকেট আঞ্জুমান আলিমা একটা কথা বলেছেন যে কোনো কারণে কেউ যদি অ্যারেস্টেড হয় যখন উনি একজন আইনজীবী নিয়োগ করবেন তখন কিন্তু তার পক্ষে বলার জন্য একজন স্ট্রং ভয়েস তৈরি হয়, ফলে এই নানাবিধ বিতর্ক যেগুলো নিয়ে আমরা চিন্তিত থাকি কিংবা হয়তো আমরা ভয়ে থাকি সেই বিতর্কগুলো তখনই সেখানে শেষ করে দেওয়ার মতো একটা সুযোগ তৈরি হয়। এখন লিমা, আপনি কি আরেকটু বলবেন, ধরেন যখনই পুলিশ যাচ্ছে বা যদি পুলিশ কাউকে অ্যারেস্ট করে বা কারো, তখন কিন্তু সবাই একটু ঘাবড়ে যায়, ঘাবড়ে যাওয়ার পেছনে নানা রকম যুক্তি থাকতে পারে। তো আসলে তখন আপনি যেটা বললেন যে অ্যাডভোকেট নিয়োগ করতে হবে, কিন্তু সে আসলে কয়দিন ওয়েট করবে বা পুলিশ যখন তাকে থানায় নিয়ে যাচ্ছে পুলিশকে কি এমন কোনো প্রমাণ দেখাতে হয় অ্যারেস্ট করার আগে?
1: হ্যাঁ শামীম ভাই, আমি এখানে একটু বলি যে আমাদের একদম কমন সেন্স একটা জিনিস বলে যে যখন কোনো মানে পুলিশ বা কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি বাসায় আসবে তখন কিন্তু অবশ্যই তাকে আপনার গ্রেফতারি পরোয়ানাটা দেখাতে হবে, যেটাকে আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট বলি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের কিন্তু কিছু নতুন আইনের সংযোজন এসেছে, যেমন অনেক রকমের সেন্সিটিভ কিছু আইন এসেছে যেটার আন্ডারে কিন্তু আপনাকে পুলিশ কোনো হায়ার কি বা কোনো রকমের ইন্টেলিজেন্সির মাধ্যমে কোনো ইনফরমেশন পেলে তখন একজনকে বাসা থেকে অ্যারেস্ট করতে আসে, তখন কিন্তু পুলিশের কাছে কোনো রকমের অ্যারেস্ট ওয়ারেন্ট থাকে না। বা তখন যেটা আমাদের করতে হবে, আমরা একটা জিনিস বলবো, যখনই কোনো বাসায় এবং এই অ্যারেস্ট ওয়ারেন্টের ক্ষেত্রে পুলিশ কখনোই কিন্তু দিনের বেলা খুব একটা আসে না, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন কোনো ইন্টেলিজেন্সের মাধ্যমে কোনো নিউজ নিয়ে পুলিশ অ্যারেস্ট করতে আসে, পুলিশ কিন্তু টপ করে বাসায় চলে আসে না। এর আগে কিন্তু 2 দিন 3 দিন সাদা পোশাকে বা বিভিন্ন সিভিল ড্রেসে তারা আশেপাশে খোঁজ খবর নেয়, দারোয়ান যদি থাকে বাসার নিচে বা কোন রকমের সিকিউরিটি গার্ড থাকে তাদের কাছ থেকে সে এনশিওর হওয়ার চেষ্টা করে, এলাকার লোকাল পুলিশ চেষ্টা করে যে আসলে ওনার অবস্থানটা এখানে আছে কিনা, এটা একটা ব্যাপার। এ বিষয়ে অবশ্য আমরা অবশ্যই আমাদের বাসায় যাদের বাসায় সিকিউরিটি গার্ড বা দারোয়ান বা আশেপাশে মানুষ আছে তারা কিন্তু বলে যে আপনাকে উনি খুঁজেছিল বা আপনার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে, তখন কিন্তু ওনাকে একটু সচেতন হতে হবে, ওনাকে মাথায় রাখতে হবে যে আমার থানায় একটু খবর নিতে হবে যে আসলে আমার নামে থানায় কোনো ইনফরমেশন বা থানায় কোনো রকমের ওয়ারেন্ট কোনো কিছু এসেছে কিনা। অনেক সময় আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই খুব কমন একটা সিনারিও যেটা, যে এনআইএক্টের মামলায় আমরা অনেকেই যারা বিজনেসম্যান আছে আমাদের, তারা অনেকেই র্যান্ডমলি মানুষকে চেক দিয়ে থাকে, চেকের এগেনস্টে যখন মামলা হয় ওয়ারেন্ট জারি হয় তখন কিন্তু বেসিক্যালি সে জানে না। তো যদি তার কারো কোনো রকমের এরকম সন্দেহ হয় যে আমার এগেনস্টে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে, তখন সে চাইলে কিন্তু তার লোকাল থানায় যেটা আছে সে থানায় কিন্তু সে চাইলেই খুব সহজে একটা মানে ইনফরমেশন নিতে পারে যে তার ব্যাপারে কোনো কিছু আছে কিনা। আর দ্বিতীয়ত, যখন কখনো পুলিশ আসবে অবশ্যই আমাদের শুরুতেই বলতে হবে যেটা, যে আমরা শুরুতেই জানতে চাইবো যে ওনাদের কাছে কোনো রকমের গ্রেফতারি পরোয়ানা আছে কিনা। যদি পুলিশ কোনোভাবেই গ্রেফতারি পরোয়ানা দেখাতে না পারে, আমাকে এনশিওর হতে হবে একটা জিনিস আমিন ভাই, সেটা হলো, এটা হলো আমার প্র্যাকটিক্যাল নিজের লাইফের একটা এক্সপিরিয়েন্স আছে, যে বাংলাদেশে কিন্তু বিভিন্ন সময় নামে বেনামে ডিবির পোশাক পরে পুলিশের পোশাক পরে পরে কিন্তু বাসায় আসলে ডাকাতি করতে লোক আসে, এরকম অনেক সময় হয় যে আমরা খুব
0: বদনাম হয়ে যায় পুলিশের, কিন্তু আসলে ঘটনাটা ঘটে না,
1: কিন্তু যেটা হয় হ্যাঁ খুবই অ্যালার্মিং একটা ব্যাপার, যে দেখা যায় যে খোঁজ খবর নিয়ে বিভিন্ন জায়গায় পুলিশের বা ডিবির যে উপরের যে জ্যাকেটটা থাকে সে জ্যাকেটটা কিন্তু অনেক জায়গায় কিনতে পাওয়া যায় পুরনো মার্কেটে, তো এরকম 2-3 জন জ্যাকেটটা রেডি করে তারা কিন্তু বিভিন্ন সময় বাসায় আসে। তো আমি আমার শ্রোতাদেরকে একটা জিনিসই বলবো, যে আপনি একটু যদি ইন্টেলিজেন্ট হন তাহলে কিন্তু কিছু কিছু জায়গায় আপনি সেফ হয়ে যাবেন। আপনার শুরুতেই বলতে হবে যদি ডিবির লোকের পরিচয়ে কেউ আসে অবশ্যই তার ডিবির কার্ডটা দেখতে চাইতে হবে, তার পরিচয় পত্রটা যেটা। দ্বিতীয়ত, প্রত্যেকটা স্পেশাল এজেন্সির কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, যারা পুলিশে আছে তাদেরও একটা নাম্বার আছে, যারা ডিবিতে আছে, যারা সিআইডিতে আছে, যারা মানে এনএসআইতে আছে, তাদের সবারই কিন্তু একটা সিক্রেট নাম্বার কোড থাকে, যে নাম্বার কোডটা শুধুমাত্র তাদের এজেন্সির লোকজনের কাছে একটা লিস্ট থাকে। সো এটা যদি কেউ একটু বুদ্ধি করে জিজ্ঞাসা করে যে আপনার মানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি জানতে চাই বা আপনার কার্ডটা আমি দেখতে চাই বা আপনি যে অস্ত্রটা নিয়ে আসছেন সেই অস্ত্রের ব্যাপারটা, মানে কিছু কোয়ারিজের জিনিসপত্র আছে, তো এগুলো হলে যেটা হয় যদি কেউ ফেক আপনাদেরকে কোনো রকমের হ্যারাসমেন্ট করতে আসে সে আর একটা স্টেপও আগাবে না, সে এখান থেকে চলে যাবে। আর যদি এরকম হয় যে না কোনো একটা মানে ইন্টেলিজেন্সির ইনফরমেশনের আন্ডারে আপনাকে নিতে এসেছে, তখন আমি একটা জিনিস বলবো আমার সব শ্রোতাদেরকে, যে আপনারা কোনো রকমের বার্গেনিং এ না গিয়ে আপনারা যেটা করবেন, ইনস্ট্যান্ট আপনাদের পরিচিত যদি কোনো লয়ার থাকে বা ফ্যামিলি মেম্বার কেউ যদি ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে থাকে, তাদের সাথে একটু কথা বলে একটু ধীরস্থির ভাবে যদি আপনাদের কাউকে সে থানায় নিয়ে যেতে চায়, আপনি একটা জিনিস কনফার্ম হওয়ার চেষ্টা করবেন যে যে গাড়িটা যে ফোর্স নিয়ে আপনার সাথে এসেছে আপনার ফেক কোনো কিছু হলে একটু ঠান্ডা মাথায় আপনি দেখলে কিন্তু আপনার মাথায় অবশ্যই জিনিসটা নক করবে, যে যে গাড়িতে আসছে সে গাড়িটা আপনার আসলে গভর্নমেন্টের গাড়ি কিনা, পুলিশ বা ডিবির গাড়ি কিনা, সাথে কয়জন লোক আসলো, তাদের অ্যাটিটিউড, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে কথাবার্তা আপনি কিন্তু বুঝতে পারবেন। কারণ যারা এখানে ফেক হয়ে আসে তাদের কোনো না কোথাও কোথায় কোনো না কোনো কথায় কিন্তু মানে অসংলগ্নতা জিনিসটা বোঝা যায় যে এখানে কোনো একটা মিস কিছু হচ্ছে বা জব মিসকমিউনিকেশনটা ওদের মধ্যেই বোঝা যাবে। তো কেউ যদি বাসায় চলে আসে রাতে আপনি অবশ্যই তাদের সাথে একটা কনভারসেশনে যাওয়ার চেষ্টা করবেন, পুলিশ আসলো একজনকে ধরে নিয়ে চলে গেল, আপনি সাথে সাথে দরজা খুলে দিলেন, আপনার ফ্যামিলি মেম্বারটাকে ধরে নিয়ে গেল, আপনি যদি এই রিস্কটা নেন তাহলে অন্য একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আমি কি বুঝাতে চাচ্ছি সেটা নিশ্চয়ই আমার শ্রোতারা বুঝছেন। সো আপনি তার সাথে 10-15 মিনিট আধা ঘন্টা বলার একটু সময় নেবেন, আপনার পরিচিত কোনো লয়ার থাকলে তাকে ফোন দিবেন, কোনো পুলিশের কোনো মানে ল এনফোর্সমেন্ট এজেন্সির লোক আপনাকে একজন আইনজীবীর সাথে কথা বলতে নিষেধ করবে না, কারণ সেটা একটা মানুষের হিউম্যান রাইটস এর মধ্যে পড়ে। সো ওইটার মাধ্যমে কথা বলে আপনি যখন আপনার কোনো লয়ার পুলিশের সাথে কথা বলবে, লয়ার কিন্তু শুরুতেই তাকে জিজ্ঞাসা করবে কোন থানা থেকে এসেছে, কোন জিডির আন্ডারে এসেছে বা কোন কমপ্লেনের আন্ডারে এসেছে, সো এই অ্যান্সারগুলো কিন্তু পুলিশ তাকে দিতে বাধ্য এবং পুলিশ তাকে দিবে। সো আপনি শিওর হবেন যে আপনার লোক একটা সেফ কাস্টডিতেই যাচ্ছে, তার মানে থানায় যাচ্ছে। দেন নেক্সট স্টেপে আপনার কাজ হবে, সাথে সাথে আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি কোনো মেল পার্সন থাকে অ্যাডাল্ট পার্সন থাকে তাকে সাথে সাথে ওই থানায় পাঠায় দেয়, কারণ থানায় নেওয়ার পরেই তাকে হাজতে নিয়ে যাবে। হাজত প্রত্যেকটা থানায় একটা করে হাজত থাকে, সেখানে আপনার আসামি হিসেবে সে ওইখানে থাকবে, বাট থানার বাইরে কিন্তু যে কোনো সাধারণ মানুষ থাকতে পারে। এবং তার প্রত্যেকটা থানায় কিন্তু আমাদের যারা বাঙালি সিটিজেন আমরা বা যারা বাঙালি তাদের কিন্তু 24 ঘন্টা অ্যাক্সেস থাকে থানাতে। তো থানায় যদি একজন থাকে তাহলে আপনার প্রিয় জনটা বা আপনার প্রিয় মানুষটা সেফ থাকলো। দ্বিতীয়ত আরেকজন মানুষ সকালবেলায় রেডি হয়ে যাবে একটা ওকালতনামা রেডি করে, কারণ ওই স্পেসিফিক কোর্টে সে যে ওখানে হাজির থাকবে। কারণ আমরা অনেক সময় দেখি যে কোন আইনজীবী যদি স্ট্রংলি প্রোটেস্ট করে তাহলে অনেক সময় ওই রিমান্ডটা আসলে মঞ্জুর

0: বললেন যে আসলে এখানে পুলিশের নাম ধরেও অনেকে এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে পারে, ফলে বাংলাদেশের পুলিশ এখন কিন্তু অত্যন্ত অত্যন্ত সহযোগিতামূলক আচরণ করে থাকে। ফলে যদি আপনি যে কোনো আইনজীবীর সঙ্গে কথা বলতে পারেন, আপনি আপনি কিন্তু এই নাম্বারটাও টুকে রাখতে পারেন, লিমার নাম্বারটা, অ্যাডভোকেট লিমা। আমি আপনাকে আবারও বলছি, নাম্বারটা হচ্ছে +88 0175 888 1733, 0175 888 1733। আর আরেকটা অফিসের নাম্বার হচ্ছে 5831-7734, 5831-7735। এই নাম্বারগুলোতে আপনি সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডভোকেটকে ফোন করে আপনি কিন্তু জেনে নিতে পারেন যে এই অবস্থা এখন আমার কি করণীয়। একটা বিষয় আমি বলতে চাই যে আমাদের এখানে অনেকে যুক্ত হয়েছেন, আমাদের এখানে সরাসরি এখন বেশ কয়েকজন প্রশ্ন করছেন, আমরা আপনাদের প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব। একজন লিখেছেন, জি আপু, নরসিংদীতে একবার ডাকাত দল এসে বলেছে যে আমরা আইনের লোক, এমন ঘটনা ঘটেছে আপনি যেটা বলছেন। আরেকজন হচ্ছে, আমি ম্যামের কাছে জানতে চাই, আমার কিছু লোক মিলে 2013 সালে চাকরির জন্য মামলা করেছিলাম, সেই মামলা হাইকোর্ট থেকে খারিজ করে দিয়েছে, তো এখন আমরা কি করতে পারি? ওকে, আমরা দেখি ম্যাম যদি প্রশ্নের উত্তরটা দেয় তাহলে সরাসরি ম্যামের সঙ্গে কথা বলতে পারেন। আরেকটা হচ্ছে যে প্রশ্ন তিনি লিখেছেন, অনেক আসামি আছে নির্দোষ, কোনো অপরাধ করেনি, কিন্তু পূর্ব সত্যতার জের ধরে পুলিশ বা ডিবি কে নানাভাবে প্রভাবিত করে 164 জবানবন্দি নিয়ে নেয়, বড় ধরনের মামলা দিয়ে হয়রানি করে, সেক্ষেত্রে কি করণীয়? আচ্ছা, এই দুটো প্রশ্নের উত্তর আমরা আপনার কাছে জানবো। তার আগে বলতে চাই, সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের রেডিও ত্রিদাল বাংলা ইউএসএ থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, এখানে আমরা আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপে আপনি অনুষ্ঠানটি দেখতে পাবেন, আর ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে আপনি পাচ্ছেন। আমরা কথা বলছিলাম সুপ্রিম কোর্ট বাংলাদেশের আইনজীবী অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমার সঙ্গে। আমরা কথা বলছি পুলিশ ধরে নিলে কি করবেন, আপনার বিরুদ্ধে মামলা হলে কি করবেন, জামিনযোগ্য অপরাধ কোনটি, কোনটি জামিনযোগ্য নয়। আপনারা যেখানে যে আছেন সেখান থেকে আপনারা কে কোথেকে দেখছেন লিখে দিলে আমরা জানতে পারবো, শেয়ার করলে বা কমেন্ট করলে আমরা সেখান থেকে আমরা আপনাদের জেনে যাবো যে আপনারা আপনাদের আত্মীয় স্বজনের অনুষ্ঠানটি দেখতে পাবেন। তাহলে আমরা অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা একটা বিষয় বলতে চাই যে এই যে ধরেন আপনি বলেন পুলিশ ধরে নিয়ে গেলে কি করবেন, যদি কারো নামে মামলা হয়, হঠাৎ যদি তিনি জানতে পারেন যে তার নামে ওই থানাতে একটা মামলা হয়েছে, উনি প্রথম কাজটা কি?
1: আচ্ছা, এইটা হলো শামীম ভাই খুব সুন্দর একটা প্রশ্ন, কারণ অনেকেই কিন্তু আসলে জেনে যান কোনো না কোনো ভাবে যে আমার নামে হয়তো বা একটা মামলা হয়েছে। এটা জানার কারণটা আসলে যখন একটা মানুষের নামে মামলা হয়, সেটা সিভিল মামলা হোক আর ক্রিমিনাল মামলা হোক, ফৌজদারি বা দেওয়ানি যেটাই হোক, কোর্ট থেকে কিন্তু একটা নোটিশ আসে, সেই নোটিশটাকে আমরা আমাদের মানে আইনের ভাষায় বলি সমন জারি হওয়া। সমন আসার পরেই কিন্তু সে বুঝে যায় যে তার নামে একটা মামলা হয়েছে। যদি সিভিল মামলা হয় তাহলে সমনটাকে আমরা তত বেশি গুরুত্বপূর্ণ বলি না, এই কারণে কারণ সিভিল মামলার ক্ষেত্রে আসলে কোর্ট, জরিমানা বা পুলিশ ধরে নেওয়া, যে নিয়ে যাওয়া, এইসবগুলোর রিস্ক আসলে থাকে না। এই কারণে আমি বলবো যে যদি কারো নামে কোন রকমের সিভিল মামলা হয় তাহলে সে আস্তে ধীরে সময় নিয়ে সে লয়ারের সাথে কথা বলতে পারবেন। বাট ক্রিমিনাল মামলা হলে যেটা হয় যে একটু রিস্কি হয়ে যায়, কারণ এটা যেহেতু অ্যারেস্টের একটা ভয় থাকে। ক্রিমিনাল মামলায় যদি কোনো সমন আসে তাহলে অবশ্যই শুরুতে লোকাল থানায়, একটা জিনিস আমি শ্রোতাকে বারবার বলতে চাই যে আপনার বাসা যে জায়গায়, আপনি যে জায়গায় অবস্থান করেন, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার নামে ক্রিমিনাল মামলা হোক না কেন, আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট বা আপনার যে গ্রেফতারি পরোয়ানা সেটা কিন্তু আপনার স্থানীয় লোকাল থানাতেই আসবে, ওই থানাতেই কিন্তু আসলে সমনটা পাঠানো হয়। তো আপনার যদি কোনোভাবে সন্দেহ হয়ে থাকে যে আপনার নামে কোনো মামলা হয়েছে বা আপনার নামে যে কোনো সময় পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করতে পারে, তাহলে আমি তাদেরকে বলবো যে শুরুতেই আপনারা দৌড়ে প্লিজ থানাতে যাবেন না, কারণ থানাতে যদি আপনি নিজের মামলার ব্যাপারে নিজেই খবর নিতে যান আর তখন যদি দেখা যায় যে আপনার নামে একটা নন বিলিভেবল অফেন্সের একটা কমপ্লেন এসেছে, তখন কিন্তু পুলিশের আর কষ্ট করে আপনার বাসায় যেতে হবে না, পুলিশ কিন্তু ওইখানেই আপনাকে অ্যারেস্ট করতে পারবে, মানে আপনি নিজেই থানায় গিয়ে নিজেই অ্যারেস্ট হয়ে গেলেন। তো এই রিস্কটা না নিয়ে আপনি যেটা করবেন, আপনার রিলেটিভ বা যারা একটু বুঝে তাদেরকে একটু থানাতে পাঠাবেন, থানাতে গিয়ে উনি যদি আপনার নামটা বলে আপনার নামে কোনো ওয়ারেন্ট এসেছে কিনা বা কোনো কমপ্লেন ফাইন্ড হয়েছে কিনা সে খবরটা যদি সে ওইখান থেকে নেয়, এবং ওইখানেই কিন্তু সে বুঝবে যে কোন কোন সেকশন গুলো আছে। সেকশন মানে আমি একটু ধারাটা বলে দেই, কারণ যখন কোনো একটা কমপ্লেন বা একটা এজাহার হয় পুলিশ থানায় তখন কিন্তু ওইখানে অবশ্যই ওই আইনের ধারাগুলো লেখা থাকে। আপনাদের যে যাবে সে যদি একটু কষ্ট করে হাতে বা একটু কাগজে ধারাগুলো লিখে নিয়ে আসতে পারে যে কোন কোন ধারায় তার নামে আসলে কমপ্লেনটা ফাইল হয়েছে, তাহলে আপনি সাথে সাথে কিন্তু যে কোনো আইনজীবীর সাথে, যারা প্র্যাকটিসিং লয়ার, তার সাথে কথা বললে কিন্তু সেই আপনাকে ডিসিশনটা দিবে। যদি এমন হয় যে এগুলো নন বেলেবেল

0: সাসপেন্স, মানে খুবই নমিনাল কোনো ধারা, তাহলে আপনাকে অবশ্যই আমরা বলবো যে আপনি কোর্টে যে সারেন্ডার করেন, গিয়ে সাথে সাথে জামিন চান। সারেন্ডার করা মানে কোর্টে যে হাজির হওয়া, হাজির হয়ে জামিন চাওয়ার সাথে সাথে ম্যাজিস্ট্রেট জামিনটা দিয়ে দিবে। বাট যদি নন বেলেবল অফেন্স হয় তাহলে কিন্তু ব্যাপারটা একটু লেন্দি হবে। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই সে আইনজীবীর সাথে কথা বলে আপনাকে আগাম জামিন নেওয়ার একটা প্রিপারেশন নিতে হবে। আগাম জামিন ইন এ সেন্স আমরা এটাকে ইন্টারিম, মানে এটাকে আমরা অন্তর্বর্তীকালীন জামিন বলে থাকি। যখন কোনো আসামির এগেনস্টে কখনো ওয়ারেন্ট জারি হয় তখন সে কিন্তু আগাম জামিন নিতে পারে হাইকোর্ট থেকে। আগাম জামিন দেওয়ার একমাত্র জুরিসডিকশন পুরো বাংলাদেশের মধ্যে হাইকোর্ট ডিভিশনের। হাইকোর্ট ডিভিশনে এসে উনি যদি আগাম জামিনের জন্য অ্যাপ্লাই করে এবং তাকে কিন্তু কোর্টে হাজির থাকতে হবে, জাস্টিস সাহেবকে তাকে ফিজিক্যালি তাকে প্রেজেন্ট থাকতে হবে, এবং তার আইনজীবী জাস্টিস সাহেবকে এই জিনিসটা কনফার্ম করবেন যে উনি আসলে কোনো মিথ্যা বা কোনো কিছুতে ফেসে একটা মামলায় ফেসে গেছেন, বাট উনি একজন রেসপেক্টেড মানুষ, উনি সোসাইটিতে একটা অবস্থান বিলং করেন। সো উনি কোনোভাবেই আইনকে মানে সুপারসিড করে বা আইনকে উনি কোনোভাবে বিধ্বাঙ্গুলি দেখিয়ে উনি আসলে কোথাও পালিয়ে যাবেন না। এই শর্তে হয়তো ওনাকে হাইকোর্ট 8 সপ্তাহের জন্য, মাঝে মাঝে 6 সপ্তাহের জন্য আগাম জামিন দিয়ে থাকে। সো এই আগাম জামিনটা কিন্তু আপনাকে হাইকোর্ট থেকেই নিতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের দুর্নীতি দমন কমিশন বা আমাদের যে স্পেশাল এজেন্সি যারা আছেন তারা কিন্তু ইনস্ট্যান্ট একটা অ্যারেস্ট করার পাওয়ার তাদের থাকে। সেই পাওয়ারে যখন মামলাগুলো হয় তখন কিন্তু আমরা সবাইকে অ্যাডভাইস করি যে সরাসরি হাইকোর্টে এসে একটা আগাম জামিন নিয়ে যেতে, কারণ না হলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সে অ্যারেস্ট হতে পারে। আমি আরেকটা জিনিস শামীম ভাই আপনার সাথে একটু অ্যাড করব, যেটা আমার মনে হয় আমার শ্রোতাদের জন্য, আমাদের শ্রোতাদের জন্য খুবই পজিটিভ একটা ব্যাপার হবে। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব একটা কথা, যখনই কখন রাস্তায় পুলিশ আপনাদেরকে আটকাবে, যেটা যাদেরকে আমরা টহল পুলিশ বলি বা যারা তল্লাশিতে থাকে বা যারা রোডে মুভিং সিচুয়েশনে থাকে আইন শৃঙ্খলা মেনটেন করার জন্য, তো রাত্রিবেলা যারা একটু অফিস শেষ করে বাসায় যান, আমি এটা মানে বেশি স্পেশালি বলবো ছেলেদের ক্ষেত্রে, আমাদের এখানে মেল পার্সন যারা আছেন, যারা শুনছেন, যারা একটু অফিস লেট নাইট অফিস থেকে বাসায় যান বা কাজ শেষ করে বাসায় যান, তাদেরকে যদি পুলিশ বডি তল্লাশি করতে চায়, আমি আপনাদেরকে একটা জিনিসই রিকোয়েস্ট করব, আপনারা কখনই পুলিশকে বডিতে টাচ করতে দিবেন না। যেটা করবেন শুরুতেই বলবেন যে প্লিজ বডিতে টাচ করেন না, আপনারা যেখানে যা যেভাবে দেখতে চাচ্ছেন আমি সবকিছু ওপেন করে দেখাচ্ছি, কিন্তু বডি টাচ করা যাবে না। কারণ আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে, আমি এই প্রোগ্রামের মাধ্যমে একটা জিনিস বলতে চাই, আমি আসলে কাউকে কোনোভাবে আঘাত করতে চাচ্ছি না, বাট আমি একটা জিনিস চাচ্ছি। শামীম ভাই শুরুতেই কিন্তু একটা জিনিস বলেছিল যে এটা কোনো আইনি পরামর্শের প্রোগ্রাম না, এটার মাধ্যমে জাস্ট আমরা ডিসকাশন করে সবাইকে একটু সচেতন করার চেষ্টা করছি। আমি আমার পার্সোনাল লাইফে বেশ কয়েকটা মামলায় আমি একই সিনারিও দেখেছি যে খুবই সাধারণ মানুষ, হয়তোবা ডে ডে ওয়ার্কার, ডে লেবার, দিন এনে দিন খায়, প্রতিদিনের মজুরি দিয়ে সে বাসায় হয়তোবা বাজার করে নিয়ে যায়, দেখা গেল রাস্তায় পুলিশ ধরে পকেট তল্লাশি করার সময় দেখা যায় অনেক সময় 10 পিস 15 পিস 20 পিস ইয়াবা তার পকেটে দিয়ে দিল, পকেটে দিয়ে বললো যে তোমার পকেটে তো ইয়াবা পাওয়া গেছে, এবার থানায় চলো। এই যে একটা হ্যারাসমেন্ট, এটা কিন্তু মাদকের মামলা, সেটা 10 পিস হোক আর 10,000 পিস হোক, তাকে কিন্তু আর পরের দিন কোর্টে পুলিশ প্রডিউস করে দিবে।
1: কিন্তু একটা বিষয় আমি বলি, যে এটা নিশ্চয়ই আপনি ব্যতিক্রমের কথা বলছেন, সাধারণত সব জায়গায় হয় না,
0: এক্সেপশনাল, একদম খুবই এক্সেপশনাল ক্ষেত্রে বলছি আমি,
1: সেটার জন্য হয়তো কোনো পুলিশের রূপ ধরেও কেউ করতে পারে, আবার পাশাপাশি ব্যক্তিগত তাদের স্খলনের কারণেও তারা আসলে এটা করতে পারে, কিন্তু এভারেজে পুলিশ তো সবসময়
0: অবশ্যই। এবং আমি একটা জিনিস বলবো শামীম ভাই, আমাদের এখন প্রেজেন্ট সিচুয়েশনে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা যদি একটু মনে করি আজকে থেকে 10-12 বছর আগে আমরা মেয়েরা যতটা সেফ ছিলাম না, বা আমরা একটু সন্ধ্যার পরে পড়াশোনার কারণে ইউনিভার্সিটি লাইফে যখন বাইরে ছিলাম, বিকালের মধ্যেই বাসায় না ঢুকলে কিন্তু বাবা মারা আসলে মানে পাগল হয়ে যেত যে মেয়েটা বাইরে কি সিচুয়েশন বা সবকিছু মিলে ওভারঅল সিচুয়েশনটা। বাট এখন কিন্তু অনেক মেয়েরাই অফিস করে রাতে 10টা 12টায় বাসায় যাচ্ছে, টিউশনি করে বাসায় আসতেছে, ইউনিভার্সিটি লাইফের ক্লাসও হচ্ছে এখন অনেক স্টুডেন্টদের 9টা থেকে 10টা থেকে। তো সবকিছু মিলায় আমি ওভারঅল বলবো যে পুলিশরা এখন অনেক বেশি হেল্পফুল। এই লকডাউনের আগে কিন্তু আমি আমি আমার খুব পার্সোনাল একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বলি, আমার ছোট বোন ও কিন্তু লতে পড়ে, সে কিন্তু একজন লয়েরি স্টুডেন্ট, সো সে এক ফ্রেন্ডের বাসা থেকে সন্ধ্যার পরে সে বাসায় আসছিল, মানে আমার বাসার ঠিক পাশের গলি থেকে। তখন কিন্তু টহল পুলিশ যারা ছিল তারাই কিন্তু আমার ছোট বোনকে বলেছে যে আপনি এই রাস্তাটা একটু নিরিবিলি, এই রাস্তায় আপনি এখন একটু তাড়াতাড়ি বাসায় চলে যান, আর নেক্সট টাইম এই রাস্তাটা ফলো করেন না, এই রাস্তাটা একটু রিস্কি বা আপনার তো একটু যে কোনো প্রবলেম হতে পারে। তো এই জিনিসটা যখন আমরা পুলিশের কাছ থেকে অ্যাডভাইস গুলো পাই বা পুলিশরা যখন একটা হেল্পফুল জায়গায় আসে, আমি শামীম ভাই একটা জিনিস বলবো, আমাদের সাধারণ মানুষের কিন্তু থানার ব্যাপারে একটা ভয়ঙ্কর রকমের একটা মানে প্যানিক একটা অ্যাটাক হয়ে যায় থানার কথা শুনলেই, এবং তাদের এটা একটা ফোবিয়া যে থানায় যাব, পুলিশ ডিল করব, পুলিশ বাঁকা করে দুইটা কথা বলবে, এটার আনসার কি দিব। আমি তাদের জন্য বলবো, আপনারা যদি এখন মডেল থানাগুলোতে যান, বাংলাদেশের প্রত্যেকটা মডেল থানা যে কি পরিমাণে আধুনিক হয়েছে, কি পরিমাণে ডিজিটাল হয়েছে, এবং ওইখানে সবচেয়ে মানে গুড সাইড যেটা, একটা মহিলা যখন থানায় যায় তার একটা কমপ্লেন ফাইল করতে, সে যদি একটা পুরুষ পুলিশের সাথে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করে, প্রত্যেকটা থানায় কিন্তু এখন আলাদা করে মহিলা অফিসার, মহিলা কনস্টেবল, মহিলা একজন যে সাধারণ ডায়েরি রাখে, এরকম একজন মহিলা পুলিশ অফিসারকে ওইখানে রাখা হয়, কারণ একটা মহিলা যেন কোনোভাবেই আনকমফোর্টেবল ফিল না করে। এবং প্রত্যেকটা থানায় গেলে আমরা যদি আজকে থেকে 10 বছর আগের কথাও বলি আর এখন যাই, তাহলে যে কোনো ইস্যুতে এখন যে কেউ থানায় গেলে অনেক মোর দেন বেটার একটা কমফোর্টেবল সিচুয়েশন এখন ক্রিয়েট হয়েছে। সো আমি একটা জিনিসই বলবো যে যুগ চেঞ্জ হওয়ার সাথে সাথে অনেক স্মার্ট, অনেক এডুকেটেড এবং অনেক ট্যালেন্টেড লোকজন আসলে আমাদের এই থানা পুলিশ বা আমাদের এই এজেন্সি গুলোতে বা এই জায়গাগুলোতে আসছে। এবং আমি খুব অবাক হয়ে গেলাম কিছুদিন আগে শামীম ভাই, যে এখন গভর্নমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ অফিসার বা ডিবিতে বা এনএসআই তে যারা আছেন তাদেরকে দেশের বাইরের বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে কিন্তু তাদেরকে টেকনোলজির উপরে অনেক বেশি কোর্স করাচ্ছেন প্রতিদিনই, যেহেতু আমাদের টেকনোলজি চেঞ্জ হচ্ছে।
1: আপনি আপনি শুনলে অবাক হবেন যে তারা অত্যন্ত মানবিক আচরণ করছেন এবং সবাইকে হেল্প করতে চাচ্ছেন। ফলে একটা বিষয় বলতে চাই সুপ্রিয় দর্শক, আমাদের অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা যে কথাগুলো শেয়ার করছেন তার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া দেখা বা পত্রপত্রিকায় পড়া অভিজ্ঞতা থেকে উনি শেয়ার করছেন। ফলে আপনাদের জন্য এটা কোনো আইনি পরামর্শ নয়, এটা একটা অভিজ্ঞতা বিনিময়ের অনুষ্ঠান, আপনারা সরাসরি আপনার অ্যাডভোকেট বা আইনজীবীর সঙ্গে কথা বলে আপনার জীবনের সিদ্ধান্তটি নেবেন। আমাদের এরপরে একটা প্রশ্ন আসে যে তাহলে আপনি যেটা বললেন যে কোন ধরনের অপরাধ জামিনযোগ্য, কোন ধরনের অপরাধ জামিনযোগ্য নয়, এবং যদি জামিনযোগ্য অপরাধ হয়ে থাকে কিভাবে আমাদের আগাম জামিনটা নেয়ার স্টেপিংটা নিতে হবে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা জানবো। তার আগে আমরা বলতে চাই যে ভারতী চাকমা তিনি দেখছেন রাঙামাটি থেকে, তারপরে তানজিম তুহিন তিনি দেখছেন, তিনি ধন্যবাদ জানিয়েছেন, ভাল লাগছে লিখেছেন, আর গনি সাহেব পটুয়াখালী থেকে, নারায়ণগঞ্জ থেকে দেখছেন হৃদয় সরকার, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রমিতাজ, প্রমিতাজ নিউ ইয়র্কের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, জায়দা সরকার লাকি দেখছেন নরসিংদী থেকে, অনেকে অনেক জায়গা থেকে দেখছেন। আপনার আবুল হাসান মোনা তিনি একটা প্রশ্নই করেছেন, তো আমরা এই প্রশ্নগুলো একটু জেনে নিয়ে তারপর আমরা আপনাদের সময় থাকলে আপনাদের প্রশ্নের উত্তরে যাওয়ার চেষ্টা করব। ডিএনএ টেস্ট কি দুই, আচ্ছা নানাবিধ প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলোর মধ্যে অনেক কিছু বলাও যায় না, অনেক কিছু আবার একটু বাছাই করে বলতে হয় কারণ নানা রকমের ভুল বোঝাবুঝি হতে পারে। একটা বিষয় যে আপনার কথা থেকে যেটা এসছে যে জামিনযোগ্য অপরাধ কোনগুলো, অজামিনযোগ্য অপরাধ কোনগুলো, নিশ্চয়ই অনেক লম্বা হবে, তা আপনি কি আমাদের একটা সাধারণ ধারণা দেবেন?
0: হ্যাঁ, আমি সাধারণভাবে যেটা বলতে চাচ্ছি যে আমরা যখনই কোনো চার্জশিট বা এফআইআর যেটা আমরা বলে থাকি সেটা আমরা দেখি, আমরা লয়াররা কিন্তু শুরুতেই যেটা দেখি যে আমাদের সিআরপিসি বা আমাদের পেনাল কোডে কিন্তু আলাদা করে আমাদের ছক দেয়া আছে এবং ছকে স্পষ্ট করে একদম স্পেসিফাই করা আছে যে কোনগুলো জামিনযোগ্য অপরাধ এবং কোনগুলো অজামিনযোগ্য অপরাধ। এখানে একটা ধারণা সবার মধ্যে থাকে যে আসলে জামিনযোগ্য অপরাধ যেটা সেটাতে আমি হয়তো বা জামিন পাবই কারণ এটা তো আমার রাইটস, বাট আমি এই জায়গায় স্বামী ভাই একটা জিনিস বলতে চাই যে অনেক সময় দেখা যায় যে কিছু অজামিনযোগ্য অপরাধ, জামিনযোগ্য অপরাধ যেগুলো, সেগুলো তো যদি ম্যাজিস্ট্রেট সাহেব মনে করে যে এই অপরাধটা জামিনযোগ্য হলেও ম্যাটারটা যেহেতু একটু সেন্সিটিভ, সো ওনাকে আমরা রিমান্ডে পাঠাতে পারি, মানে কোর্টে ইয়াতে জেলখানায় প্রডিউস করতে পারি, তাহলে কিন্তু উনি ওটা করতে পারেন, বাট এটা এক্সেপশনাল। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা হয় যে আমরা চার্জশিট বা এফআইআরটা হাতে নেওয়ার পর আমরা যদি দেখি যে কোনো ধারাগুলো আছে সেই ধারাগুলোর মধ্যে যদি দেখি সবগুলোই জামিনযোগ্য অপরাধ, তাহলে আমরা লয়াররা আইনজীবীরা আমরা শুরুতেই কিন্তু আমাদের ক্লায়েন্টকে একটা পরামর্শই দেই যে আমরা সবাই যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, যেহেতু ওনার অপরাধটা জামিনযোগ্য অপরাধ, সো উনি কিন্তু এর পরের যে ডেটটা থাকে মামলায় কিন্তু ডেট পড়ে, নিম্ন আদালতগুলোতে কিন্তু মামলায় ডেট পড়ে, একটা মামলার অনেকগুলো স্টেপ, অনেকগুলো স্টেটাস, অনেকগুলো ডেট থাকে। তো আমরা তখন তাদেরকে বলি যে আমরা নেক্সট ডেটি কোর্টে একটা ওকালতনামা প্রডিউস করব, মানে তার পক্ষে আইনজীবী হিসেবে আমরা ওকালতনামাটা জমা দিব কোর্টে, জমা দিয়ে আমরা ওনাকে কোর্টে নিয়ে যাব, নিয়ে জাজ সাহেবকে দেখিয়ে, মিসেস সাহেবকে দেখিয়ে ওনার জামিনটা আমরা চাইবো। যে এটা যেহেতু এই সেকশনের মামলা, সবগুলো সেকশনই যেহেতু জামিনযোগ্য, সো আমার আসামি আসলে জামিন পেতে পারেন। এখানের ক্ষেত্রে আমি বলবো 99.9% ক্ষেত্রেই মেজিস্ট্রেট সাহেব কিন্তু মানে শুধু ধারাগুলো দেখিয়ে জামিনটা দিয়ে দেন। এটা হলো জামিনযোগ্য অপরাধ যেগুলো, এগুলো যদি আমাদের শ্রোতারা জানতে চায়, আমি তাদেরকে একটা জিনিসই বলবো, সেটা হলো আমাদের আমরা যারা লয়ার, আমরা আসলে এই জিনিসগুলো আমরা মেমোরাইজ করে ফেলেছি এটা প্র্যাকটিসের সাথে সাথে, বাট আপনাদের সুবিধার জন্য যেটা বলবো সেটা হলো, যদি চুরি ডাকাতি এগুলো ছোটখাটো যে ব্যাপারগুলো, ধরেন কারো কোনো কিছু বাসা থেকে মিসিং হয়েছে বা কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, বা অফিস থেকে কিছু ডকুমেন্টস চুরি হয়েছে, সেটার জন্য অফিসের যে বস সে তার নামে একটা চুরির মামলা করলো, এসব ছোটখাটো বিষয়গুলো আসলে জামিনযোগ্য অপরাধ। আর এই জামিনযোগ্য অপরাধের সাথে আমি আরেকটা জিনিস বলবো, আমাদের বাংলাদেশে যে এনআইএক্টের মামলাগুলো হয়, চেক ডিসঅনারের মামলাগুলো, এগুলো সবগুলোই কিন্তু জামিনযোগ্য অপরাধ। এখানে আমার অনেক ক্লায়েন্টের কাছ থেকে আমার খুব মজার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে।
1: কিন্তু এটা তো একটা নানা রকমের বিভ্রান্তিও আছে, কারণ আমরা জানতাম কিন্তু যে চেকের মামলাটা জামিনযোগ্য অপরাধ নয়।
0: না, এটা জামিনযোগ্য অপরাধ, এটা একদম সেকশনে স্পষ্ট ভাবে লেখা আছে যে এটা জামিনযোগ্য অপরাধ। এবং এটাতে অনেক ক্লায়েন্টের একটা বিভ্রান্তি কাজ করে যে আমি মাত্র 5 লাখ টাকার চেক ইয়া করলাম, ডিজনার হওয়াতে আমি আমার বিচার হলো, আমি জেলে গেলাম, আরেকজনের তো 5 কোটি টাকার চেক, সে কেন বাইরে ঘুরতেছে, তাকে কেন জাজ সাহেব ইয়া দিয়ে দিলেন, জামিন দিয়ে দিলেন। এটা আসলে আমি বলতে চাই যে চেকের অ্যামাউন্ট যাই হোক, সেটা 1 টাকা হোক আর 100 কোটি টাকা হোক, যখন তার নামে মামলাটা হবে প্রিলিমিনারি স্টেজে কিন্তু সে জামিনটা অবশ্যই পাবে।
1: আচ্ছা,
0: সে হলো জামিনের হকদার। যখন তার নামে একটা চেকের মামলা হবে, তার নামে ওয়ারেন্ট ইস্যু হবে, সে যদি অ্যারেস্ট হয়েও যায়, তাহলে কিন্তু সে বেলের জন্য একটা জামিনযোগ্য অপরাধ হিসেবে বেলের জন্য সে কিন্তু খুব স্ট্রংলি করে দাঁড়াতে পারে। যে আমি যদি নিজে অ্যারেস্ট হয়ে থাকি, তাহলে আমি টাকাটা কোথা থেকে ম্যানেজ করে আমি আমার পাওনাদারকে দিব? সো আমাকে রিলিজ করা হোক, আমি টাকা ম্যানেজ করে আমি আমার পাওনাদারের সাথে একটা নেগোসিয়েশনে যাই, মামলা মামলার মতো চলতে থাকুক। এটার কারণে শামীম ভাই এখানে জামিনে মানে চেকের মামলাটাকে জামিনযোগ্য অপরাধ করার মূল স্প্রিটটা কিন্তু এটাই ছিল যে আমার কাছ থেকে যে টাকা পাবে, আমাকেই যদি মানে সরকারি মেহমান খানায় নিয়ে যাওয়া হয়, তাহলে আমি কিভাবে টাকা ম্যানেজ করে আমি আমার পাওনাদারকে দিব? তো এই ইন দা মিন টাইমে মামলাটা চলতে থাকবে এবং সে টাকার অ্যারেঞ্জ করবে। কিন্তু এখানে একটা বিভ্রান্তি থাকতে পারে শামীম ভাই, অনেকে বলতে পারে যে চেকের মামলায় তাহলে অ্যারেস্ট হলাম কেন, জেল খাটলাম কেন? এখানে কোশ্চেনটা হলো, যখন একটা চেকের মামলা হবে প্রিলিমিনারি স্টেজে কিন্তু সে জামিনটা পাবে, কিন্তু জামিন পাওয়ার পরে যদি সে প্রত্যেক ডেটে কোর্টে হাজির না হয়, সে যদি জামিনের মিস ইউজ করে, প্রত্যেক ডেটে তার লয়ারের মাধ্যমে সে মামলা ফেস না করে, তাহলে কিন্তু যে কোনো সময় তার জামিনের আদেশটা আবার বাতিল হতে পারে এবং তার নামে ওয়ারেন্ট জারি হতে পারে। এবং ইন দা মিন টাইমে মামলা চল অবস্থায় সে যদি তার পাওনাদারকে টাকা না দেয়, তাহলে মামলার জাজমেন্ট যখন হয়ে যাবে তখন কিন্তু তার অবশ্যই জেল জরিমানা সবই হবে, এবং তখন কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করবে এবং তাকে জেল খাটতে হবে। সো এটা ভাবার কোনো মানে অবকাশ নাই যে আমি চেক দিলাম, আমি জামিনে বের হয়ে চলে আসছি, আমাকে আর পুলিশ ধরতে পারবে না। তাকে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাকে পুরো মামলাটাকে চালিয়ে নিয়ে যেতে হবে, এবং যদি তার চেকটা ফেক হয়, তার হ্যান্ডরাইটিংটা যদি ফলস হয়, তার সিগনেচারটা যদি কেউ ফেক করে থাকে, তাকে অবশ্যই তার লয়ারের মাধ্যমে এটা কোর্টে প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করে, তাহলে তার মামলাটা কিন্তু তার এগেনস্টে আর থাকবে না। এটা গেল জামিনযোগ্য অপরাধ। আর অজামিনযোগ্য অপরাধ বলতে শামীম ভাই একদমই নর্মাল, যেটাকে আমরা বলি যে কাউকে মার্ডার করে ফেলা, বা ডাকাতি করতে যাওয়া, ডাকাতি করতে যেয়ে কাউকে মার্ডার করে ফেলা, বা কাউকে মারার জন্য একটা প্ল্যান করা, সেই প্ল্যানের মাস্টার প্ল্যানার যে থাকে, মাস্টার মাইন্ড যে থাকে, এই অপরাধগুলো কিন্তু আমরা আসলে জামিন অযোগ্য অপরাধ বলি। এবং এই অপরাধগুলোতে একবার অ্যারেস্ট হলে এটাতে কিন্তু আসলে জামিন পাওয়াটা একটু ডিফিকাল্ট। এর পাশে আরেকটা কথা থেকে, বাংলাদেশে কিছু স্পেশাল আইন আছে শামীম ভাই, যেগুলো আমি আমার সব শ্রোতাদেরকে বলবো, অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, যৌতুক নিরোধ আইন, এসিড নিরোধ আইন, এইসব আইনগুলোতে কিন্তু অ্যারেস্ট হলে জামিন পাওয়াটা একটু ডিফিকাল্ট। কারণ এগুলো যেহেতু স্পেশাল আইন, এগুলো করাই হয়েছে আসলে সোসাইটির মানে এই নিকৃষ্টতম অপরাধগুলোকে আসলে বন্ধ করার জন্য। সো এইসব অপরাধে অ্যারেস্ট হওয়ার পরে এটাতে জামিন পেতে মোটামুটি 4-5 মাস 6 মাস অনেক সময় লেগে যায়।
1: খুব সুন্দর ভাবে আমরা কিছু ধারণা পেলাম। আমাদের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ওয়ার্ল্ড রেমিট এর সৌজন্যে। ওয়ার্ল্ড রেমিট হচ্ছে বেটার ওয়ে টু ট্রান্সফার মানি, যে কোনো জায়গা থেকে মানি ট্রান্সফার করার জন্য তারা এই ওয়ার্ল্ড রেমিট ব্র্যান্ডটাকে তারা পরিচিত করতে চায় এবং তারা বলতে চায় যে সহজে আপনি মানি ট্রান্সফার করতে পারবেন লিগালি ওয়ার্ল্ড রেমিটের থ্রুতে সারা পৃথিবীতে যদি আপনার দেশ থেকে সেই পারমিশনটা থাকে। গনি খান বলেছেন যে আমি ম্যামের কাছে জানতে চাই যে আমরা কিছু কয়েকজন মিলে 2013 সালে একটা চাকরির জন্য মামলা করেছিলাম, পরে সেটা হাইকোর্টে খারিজ হয়ে যায়, আর কিছু করার আছে কিনা একটা বিষয়। আরেকজন বলেছেন যে আমার কিছু গোপন প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি কিভাবে করতে পারি। আপনার গোপন প্রশ্নগুলো আপনি ম্যামের সঙ্গে সরাসরি ফোনে কথা বলে করতে পারেন, আমাদের নাম্বারগুলো আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের কমেন্ট বক্সে আছে ম্যামের নাম্বার, তারপর আমি একবার বলে দিচ্ছি 01758888173 01758888173। আর অফিসের নাম্বার হচ্ছে যদি আপনি দেশের বাইরে থেকে করতে চান তাহলে +2 দিয়ে 02 দিয়ে 5831-7734 5831-7735। এখন এই নাম্বারগুলো বলার কারণ যদি আপনারা যারা দেশের বাইরে থেকেও দেখছেন তারা প্রত্যেকে যদি দেশের ভেতরে কোন রকম আপনার আত্মীয় স্বজনের জন্য আইনি সহযোগিতা দরকার হয় তাহলে আপনারা অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমার সঙ্গে কথা বলতে পারেন। অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা সুপ্রিম কোর্ট বাংলাদেশের আইনজীবী, আমরা তার অভিজ্ঞতা শুনছিলাম, এটা কোনো আইনি পরামর্শ নয়। আরেকটা বিষয় আমরা বলতে চাই যে সবসময় দেখা যায় যে কিছু বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়, তার মধ্যে একটা কমন বিষয় হচ্ছে দেনমোহর। এখন দেনমোহরের বিষয়টা কিভাবে সমাধান করা যায়, বা যখন কেউ ডিভোর্স করতে চায় তার চাইল্ড কাস্টডি বা বাচ্চা কার কাছে থাকবে, তার খরচটা কে কতটুকু পাবে, এই বিষয়টা আপনি কি আমাদের সঙ্গে বলবেন? আমাদের কিন্তু 42 মিনিট অনুষ্ঠান হয়ে গেছে, আমাদের হাতে আর সময় আছে 8-10 মিনিট, ঝড়ের গতি চলে গেল।
0: শামীম ভাই আমি আপনাকে বলছি কারণ আসলে আমাদের আলোচনার বিষয়গুলো এত বেশি ভাস্ট, এটা ব্যাপারে যদি মিনিমাম একজন কাউকে একটা সাধারণ ধারণা দেওয়া যায় তাহলে কিন্তু একটা বিশাল সময় লাগে। আপনি এখানে দেনমোহর বা চাইল্ড কাস্টডির যে ব্যাপারগুলো বললেন এগুলো এক একটা ইতিহাস, মানে অনেক বড়। বাট আমি ছোট্ট করে একটা জিনিস একটু বলবো, সেটা হলো যে আমাদের একটা ভুল ধারণা আছে যেটা আমি একটু ভাঙতে চাই, যে আমাদের এখনো বাঙালি কমিউনিটির মধ্যে বা বাঙালি সোসাইটির মধ্যে আমাদের একটা ধারণা আছে যে মেয়েরা যদি হাজবেন্ডকে ডিভোর্স দেয় তাহলে সে দেনমোহরের টাকাটা পায় না। সেটা সম্পূর্ণ একটা রং ইনফরমেশন। এটা আগে নিয়মটা ছিল, 2016 সালের পর থেকে এই নিয়মটা চেঞ্জ হয়েছে। কারণ আমরা যারা মুসলিম, আমরা যারা বিবাহের দেনমোহরের কথা বলছি, আমাদের স্ত্রীদের জন্য বা ওয়াইফদের জন্য এটা কিন্তু একটা কোরআনিক অধিকার। সো এই কোরআনিক অধিকারটা যখন একটা মেয়ে তার হাজবেন্ডের সাথে সংসার করবে, সেটা একদিনের জন্য হোক আর 10 বছরের জন্য হোক আর যতদিনের জন্যই হোক, সংসার যদি একদিনেরও হয় এই অধিকারটা কিন্তু তার কোরআনিক ভাবেই তাকে দেওয়া হয়েছে। তো কোনো আইন তাকে কিন্তু এটা সুপারসিড করে যেতে পারে না, যেহেতু আমাদের মুসলিম আইনের সাথে এই আইনটা সাংঘর্ষিক ছিল, এই কারণে 2016 সালে কিন্তু এই আইনটা চেঞ্জ করা হয়েছে। যদি কোনো মেয়ের বিয়ে হওয়ার পরে সে একদিনও সংসার করে তাহলে কিন্তু সে দেনমোহরের পুরো টাকাটা পাবে। এখন কোশ্চেন আসতে পারে যে দেনমোহরের টাকাটার মধ্যে কিন্তু আবার দুইটা ভাগ আছে। অনেক সময় আমরা দেখি দেনমোহরের যে কলামটাতে লেখা থাকে নিচের দিকে যে উসুল এবং অর্ধেক, এবং যেটাকে আমরা বলি মুয়াজ্জল এবং মুফাজ্জল, এই ওয়ার্ডটা হলো একটা আরবি শব্দ। বাট এটাকে আমি যদি সহজ বাংলায় বলি তাহলে দেনমোহরের টাকা যদি কারো 10 লাখ টাকা হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেয়ের আর ছেলের বিয়ের সময় ফ্যামিলি মেম্বাররা কথা বলে এটাকে উসুল দেখায় অর্ধেক এবং বাকি অর্ধেকটা মুয়াজ্জল হিসেবে দেখিয়ে দেয়, মানে ওইটা হলো মেয়েটার পাওনা বকেয়া। তো অনেক সময় আবার দেখা যায় যে অনেক বিয়েতে শুধুমাত্র দেনমোহর 10 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা লেখা থাকে, এর নিচে আর কোনো শর্ত বা কোনো কিছুই আর লেখা থাকে না। যদি এরকম হয় তাহলে সেই মেয়েটা ডিভোর্সের পরে সেটা তার হাজবেন্ড তাকে ডিভোর্স দেয় বা সে তাকে ডিভোর্স দেয়, যেই ডিভোর্স দেয় সে কিন্তু পুরো টাকাটাই ক্লেম করতে পারে। আর যদি ওইখানে লেখা থাকে যে অর্ধেক অর্ধেক তাহলে সে অর্ধেক টাকাটা ক্লেম করতে পারবে এবং বাকি অর্ধেক টাকাটা সে পাবে না। এখানে আরেকটা কথা থাকে যে একটা মেয়ে ডিভোর্স দেওয়ার পরে সে কিন্তু দেনমোহরের সাথে আরো 3 মাসের ভরণ পোষণ পাবে, যেটাকে আমরা খোরপোষ বলি। যে কোনো মেয়ে যদি তার হাজবেন্ডও তাকে ডিভোর্স দেয় তাহলে সে তার হাজবেন্ডের কাছ থেকে 3 মাসের খরচ নিতে পারবে, যদি মেয়ে নিজে ডিভোর্স দেয় তাহলে সে এই দেনমোহরের টাকার সাথে 3 মাসের ভরণ পোষণের টাকা সে ক্লেম করতে পারবে। এবং সেই টাকাটা আবার কিভাবে কাউন্ট হবে, কেউ যদি বলে আমি 3 মাসের দেনমোহর 15 লাখ টাকা নিবো, 1-1 মাসে 5 লাখ টাকা করে, সেটা হবে না। সেটা হলো ওই মেয়েটার ফ্যামিলি স্ট্যাটাস, মেয়েটার চলা ফেরার যে স্ট্যাটাস, মেয়েটার এডুকেশনাল যে যোগ্যতা এবং তার ফ্যামিলির যে অবস্থা, সবকিছুর উপরে বিচার করেই আসলে নির্ধারণ করা হবে যে মেয়েটার 3 মাসের খরচ পার মান্থে 10,000 টাকা করে হবে নাকি 1 লক্ষ টাকা করে হবে। এইটা গেল একটা দেনমোহরের বিষয়টা, এখানে গেল ক্লিয়ার।
1: আমি মাঝখানে একটু বলতে চাই আপনার পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে, যে আসলে এটা অ্যাডভোকেট আঞ্জুমান লিমা আলোচনা করছেন ডিভোর্সের সময়টাতে, আর ডিভোর্স না হলেও দেনমোহরের টাকা আসলে আমাদের
0: দিয়ে দিতে হবে।
1: হ্যাঁ, দিয়ে দিতে হবে। মানে এটা
0: দিয়ে দিতে হবে। এইটা হলো একজন হাজবেন্ডের তার ওয়াইফের কাছে ঋণ,
1: রাইট?
0: কমপ্লিট একটা লোন। এখন এখানে আবার অনেক মজার ব্যাপার থাকে। অনেক হাজবেন্ড বলে যে আমার ওয়াইফের দেনমোহর 5 লাখ টাকা হলে কি হবে, সে আমার সাথে 10 বছর সংসার করেছে, আমি তাকে 50 লাখ টাকার গোল্ড কিনে দিয়েছি, আমি তার ব্যাংকে 50 লাখ টাকার ডিপোজিট করেছি, তাকে 2 কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছি, বাট এগুলাতে কোনো কিছুতেই কাজ হবে না। আমি তাদেরকে এটার থেকে বলছি, আপনি আপনার ওয়াইফকে যাই দেন না কেন, আপনার দেওয়ার সময় বলে দিতে হবে যে তোমার জন্য আমি যা করছি সব হলো লাভ আর এফেকশন থেকে, কারণ তুমি আমার ওয়াইফ, বাট এই যে 5 লাখ টাকা আমি তোমাকে দিচ্ছি এটা হলো তোমার দেনমোহরের টাকা, তুমি আমাকে মাফ করে দাও কারণ আমার তোমার সাথে লোন শেষ, ঋণ শেষ, এটা বলে দিতে হবে। কোন ওয়াইফ যদি তখন কোর্টে যেয়ে বলে যে আমার হাজবেন্ড আমাকে যা দিয়েছে কোনোদিনই আমাকে বলার সময় বলে দেয় নাই যে এটা আমার দেনমোহরের টাকা, তাহলে কিন্তু সে দেনমোহরের টাকা পাবে। তো আমি বলবো যে এখানে যারা শুনছেন তারা ওয়াইফকে যাই দেন না কেন, যদি দেনমোহরের চিন্তা করে দেন তাহলে প্লিজ একটু বলে দিবেন, কারণ এটা ওয়ান কাইন্ড অফ এগ্রিমেন্ট। এগ্রিমেন্টে যেমন অফার অ্যাকসেপ্টেন্স এর ব্যাপার থাকে, এখানেও কিন্তু অফার অ্যাকসেপ্টেন্স এর ব্যাপার আছে। আপনি আপনার ওয়াইফকে বিয়ে করার সময় এই জিনিসটা অফার করেছিলেন, আপনার ওয়াইফ রাজি হয়েছিল সেটার চুক্তিতে, সেটার শর্তে কিন্তু আপনাদের বিয়েটা হয়েছে। সো আপনারা এই লোনটা শোধ করে ফেলবেন। এবং আমরা বলতে চাই যে যদি কোনো হাজবেন্ড তার ওয়াইফের দেনমোহরের টাকার তাহলেও কিন্তু তার মারা যাওয়ার পরেও কিন্তু এই লোনটা তার পরবর্তী তার জেনারেশন যারা আছে তাদের, কিন্তু তার ছেলে মেয়েকে তার মাকে এই লোনটা শোধ করতে হয় বাবার প্রপার্টি থেকে। সো এই জিনিসটা এত কঠিন না করে এটা জীবিত থাকা অবস্থায় একটা হাজবেন্ড তার ওয়াইফকে দিয়ে দেওয়াটাই সবচেয়ে ওয়াইজ এবং বুদ্ধিমানের কাজ।
1: সেটাই সেটাই তো আমরা অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন, তিনি দেখছেন, তিনি আমাদের অনুষ্ঠানে এক জায়গায় বলেছেন যে তিনি গোপন প্রশ্ন গোপনে করবেন, দয়া করে ফিস দিতে ভুলবেন না প্লিজ। হ্যাঁ, উনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমি প্রসঙ্গটা তুলতাম। কারণ ধরেন যদি আপনি একজন অভিজ্ঞ ডক্টরের কাছে যান, তার একটা পুরো সময় তাকে প্রিপারেশনের একটা টাইম তিনি ইনভেস্ট করেছেন, সেই ইনভেস্টমেন্টের রিটার্ন এবং তিনি আপনাকে একটা সার্ভিস দিচ্ছেন, ফলে অ্যাডভোকেট রূপনা ইয়াসমিন যেটা বলেছেন আমি মনে করি যে আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত, যে আমি মনে করি যোগ্য অ্যাডভোকেটকে যোগ্য সম্মানই দেওয়াই উচিত। যাই হোক, আপনাকে ধন্যবাদ। রাব্বি বলেছেন যে ম্যাডাম আপনার দীর্ঘায়ু কামনা করি, বিভিন্ন রকম হয়রানির শিকার হচ্ছে ব্যবসা করতে গিয়ে, আমাদের এই বিষয় নিয়ে কিছু বলবেন কিনা। আসলে আমাদের এখানে তো অ্যাডভোকেট আঞ্জুমানারা লিমা, তিনি আইনি পরামর্শ আইনি অভিজ্ঞতা শেয়ার করছেন, ওনার জীবনে যেটা ঘটেছিল বা উনি যেটা দেখেছেন পড়েছেন এটাতে, তো আপনার কোনো যদি ওইখানে আইনি জটিলতা থাকে আপনি অ্যাডভোকেটের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। তারপরে আরো লিখেছেন বেশ কয়েকজন জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা, এই বিষয়গুলো আমরা সামনে হয়তো কোনো এক সময় আমরা অ্যাডভোকেট আঞ্জুমান আলিমাকে এগুলো পেলে আমরা কথা বলার চেষ্টা করব।
0: এইটা শামিম ভাই আমি একটু বলবো যে এই সাবজেক্টটা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, জমি অধিগ্রহণ। কারণ যে পরিমাণে ডেভেলপমেন্টের কাজ বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশ যত দ্রুত এগিয়ে যাচ্ছে আমাদের কিন্তু গভর্নমেন্টের তত বেশি সাধারণ মানুষের জনগণের জমি অধিগ্রহণের দরকারটা পড়ছে, এবং আমাদের অধিকাংশ মানুষ কিন্তু এই প্রসেসটা জানে না। এটা কিন্তু একটু জটিল প্রসেস, এই প্রসেসটা না জানলে কিন্তু যে কোনো মানুষ সরকারের কাছ থেকে খুব ভালো একটা বেনিফিটের হাত থেকে সে কিন্তু বঞ্চিত হতে পারে। তো আমি বলবো যে এটা আসলে খুবই সময় উপযোগী একটা চাওয়া ছিল আমাদের, যে দর্শক জানতে চেয়েছেন।
1: আমরা হয়তো এটা নিয়ে একটা অনুষ্ঠান করতে পারি সামনে, যে জমি অধিগ্রহণ বা আমাদের এই বিষয়গুলো নিয়ে। একটা বিষয় বলতে চাই সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেখছেন বা শুনছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি অনুষ্ঠান, কিন্তু আমাদের আজকের অতিথি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা, তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। এটা কোনো আইনি অনুষ্ঠান, আইনি পরামর্শ অনুষ্ঠান নয়, আর তিনি তার অভিজ্ঞতা আশেপাশে যা দেখেছেন, যা পড়েছেন পত্র পত্রিকায়, সেখান থেকে আমরা আলোচনা করেছি। আপনার শেষ পর্যায়ে আমরা আর আপনাকে প্রশ্ন না করে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, আপনার ব্যক্তিগত জীবনে আপনি কেন আইনজীবী হলেন?
0: আচ্ছা, আমি কেন আইনজীবী হয়েছি এটার পিছনের গল্পটা হলো, আসলে আমরা যখন যে সময়টাতে বাংলাদেশের প্রেক্ষাপটে বড় হয়েছি, আমি বলছি আসলে 80-এর দশকের কথা, তখন কিন্তু আমরা এখন মেয়েরা যেভাবে করে মানে নিজেদের অধিকারের কথা, নিজেদের রাইটসের কথা বলতে পারছি, ওই সময়টাতে কিন্তু আসলে আমাদের মেয়েদের প্রেক্ষাপটে বাবা মারা চিন্তা করতো মেয়ে হয়তো বা টিচার হবে, না হলে মেয়ে অবশ্যই ডাক্তার হবে, এর বাইরে আর কোনো কিছুই না। মেয়ে যদি স্টুডেন্ট ভালো হয় তাহলে তাকে ডাক্তারই পড়াইতে হবে, কারণ এর চাইতে ভালো প্রফেশন মেয়েরা মেয়েদের জন্য হয় না। বাট আমার শুরু থেকে যে জিনিসটা ছিল, যেহেতু আমি ছোটবেলা থেকে আমার বাবা আর্মিতে ছিলেন, আমি যেহেতু বিভিন্ন ডিফেন্সের স্কুলগুলোতে পড়েছি, তো তখন থেকে আমি একটা জিনিস দেখেছি যে লিডারশিপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট এভরি হিউম্যান বিং। তো আমি যেহেতু একটা আর্মির এনভায়রনমেন্টে বড় হয়েছি, ক্যান্টনমেন্টে বড় হয়েছি, আর্মির স্কুলগুলোতেই পড়েছি, ওইখানে আমি একটা জিনিস দেখেছি যে আসলে একটা একদম যোগ্য একজন লিডার বা একটা লিডারশিপই পারে যে একটা সোসাইটি, একটা দেশের মানে পুরো চেহারা চেঞ্জ করে দিতে, যে জিনিসটা হয়তো বা আমি অন্য কোনো প্রফেশনের কাউকে ছোট করে বলছি না, বাট একজন ডাক্তারের জায়গা থেকে বা অন্য যে কোনো প্রফেশনের জায়গা থেকে ভয়েস রেজ করাটা আসলে যতটা ইজি, একজন অ্যাডভোকেট বা একজন আইনজীবীর জন্য এটা মোর মোর মোর দেন ইজি। কজ আমি যেহেতু প্রতিদিন প্রতি মুহূর্তে এভরি মান্থ এভরি সেকেন্ড যেহেতু আমি মানুষের অধিকার নিয়ে কথা বলছি এবং আমার পুরো যুদ্ধটাই যেহেতু মানুষের অধিকারকে ইস্টাবলিশ করার জন্য, সো আমি কিন্তু আমার জায়গা থেকে আমি আমার সমাজের যে অসংলগ্ন জিনিসগুলো, যে জিনিসগুলো আমি আসলে চাচ্ছি না, যেভাবে চাচ্ছি না, বা আমার আমি যদি আমাদের আমাদের কমিউনিটির কথা বলি, আমরা যারা মেয়েরা আছি, আমাদের মেয়েদের সমস্যাগুলো আমরা কখনোই বলবো না যে ছেলেরা বুঝে না, ছেলেরা হেল্পফুল বা ছেলেরা কোঅপারেটিভ বলি, কিন্তু আমরা এখন এই যুগে এসে মেয়েরা এত ভালো করছি, বাট একটা মেয়ে তার জায়গা থেকে মেয়েদের প্রবলেম গুলো যেভাবে রিয়ালাইজ করে সেটা কিন্তু একজন মেল পার্সনের জন্য আসলে জিনিসটা অতটা ইজি না। তো আমি বলতে চাই যে আমার লয়ার হওয়ার পিছনের মেইন উদ্দেশ্যটাই ছিল, সেটা হলো আসলে কমান্ডিং জিনিসটা আমি খুব পছন্দ করি, লিডারশিপ জিনিসটা আমার খুব পছন্দ। তো আমার মনে হয়েছে যে লিডারশিপ জিনিসটার সাথে আসলে লয়ারদের প্রফেশনটা খুব বেশি যায়, যেটার কারণে আসলে আমি আমার ফ্যামিলির পছন্দের অমতেই কিন্তু আমি আসলে লতে পড়েছি। বাট আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি মেম্বার সবাই এখন খুবই হ্যাপি যে আমি লয়ার হয়ে আসলে ভালো কাজ করেছি অন্য কিছু না হয়ে। তো আমি নিজে আসলে আমার প্রফেশনে খুব হ্যাপি। আমি এটাই বলতে চাই যে যে যাই করেন নিজের প্রফেশনে হ্যাপি ভাবে করেন, যে যার প্রফেশনে যদি ভালো থাকেন, হ্যাপি থাকেন, মন থেকে প্রফেশনটাকে ভালোবাসেন, তাহলে সেই প্রফেশনে আপনি অবশ্যই অবশ্যই 100% বেটার কিছু করতে পারবেন।
1: আরেকটা বিষয় বলতে চাই দর্শকদের, যে অ্যাডভোকেট আঞ্জুমানারা লিমা তার ইউটিউব পেজে এখন থেকে রেগুলার আইনি বিভিন্ন বিষয়ে উনি তুলে ধরবেন, আর আমরা হয়তো ওনাকে সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন হয়তো আইনি পরামর্শ দেওয়ার জন্য পেতে পারি যদি তিনি সময় করতে পারেন।
0: ইনশাআল্লাহ আমি অবশ্যই চেষ্টা করব।
1: হ্যাঁ সেটাই। অ্যাডভোকেট রুবনা ইয়াসমিন এখন লিখেছেন জি আইনজীবী হায়েস্ট পেড জব অ্যান্ড স্বাধীন পেশা। হ্যাঁ একদমই ঠিক, স্বাধীন পেশায় যুক্ত থাকা ভালো। রুমা আনি তিনি লিখেছেন লিমা দোয়া করি আরো এগিয়ে যাও। হ্যাঁ নাইস। মাহফুজা জলি লিখেছেন যে আসসালামু আলাইকুম, আমি ম্যাডামের সাথে কিভাবে যোগাযোগ করতে পারি? আমি নাম্বারটা আমাদের কমেন্ট বক্সে দিয়েছি, তারপর আবার আমি একটু বলে দিতে চাই। বাংলাদেশ থেকে ফোন দিলে 0175888 1733, 0175888 1733, আর অফিসের নাম্বার হচ্ছে 5831-7734, 5831-7734 অথবা 35, দুটার একটা। তো আপনারা এই নাম্বারটি আপনাদের সঙ্গে রেখে দিলে যে কোনো ক্রাইসিসে আপনি তার পরামর্শ নিতে পারেন আমাদের আইনজীবী। আমাদেরকে আসলে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আমরা 55 মিনিটস কথা বলেছি, আমাদের একই সঙ্গে 70-80 জন লোক দেখেছেন আমাদের এতে, আর এই অনুষ্ঠানটা আপনারা একজন বলেছে আমরা কি টেনে দেখতে পারবো, পরে দেখতে পারবো? হ্যাঁ আপনি অবশ্যই দেখতে পারবেন, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর প্ল্যাটফর্মে দেখতে পাবেন। আর আপনি শেষে আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান?
0: আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আসলে আমি আইনজীবী হয়ে আমার জায়গা থেকে বলবো যে আসলে আমরা অবশ্যই সবসময় সচেতন থাকার চেষ্টা করব, যে যার যার জায়গা থেকে যদি আমি সচেতন থাকার চেষ্টা করি, আমার অধিকারগুলোর ব্যাপারে যদি আমি প্রপারলি জানি, তাহলে আমরা এই যে সব প্রায় সময় বলি যে আমি অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, আমার অধিকার ঠিক মতো আমি পাচ্ছি না, সেটার জন্য সব ব্লেম সবকিছু আসলে কারো উপরে চাপিয়ে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ না। আপনি যদি আপনার জায়গা থেকে সচেতন হন, আপনি যদি আপনার জায়গা থেকে স্ট্রং হন, তাহলে আপনাকে সুপারসিড করে যাওয়া, আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করাটাও কিন্তু এই যুগে এসে একটু ডিফিকাল্ট। সো আপনারা সবাই যার যার জায়গায় সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সবাই মিলে রেডিও ত্রিতালের সাথেই থাকবেন।
1: ধন্যবাদ, ধন্যবাদ। আমরা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, সবাইকে আপনার শুভকামনা জানিয়ে শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে
0: ইনশাআল্লাহ।

আকাশে তুলকালাম মেঘে যেন বাজি ফোটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল। ঘরে বৃষ্টির ছাট এলো, জানালাগুলো বন্ধ করিনি, আলো নেভানো অন্ধকারে থেকে থেকে ছিলিক দেওয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ।

0: শত বছরের বেদনার অশ্রু মুছে হেসে ওঠে স্বদেশ আমার।
1: স্বজন হারানো শোক বুকে নিয়ে মুক্তির সুখে ভোলে বিগত বেদনা।
0: আজ শুধু গান, শুধু আনন্দ, হাসি হুল্লোড়।
1: আজ কোনো কান্না নয়, বিজয়ের দিন আজ। মা, তুমি ভুলে যাও শোকের সব কষ্ট।

0: সুপ্র দর্শক, রেডিও থ্রিদল বাংলা ইউএসএ শুভেচ্ছা জানবেন। আশা করি সবাই খুবই ভালো আছেন, আর সবার ভালো লাগে আরো বাড়িয়ে দেওয়ার জন্য আমি রুস্তা জাহিন আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে চমৎকার একজন অতিথিকে নিয়ে। এবং তিনি আর কেউই নন, দেখেই বুঝতে পারছেন, আমাদের সকলের পছন্দের এবং আমাদের অত্যন্ত পরিচিত মুখ, শারমিন দীপু আপু। দীপু
1: হ্যালো,
0: আপু, অনেকদিন পর আপনার সঙ্গে দেখা, খুবই ভালো লাগছে, কেমন আছেন?
1: আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? অনেকদিন পরে বলতে, দিস ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই মিন ত্রিতাল বাংলা ইউএস রেডিও সেন্টার, বা এনিওয়ে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম হিয়ার, সো খুবই ভালো লাগছে। ইয়া, ডেফিনেটলি। কেমন আছো তুমি?
0: আমি ভালো আছি, আর আমার সামনে এত চমৎকার একজন মানুষ বসে আছে, তো আরো বেশি ভালো আছি।
1: থ্যাংক ইউ।
0: তো এই মুহূর্তে আপু কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে?
1: এই মুহূর্তে ইউএসএ থেকে যুক্ত আছি, সো ইয়া, ক্যালিফোর্নিয়া থেকে আছি আমি এখন। ক্যালিফোর্নিয়াতে গতকালকে আমি একটা শো করেছি, সো এখন ওখানেই অবস্থান করছি। সো ইয়া, ফ্রম ইউএসএ।
0: আমি যতদূর জানি যে আপু কিন্তু এখন বাংলাদেশ থেকে আমাদের লন্ডনের প্রবাসী হয়ে গেছেন, বা লন্ডনবাসী বলা যায়, বাংলাদেশ ছেড়ে আপু আমাদের ছেড়ে লন্ডনে চলে যাওয়া। তো লন্ডন এবং ক্যালিফোর্নিয়া বা দেখা যাচ্ছে যে অন্যান্য জায়গায় স্টেজ পারফরমেন্স, এগুলো ব্যালেন্স করা হয় আসলে কিভাবে?
1: এই যেভাবে চলছে সেভাবে কাজ থাকে না, যে আমরা বলি আসলে যে পাখি পাখি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যায় উড়ে উড়ে, আমরা মানুষরাও মানে প্রায় ওরকমই একটা পাখির মতো দেখা যায়। উই আর হিয়ার টুডে, অন দ্য আদার ডে ওয়াজ সামওয়্যার এলস। সো ইয়া, ম্যানেজ হয়েই যায়, একটু করতে হয় আর কি, একটু প্যাচ আপ করে ম্যানেজ করতে হয়।
0: কাজের খাতিরে অনেক কিছু কিছুই আমরা করে থাকি।
1: স্যাক্রিফাইস করতে হয় আসলে। হ্যাঁ, যদি আর্টিস্ট হয়, লাইক আমাদের যে লাইফস্টাইল বা আর্টিস্টদের যে লাইফস্টাইল, নাথিং ইজ ফর্চুনেট, সবকিছু আনফর্চুনেট আমাদের জন্য। উই ডোন্ট নো টুমোরো ওয়্যার উইল
0: খুবই
1: বি
0: আনসার্টেন আমাদের ব্যাপারগুলো,
1: এক্স্যাক্টলি
0: আজ বাংলাদেশ, তো কাল লন্ডন, এর পরের দিন হচ্ছে ইউএসএ।
1: এক্স্যাক্টলি অ্যান্ড ইটস নাইস, আই লাইক ইট।
0: এটাই আসলে অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা ভালো লাগা। তো আপুকে কোন বিশেষণ দিয়ে আমি আজকে শুরু করব বুঝতে পারছি না, কারণ আপু একাধারে একজন কণ্ঠশিল্পী, মডেল, অভিনেত্রী, এবং পড়াশোনা। আমি শুরুতেই বলে দিচ্ছি যে আপু কিন্তু পড়াশোনার জন্য লন্ডনে থাকা, ল পড়া হচ্ছে। তো এত কিছু ব্যালেন্স করা, এটা আসলে কিভাবে করা হয়?
1: মানুষ বলে না যে তোমার অনবদ্য ইচ্ছা বা অনবদ্য চাহিদা থাকলে তুমি পৃথিবীর যে কোনো কিছু এ প্রান্ত থেকে ও প্রান্ত হাসিল করতে পারবে, সো দ্যাটস নো প্রবলেম। এটা আসলে ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে, বিকজ মানে আমার ইচ্ছা শক্তি ছিল যে আমি ওই পর্যন্ত যাব, দ্যাটস ওয়াই আই এম হিয়ার। আমি যদি মনে করতাম না আমি এতটুকুতেই হ্যাপি, তাহলে কিন্তু মানে অতটুকুতেই হ্যাপি থাকতাম। সো এটা আসলে যার যার ইচ্ছা শক্তি আমি বলবো।
0: বাহ, চমৎকার। তো এই যে এতগুলো সেক্টরে আসলে একসঙ্গে কাজ করা, কোনটাতে আপু বেশি কমফোর্ট ফিল করেন, যে এই সেক্টরটা একটু বেশি ভালো লাগে ওইটা থেকে, এমন কি কিছু আছে কিনা?
1: টু বি ভেরি অনেস্ট, আমার যেই দুইটা প্রফেশন বা যেই তিনটা প্রফেশন, আমি আসলে সবগুলো প্রফেশনকেই সমানভাবে এনজয় করি, বিকজ এক একটা সেক্টরের কাজ এক এক রকম। সো তুমি যখনই একটা সেক্টরের কাজ করতে যাবা, সো ইউ আর গিভিং ইউর 100%, দেন ইউ এনজয়িং ইট।
0: বাহ, চমৎকার। তো এই যে সঙ্গীতের সঙ্গীতে আসার গল্প, সঙ্গীত শিল্পী, এত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী হয়ে ওঠা, এই আমি জানি যে আপনি সেই 5 বছর বয়স থেকে গান শিখছেন বা গানের তালিম নিচ্ছেন, কিন্তু
1: হুম
0: এই
1: হুম
0: জিনিসটা আসলে কার হাত ধরে, বাসা থেকে বা পরিবার থেকে কার অনুপ্রেরণা? কারণ বাবা তো ছিলেন ইঞ্জিনিয়ার এবং মা ছিলেন রাজনীতিবিদ, সাংস্কৃতিক অঙ্গনের ছোঁয়াটা আসলে কিভাবে আসলো?
1: এটারও এর পেছনে একটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে যে আমার মায়ের খুব ইচ্ছা ছিলেন যে তিনি কখনো গান করবে, তো আসলে পারিপার্শ্বিকতায় বা হোয়াট এভার সেভাবে হয়তো বা হয়ে ওঠেনি, তো তার ইচ্ছাটাই আমি মানে পূরণ করেছি আমার মার অবদানে। আসলে আমি গান করা, সে সে চাইতো যে আমি তাকে শুধু শুধু বসে বসে গান শোনাবো, আমি যে আসলে প্রফেশনালি সিঙ্গার হয়ে যাব এরকম কোনো ইন্টেনশন ছিল না, বা আমার কোনো আইডিয়াও ছিল না যে আমি সিঙ্গার হয়ে যাব। বাট একটা সময় পরে দেখা গেল যে না, আমি প্রফেশনালি সিঙ্গিং এ ঢুকে গেলাম, অ্যান্ড দেন ইয়া,
0: আচ্ছা আচ্ছা,
1: চলছে আজ পর্যন্ত।
0: তার মানে ভালো লাগা থেকে শুরু, এখন প্রফেশন হিসেবে নিয়ে নেওয়া।
1: রাইট,
0: তাহলে একটা প্রসঙ্গে চলেই আসে যে নজরুল গীতি করছেন, ফোক গান করছেন, আধুনিক গান করছেন, মানে সব ক্ষেত্রেই দেখা যায় যে সঙ্গীতের সব সব ক্ষেত্রে আপনার সরব উপস্থিতি। কিন্তু যে জিনিসটা বেশি দেখা যায় যে ফোক গানগুলো আপনার একটু বেশি করছেন, তো ফোক গানের প্রতি ভালো লাগাটা কিভাবে?
1: আসলে এটা যে কিভাবে হলো সেটা আমি নিজেও বলতে পারবো না, বাট এটা আমার ফিলিংস। সেটা হচ্ছে যে আমি যখন ছোট, তখন থেকে যখন আমি গান করি, আমি অল কাইন্ডস অফ গান করতাম, নজরুল, রবীন্দ্র, দেশাত্ম, পল্লীগীতি, ভাওয়ায়া, এভরিথিং। এন্ড মাঝে মাঝে হিন্দিও করা হয়, কিন্তু দেখা গেল একটা সময় পরে গিয়ে যখন আমার মধ্যে যে গানটা কি সেই জিনিসটা বোঝার যে বোধ আমার মধ্যে সৃষ্টি হলো, যে গানের আসলে মিনিং কি, গানটা কি, এটাতে কি বোঝাচ্ছি আমি, এই বোধটা যখন আমার মধ্যে মানে চলে আসলো বা আমি বুঝতে শিখলাম, তখন থেকে ফোক গানটা আমাকে খুব বেশি টানে। মানে আমি ফোক গানের মধ্যে মাটির গন্ধ, আমাদের কালচার, প্রেম, বিরহ, আনন্দ, দুঃখ, বেদনা সবকিছু খুঁজে পাই, টু বি ভেরি অনেস্ট। ইটস আ হিউজ প্ল্যাটফর্ম টু এক্সপ্রেস ইউর ফিলিংস টু আদার ওয়ান,
0: মানে নিজের ফিলিংস এবং দেশের প্রতি ভালো লাগা বা ভালোবাসা।
1: সবকিছু। তুমি দেখো একটা মানে ফোক গানের কিন্তু অনেক ঘরানা আছে, যার তার মধ্যে আছে বিচ্ছেদ, আছে প্রেম বিচ্ছেদ, আছে রোমান্টিক, আছে কিছু, আছে যে পীর নবীদের শান আছে, খাজা বাবার গান আছে, তারপরে নবীর শান আছে, মানে অনেকগুলো ঘরানা আছে, আধ্যাত্মিক আছে, মরমী আছে। তো এই ঘরানাগুলোর মধ্যে তুমি যখন তোমার ফিলিংস তুমি এক্সপ্রেস করতে যাবা, তুমি যেই গানটা চাও আসলে দেখবো তুমি ওই ঘরানাতে ওই গানটাই পেয়ে গেছো। সো ইটস ম্যাচড উইথ ইয়র এক্সপ্রেশন বা উইথ ইয়র সিচুয়েশন, দ্যাটস ওয়াই যেটা খুব তোমাকে কানেক্ট করে, খুব সহজ সরল কথার মাটির সুরের
0: নিজের
1: গান।
0: ভিতরের ইমোশন গুলো ফুটে উঠে,
1: এক্স্যাক্টলি
0: আমার মনে হয় এটা বেশি দর্শক দর্শকও বেশি পছন্দ করে,
1: রাইট,
0: যে কোন একটা গান হচ্ছে গানের শিল্পী তার এমন কিছু তার গানের মাধ্যমে ফুটিয়ে তুলছে যা আসলে একজন অডিয়েন্স হিসেবে আমিও চাই কেউ বলুক, সুর দিয়ে
1: মানুষ
0: বলুক।
1: কিন্তু, অডিয়েন্স কিন্তু সরল ভাষার সরল সুরের গানটাকে বেশি টানে, কারণ যে কথাগুলো সরল, যেই গানের সুরটা সরল, সেই গানটা তার কাছে প্রিয়, কারণ সেই গানটা সে ভালোভাবে গাইতে পারছে,
0: গাইতে
1: ভালোভাবে
0: পারে
1: উঠতে পারছে। কিন্তু একটু কঠিন গান হলে, একটু কঠিন সুর হলে সেটা কিন্তু আমাদের যে দর্শক, আমাদের বাংলার যে দর্শক, তারা সেটা নিতে চায় না সেরকম ভালোভাবে। আর সহজবোধ্য কথাই আমার মনে হয় যে সবচেয়ে বেটার সবসময়।
0: আসলে, কারণ গানগুলো তো কোনো একটা শ্রেণীর জন্য আসলে তৈরি হয় না,
1: হয় না,
0: সমাজের সব শ্রেণী পেশার মানুষ যেহেতু গান শুনে, সবার জন্যই আসলে সহজবোধ্য যেগুলো হয়। তো গানের কথা যেহেতু হচ্ছে, দীপু আপুর কাছ থেকে এখন একটা গান শুনে নিলে কেমন হয়?
1: আচ্ছা। হ্যাঁ, যেহেতু গানের মানুষ, আজকে গানেরই আয়োজন, অবশ্যই গান তো শোনাবই। কি গান শুনবে বলো?
0: শুরুতে আপনার পছন্দের একটা শুনবো, তবে শেষে তখন দর্শকদের চাহিদা অনুযায়ী একটা শুনতে হয়।
1: আচ্ছা, আমার পছন্দ অনুযায়ী তাহলে আমি যেটা করব, আমার রিসেন্টলি একটা গান লাস্ট লাস্ট উইকে রিলিজ হয়েছে, আমার মৌলিক গান। গানটি
0: বাহ,
1: লিখেছেন
0: চমৎকার।
1: আমাদের লন্ডন প্রবাসী, ওনার সুর করা হচ্ছে আমার খুব কাছের ছোট ভাই আকাশ মাহমুদ, এবং কম্পোজিশন আকাশ মাহমুদের করা। তা আমি ওইখান থেকে একটা অন্তরা একটু শোনাচ্ছি সবাইকে।
0: অবশ্যই
1: আর এই গানটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে শারমিন দীপ অফিসিয়াল পেজে আছে, সো যে কেউ চাইলে একটু ওখানে ব্রাউজ করলেই পেয়ে যাবে।
0: অবশ্যই,
1: আমি একটু করে শোনাচ্ছি।
0: আমরা ওই একটুটা একটু শুনে নেই।

0: আছে কি আমায় মনে।
1: বাহ,
0: থ্যাংক ইউ।
1: চমৎকার, মনে রাখতেই হবে। এত মিষ্টি একজন মানুষ, এত মিষ্টি করে যখন গান গায়, দর্শক শ্রোতা সবারই আসলে মনে রাখতে হবে।
0: থ্যাংক ইউ
1: চমৎকার আপু,
0: থ্যাংক
1: অসাধারণ।
0: ইউ।
1: যেহেতু মৌলিক গানের কথা বললেন, তো আপনার কিন্তু প্রায় 25টার উপরে অ্যালবাম রিলিজ হয়েছে, নতুন অ্যালবাম আমরা কবে পাচ্ছি?
0: এখন তো আসলে হচ্ছে গিয়ে যে অ্যালবাম গুলো, আমার কিন্তু টোটাল কমপ্লিট অ্যালবাম আছে বাজারে 6টা। কাজ
1: আচ্ছা,
0: হচ্ছে যে অ্যালবামের দিন তো এখন আর নাই,
1: না,
0: সেটা
1: সব
0: তুমিও
1: কিছু
0: জানো।
1: অনেক বেশি ইউটিউব প্ল্যাটফর্ম হয়ে গেছে।
0: এক্স্যাক্টলি, এখন সব ভার্চুয়াল প্ল্যাটফর্মে চলে গেছে। তো এখন ওই আগের দিনের মতো সিডি সিডি প্লেয়ার দিয়ে গান বাজানো বা টেপ রেকর্ডার দিয়ে গান বাজানোর ওই চলটা আসলে নাই বললেই চলে। তো সেই কারণে যেটা করা হয় যে সিঙ্গেল সিঙ্গেল ট্র্যাক করা হয়
1: আচ্ছা,
0: এবং সেটা ভিজুয়াল করা হয়, কারণ আমরা ডেফিনেটলি উই গোনা পুট দিস আপ অন ইউটিউব। সো যখন একটা ইউটিউবে চলে যায় তখন আমরা টোটাল অ্যালবামটাকে দিতে পারি না।
1: হুম
0: সো
1: হুম
0: সেই কারণে কমপ্লিট অ্যালবাম আছে আমার 6টা এই আর কি। তো সিঙ্গেল ট্র্যাকের মধ্যে আমার মোর দেন 30 আমার মৌলিক সিঙ্গেল ট্র্যাক, এবং আমার তো মনে হয় 1000-এর উপরে আছে আমার কাভার করা সং, যেগুলো বেসিক্যালি আমি করে
1: হুম
0: থাকি
1: হুম
0: বিভিন্ন টেলিভিশন
1: আচ্ছা,
0: লাইভ বা আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে। বাট আমার নিজের মৌলিক আছে প্রায় 35 অ্যাবোভ।
1: বাহ, অসাধারণ। তার মানে মাত্রই কিন্তু একটা মৌলিক গান করলেন, এটা তো রিলিজ হয়ে গেছে,
0: এটা রিলিজ হয়েছে, ইটস জাস্ট ইটস বিন 6 ডেজ অনলি,
1: তার মানে
0: সিক্স
1: একদম নতুন গান,
0: সিক্স ডেজ একদম ব্র্যান্ড নিউ গান। হ্যাঁ,
1: একদম ব্র্যান্ড নিউ একটা গান আজকে আমরা শুনে ফেললাম, চমৎকার। তো এই যে আপনার গানগুলোতে যে জিনিসটা আমরা আসলে দেখি, যে গানের পিছনেও যে গানের সামনেও, সে ক্যামেরার সামনে পিছনে দুই জায়গাতে কাজ করতে কেমন লাগে?
0: আমার তো খুব ভালো লাগে, কাজ আমি মনে করি যে যেহেতু ভিজুয়ালের একটা যুগ চলে এসেছে, গানটা এখনো শুধু শুনবার বিষয়ের মধ্যে আসলে নেই, এটা দেখবারও একটা বিষয় হয়ে গেছে এখন। সো আমি মনে করি যে আমার যে অক্লান্ত পরিশ্রম, যে আমি আমি যেভাবে গানটাকে একদম মানে জন্মের শুরু থেকে লালন পালন করে আমার কণ্ঠে ধারণ করে রেকর্ডিং করে যে আমি দর্শকের কাছে উপস্থাপন করছি, আমার কাছে এটা আমার পার্সোনাল পারসেপশন যে আমি কেন না আমার গানটাতে আমি নিজেই ভিজুয়ালাইজেশন করব, কারণ এটা আমার রাইট এন্ড এটা আমার আমি আই ডিজার্ভ ইট, কারণ আমার
1: যে
0: গানে
1: আমি
0: অন্য
1: আমি পেছনেও থাকবো এবং কেন দর্শক আমাকে সামনে থেকে দেখবে না?
0: সামনে থেকে দেখবে না, রাইট? সেই জায়গা থেকে আমি সব সময় মেনটেন করি আমার যত গান আছে। হ্যাঁ, ডেফিনেটলি আমার সাথে কো আর্টিস্ট থাকে, আমার কো মডেল মেয়ে ছেলে মডেল থাকে, ডেফিনেটলি আই মেক দ্য স্টোরি লাইক দা। আর তুমি আরেকটা জিনিস জানবে যে আমার যতগুলো মিউজিক ভিডিও আছে এই সব মিউজিক ভিডিওর যে কনসেপ্ট, যে ভিজুয়ালাইজেশনের যে টোটাল ফার্স্ট টু লাস্ট কি হবে স্টোরি, ইটস অল ফ্রম মি, আমি নিজে ডিজাইন করি সব।
1: কোরিওগ্রাফারও আপনি?
0: এক্স্যাক্টলি,
1: আরে
0: সবকিছু আমি
1: নতুন
0: ডিজাইন
1: নতুন
0: করি।
1: আরেকটা তাহলে পরিচয় আজকে আবিষ্কৃত হলো। এত গুণের অধিকারী একজন মানুষ যে গানের কোরিওগ্রাফিও সেই করছে, চমৎকার।
0: ট্রাই করি, কাজ আমি মানে গানের সাথে ছন্দের সাথে মিল রেখে, গানের স্টোরিটার সাথে মিল রেখে সেরকম ভাবে ভিজুয়ালাইজেশনটা করি আর কি।
1: এই
0: সো
1: জন্যই হয়তো আমরা এত ক্রিয়েটিভ কাজগুলো পাচ্ছি।
0: ডেফিনেটলি আমার যারা ডিওপি থাকে তাদেরও এখানে মানে আমি শুধু তাদেরকে বলি যে আমি এই টাইপের চাচ্ছি, তো থাকে না যে এটার মধ্যে একটু টুইস্ট যেটা, সেটা তারা ক্রিয়েট করে। সো ডেফিনেটলি তাদেরও সমানভাবে তাদেরও স্টোরিটা মেক করা, এবং সবচেয়ে যেটা কঠিন পার্ট সেটা হচ্ছে মিক্সিং করা, স্টোরিটাকে
1: হুম হুম
0: একসাথে মিক্স করা, হোয়াটএভার আই ওয়ান্ট ওটা তারা করে। ডেফিনেটলি তাদেরও একটা ক্রেডিট রয়েছে, ডেফিনেটলি একটা বড় মাপের ক্রেডিট রয়েছে, বাট আমি তাদেরকে এটা শুধু বলে দিই যে আই ওয়ান্ট ইজ লাইক দা। সো ইয়া,
1: বাহ, চমৎকার। তো এই যে গানের কথা বলতে বলতে আমার একটা জিনিস মনে পড়লো, যে আপু কিন্তু আগে প্লেব্যাক করেছেন যখন বাংলাদেশে ছিলেন, বেশ কিছু ছবিতে প্লেব্যাক করা হয়েছে। এবং আমাদের আর্টিস্ট যারা সঙ্গীত অঙ্গনে আছে তাদের কিন্তু প্রত্যেকের একটা সুপ্ত আসলে আগ্রহ থাকে যে বড় পর্দায় কাজ করা। নিজের তো একক বা মৌলিক বের হবেই, কিন্তু বড় পর্দায় প্লেব্যাক করা, বড় বড় মুভিতে। তো নেক্সট প্লেব্যাক কবে পাচ্ছি, বা এমন কোনো ইচ্ছা আছে কিনা যে এই নায়ক অথবা এই নায়িকার অথবা এই ডিরেক্টরের কোনো মুভিতে প্লেব্যাক করার?
0: আসলে এটা তো টোটালি একটা আনফর্চুনেট ব্যাপার, আমি আই কান্ট সে রাইট নাও, কাজ এমন হতে পারে যে আসলে মুভিগুলো যেমন ভাবে সৃষ্টি হয়, মুভিগুলোর স্টোরি বা গানগুলো যেমন ভাবে সৃষ্টি হয়, সেটা হয় যে একটা মুভির স্টোরি থাকে, স্টোরিতে একটা গান থাকে, সেই গানের স্টোরিতে কেমন একটা ভয়েস ডিমান্ড করে, এটা টোটালি আসলে ডিরেক্টরের ব্যাপার। সো যদি আমার ভয়েসের সাথে মনে হয় যে না এই গানটাতে আমার শারমিন দীপুর ভয়েসটা লাগবে, সো ডেফিনেটলি আই উইল গেট ইট। এটা হচ্ছে আমার পারসেপশন। তাছাড়া আমি এর আগে প্লেব্যাক করেছি বড় পর্দায় মানিক চান বাংলাদেশ নামের ছবি, যেটা এখনো রিলিজ হয়নি, এটা আপকামিং, এখনো কাজ চলছে। তো ওই ওই ছবিতে আমি দুটো গান করেছি। কলকাতাতে একটা বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় একটা ছবি, তো সেখানে পূজা চেরি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, আমি আসলে জানি না হু ইজ গোনা বি দ্য অ্যাক্টর, ইজ গোনা বি অঙ্কুশ অর সামওয়ান এলস, আই ডোন্ট নো, ইটস নট ডান ইট, বাট আমার সাথে এগ্রিমেন্ট হয়ে গেছে লাস্ট টাইম আমি যখন বাংলাদেশে ছিলাম, তখন আই বিন টু ইন্ডিয়া, আমার কিছু প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে যাওয়ার পরে সেই সুবাদেই তাদের সাথে আমার মিটিংটা হয়ে গেছে, সো ইটস অল ফিক্সড, যখন সবকিছু মহরত টহরত হয়ে যাবে, সো আই থিঙ্ক উইল গো ফর দ্যাট।
1: চমৎকার, বাংলাদেশের প্লেব্যাক তো শেষ, ইন্ডিয়াতেও প্লেব্যাক হয়ে গেল, এখন বাকি হচ্ছে বলিউড, যেহেতু হিন্দি গান করা হচ্ছে। হ্যাঁ, হোপ ফর দ্য বেস্ট। আমরা আসলে তাই আমাদের প্রত্যাশা যে দীপাপুর কোন গান আমরা খুব শীঘ্রই হিন্দিতে বলিউডের প্লেব্যাকে শুনবো।
0: ইনশাল্লাহ ইনশাল্লাহ।
1: বাহ, তার মানে যেই ব্যাপারটা যে আপনি কিন্তু দীপু আপু, অনেকের থাকে কি যে ছোটবেলা থেকে লোকাল জায়গা থেকে গান শিখছে বা গান শুরু, তো আপনার ব্যাপারটা কিন্তু ভিন্ন। ছোটবেলা থেকে রেডিও বা বাংলাদেশের বড় বড় শিল্পীদের কাছে থেকে আপনার তালিম নেয়া বা শিখা, যেমন আব্দুর জব্বারের মতো শিল্পী থেকে আপনার তালিম নেয়া, ইটস ইউনিক একটা
0: এটা
1: ব্যাপার।
0: আমার, এটা বলতে পারো যে কাইন্ড অফ আমার ভেরি ভেরি গুড লাক, যে
1: হুম হুম
0: মানে ওনাদের মতন বা ওনার মতন এত গুণী একজন, যেমন আমার যারাই আমার টিচার ছিলেন, জোসেফ কমল রড্রিক্স, উনি ছিলেন আমার নজরুলের টিচার, সো উনি আমাকে, হ্যাঁ উনি আমাকে নজরুল শেখাতেন, স্পেশালি উনি আমাকে নজরুল ক্লাস করাতেন। দেন আব্দুল জব্বার স্যার, উনি তো ডেফিনেটলি আমার একদম হাতে খড়ি যেটাকে বলে। তার আগে আমি রেডিওতে গান করতেন অনেক আগে, আতিকুল ইসলাম নামে একজন, ওই সময়টাতে ব্যাক ইন 2001-2 এর দিকের কথা, ওই সময়টাতে উনি ছিল বাংলাদেশ টেলিভিশনে, যদি কোনো প্রোগ্রাম হতো তাহলে তাকে ছাড়া হতো না এরকম। তো ওনার কাছ থেকে আমার প্রথম হাতে খড়ি, আর তারপরে হচ্ছে কি আব্দুল জব্বার স্যারের কাছে আমি শিখি, উনি আমাকে বাসায় এসে গান শিখাতেন, আমি খুব মিস করি তাকে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আর তারপর থেকে
1: এটা
0: যেমন
1: আসলে কিভাবে সম্ভব হলো আপু, এত বড় একজন
0: আমি জানি না,
1: মানুষের কাছ থেকে?
0: আমি জানি না, আমি একদিন একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমি ফেরদৌসী আন্টির কাছে গান শিখেছি, তুমি হয়তো মনে থাকবে তোমার ফ্রাইডেতে সকালে একটা প্রোগ্রাম হতো সবসময় বিটিভিতে, এভরি ফ্রাইডে 9 o'clock ইন দ্য মর্নিং, আমি সেখানেও ফেরদৌসী আন্টির কাছে গান শিখেছি, বাট সেটা খুব অল্প সময়। তো একদিন একটা
1: ছোট বাচ্চাদের নিয়ে যে তার একটা প্রোগ্রাম হতো,
0: এক্স্যাক্টলি
1: রাইট?
0: এক্স্যাক্টলি।
1: হ্যাঁ,
0: তো
1: চমৎকার।
0: আমি আসলে আমার লাইফে অনেক বড় বড় গুণীজন, তাদের আশীর্বাদ আমি পেয়েছি, তাদের দোয়া আমি পেয়েছি, যেমন এন্ড্রু কিশোর দা, ওনার অনেক দোয়া আমি পেয়েছি, তার সাথে আমি একই স্টেজে, আমার অনেকবার তার সাথে ডুয়েট গান করার ভাগ্য সৌভাগ্য হয়েছে ইন্ডিয়ার স্টেজে, বাংলাদেশের স্টেজে, সো আমি ভেরি গ্রেটফুল টু দেম যে তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে, সেটা অবশ্যই। তো আব্দুল জব্বার স্যারের কাহিনী হচ্ছে যে আমি একদিন একটা প্রোগ্রামে যাই, ছোট মানে একদম ছোটখাটো ঘরো একটা প্রোগ্রামে, তো সেটা ছিল আমার মামার, মামা এন্ড মামির অ্যানিভার্সারিতে, তো তখন ইনি আসছেন, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমার এখনো সবকিছু স্পষ্ট মনে আছে। তো ওই দিন আমার আম্মু বলছিল যে জব্বার ভাই আমার মেয়ে তো গান করে ছোট, আপনি একটু শুনেন ওর একটা গান, তা আমি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটা করেছিলাম, এবং সে এই গানটা শুনে বলছিল এই শোন তোকে আজকে থেকে আমি গান শিখাবো, তুই আজকে থেকে আমার মেয়ে,
1: মাই গড,
0: তুই আজকে থেকে
1: আচ্ছা,
0: আমার মেয়ে, তোকে আমি আজকে থেকে গান শোনাবো। আব্দুল জব্বার স্যার কিন্তু উনি একটু মানে এমন পার্সোনালিটির একজন মানুষ ছিলেন যে সে যদি কিছু বলে ডেফিনেটলি হি ডু দা, সো তারপর থেকেই উনি সেই ভূতের গলি ওনার বাসা ছিল, ওখান থেকে উনি আমার বাসায় টুঙ্গিতে এসে আমাকে গান শেখাতেন সপ্তাহে 2 দিন।
1: মানে সেই আমাদের কারওয়ান বাজার থেকে সেই টঙ্গিতে যে গান শেখাতো,
0: এক্স্যাক্টলি
1: তার মানে তার যে স্টুডেন্ট জব্বার স্যারের, শ্রদ্ধেয় জব্বার স্যারের স্টুডেন্টের প্রতি তার তীব্র একটা কনফিডেন্স ছিল, এবং তারই
0: হ্যাঁ, এবং
1: ফলাফল
0: আমার
1: বহিঃপ্রকাশ আমরা কিন্তু পাচ্ছি।
0: হ্যাঁ এবং আমার মনে আছে একদিন আমার গান শেখার মানে আমাকে কোনো একটা দিয়েছিল, যে কোনো একটা ক্লাস দিয়েছিল, তো ক্লাসটা দেওয়ার পরে আমি ডায়েরি দেখে আমি গানটা করছিলাম, তো উনি আমাকে মানে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছিল, আমার আই রিমেম্বার দ্যাট, আই উইল নেভার ফরগেট ইন মাই লাইফ, বলেছিল ডায়েরি দেখে কিসের গান,
1: আচ্ছা,
0: ডায়েরি দেখে কিসের গান। সেদিনের পর থেকে আমি জীবনে আর কোনোদিন ডায়েরি দেখে গান করি নাই, স্টিল নাও আমি
1: বাহ,
0: যে কোনো গান, নো ডায়েরি, নো ডায়েরি।
1: অসাধারণ! এটা কিন্তু খুব রেয়ার একটা জিনিস। আমরা ছোটবেলায় আমি যখন দেখতাম কাউকে যদি গান করতে বলা হতো, ব্যাগ থেকে শুরুতে ডায়েরিটা খুলতো, ডায়েরি ছাড়া তারা অচল। বর্তমানেও দেখি আমরা, যেটা অনেক বড় বড় সিঙ্গার, ডায়েরি ছাড়া তারা একেবারে অচল। এটা
0: না,
1: কিন্তু
0: আমি
1: খুব
0: ডায়েরিতে
1: রেয়ার
0: একদমই
1: একটা জিনিস।
0: আনকমফোর্টেবল, ইভেন দো আমার সামনে যদি ডায়েরি থাকে আমি মেসড আপ হয়ে যাই, যে আমি এখন কি কি করব, কি ডায়েরি দেখবো না গান করবো, আমি মেসড আপ হয়ে যাই, মানে ইটস নট লাইক মি, এটা আর কি।
1: অসাধারণ! গানের কথা তো হচ্ছে, গানের কথা বলতে বলতে আমার আরো একটা গান শোনার ইচ্ছে জাগছে। দীপক, দীপু আপুকে আবারও অনুরোধ করব আরেকটা গান শোনানোর জন্য।
0: আরেকটা গান শুনবা, কি গান শুনবা?
1: আপনি তো ফোক গান বেশি করেন, তো ফোকই শুনি।
0: আচ্ছা আচ্ছা, আমার খুব পছন্দের একটা গান আমি গাই, একটুখানি ভালো লাগবে। এটা বাউল সালাম সরকারের লেখা এবং সুর করা একটা গান, আমার কাছে খুব পছন্দের। এটা হচ্ছে একটু বিচ্ছেদ ঘরানার গান, তো গাইছি।
1: ওকে।

0: পাইলাম।
1: অসাধারণ দীপাপু, আরো একটা চমৎকার গান শুনলাম, অসাধারণ, আসলেই বিচ্ছেদের গান।
0: এটাকে
1: আচ্ছা,
0: বলা যায় যে বিচ্ছেদের পরের ভার্সন, যেন বিচ্ছেদ শেষ হয়ে গেল, এখন মনে হয় যে আসলে তাকে ছাড়া বেঁচে থাকাটা খুব কষ্ট,
1: অসম্ভব।
0: অসম্ভব, এরকম কিছু একটা ব্যাপার। তো সেই
1: আচ্ছা,
0: ফিলিংসটাই এক্সপ্রেস করেছে এখানে।
1: চমৎকার। দীপু আপু, শুরুতেই যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে বাংলাদেশ ছেড়ে দীপু আপু এখন লন্ডনের অধিবাসী হয়ে গেছে, এর পিছনে কারণ কিন্তু লতে পড়ার জন্য।
0: আসলে লন্ডনের আমি হয়ে যাইনি, আই এম জাস্ট হিয়ার ফর সাম টাইম, ওয়েন আই
1: ওকে,
0: ফিনিশ মাই ডিগ্রি আই উইল বি ব্যাক টু মাই কান্ট্রি।
1: আমরা আমাদের বাংলাদেশে আমরা ফেরত পাবো, তাই তো?
0: একদম একদম, নো কোয়েশ্চেন, নো কোয়েশ্চেন।
1: ওকে,
0: নাও দেখো যে আমি কি করছি, আমি কিন্তু বছরের অর্ধেকের বেশি সময় আমি বাংলাদেশে থাকছি এখনো, স্টিল নাও, আর
1: আচ্ছা।
0: অর্ধেকের খুব কম সময়, যে সময়টা শুধু আমার সেমিস্টার চলে আসে তার 3 মাস
1: হুম,
0: আগে আমাকে ব্যাক করতে হয়, এন্ড দেন থ্রি
1: আচ্ছা,
0: মান্থস আই এম স্টেইং হিয়ার ডুইং মাই ক্লাসেস এন্ড এভরিথিং, গিভ দ্য এক্সাম, গো ব্যাক টু বাংলাদেশ এগেন, বিকজ আমি আই কান্ট স্টে অ্যালোন, আমি একা থাকতে পারি না, আই
1: ফ্যামিলিকে
0: মিস
1: ছাড়া থাকাই
0: এভরিওয়ান,
1: হচ্ছে না।
0: না আই মিস এভরিওয়ান।
1: চমৎকার। ফ্যামিলি আপনাকে দেখতেই কিন্তু মনে হয় বা, মানে যত দূরেই থাকেন না কেন, লন্ডন থাকেন আর ইউএসএ, বাংলাদেশের প্রতি ভালোবাসা, আপনার প্রতিটা কথায় সবকিছু তো ফুটে উঠছে, অসাধারণ।
0: থ্যাংক ইউ।
1: তো ইউর ওয়েলকাম। এই যে লতে পড়া, দেখা যায় যে সাংস্কৃতিক অঙ্গনে বেশিরভাগ ক্ষেত্রে দীপাবু আপনি যেটা দেখবেন, যে তারা যখন কেউ এই সাংস্কৃতিক অঙ্গনে চলে আসে, আমরা চাই যে এই জায়গাটার মধ্যে থাকতে, পড়াশোনা তখন একটু অন্যদিকে চলে যায়, কিন্তু এর মধ্য দিয়ে লয়ের মতো চমৎকার একটা সাবজেক্ট কেন আসলে বাছাই করা, কেন এত এত চাপ নিয়েও আসলে লতে পড়া?
0: আমার কোনোদিনও ইচ্ছে ছিল না যে আমি লয়ার হব বা আমি ব্যারিস্টার হব, কাজ আমি ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি একজন পাইলট হব, মানে পাইলট একটা প্যাশনেবল জব, ফ্লাই করব এই দেশ থেকে ওই দেশে যাব,
1: ঘোরাঘুরির
0: ইউনিফর্ম,
1: মধ্যে থাকবো।
0: হ্যাঁ ইউনিফর্ম, দ্যাটস ডিফারেন্ট। বাট আনফর্চুনেটলি আমি জানি না কি কারণে, আমি নিজেও বলতে পারবো না যে কি কারণে আমি লতে চলে এসেছি। অ্যান্ড দেন
1: আচ্ছা,
0: যখন চলে এসেছি, এখন তো আর মানে যুদ্ধের মাঠে
1: ব্যাক
0: যখন নেমে
1: করার আর
0: গেলাম,
1: সময় নেই।
0: যুদ্ধের মাঠে নেমে গেছি, এখন তো আর হেরে যাওয়া যাবে না। তো সেই কারণে আমি আই হ্যাভ ডান মাই ল বেসিক্যালি LLB কোর্স ফ্রম সাউথ ইস্ট ইউনিভার্সিটি ইন ঢাকা,
1: আচ্ছা,
0: অ্যান্ড দেন আই হ্যাভ ডান মাই LLM ফ্রম সাউথ ইস্ট ইউনিভার্সিটি, অ্যান্ড দেন সেকেন্ড ওয়ান ফ্রম এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, অ্যান্ড দেন আই কেম ব্যাক হিয়ার। বেসিক্যালি আমার এখানেই ল করার মানে উদ্দেশ্য ছিল প্রথম থেকে 2015-এ, বাট আমি তখন ভিসার একটা প্রবলেম ছিল, যার কারণে আই হ্যাভেন্ট গট ভিসা অন দ্যাট টাইম, দে রিফিউজ মি। বাট আফটার দ্যাট, যখন আমার ডিগ্রি কমপ্লিট হয়ে গেল, 6 ইয়ার্স অলরেডি গন, দে স্টিল লাইক ডুইং না, লাইক দে আর টেকিং ডিসিশন, তা আমি আবার উইথড্র করে অ্যাপ্লিকেশন, দেন আই অ্যাপ্লাই নিউলি, অ্যান্ড দেন দে গিভ মি ভিসা। And when
1: ওকে
0: they give me visa, I'm here straight away. Now I'm doing Bharat Law. So, yeah.
1: ওকে সো এই যে লতে, যেহেতু যেটা বললেন যে যুদ্ধের মাঠে তো নেমে গিয়েছে, এখন আর ব্যাক করার কোনো পসিবিলিটি নেই, কোনো ওয়ে নেই, সো পড়াশোনা তো কয়েকদিনের মধ্যে বা কয়েক বছরের মধ্যে শেষ হবে, শেষ হওয়ার পরে আসলে এটাকে কি প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন কিনা?
0: আমি চিন্তা করছি, এখন যেটা হয়, আমি প্র্যাকটিস করেছি 3 বছর গাজীপুর জজ কোর্টে, আমার বাড়ি যেহেতু গাজীপুরে টুঙ্গিতে, তো আমি
1: আচ্ছা
0: গাজীপুর জজ কোর্টে 3 বছর প্র্যাকটিস করেছি। তো আমি যেটা নোটিস করেছি যে কোর্টে গেলে
1: হুম হুম হুম
0: আমি আমার ক্লায়েন্টকে মেনটেন কি করব, সবাই আমাকে মেনটেন করে।
1: মানে আমি আমি এটা আরেকটু ডিটেলস শুনতে চাই।
0: সেটা হচ্ছে যে আমি যখন কোর্টে যাই, লাইক আমি ঢুকলাম কোর্টে আমার
1: হুম
0: সিনিয়রের সাথে বা আমি একাই গেলাম, তখন দেখা যায় যে আদার্স যারা মানুষ আছে, যারা, কারণ আমার এলাকায় তো আমার পরিচিতি একটু বেশি, নর্মালি সবাই যার যার এলাকার তার পরিচিতি একটু বেশি থাকে, সো হয় কি তারা গিয়ে, মানে আমি কি কাজ করব না, তারা গিয়ে বলে আপা একটা সেলফি তুলবো প্লিজ, আপা একটু সেলফি তুলবো। তো হোয়াট ইউ গোনা ডু, আপনি ইন ফ্রন্ট অফ ইয়োর জাজ, হোয়াট ইউ গোনা ডু, দ্যাটস এম্বারেসিং। সো আই এম থিঙ্কিং আমি ডেফিনেটলি প্রফেশনে থাকবো, বাট অন অ্যান্ড অফ, আমি কোন একটা ফার্ম করব যেখানে আমার আন্ডারে আমার রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা থাকবে, আই উইল লুক আফটার ইট, দ্যাটস মাই প্ল্যান।
1: তার মানে দুইটাই আসলে পাশাপাশি করা হবে, গান এবং ল।
0: এক্স্যাক্টলি, গান তো, গান তো এখন ব্লাডের সাথে মিশে গেছে, তো চাইলেও ছেড়ে দিতে পারবো না।
1: ব্লাডের সঙ্গে মিশে গেছে। শুভকামনা রইল আপু আপনার ভবিষ্যতে নতুন জীবনের জন্য।
0: থ্যাংক ইউ।
1: অনুষ্ঠানের শুরুতে বলেছিলেন যে এখন ইউএসএ আছেন এবং এটা হচ্ছে একটা প্রোগ্রামের থ্রুতে লন্ডন থেকে ইউএসএ তে ফ্লাই করা। সো এই যে স্টেজ পারফর্ম গুলো করে থাকেন এখান থেকে, কখনো দেশের বাহিরে কখনো নিজের দেশে, তো দেশের বাহিরে, নিজের দেশে তো ফোক গানের অনেক আমরা জনপ্রিয়তা দেখি যে তরুণদের মাঝে, মধ্যবয়সীদের মাঝে সবাই কিন্তু ফোক গানগুলো অনেক বেশি ভিতরে অনুভব করে থাকে, কিন্তু দেশের বাহিরে এটা আসলে কতটুকু আপু আমরা একটু জানতে চাই যে দেশের বাহিরে প্রবাসীরা আধুনিক গানের প্রতি বেশি আগ্রহ নাকি তাদের ফোক গানের প্রতি কদরটা আসলে কতটুকু?
0: তোমার কি কখনো দেশের বাইরে শো করা হয়েছে বা কোনো শো করেছো দেশের বাইরে?
1: দেশের বাহিরে এখনো পর্যন্ত করা হয়নি, তবে খুব
0: আচ্ছা
1: শীঘ্রই যাওয়ার কথা আছে,
0: আচ্ছা, আমি কেন জিজ্ঞেস করলাম,
1: কারণ দেশে প্রবাসীদের খুব টান থাকে নিজের দেশের জন্য, আমি জানি
0: এক্স্যাক্টলি, মানে
1: তারা পাগল থাকে।
0: যখন দেশের বাইরে একটা প্রোগ্রাম হয় বা কোনো বাঙালি কোনো আর্টিস্ট সেই প্রোগ্রামে গান করে, এই ফিলিংসটা আই কান্ট এক্সপ্রেস, কারণ তারা একটা অন্য কালচার সব সময় দেখে অভ্যস্ত, সেই কালচারে তারা থাকে। সো আফটার লাইক লং টাইম বলো বা যখনই তাদের মানে সুযোগ হয়, তারা যখন একটা প্রোগ্রাম অর্গানাইজ করে দেশের বাইরে, সেই ক্রাউডটা টোটালি ডিফারেন্ট, ইউ
1: খুব
0: কান্ট
1: বেশি
0: ইমাজিন।
1: তারা আসলে
0: ওখানে যদি,
1: দেশীয় দেশীয় জিনিসগুলো চাচ্ছে।
0: হ্যাঁ, ওখানে যদি মনে করো যে ধরো 500 মানুষ থাকলো, 500 মানুষ ওখানে
1: হুম হুম
0: উপস্থিত থাকলো, আমি বলবো যে সেখানে 5,000 মানুষ আছে,
1: আচ্ছা
0: কারণ দেশের বাইরে একত্রে 500 বাঙালি মানুষকে একসাথে করা, ইটস আ বিগ ডিল,
1: হ্যাঁ, এটা খুবই
0: ডেফিনেটলি।
1: ডিফিকাল্ট একটা জিনিস, কারণ দেশের বাহিরে যারাই যা ছড়িয়ে ছিটিয়ে থাকে সেক্ষেত্রে
0: রাইট,
1: এত মানুষ একসাথে
0: এবং
1: হওয়া,
0: সময় বলো, কাজ বলো, সবকিছু মিলে কিন্তু আসলে পসিবল হয় না যে তারা মানে জয়েন করবে আমাদের সাথে। বাট আমি আজ পর্যন্ত অনেক দেশে শো করেছি, আমি 54 কান্ট্রিজ এর উপরে আমি শো করেছি এই পর্যন্ত। বাট আমি যেখানেই গেছি, আলহামদুলিল্লাহ, আই লাইক দ্য ক্রাউড অ্যান্ড আই লাইক দ্য ক্রেজিনেস, দে আর অসম। মানে বাংলাদেশের কথা তো বলবোই যে হ্যাঁ, বাংলাদেশের আমার অডিয়েন্স তো ডেফিনেটলি দে আর ভেরি গুড, বাট দেশের বাইরে যারা আছে তারা
1: দেশের বাহিরের
0: আরো,
1: ফিলিংসটা আরো বেশি কাজ করে, তাই তো?
0: এক্স্যাক্টলি।
1: তাহলে এই যে দেশের বাহিরে স্টেজ শোর কথা হচ্ছে, অনেক সময় দেখি আমরা বিভিন্ন মজার মজার পরিস্থিতির মুখোমুখি হতে হয়, বিভিন্ন ধরনের রিয়াকশন থাকে, তো কোন এইটা মজার কোন পরিস্থিতি বা ঘটনার মুখোমুখি কখনো হতে হয়েছিল কিনা?
0: অনেক ঘটনা আছে জীবনে, কয়টা শেয়ার করব, অনেক ঘটনা আছে। যেমন এমন হয়েছে যে আমি রিসেন্টলি, লাস্ট টাইম যখন আমি দেশের বাইরে ছিলাম, বাংলাদেশে ছিলাম, রিসেন্টলি আমি ঈদে কাতারে একটা প্রোগ্রাম করেছি, চট্টগ্রাম সমিতির একটা প্রোগ্রাম ছিল। তো আমি যখন স্টেজে গান করে নেমেছি, তখন সামহাও কোন একজন বলেছিল, আচ্ছা এই সিঙ্গারের বাড়ি কি চিটগং এ? আচ্ছা কেন চিটগং এ? না, সে তো সব চিটগং এর গান করলো। আমরা ভাবলাম যে তার বাড়ি চিটগং এ, না তার বাড়ি ঢাকায়, তাহলে সে কিভাবে চিটগং এর গান করলো? সেম জিনিস আমার সাথে হয়েছে লন্ডনেও হয়েছে, যে আচ্ছা এই এই সিঙ্গারের বাড়ি কোথায়, ঢাকায় না সিলেটে? না, তার বাড়ি তো হচ্ছে কোথায়, ঢাকায়। না না না, সে সিলেটি, সে তো সিলেটি গান গাইছে, মানে কাইন্ড অফ এরকম। আরো অনেক মজার ঘটনা আছে যেগুলো এই মুহূর্তে মনেও পড়ছে না।
1: আচ্ছা, বাট এটা কিন্তু খুব চমৎকার একটা জিনিস যে ঢাকায় বেড়ে ওঠা সেই মানুষটা চট্টগ্রামের ভাষায় গান গাইছে এবং কেউ বুঝতেও পারছে না। ইটস
0: সেটাই,
1: রিয়েলি অসম। তো এই যে দীপু আপু, আমরা কিন্তু জানি যে আপনি সেই মানে ছোট থেকে গান করছেন এবং আপনি কিন্তু নতুন কুড়ি উইনার ছিলেন, চ্যানেল আই সেরা কণ্ঠতে যুক্ত ছিলেন, ওই অনুভূতি গুলো একটু সংক্ষেপে জানতে চাই।
0: নতুন করির ব্যাপার যেটা ছিল যে তখন কোনো গ্রুমিং দরকার ছিল না আসলে। প্রাথমিক বাছাই হতো, বাছাইয়ের পরে তোমাকে তিনটা বাছাই হতো, প্রাথমিক বাছাই, দেন টিভি রাউন্ডের বাছাই, দেন টিভি রাউন্ডে গিয়ে শেষ। নতুন করির জার্নিটা আমার কাছে খুবই ইজি ছিল, এবং তখন আসলে আমার ফিলিংস ছিল না যে কি প্রতিযোগিতা, কি গান, কি করতে হবে, সেই ফিলিংসটা আমার মধ্যে ছিল না। যখন আমি শুনলাম যে হ্যাঁ আমি সেকেন্ড হয়েছি, আই হ্যাভ গট এনি ফিলিং, হ্যাঁ হয়েছি, এরকম কিছু একটা ব্যাপার। হ্যাঁ, বাট আমি
1: মানে ওই
0: আমার
1: জায়গাটা
0: লাইফে,
1: অনেক বেশি পরিচিত হয়ে গিয়েছিল।
0: হ্যাঁ, তো আমার আমার পেছন থেকে আমার যে টিচাররা ছিলেন, আমার ফ্রেন্ডরা ছিলেন, আমার মা ছিলেন, ফ্যামিলি মেম্বার, তারা আমার থেকে বেশি এক্সাইটেড যে ও ইউ হ্যাভ গট নাম্বার, ইউ আর সেকেন্ড, ইউ আর দ্য সেকেন্ড পজিশন, লাইক ছিল। কিন্তু আমার মধ্যে সেই ফিলিংসটা কাজ করেনি। বাট 2008 আমি যখন সেরা কণ্ঠে যাই, তখন আমার মধ্যে একটা ফিলিংস কাজ করেছে যে ইয়েস, আই এম গোন টু ডু সামথিং, আই এম গোয়িং টু আ রিয়েলিটি শো, আমাকে প্রুভ করতে হবে, আই উইল প্রুভ মাই সেলফ এন্ড এভরিথিং। বাট হলো যে ওখানে অনেক গ্রুমিং দরকার হয়, ইটস আ লং টাইম, তোমাকে থাকতে হবে, ওদের সাথে প্র্যাকটিস করতে হবে, গ্রুমিং
1: ওদের
0: করতে
1: ওদের
0: হবে,
1: এটাই ছিল, মানে ওদের ডিফারেন্ট টাইপের একটা ধারা ছিল।
0: ছিল তো অন দ্যাট টাইম। আমি আসলে ক্লাস 9-এ পড়তাম, সো এক বছর পরে আমার এসএসসি পরীক্ষা। তো আমার মা, আমি যখন টপ 40-তে, তখন আমার মা বললো যে না, ডেফিনেটলি আই এম নট গিভ ইউ পারমিশন টু গো দেয়ার, বিকজ ইফ ইউ গো নাও দেন ইউ গোনা ব্রিচ ইউর এডুকেশন লেভেল, ইটস গোনা বি জিরো জিরো লেভেল, সো তুমি যেতে পারবা না, দ্যার ইজ আ লো অফ টাইম, ইউ ক্যান গো লেটার অন, সো এখন পড়াশোনা করো, পরে যাও।
1: আমাদের বাঙালি বা বাঙালি বাবা মারা যেটা আসলে বলে থাকে,
0: হ্যাঁ, তা আমিও আসলে মার কথা ভ্যালু করে আমি আর জানি যে হ্যাঁ ডেফিনেটলি আমি তো গান তো আরো পরেও করতে পারবো, কিন্তু আমার যদি এই সময়টা চলে যায়, পড়াশোনার সময়টা তো আর থাকে না, সেটা চলে গেলে আর
1: এবং
0: সম্ভব
1: আমরা কিন্তু জানি যে শুধু পড়াশোনাতেই না, আপনি কিন্তু শুধু সঙ্গীত অঙ্গনে বা গানের দিকেই না, পড়াশোনাতেও কিন্তু অনেক বেশি ব্রাইট স্টুডেন্ট ছিলেন।
0: ছিলাম একটু একটু, এত বেশি না।
1: চমৎকার, একদমই শেষ পর্যায়ে চলে এসেছি দীপু আপু। আমার যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে
0: হ্যাঁ,
1: আরো
0: আমারও
1: অনেক
0: না,
1: বেশি
0: কিন্তু
1: সময়
0: আসলে
1: আড্ডা দিলে
0: আমাদের
1: ভালো
0: তো
1: লাগতো।
0: প্রোগ্রামের একটা
1: শেষ হয়ে
0: সময়
1: আসছে।
0: থাকে। ইয়েস ইয়েস,
1: তো যারা নতুন করে আসলে গান শিখতে চায় বা সঙ্গীত অঙ্গনে নিজের সুপ্ত প্রতিভাটাকে প্রকাশ করতে চায়, তাদের জন্য, নিউ কামারদের জন্য আপনার সংক্ষেপে একটু কি পরামর্শ থাকবে?
0: আমি অবশ্যই বলবো যে যদি ইচ্ছা শক্তি 100% থাকে যে হ্যাঁ আম গোনা বি আ সিঙ্গার বা আম গোনা সিং সামথিং, ডেফিনেটলি আমি বলবো যে তাদেরকে ওয়েলকাম। আর আমরা যারা পুরন মানে পুরনো যারা আছি, আমরা একটু সিনিয়র যারা আছি, অবশ্যই নতুনদেরকে আমাদেরকে সুযোগ করে দিতে হবে, কারণ যদি আমরা সুযোগ করে না দিই তাহলে কিন্তু তারা পাবে না। যেমন আমাদের যারা সিনিয়র আছে তারা কিন্তু আমাদেরকে সুযোগ করে দিয়েছে, তাদের জায়গা ছেড়ে দিয়েছে আমাদের জন্য, একটা সময় আমাদেরকেও তাদেরকে
1: স্পেস দেওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার
0: এক্স্যাক্টলি, যেটা
1: ইন্ডাস্ট্রিতে,
0: আমাদের মধ্যে সচরাচর দেখা যায় না যে কেউ কারো
1: দেখা
0: স্পেস
1: যায় না
0: কাবু করতে
1: একদম না।
0: চায় না। হ্যাঁ, সো আমি মনে করি যে আমরা যারা সিনিয়র আছি তারা যদি একটু লাইক আমাদের জুনিয়রদেরকে একটু আমরা উৎসাহ দেই বা তাদেরকে আসার জন্য উৎসাহ দেই এবং আমাদের স্পেসটা তাদেরকে একটুখানি স্পেস ছেড়ে দেই, তাহলে ডেফিনেটলি
1: আমরা নতুন করে অনেকগুলো প্রতিভা পাচ্ছি,
0: পাবো, আমরা আমাদের অনেক
1: পাবো,
0: অ্যাসেট হয়ে যাবে তখন, রাইট? কারণ এখন
1: রাইট?
0: কিন্তু ধরো যে আমরা যদি তাদেরকে স্পেস না দিই তাহলে লিমিটেড ভার্সন হয়ে যাচ্ছে, আর যদি স্পেস দেই, ইফ দে কাম দেন ইটস গোনা বি আনলিমিটেড ভার্সন, সো ইয়া।
1: রাইট। শেষ করব, অনুষ্ঠানের শুরুতে গান শুনেছিলাম, শেষ করব গান দিয়ে। তবে শেষ একটা প্রশ্ন থাকবে আপুর জন্য, যে বর্তমানে তো খুবই ব্যস্ত, পড়াশোনা, স্টেজ পারফরমেন্স, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি?
0: গো উইথ দ্য ফ্লো,
1: গো উইথ দ্য ফ্লো, অসাধারণ! আমি অনেকদিন পরে এত চমৎকার একটা প্রশ্নের উত্তর পেলাম,
0: কিছুই
1: অসাধারণ!
0: বলার নেই, কারণ ভবিষ্যৎ আনফর্চুনেট, বাট ইউর পাস্ট ইউ ক্যান চেঞ্জ ইট, তোমার প্রেজেন্ট ইটস গোয়িং অন, বাট ইন ফিউচার ইটস রিয়েলি আনফর্চুনেট, ইউ নেভার নো হোয়াটস গোনা হ্যাপেন, সো গো উইথ দ্য ফ্লো, দ্যাটস মাই সাজেশন।
1: চমৎকার। তো শারমিন দীপু আপু, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার গান শুনতে শুনতে আজকে আমরা বিদায় নেব। তবে তার আগে বলতে চাই আপনার জন্য অনেক শুভকামনা, অনেক
0: থ্যাংক ইউ,
1: শুভেচ্ছা। গো উইথ দ্য ফ্লো।
0: অনেক শুভকামনা তোমাকে, এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি ত্রিতাল বাংলা রেডিওকে আজকে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমার অডিয়েন্সের সামনে আমাকে গান গাইবার বা আমার কিছু গল্প শেয়ার করবার এই প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য। এন্ড অবশ্যই থ্যাংকস টু রাসেল ভাই, হি ডিড আ ভেরি নাইস জব, এন্ড ইউ ডেফিনেটলি,
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: থ্যাংক ইউ সো মাচ টু প্রেজেন্ট মি লাইক দা। তো যেহেতু শেষ পর্যায়ে আছি, শেষ গান গাইতে গাইতে বাড়ি যাই।
1: হ্যাঁ, শেষ গান গাইতে গাইতে আজকে আমরা দর্শকদের কাছ থেকেও বিদায় নিব।
0: নো প্রবলেম সানুসরাত, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড
1: অবশ্যই,
0: ইনশাল্লাহ দেখা হবে আবার, এবং
1: অবশ্যই।
0: পিতাল বাংলা রেডিওর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমার পক্ষ থেকে। অলরাইট,
1: থ্যাংক ইউ, থ্যাংক
0: নো
1: ইউ।
0: ওয়ারিজ। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের সাধ জাগে বন্ধু কুঞ্জ।

0: তোমার ইশানে মিলনের সাধ জাগে বন্ধু। থ্যাংক ইউ।
1: চমৎকার চমৎকার দীপু আপু, অসংখ্য ধন্যবাদ। এর মধ্য দিয়ে আজকে আমরা বিদায় নেব। তবে আজকে বিদায় নেওয়া মানেই হচ্ছে নতুন আরো একটি প্রোগ্রামের শুরু। আমরা খুব শীঘ্রই আবার চলে আসব, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
0: থ্যাংক ইউ, বাই।

0: অন্ধকার মধ্য দিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে,
1: বৃষ্টি ঝরে রুক্ষ মাটি, দিগন্ত পিয়াসী মাটি, স্তব্ধ মাটি,
0: মরুময় দীর্ঘ তিয়াসার মাঠে ঝরে বনতলে
1: ঘন শ্যাম রোমাঞ্চিত মাটির গভীর গুহ্য প্রাণী,
0: শিরায় শিরায় স্নানে বৃষ্টি ঝরে মনের মাটিতে,
1: অন্ধকার মধ্য দিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে।

0: বৃষ্টির কথা থাক, বিরহের কথা বলি।
1: শুনাই দুজনে বিদ্যাপতির বিষণ্ণ পদাবলী,
0: বর্ষার কথা থাক, বকুলের কথা বলি।
1: ছড়া বকুলেই ভরে রাখি এই প্রশস্ত অঞ্জলি।

0: আকাশের কথা থাক, হৃদয়ের কথা শুনি।
1: যদিও বিরহ তবু মিলনের স্বপ্ন জালি বুনি।
0: অশ্রুর কথা থাক, আবেগের কথা শুনি।
1: সহস্র রাত কেটে যাক, দূর আকাশের তারাগুনি,
0: দূর আকাশের তারাগুনি।

0: অন্ধকার মধ্য দিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে,
1: বৃষ্টি ঝরে রুক্ষ মাঠে, দিগন্ত পিয়াসী মাঠে, স্তব্ধ মাঠে,
0: মরুময় দীর্ঘ তিয়াসার মাঠে, ঝরে বনতলে
1: ঘন শ্যাম রোমাঞ্চিত মাটির গভীর গুণ প্রাণী,
0: শিরায় শিরায় স্নানে বৃষ্টি ঝরে মনের মাটিতে,
1: অন্ধকার মধ্য দিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে।

0: বৃষ্টির কথা থাক, বিরহের কথা বলি।
1: শুনাই দুজনে বিদ্যাপতির বিষণ্ণ পদাবলী,
0: বর্ষার কথা থাক, বকুলের কথা বলি।
1: ছড়া বকুলে ভরে রাখি এই প্রশস্ত অঞ্জলি।

0: আকাশের কথা থাক, হৃদয়ের কথা শুনি।
1: যদিও বিরহ তবু মিলনের স্বপ্ন জালি বুনি।
0: অশ্রুর কথা থাক, আবেগের কথা শুনি।
1: সহস্র রাত কেটে যাক দূর আকাশের তারাগুনি,
0: দূর আকাশের তারাগুনি।

0: হ্যালো সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন রেডিও চিতাল বাংলা ইউএসএ পক্ষ থেকে স্বাগতম, যারা শুনছেন রেডিও চিতাল বাংলায় তাদের জন্য স্বাগতম। আমরা আজকে পেয়েছি আমাদের পছন্দের একজন মানুষ, বেসিক্যালি আমার খুবই পছন্দের, যে মেয়েটাকে দেখে আমি মানে ছোটবেলা থেকে তার ছোটবেলা থেকেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম, আমার বড়বেলা বলা যায়। তো আর শুরুতে একটু বলে নিই, আজকে আমাদের অতিথি আশনা হাবিব ভাবনা। এটা আসলে ভাবনার বিষয়, কারণ একই সঙ্গে তার পেইন্টিং, তার তার অভিনয়, তার নাচ, তার প্রেম ভালোবাসা সবকিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আপনারা যারা রেডিও চিতাল বাংলা ইউএসএর সঙ্গে আছেন তাদের জন্য স্বাগতম। আপনারা কোথা থেকে দেখছেন সেটা একটু আমাদের জানাবেন। আমরা একই সঙ্গে এটা iOS অ্যাপে আছে আর একই সঙ্গে অ্যান্ড্রয়েডে আছে। আমরা আপনারা যারা দেখছেন তারা শেয়ার করে দেবেন। আমরা মাত্র শুরু করলাম। ভাবনা, কি খবর, কেমন আছো তুমি?
1: হ্যালো, খুব ভালো। আপনার সাথে এতদিন পর এইভাবে দেখা হবে এটা বুঝি নাই যে আমাদের এভাবেও আড্ডা হতে পারে, এটা
0: সেটাই
1: অবাক।
0: হ্যাঁ,
1: আর আপনি যে বললেন ছোটবেলা থেকে, আমি তো ভাবতেছিলাম আপনার ছোটবেলা থেকে বলতেছেন।
0: না না, এটা তোমার ছোটবেলা, আমার বড়বেলা। আমি একজন সুপ্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন তাদের জন্য বলি, এই মানে অনলাইন অনুষ্ঠান করার একটা সুবিধা হচ্ছে, এটা বছরের পর বছর মানুষ দেখতেই থাকে। আমাদের একটা অনুষ্ঠানের মধ্যে বন্যা একবার তার চুল বাঁধলো, কি

0: আমার বউ আমাকে জিজ্ঞেস করে, তুমি ওর দিকে হয়ে তাকিয়ে আছো কেন? আমি বললাম যে হ্যাঁ, ও হচ্ছে আমাদের হাবিব ভাইয়ের মেয়ে, ওর নাম হচ্ছে আসনা হাবিব ভাবনা। এখন এই মেয়েটার চাঞ্চল্য আমাকে মুগ্ধ করে, আমাদের সবার সবাই কিরকম মুগ্ধ হয়ে তাকালো। তারপর কিছুদিন আগে আমার সঙ্গে বন্যার দেখা নিউ ইয়র্কে, বন্যা এখন নিউ ইয়র্কে আছে। তো
1: হ্যাঁ
0: বন্যাকে আমি বললাম যে ভাবনা যে এই এত সুন্দর পেন্টিং করে, এইটা তো আমি জানতাম না এবং আমি ভাবতেও পারি নাই যে ভাবনা এত সুন্দর পেন্টিং করে। বন্যা বলল যে ও আমার সামনে চারকোল দিয়ে ছবি আঁকলো এবং এইটা ওর গড গিফটেড ব্যাপার। আমি অনেক কথা বলছি কারণ ভাবনাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আরো কয়েকটা পয়েন্ট আমার বলতে হবে। যখন আমি বাংলাদেশে কাজ করি তখন আমরা নাচের প্রোগ্রাম করতাম, আমি নাচ দেখে খুব মুগ্ধ হই। তারপরে একদিন হঠাৎ করে আমরা একক নৃত্যের দিকে গেলাম যে যাতে একজন মানুষের সবগুলো বিষয় তুলে ধরা যায়। তারপর আমরা ঠিক করলাম কার নাচ করা যায়। আমরা অপির নাচ করেছি, রিয়ার নাচ করেছি, আরো অনেকে করেছি। তো হঠাৎ আমার মনে হলো, আচ্ছা এই যে মেয়েটা নাচে, ওর মধ্যে যেই স্পিড আছে, যে চাঞ্চল্য আছে, সেইটা তো আমরা তাকে এই সুযোগটা দিতে পারি। তারপর সুযোগ দেব কি, সে নিজেই একের পর এক নাচ তুলে তুলে অস্থির। তো ভাবনা, এই যে আমরা এতগুলো কথা বললাম, তোমার কি মনে হয় আসলে, তোমার যদি আমরা একটা একটা করে আসি, ধরো তোমার পেইন্টিং, পেইন্টিংটা আমি সবার আগে বলতে চাই, বন্যাও মুগ্ধ আমরাও মুগ্ধ। আমার ধারণা তুমি নিজে, তুমি এর আগে কেন পেইন্টিং করো না এবং কিভাবে তুমি নিজের মধ্যে এটা খুঁজে পেলে?
1: শামীম ভাই, প্রথমে আপনি নাচের কথাটা বলে আমাকে মানে খুব মানে ইমোশনাল করে দিছেন, বিকজ আপনি যখন আমার একক নৃত্যানুষ্ঠানটা করছেন আমি তখন একেবারেই নতুন ছিলাম। এটা আমার মনে হয় একজন চ্যানেলের হেড হিসাবে এটা অসম্ভব সাহসী একটা কাজ আপনি করছেন, এবং সেইটুকুন কাজ করার জন্য অন্যরা হয়তো নানান কিছু করত, সেটা আপনি কিছুই করেন নাই। এবং আপনি যেভাবে মানে আমার ওই সময় এতই মানে আই ওয়াজ সো ইয়াং, এবং মানে হয় না যে মানে আমার তখন 19ও হয় নাই ওই সময়, একক নৃত্যানুষ্ঠান মানে এটা আমার জন্য অনেক বিগ একটা বিষয় ছিল, এবং আমার মানে হয় না যে এটা একটা সিনেমার চাইতে আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল, বিকজ আমি একজন ডান্সার। সো ওইটা আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ এখন লাইভে এটা বলি,
0: ধন্যবাদ,
1: যে থ্যাংক ইউ সো মাচ। এবং আমি এটা আমার মনে হয় আমি যখন বুড়ি হয়ে যাব, আমার যখন নাতিপুতিও হয়ে যাবে, তখন আমি আপনার কাছে থ্যাংকফুল থাকবো এই নাচের প্রোগ্রামটার জন্য, বিকজ
0: ধন্যবাদ
1: এটা আমার
0: ধন্যবাদ।
1: ফেভারিট একটা কাজ, এটা আমার অনেক
0: কিন্তু
1: প্রিয়
0: মাঝখানে একটা প্রশ্ন করি, তুমি কি বুড়ি হবা আদৌ? কারণ তোমাকে তো আমি সেই প্রথমে যা দেখেছি সেরকম সুন্দরই লাগছে এই
1: আরো
0: 20 বছর
1: ইয়াং
0: পরেও, আরো ইয়াং।
1: হ্যাঁ, আমাদের সিনিয়র আপুরা ইয়াং হচ্ছে, তাই আমরাও দেখে দেখে ইয়াং হচ্ছি।
0: আমি অবশ্য, তুমি এটা কেন বলেছো আমি বুঝতে পারি না, আমি তো একটু সরল সহজ মানুষ। আচ্ছা তাই বলো, তুমি তুমি দেখো আমরা কিন্তু আমাদের যতটুকু কাজ করতাম তার চেয়ে বেশি আমাদের রুমের মধ্যে আড্ডা হইতো না? না না, হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর নাচ থেকে, তারপর নাচটা যখন তুমি করলে তোমার কেমন লাগলো? তোমার একক নৃত্য হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে,
1: আমার দেখেন মানে আমার জন্য মানে এত বিশাল একটা পাওয়া ছিল, একক নৃত্যানুষ্ঠান হচ্ছে সেটা না, মানে একসাথে আমার 5টা নাচ আমি নাচতেছি, এবং আমার মনে আছে আমি ঈদের সময় সব নাটক ক্যান্সেল করে আমি প্রত্যেকদিন বাংলা ভিশনে যে রিহার্সাল,
0: একদম তাই,
1: মানে আমি অবাক হয়ে যাই যে আমি সব নাটক ক্যান্সেল করে দিছি ঈদের, যে না এখন করতে পারবো না, আমি নাচের প্রোগ্রাম করছি। এবং আমার আশেপাশে সবাই খুব অবাক, আরে নাচের প্রোগ্রাম করছে তো কি হয়েছে, রাত্রে কই রাত, না আমি ভালো ছাত্রীর মতো সকালবেলা উঠে বাংলা ভিশনে যাচ্ছি, রাত 8টা সময় রিহার্সাল শেষ হচ্ছে, এবং আমার এত ভাল লাগতেছিল। আমি পিজা, তারেক ভাইকে অনেক জ্বালাইছি, তারেক ভাইকে প্রত্যেকদিন বলতাম পিজা খাবো, এই খাবো, সেই খাবো।
0: আর সুপ্রিয় দর্শক, বাংলা বিশ্বের 12 তলায় একটা বড় স্পেস আছে, ভাবনা প্রতিদিন সকালে 9টা সাড়ে 9টার মধ্যে চলে আসতো এবং সন্ধ্যা 8টা 9টা 10টা পর্যন্ত সে একটা না রিহার্সাল করতো। মানে আপনারা কল্পনা করতে পারবেন না যে একটা মানুষের ডেডিকেশন কি পরিমাণ হতে পারে। এবং এটা কিন্তু আমরা অপির মধ্যে দেখেছি, রিয়ার মধ্যে দেখেছি, নাদিয়ার মধ্যে দেখেছি, যতগুলো কাজ আমরা করেছি নাচের প্রত্যেকের। এটা কি নৃত্যশিল্পীদের একটা বৈশিষ্ট্য যে এই পরিমাণ ডেডিকেশন না থাকলে নৃত্যশিল্পী হওয়া যায় না? তোমার কি মনে হয়?
1: আমার মনে হয় কি, নাচটা আসলে আমরা সবাই এত ছোটবেলা থেকে করি, মানে ফার্স্ট লাভ এর মতো এটা আসলে বিষয়টা। আমি যখন প্রথম সিনেমার শটটা দেই, আমার মনে হচ্ছিল কি যে মনে হয় এখন আমি স্টেজ পারফরমেন্স করার পর বা নাচের একবার একটা ডান্স শেষ হওয়ার পর আমার যে অনুভূতিটা আসে, আমার মনে হয় যে ফার্স্ট সিনেমার পর আমার এর চাইতে একটা অন্যরকম অনুভূতি আসবে নাচের চাইতে বেশি। বাট এটা আমি সিনেমা করার পরও আমার ওই অনুভূতি

0: শান্তিটা আসে নাই, ওই
1: আচ্ছা
0: আরামটা, যেটা আসলে আমি নেচে আনন্দটা পাই। আমি নেচে যে আনন্দটা পাই ওইটা আমি অন্য কিছুতে পাই না। এটা আমার মনে হয় যেহেতু এটার সাথে আমার প্রথম পরিচয় হয়েছে, শিল্পের নাচের মাধ্যমের সাথে আমার প্রথম পরিচয়, তো আমার মনে হয় এটা একটা কানেকশন হতে পারে। আর যেহেতু ছোটবেলা থেকেই নাচ করি, সো আমার মনে হয় যে এটার জন্য হতে পারে। আর নাচের মেয়েরা অনেক হার্ড ওয়ার্কিং, স্বামী ভাই খুবই হার্ড ওয়ার্কিং।
1: করেক্ট করেক্ট এবং আমাদের মিডিয়াতে আমরা যাদেরকে পেয়েছি পরবর্তী সময়ে খুব প্রতাপশালী অভিনেতা অভিনেত্রী অভিনেত্রী, তাদের বেশিরভাগই নাচের। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাফিয়া হাসান, তারপরে রাফিয়া হাসান টাঙ্গাইল থেকে, পানি নিয়ে ভাবনা, আর না আর না শুধু কামনা দুজনের জন্য, অন্ধকার সোহাগ, ফয়সাল আহমেদ মজুমদার, ওয়াও রিয়েলি দ্যাটস অসম, রওদাতুল জান্নাত, রওদাতুল জান্নাত দেখছেন সুইজারল্যান্ড থেকে, বা আপনাদের ধন্যবাদ। ভাবনার কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন, যে কোনো বিষয়ে। এই একটা মেয়ে অত্যন্ত সাহসী, যে কোনো বিষয়ে যে কোনো সময় কথা বলতে প্রস্তুত। ফয়সাল আহমেদ মজুমদার ভালো ছিল, ওয়াসিকা আফরিন নাচকে যে মন থেকে একবার ভালোবেসেছে ওখান থেকে বের হয়ে আসাটা কঠিন। হ্যাঁ ওয়াসিকা আফরিন তিনিও নাচ করে, হ্যাঁ আমি আমার আমি জানি তাকে, সে নাচ করে। এই যে নাচকে যে মন থেকে ওখান থেকে বের হয়ে আসাটা কঠিন। শারমিনা সিরাজ, হ্যালো ভাবনা এবং শামীম ভাই, শারমিনা সিরাজ হচ্ছে নিউ ইয়র্কের অত্যন্ত জনপ্রিয় মুখ, উপস্থাপক, বাংলাদেশেও কাজ করতো, এখন নিউ ইয়র্কে থাকে। ফারহানা মিশু, আপু বিয়ে করবেন কবে? আচ্ছা এই প্রশ্নটা করে ফেলি। ফারহানা মিশু খুব সাহসের সঙ্গে, আপু বিয়ে করবেন কবে? কিন্তু বিয়ে করাটা কি জরুরি? একটা বিষয় বলতে চাই, ভাবনার বই বেরিয়েছে, ভাবনা বইয়ের মধ্যে একটা জায়গায় লিখেছে ভূমিকাতে যে আমার আব্বু ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছে কিভাবে একজন নারী হিসাবে বেঁচে থাকা যায়, বিয়ে করে ঘরণী হয়ে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকাটা আমি বিশ্বাস করি না। আমার আব্বু সেটা আমার মধ্যে দিয়েছে, আমি আব্বুকে ধন্যবাদ দিতে পারছি না, এই বইয়ের মধ্যে ধন্যবাদ দিলাম, তাই তো ছিল ভূমিকাটা। আচ্ছা
0: আপনি এটা পড়ছেন, থ্যাংক ইউ সো মাচ।
1: হ্যাঁ তো আমরা এই প্রশ্নের উত্তরটা শুনবো যে নারী হিসেবে ভাবনার কি ভাবনা। তার আগে আপনাদের বলতে চাই, আপনার প্রশ্ন করলে আমাদের লিখে দেন, আর কে কোথেকে দেখছেন সেটাও লিখে দেন, আমরা এখানে পড়ার চেষ্টা করব। ভাবনা, এই যে তোমার বইয়ের মধ্যে যে ভূমিকা ছিল যে নারী হিসাবে ডিপেন্ডেন্ট হয়ে না বাঁচা, একজন নারী হিসাবে মানুষ হিসাবে নিজের পায়ে দাঁড়ানো, নিজের মতো দাঁড়ানো, এবং বাবা সেটা তোমার মধ্যে দিয়েছে, তোমার ভাবনাটা আসলে কি?
0: আসলে আমার যেটা মনে হয় কি যে মেয়েদেরকে খুব ছোটবেলা থেকে মা বাবার উচিত ফিনান্সিয়ালি যে আসলে তাকে রিচ থাকতে হবে, ফিনান্সিয়ালি তাকে হেলদি থাকতে হবে। আমি বলছি না যে মানে বড় লোক হতে হবে, টাকা ইনকাম করতে হবে, আর কিছু করা যাবে না, এরকম না। বাট আমার মনে হয় যে ফিনান্সিয়ালি তাকে অসম্ভব শক্তিশালী থাকতে হবে, এটা ছোটবেলা থেকে শিখাইতে হবে। আমার মা বাবা যেরকম বা আমি যেরকম আমার বোনকে বলেছি, দেখো তোমাকে কিছু না কিছু করতে হবে, তুমি পড়াশোনা করো বাট তার সাথে সাথে তোমাকে কিছু না কিছু করতে হবে। তখন হয় কি একটা মানুষ যখন কাজ করে না শামীম ভাই, তখন হয় কি মানুষের ইয়েটা বাড়ে, সেলফ কনফিডেন্সটা বাড়ে, তখন নিজেকে অনেকভাবে আবিষ্কার করতে চায়। আর মেয়েদের আমি বলছিলাম, আজকে আমি বলছিলাম আমার বন্ধুদের সাথে যে আমি মিনা বাজারে আমার একটা বোনের বাচ্চার জন্য, মেয়ে বাচ্চার জন্য গিফট কিনতে গেছি। তো আমি যাওয়ার পর আমি দেখি যে ওখানে মেয়েদের শুধু গিফট, শুধু তারা ফেরি, ফেরি পুতুল, হ্যাঁ বা মারমেড, হ্যাঁ বা মানে বার্বি, দ্যাটস ইট। আর ছেলেদের জন্য তারা ক্যাপ্টেন, এরকম বয় কার্টুন ক্যাপ্টেন হওয়া, তারপর হচ্ছে ডক্টর, তারপর হচ্ছে প্লেন চালাচ্ছে বয় বাচ্চা, এরকম কার্টুন প্লেনের মধ্যে, হ্যাঁ তারপর বিশাল বড় বড় বল, সব ছেলেদের সেকশনে। আর মেয়েদের সেকশনে আপনি পাবেন শুধু বার্বি পুতুল এবং মানে মৎস্যকন্যা, এই টাইপের। সো আপনি একটা জিনিস খেয়াল করেন যে একটু ছোটবেলা থেকে একটা মেয়েকে ফেরি বানানোর একটা প্রচেষ্টা চলছে, তুমি ফেরি বাবা, ওকে মানে মেয়ের জন্য প্লেন কিনে আনতেছে না কেউ, যে আচ্ছা ও প্লেন ওকে দেয়া হোক বা ওকে একটা ফুটবল দেয়া হোক, এটা কিন্তু আমাদের প্র্যাকটিস নাই। মানে আমার তখন এত বিরক্ত লাগছে, আমি ওটা থেকে কিছু গিফটই কিনি নাই, যে কি মেয়েদের জন্য জাস্ট ফেরি ডল এন্ড জাস্ট বার্বি, হোয়াট ইজ দিস? আমাদের সময় থেকে বার্বি আসতেছে, আমি কোনো মেয়েকে পুতুলি দিতে চাই না, আমার বিরক্ত হয়ে গেছে আমি পুতুল দেওয়াতে।
1: খুবই সুন্দর ফাইন্ডিং। আমি একটু বলতে চাই আমাদের দর্শকদের জন্য, যারা আপনারা দেখছেন এবং শুনছেন, ভাবনা একটা তার এক্সপিরিয়েন্স শেয়ার করলো, ভাবনা বললো যে আমাদের ছোটবেলা থেকেই একজন একজন মেয়েকে মেয়ে হিসেবে তৈরি করে ফেলার চেষ্টা হয় আমাদের সোসাইটিতে, তাকে হয় একটা পুতুল কিনে দেওয়া হয় অথবা একটা ফেইরি ডল অথবা একটা এমন কিছু যেটাতে তার মনে হয় যে সে আসলে একটা ওইভাবে নিজেকে শক্ত সামর্থ্য ভাবতে হয়তো কোথাও যে একটু সন্দিহান। আবার একটা ছেলেকে দেওয়া হচ্ছে একটা গাড়ি, একটা পিস্তল, একটা ঘোড়া, যেটাকে তাকে মনে হচ্ছে সে আসলে আরো বেশি রকমের নিজেকে পাওয়ারফুল ভাবতে শুরু করে। তো এইটা আমরা ভাবনা শুনছিলাম, আপনারা শুনুন, আপনাদের কোনো ভাবনা থাকলে লিখে দেবেন। হ্যাঁ, তারপরে তারপরে তোমার কি সিদ্ধান্ত হলো যখন এটা দেখলে?
0: আমি আর গিফট কিনলাম না, এবং আমি ছোটবেলায় খুব বল খেলতাম, ছোট ছোট বল দিয়ে আমি খেলতাম সবসময়, আমি কখনো পুতুল টুতুল খেলিনি আমার লাইফে, আমার ভালো লাগতো না। আর আমি যখন আম্মু আব্বুর কাছে হয়েছি তখন আমার কোনো ভাই বোনও ছিল না, আমি যেহেতু বড়, তো আমি একা একাই বড় হয়েছি বেশিরভাগ সময়। আব্বুর থিয়েটারে যে বসে থাকতাম, আব্বু তখন থিয়েটার করতো, ওইখানে গিয়ে বসে থাকতাম, টিএসসি তে বসে থাকতাম, আমাকে চারুকলায় রেখে আব্বু আম্মু রিহার্সাল করতো, মানে এভাবে আমি বড় হয়েছি ছোটবেলা থেকে। তো আমার মধ্যে আসলে অনেক বন্ধু নাই আমার, কারণ আমার বন্ধু আপনারা হয়েছেন পরবর্তীতে, সব বয়স্করা আমার বন্ধু হয়েছে, আমার বয়সে আমার কোনো বন্ধু নাই। তো এটার কারণে আমার জন্য ভালো হয়েছে, আপনারা আমার আশেপাশে থাকে আমার জন্য বেটার হয়েছে, একদমই খারাপ কিছু হয় নাই, বেটার হয়েছে, কারণ আমি আপনাদের কাছ থেকে অনেক শিখতে পারছি। বাট আমার যেটা মনে হয় কি, ফ্যামিলিতে এটা একটা মেয়ের মাথার মধ্যে এই জিনিসটা দেওয়া উচিত না, হ্যাঁ, যে তুমি মেয়ে, তোমাকে একটা সুন্দর ছেলের সাথে বিয়ে দেয়া হবে, হ্যাঁ, বা ভালো মতো পড়াশোনা করো, তা না হলে কিন্তু ভালো হাজবেন্ড পাবা না, কোনো ভালো প্রপোজাল আসবে না, মানে মেয়ের পড়াশোনা করতে হবে ভালো প্রপোজাল আসার জন্য।
1: তার বেঁচে থাকার কোন রকমের কোন ইয়ে নাই, সে সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু এই তাই না? আবার যে রেপ করছে তার সাথে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যে আমাদের ওই ছেলেটা তার ওই ছেলেটার সাথেই তাকে থাকতো, কি ইনসাল্টিং একটা ব্যাপার।
0: দেখেন যে রেপ হয় তার ছবি সব নিউজ পোর্টালে আসে, মানে এটা কিছুদিন যাবত মানে জিনিসটা খুব সচেতন ভাবে না করা হচ্ছে, কয়েকটা জায়গায়
1: আগে একটু বেশি আসতো,
0: বাট মানে এটা কত বড় একটা ক্রাইম, সেই মেয়েটার নিউজ সব জায়গায় আসে, সব জায়গায় তনু তনু তনু তনু তনু, বাট তনুর সাথে কারা এই কাজটা করলো, কি করলো, তাদের কিছু তাদের কোনো ছবি এখন পর্যন্ত কেউ বের করতে পারলো না,
1: বলে
0: মানে আসলে কি হয়েছে কি শামীম ভাই, আমাদের মানে আমাদের আশেপাশের মানুষদের কথা শুনলেও আমার এত অবাক লাগে যে এখনো এই 2021 সালেও আমার আশেপাশেই একজন কারো মেয়ে হয়েছে, তো একটু মানে হ্যাঁ মেয়ে হয়েছে, তার মন খারাপ কেন, মেয়ে হয়েছে, হাসতেছে, মানে বলতেছেও না, মানে ঠিক সেটাকে হাইড করবে। আমি বললাম আন্টি আপনার কেন এরকম লাগছে, বলছি না ওর মেয়ে হয়েছে, তো বুঝছো, শুনুন একটা বংশের
1: বাবা মন খারাপ করো না, তা আমি হ্যাঁ আসলে অনেক মন খারাপ হয়েছে আন্টি,
0: মানে চিন্তা করেন যে বাবা মন খারাপ করো না,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: যে বাবা মন খারাপ করো না, সেটা কিন্তু আপনার আমার আশেপাশের মানুষে বলছে,
1: হ্যাঁ
0: হ্যাঁ, যে আমরা তো বই পড়তেছি, আমরা তো এত প্রগতিশীল কথাবার্তা বলতেছি, হ্যাঁ, এখনো 2021 সালে কে হিন্দু কে মুসলমান সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি।
1: করেক্ট করেক্ট, আমরা এই প্রসঙ্গে আসবো, খুবই সেনসিটিভ একটা পয়েন্ট এটা, আমরা আসবো, তার আগে আমরা একটু বলতে চাই যে আমাদের সঙ্গে ইউকে থেকে যুক্ত হয়েছে ফয়সাল আহমেদ মজুমদার, ঢাকা থেকে তো ওয়াসিকা আফরিন আছে, শারমিনা সিরাজ খুব ভালো হচ্ছে, ভাবনা is a multi talented artist and she is a strong personality, good comment Sharmina Siraj. Mohammad Sharif Ahmed likhechen, Sharmina Siraj aro likhechen, thanks Sami bhai, you are very generous and modest as well. Oh, amar proshongsha korche, thank you Sharmina Siraj, eta khawa pauna ache. আমরা এবার একটু নাচের দিকে একটু ব্যাক করতে চাই, আবার আমরা এটাতে আসবো, তারপরে যখন
0: ছবি আঁকাটাই তো প্রথম প্রশ্নের উত্তরই দেই
1: না, এই ছবি আঁকাটা আমাদের এটা একটু ক্লাইম্যাক্স হিসেবে থাকলো, কারণ আমরা এটার মধ্যে আরো কিছু বিষয় আছে, কারণ আমি ওই ছবি আঁকার বিষয়টা আমি অত্যন্ত মুগ্ধ। সেটা হচ্ছে যে একটা প্রশ্ন করতে চাই, তুমি বলেছো, আমি ভাবনাকে সবসময় তুমি করে বলি সুপ্রিয় দর্শক, সেজন্য আমরা বলছি দর্শক শ্রোতা, তুমি বলেছো তোমার বন্ধুত্ব হয়তো সবসময় বয়স্ক মানুষের সঙ্গে, আমি এটা একটা ব্যাখ্যা আমি দেখি যে আসলে যার ওয়েভ লেংথ যত বেশি তার তো আসলে তার সঙ্গেই হবে। যদি আমার বয়সী কোনো বন্ধুদের সাথে আমার খুব না মেলে, যদি আমার চেয়ে বয়স্কদের সাথে আমার ভাবনা মেলে, তাহলে তার সাথে বন্ধুত্ব হবে। তোমার সব সব বন্ধুরা তোমার চেয়ে বড়, তুমি বলেছো, এটা কি স্কুল লাইফ থেকে এরকম ছিল বা এটার কারণ কি?
0: আমার মনে হয় আমি আমার বাবার বন্ধুদের সাথে অনেক বেশি কানেক্টেড ছিলাম। আমার ক্লাস 5 পর্যন্ত মনে হতো কি সবার বাবারাই ডিরেকশন দেয়, সবার বাবে
1: সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভাবনার সাথে কথা বলছি, ভাবার ভাবনার বাবা হাবিব ভাই হচ্ছেন একজন নির্দেশক। হ্যাঁ, তারপর
0: আমি যখন ক্লাস 5-এ পড়ি,
1: হ্যাঁ অনেক ফোন আসছে, আমরা অডিওটা আবারও চলে গেছে ফোন আসার
0: আমার
1: কারণে। হ্যাঁ
0: ফোনটা ফোন দিচ্ছে গ্রুপ কলে, তার জন্য
1: আচ্ছা,
0: তো
1: নো প্রবলেম।
0: ক্লাস 5-এ যখন আমি পড়ি, তখন আমি আমার অন্য বন্ধুদের বলছি যে আচ্ছা তোমরা শুটিং এ, শুটিং এ গেলে তখন একটা মজা জিনিস, শুটিং এ গেলে অনেক মজা মজা খাওয়া পাওয়া যেত, মানে আব্বুর শুটিং মানে অনেক মজা মজা খাওয়া খেতে পারবো।
1: তখন ছোটবেলা থেকে এটা মনে হইতো যে তোমার আব্বু আব্বু শুটিং এ যাচ্ছ, এখানে একটা মজার খাবার পাওয়া যাবে। আচ্ছা, অডিও অডিও পাচ্ছি না, না এখনো না, না এখনো পাচ্ছি না, এখনো পাচ্ছি না। আচ্ছা তুমি কথা বলে ওঠো, তোমার কথার উত্তর আমি দেব, তার আগে আমি একটু বলতে থাকি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা জানেন রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, এবং এটা আসলে রেডিও কিন্তু এর টেলিভিশন ভার্সন আছে ইউটিউব ফেসবুকে আপনারা পাবেন। আমাদের আমরা কথা বলছিলাম ভাবনার সঙ্গে, আমাদের পছন্দের মানুষ আসনা হাবিব ভাবনা, নৃত্যশিল্পী, পেইন্টার এবং একই সঙ্গে লেখক, আমরা অভিনেত্রী। আমরা কি ভাবনার অডিও পেয়েছি এখনো? না, পাওয়া যাচ্ছে না। তো আপনারা, ওয়াসিক আফরিন এখানে একটু লিখেছে যে এদেশে এখনো এই বিষয় থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগবে, সোশ্যাল মিডিয়াতে মানুষ এই বিষয়ে বেশি বলা হয় কিন্তু রিয়েল লাইফে আমরা এখনো অনেক পিছিয়ে আছি, সময় লাগবে, লাগলেও আশা করি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে না। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা ভাবনাকে আবার যোগ করতে হবে। না, অডিও আসছে না। হ্যাঁ, আমরা ভাবনাকে আবার পাবো। তার মধ্যে আমরা একটু কথা বলতে চাই যে আমরা রেডিও ত্রিতাল বাংলায় আজকে ভাবনার সাথে আমরা কথা বলছি। ভাবনা এমন একজন মানুষ যে খুবই সাহসী এবং একই সঙ্গে যে কোনো বিষয়ে অকপটে কথা বলতে প্রস্তুত, কোনো রকমের টেনশন করে না এবং কোনো রকমের কোনো কিছু ভাবনা আলাদা করে ভাবে না, তার নিজস্ব একটা ভাবনা চিন্তা আছে। আমরা ভাবনাকে পেয়েছি, মাঝখানে অডিওতে ঝামেলা হচ্ছিল। আমরা কথা বলছিলাম এই যে বাবা যে বড় করলো ভাবনাকে একজন স্বাবলম্বী নারী হিসেবে, আমাদের বাবা মাদের কি বিষয়টি মাথায় রেখে তাদের সন্তানদের বড় করা উচিত?
0: মানুষ হিসেবে বড় করা উচিত, ওই ছেলে মেয়ে এই বিষয়টা মানে ভুলে যাওয়া উচিত এখন আমাদের। আমার মনে হয় যে ছোটবেলা থেকে এটা বুঝায় দেওয়া উচিত যে দেখো তুমি একজন মানুষ এবং তোমার আশেপাশের মানুষরা তোমাকে এইভাবে ডিস্টার্ব করতে পারে, তোমার আশেপাশের সোসাইটি তোমাকে এগুলো এগুলো বলতে পারে, বাট আমি তোমার প্যারেন্টস, আমি তোমার পাশে আছি, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো, তুমি যে প্রফেশনে যেতে ইচ্ছা করে তুমি সেই প্রফেশনে যাও, তুমি আমার সাথে শেয়ার করো। আর আরেকটা জিনিস যেটা আমাদের খুব ঝামেলা সেটা হচ্ছে আমরা মা বাবার সাথে সবকিছু শেয়ার করতে পারি না। আমি আমার কথা বলছি না, ইন জেনারেল আমি দেখি আমার বন্ধুদের বাবাকে তারা আপনি করে সম্বোধন, মানে সেটাতে কোনো সমস্যা নেই আপনি করে কেউ বলতে পারে, বাট এই যে দূরত্বটা, যে বাবা মার সাথে যে দূরত্বটা থাকে, যে কখনো বলতেই পারে না যে আমি আসলে আমি পড়তে চাই না, আমি ডাক্তারি পড়তে চাই না, বা আমি আসলে ফ্যাশন ডিজাইনিং পড়তে চাই, বা আমি বিয়ে করতে চাই না এখন। এবং আপনি মানে আপনি দেখবেন সবসময় যে একটা মেয়েকে বিয়ে দিতে দিতে দিয়ে দিতে পারলে তারা বাঁচে। এবং আরেকটা জিনিস আমার কাছে খুব অবাক লাগে, যদিও এটা মানে ভাইরাল হয়ে যেতে পারে, যে বিয়ের সময় দেখেন মেয়েদেরকে মানে বলে কি মেয়েদেরকে টাকা দিয়ে কিনার মতো একটা বিষয়, যে যেটা হয় না কি জানো ওটাকে কি বলে,
1: যৌতুক?
0: না না, যৌতুক না, আরে বিয়ের সময়
1: পন কি কি বলে,
0: আপনি বিয়ে করছেন টাকা দিয়ে বিয়ে করছেন না, এরকম
1: কাবিল কাবিল কাবিল। হ্যাঁ
0: এক্স্যাক্টলি, এটা তো আমার কাছে মানে খুবই ইনসাল্টিং লাগে, আই ডোন্ট নো ওয়াই আই ফিল সো ইনসাল্টেড, মানে হোয়াট ইজ দিস, মানে যে এটা এত টাকার ধার্য করে, তাহলে ছেলে আমিও দিব, মানে আমারটাও আমি দিতে চাই, তারটাও দেখ, মানে দুইজন মিলে দেখ, এটা হোক, বাট এটা খুব মানে আমার কাছে ডিসরেসপেক্ট লাগে, মানে হোয়াট ইজ দিস? এবং এবং সবাই এটা একটা কম্পিটিশন, আই তোর কত 50 লাখ, 1 কোটির নিচে দিবি না কিন্তু, মানে এবং এগুলো একটা ফান, বাট দিস ইজ নট ফান আসলে, এটা বোঝা যায় না যে এখানে কিন্তু একটা অসম্মান করা হচ্ছে একটা মেয়ে,
1: দেন মোহর, দেন মোহর,
0: দেন মোহর, রাইট রাইট, দেন মোহর, তো এই বিষয়টা, এটা কিন্তু একটা আমার কাছে এটা অসম্মান লাগে, আই ডোন্ট নো ওয়াই, বাট আমার কাছে এটা লাগে। তারপর আপনি দেখবেন যে আমাকে বলা হবে যে একটা ভালো ছেলে তোমাকে পেতে হবে, বড় লোক ছেলে পেতে হবে, পয়সাওয়ালা থাকতে হবে, অলসো ডিসরেসপেক্টিং থিং, আমাকে বিয়ে করতে হবে একটা পয়সাওয়ালা লোকের সাথে, কেন? আমার ভরণ পোষণ, আমার সমস্ত কিছু দায়িত্ব সেই ছেলেটার, সে আমাকে যেভাবে পালবে, সে আমাকে যেভাবে রাখবে, আমি সেভাবে থাকবো। এবং মা বাবার একটা কম্পিটিশন থাকে যে আমার মেয়েকে কোন বড়লোক পুরুষের সাথে বিয়ে দেয়া হবে। এবং আমার এবার এবারের বইয়ের গল্পও সেটা যে বিদেশি পাত্র পাইলে যে মারা বিয়ে দিতে চায়, যে বিদেশি পাত্র মানে বিয়ে দিতে হবে, বিদেশি পাসপোর্ট আছে, দ্যাট মিন্স দ্যাট ইট জাস্ট।
1: আমি আমি আমি তোমাকে একটা বলি, আমি যখন বিয়ে করি আমি তখন প্রথমত কাজ করতাম, জিজ্ঞেস করে যে ছেলে কি করে, সাংবাদিক, আর কি করে, আর কি করে, হ্যাঁ হ্যাঁ ও তো সাংবাদিক, সংবাদপত্রে কাজ করে, আর কি করে, এরকম। আবার আমার পরিচিত আমি অনেককে দেখেছি, ও মেয়ে তো এটা করছে, এটা পড়ছে, এটা পড়ছে, ছেলে কি করে, ছেলে আমেরিকা থাকে, ওকে আমেরিকা থাকে কি করবে সেটা জানতে হবে না,
0: আমেরিকা থাকে,
1: তারপরে কি হচ্ছে, আমেরিকা এসে দেখছে যে মেয়েটা যা স্বপ্ন দেখেছিল সেই অনুযায়ী ছেলের সঙ্গে স্বপ্ন মিলছে না, এখানে তার কষ্টের দিন শুরু হয়, তখন তার ডমিনেশন শুরু হয়,
0: এবারের উপন্যাসে,
1: ও তাই, ও গুড গুড। আর এটা সুপ্রিয় দর্শক, ভাবনার বইটি বেরিয়েছে তাম্রলিপি থেকে, তাই না?
0: তাম্রলিপি থেকে, হ্যাঁ
1: হ্যাঁ, তাম্রলিপি থেকে, এই বইটা আমরা কালেক্ট করব। তারপরে আমরা একটু শুনছিলাম যে এই যে মেয়েদেরকে কিভাবে বড় করতে হবে বাবা মাদের জন্য,
0: দেখেন তো এই জিনিসগুলো আমি যেরকম আমার ছোট বোন পেয়েছি, আমি যেরকম আমার ছোট বোনকে কখনোই বলি না যে তোমার কবে বিয়ে করা উচিত। হ্যাঁ দেখেন মেয়েদেরকে নিয়ে কত আজে বাজে কথা বলে যে আরে ভাই 25-এর মধ্যে বাচ্চা নিয়ে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু ঝামেলা হতে পারে বাচ্চা নিতে, এটা কখনো কি একটা ছেলেকে শুনতে হয়? তো বাচ্চা তো দুইজনই একসাথে নিবে, তাই না? তো ছেলের তো বয়সের কোনো কিছু যায় আসে না, বাট মেয়ের বয়সের যায় আসে। এবং আপনি ইন্ডাস্ট্রিতে দেখেন কত একটা মানে একটা বিরক্তিকর বিষয়, একটা মেয়ের বিয়ে হয়ে গেলে সে আর নায়িকা হতে পারবে না, বাচ্চা হয়ে গেলে সে আর নায়িকা হতে পারবে না, বাট আমরা আমাদের আঙ্কেলদের সাথে অ্যাক্টিং করে যাচ্ছি এখনো,
1: সেটাই
0: জিজ্ঞেস করে না যে মোশারফ করিমের এইজ কত, সবাই ব্যস্ত জয়া আহসান কত বয়স, জয়া আহসানের বয়স উনি এখন পর্যন্ত কিসের জন্য ইয়াং আছে, আরে ভাই এটা তার ক্রেডিট, সে এখনো ইয়াং আছে, কেউ জিজ্ঞেস করতেছে না যে মোশারফ করিমের এইজ কত ভাই, এটা কেউ কেয়ার করে না। আপনি দেখেন এটাই হচ্ছে পুরুষতান্ত্রিক মানসিকতা, যে পুরুষের যত ইচ্ছা তত বয়স হোক সে নায়ক হতে পারবে, বাট একটা মেয়ে নায়িকা হতে পারবে না, কারণ সে বুড়ি হয়ে গেছে, তার মানে কি তার 30-এর বেশি বয়স, তার 40 হয়ে গেছে, তার মানে সে বুড়ি, তাকে আর নায়িকা করা যাবে না, নায়িকা শুড বি 16, হোয়াট ইজ দিস?
1: করেক্ট করেক্ট করেক্ট। এখন এই ভাবনা দূর হবে কিভাবে, এটা একটা ভাবনার বিষয়, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভাবনার বিষয়, ভাবনার বিষয়ে আমরা একটু নাচে আসি। এই যে যখন নাচ হলো তখন আমাদেরকে অনেকে বলল ভাই কেন ভাবনার নাচ, ও তো একটা বাচ্চা মেয়ে, ও তো নাচের, ও নাচের কি বুঝে। তারপর আমরা কোনো কথা জবাব দিলাম না, আমরা যখন অনুষ্ঠানটা প্রচার করলাম চারদিক থেকে ভূয়সী প্রশংসা। এখন এই ভাবনা কখন নাচ শিখলো, কবে নাচে এলো, এবং নাচটাকে সে কতটুকু ফিল করে, এটা একটু জানতে চাই।
0: এখনো কিন্তু এগুলা অন গোয়িং আছে, হ্যাঁ এখনো আমি কোনো কাজ করলে সবাই বলে কেন ভাবনা,
1: এখনো আছে,
0: হ্যাঁ হ্যাঁ এটা আমার মনে হয় এখনো থাকবে, মানে সারা জীবন আমার মনে থাকবে। আমার নাচ আমি শুরু করছি স্কুলে ভর্তি হওয়ার আগে, আমার ফার্স্ট স্কুল হচ্ছে বাফা, সো আমি অনেকদিন পর্যন্ত যেরকম জানতাম যে সবার বাবাই ডিরেকশন দেয়, সেরকম অনেকদিন পর্যন্ত জানতাম যে নাচের স্কুলই মানুষের মেইন স্কুল, এবং পড়াশোনাটাই আসলে এটা মানে হয়তো একটা না করলেও চলে, বিকজ আমি লাইক করতাম না, আমি নাচের স্কুলে যেতেই লাইক করতাম। আর আমার ফার্স্ট টিচার হচ্ছে রিয়া আপু, আমার প্রথম গুরু,
1: ফারজানা রিয়া চৌধুরী,
0: ফারজানা রিয়া চৌধুরী,
1: আমার খুব পছন্দের মানুষ,
0: হ্যাঁ তো সে আমার প্রথম গুরু, এবং তার কাছে আমি প্রথম হাতে খড়ি আর কি, সে আমাকে প্রথম নাচ শিখিয়েছে। তো নাচের স্কুলে প্রথম যাওয়ার পর থেকেই আসলে আমি এত এনজয় করতে শুরু করি নাচ, আর আমি আসলে রিয়াপুকে দেখতাম তো আমার সামনে, এন্ড আমার কাছে এখনো স্টিল বাংলাদেশে তার মতো সুন্দরী কেউ নাই, মানে
1: এটা আমিও একমত, আমিও একমত, একদমই তাই, 100% রিয়া অত্যন্ত সুন্দরী,
0: ইন্ডাস্ট্রিতেও তার মতো আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি,
1: সুন্দরী, একটা সুন্দর জীবনের অধিকারী, সুন্দর করে তার নিজের জীবনটা ইয়ে করেছে, নিজেকে একটা গ্রুপ ট্র্যাকে রেখেছে,
0: গর্জিয়াস, মানে সে আসলে
1: বিউটিফুল, কারেক্ট।
0: তো আমি যখন রিয়াপুকে দেখতাম না, আমার মনে হতো যে আমি আসলে তার মতো হতে চাই, আমি রিয়াপুর মতো নাচ করতে চাই, আমি আমি একদম রিয়াপুর মতো হইতে চাই। তো রিয়াপু তো তখন সেলিব্রিটি ছিল, রিয়াপুকে টেলিভিশনে দেখা যাইতো, সবসময় অ্যাড হইতো, মানে নাটক হচ্ছে, সো আমি সবসময় রিয়াপুর মতো হইতে চাইছি, মানে আমি কখনোই, মানে আমি কিন্তু নাটক, আমাদের সময় আসলে কেউ নাটক দেখতো না, যেটা সত্যি কথা স্বীকার করতে হবে, কারণ আমাদের সময় বিটিভি, আমাদের সময় নতুন করে ছিল না, আমাদের সময় বিটিভিতে এত নাটকেও বিটিভি দেখতো না, মানে দিস ইজ রিয়ালিটি। এখন আমি নাটক করার পর অনেক নাটক দেখছি, বাট আমরা কিন্তু নাটকের খুব ফ্যান না, আমাদের জেনারেশন, আমরা কিন্তু খুব নাটক দেখে বড় হই নাই, আমরা তিনমিয়াপুর বাঙালি দেশ, মানে আমরা পাগল হয়ে গেছি তিনমিকে দেখে, ওয়াও, মানে এত সুন্দর মেয়ে, মানে এত, মানে দি বেস্ট। সো তিনমিয়াপুর অ্যাড দেখে আমরা বড় হয়েছি, আমরা রিয়াপুকে দেখছি, আমরা এরকম দেখছি, আমরা কিন্তু নাটকের ওরকম ফ্যান ছিলাম না। সো আমি না সবসময় রিয়াপুর মতো হতে চাইতাম, যে রিয়াপুর মতো এরকম আমি ডান্স করবো, সোহেল ভাইয়ের সাথে নাচ করতো, মানে জুটি ছিল ওরা, এত মানে পপুলার ছিল, ওইটাই আমার ইচ্ছা করতো, যে আমি রিয়াপুর মতো নাচতে চাই, আমি রিয়াপুর মতো করতে চাই, সবসময় আমার এটাই ইচ্ছা ছিল। তো এই আর কি, তখন থেকেই আমার নাচের প্রতি ভাল লাগতো, নাচতে অনেক, আমার একটা নাচ তোলার পর যে আরামটা হইতো, ওইটা আসলে ওই সম্পাদ্য উপপাদ্য করে আমার ওই আরাম লাগতো না।
1: Well said. Good. তাহলে আমরা
0: একটা প্রশ্ন, কি হইছে এত উপপাদ্য পড়ে আমার জীবনে কোনো কাজে আসতেছে না,
1: বরং নাচটা করে কাজে লাগছে, তাই না?
0: আসলে
1: আচ্ছা,
0: আমি আমার ইচ্ছা করে যে আমি আমার রাইফেলস পাবলিকের ম্যাথ টিচার আগরওয়ালা স্যার, উনি আমাকে এত জ্বালাইছে জীবনে, আমার মনে হয়েছে ওনাকে যে স্যার পিথাগোরাসের উপপাদ্যটা আমার পৃথিবী আমার জীবনে কোন কাজে আসছে, আপনি আমাকে বল, এটা যদি আমি না লিখতাম পরীক্ষার হলে কি আমার আমার ক্ষতি হতো?
1: আচ্ছা, ভাবনার কাছে আমরা একটা জিনিস জানতে চাইবো, যে প্রেমের সংজ্ঞা কি এবং প্রেমে পড়েছো কয়বার? এটা আমরা জানার আগে বলছি যে এখানে আমাদের বেশ কয়েকজন আমাদের বিভিন্ন জায়গা থেকে দেখছেন,
0: মানে আমার সকল প্রেমের সাক্ষী,
1: আমরা সবটা নাই বা বলি, আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার একটা সুবিধা হচ্ছে, সুইজারল্যান্ড থেকে দেখছে, ইউকে থেকে দেখছে, নরসিংদী, বাংলাদেশ থেকে দেখছে, জায়দা সরকার, লাকি আলভি আহমেদ, আলভি লিখেছে যে শাহিম ভাই দিন দিন সুন্দর, আমাদের আমাদের অ্যাক্ট্রেস আলভি, হ্যাঁ খুব সুন্দর যাচ্ছে আপনাদের অনুষ্ঠান এবং ভাবনা খুব সুন্দর বলছে, হ্যাঁ। আর বাকি ফজলুল করিম, সে দেখছে বাফেলো থেকে, ফজলুল করিম, মানে সোশ্যাল মিডিয়ার এটা একটা সুবিধা যে চারদিক থেকে মানুষজন দেখতে দেখতে পারে এবং দেখতে থাকে। আমরা প্রেম ভালোবাসার অংশে যাব, যে ভাবনা ভাবনার দৃষ্টিতে প্রেমের সংজ্ঞা কি, আমরা যাব ভাবনা প্রেমে পড়েছে কয়বার সেটাও যাব, তার আগে আমরা একটু পেইন্টিং হয়ে আসি, কিভাবে পেইন্টিং করা সম্ভব, কিভাবে এত সুন্দর পেইন্টিং এর ভাবনা হঠাৎ করে আসলো?
0: আমি জানি না এটা, ট্রাস্ট মি শামিম ভাই, আমি এটা নিজেই জানি না, এবং আমার মনে হয় করোনা একটা, মানে করোনা একটা বাজে সময়, বাট আমার জন্য করোনা এত ব্লেসিং হয়ে আসছে আমার লাইফে, মানে আমার জন্য এটা একদম মানে সাপে বরের মতো, মানে কোভিড যদি না হতো আমি কখনো এতদিন বাসায় একা থাকতাম না, বা বাসায় বসে থাকতাম না, যে বাসায় কোনো কাজ নাই, আমি তো আমার লাইফে ছোটবেলা থেকে কাজ ছাড়া বাসায় বসে থাকি না, বাসায় থাকারই মানুষ না। এই কোভিড এর সময় প্রথম 3 মাস বসে থাকতে আপনি কতক্ষণ আসলে বই পড়বেন, বা কতক্ষণ,
1: করেক্ট,
0: শোনা যাচ্ছে সবকিছু, আমি না আমার মেকআপ টেবিলে বসে করি, মানে ওইখানে আমার সবকিছু, আমার মেকআপ টেবিলে সেই, আমি
1: মানে শুটিং শুটিং করার সময় মেকআপ টেবিলে, মেকআপ রুমে
0: আমি সমস্ত কিছু করি। এরপর আমি মেকআপ টেবিলে বসে বসে আমি ভাবছিলাম যে আমার মেকআপ গুলার কোনো ইউজ নাই অনেক দিন,
1: ও সেখান থেকে পেইন্টিং, সেই মেকআপ দিয়ে পেইন্টিং শুরু,
0: হ্যাঁ, এবং কালকে আমি সেটা শেয়ার দিছি, আমার এক বছর হলো ছবি আঁকার। ছবি আঁকার এক বছর হতো, রাতের বেলা মনে হয় একটা দেড়টার সময়, মার্চের 29 তারিখে, এই এক বছর হলো গতকাল, মার্চের 29 তারিখে, আমি বসে বসে আমার নেল পলিশ, আমার লিপস্টিক এসব আমি পেজে, আমি তো খাতায় লিখে ওই ওই লেখার খাতার মধ্যেই আমি সব নেল পলিশ টেল পলিশ দিয়ে এমনি আমি একটা গাছের মতো আঁকছি আর কি, আমার সব মেকআপ দিয়ে, হ্যাঁ লিপস্টিক নেল পলিশ আইশ্যাডো এসব দিয়ে। তো আমি আঁকার পর দেন আমি সেটা ফেসবুকে পোস্ট করছি যে আমার কাছে কোনো রং টং কিছু নাই, বাট আমি খুব বোর্ড, দ্যাটস আমি আমার মেকআপ দিয়ে গাছ আঁকছি। গাছ ছিল মানে, আমি তখন ওই পেন্টিং আর এখনকার পেন্টিং দেখে আমার মনে হয় যে মানুষ আসলে মানুষের প্রশংসাও নেওয়া উচিত না, মানুষের খারাপ বলাও নেওয়া উচিত না, আমাকে মানুষ অনেক ইন্সপায়ার করছে সেদিন। আমার হয়েছে কি ওই প্রশংসার লোভে আরেকটা কিছু আঁকি, আরেকটা কিছু আঁকি, এবং সবাই খুব অবাক হয়েছে আমার, যারা ফেসবুকে আমার অ্যাকাউন্টে যারা পেইন্টাররা ছিল, যারা আসলে আর্টিস্ট, তারা খুব অবাক হয়েছে যে মেকআপ মিডিয়াম করে তুমি আঁকতেছো, দিস ইজ ভেরি ইউনিক, তারা খুব অবাক হয়েছে। এবং তারপর আমি একটার পর মেকআপ দিয়ে ছবি আঁকতে শুরু করছি এবং সবাই খুব পছন্দ করছে। তারপর হঠাৎ করে অনিমেষ আইচ বললো যে শুনো, তুমি তোমার দামি দামি মেকআপ গুলো এইভাবে নষ্ট করো না, আমি তোমাকে রং এনে দিতেছি, তুমি রং দেব। বাট আমি সেখানেও খুব ভয় পাচ্ছিলাম যে আমি তো আসলে কখনো
1: একটা প্রশ্ন কিন্তু আমি জিজ্ঞেস করব, এই যে রং, অনিমেষ আইচের বন্ধু, অনিমেষ আইচের সাথে বন্ধুত্ব সেটাও কিন্তু আমরা আলোচনা করব, তার আগে আমরা একটু শুনে নিই। তারপর অনিমেষ আইচ, হ্যাঁ তারপরে রং এনে দিল, তারপরে কি হলো
0: তখন?
1: হ্যাঁ আমরা আবার অডিও ফোন আসছে বোধহয়, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি,
0: খালি ফোন আসছে আমার। তারপর যখন রং তুলিটা এনে দিল, তখন আমি প্রথমে বলছিলাম যে না, আমি অনিমেষকে বলছিলাম যে, এবং আমি যখন ইয়ে দিয়ে মেকআপ দিয়ে পেইন্টিং করা শুরু করি, আপনি বিলিভ করবেন না, আমার এক্সিবিশনের অফার আসতে শুরু করলো ঢাকা থেকে। হ্যাঁ, এবং
1: তারা সবাই খুব পছন্দ করছিল
0: এই মেকআপের ছবিগুলো, তারা এগুলো দিয়ে তারা এক্সিবিশন করতে চায়, ঠিক আছে, আমার সাথে তারা কন্টাক্ট করতেছে, তারা এই মেকআপের ছবি দিয়ে তারা এক্সিবিশন করে। তো অনিমেষ আমাকে বলছে দেখো তুমি রং দিয়ে ছবি আঁকো, তোমার আরো ভালো লাগবে। বাট ও তো বলতে পারছে না যে তোমার এই ছবিগুলো আসলে কিছুই হয় নাই, আমি বলছি যে না ভাই, আমি ক্লাস 5 এর পর আমি পেন্সিলই ধরি না, আমি কিভাবে রং দিয়ে ছবি আঁকবো, এটা কিভাবে সম্ভব, আমি এটা পারবো না। অনিমেষ এক একজনের এক একটা স্টাইল, আমি আসলে মেকআপ দিয়ে ছবি আঁকতে চাই এবং আমি এভাবেই ছোট ছোট ছবি আঁকতে চাই, আমি এসব বড় বড় ক্যানভাসে ছবি আঁকবো না, একজন আর্টিস্টের এক একটা স্টাইল হতে হবে,
1: এটা আমার স্টাইল,
0: এটা আমার স্টাইল, বুঝছেন, কারণ আমি ওই বইটা ধরতে চাই না, আমার মনে হয় পারবো না, তো আমি এটাকেই খুব স্টাইল করে ফেলছি। তো অনিমেষ বলছে নো, তোমাকে ট্রাই করতে হবে, ভাবনা তুমি ট্রাই করো, তুমি ট্রাই করো, তোমার যদি না ইচ্ছা করে তো তুমি করবা না, বাট তুমি ট্রাই করো। তারপর যখন রং টং এনে দিল, তারপর যখন আমি ট্রাই করলাম, আমি দেখলাম আমি সেটাতেও পারতেছি, এবং সেটা করার পর আমার আরো ভালো লাগা শুরু হলো, এবং আমি একটার পর একটা বড় বড় ছবি আঁকতে শুরু করলাম। এবং হয় না যে আই জাস্ট লাভ ইট, শামিম ভাই আপনি বিশ্বাস করবেন না, আমি সকাল 10টা একটা ছবি আঁকতে শুরু করতাম, রাতে 10টা 11টা পর্যন্ত সেই ছবি এঁকে, এবং এমনও দিন হয়েছে আমি 3টা ছবি আঁকছি কোভিড এর সময়, একদিনে 3টা 4টা ছবি, এবং আমি পাগলের মতো ছবি আঁকতেছি, এবং মানুষ আমার ছবি কিনতে চাচ্ছে, এবং আমি কোভিডে 280,000 টাকার ছবি বিক্রি করছি, যেটা আমি পরে কোভিড যাদের পজিটিভ ছিল, যাদের এরকম মানুষদেরকে আমি হেল্প করছি। তো আমার কাছে না এই বিষয়টা একদম অবাক করা বিষয়, মানে এটা আমি নিজে
1: সেটাই
0: খুব অবাক ছিল।
1: হ্যাঁ এটা ঠিক, আমরা আমরা দেখেছি যে একটা বঙ্গবন্ধুকে নিয়ে তোমার একটা পেইন্টিং আছে, খুবই অসাধারণ। এখানে রেবেকা সুলতান একটা কমেন্ট করেছে, দুই প্রিয় মানুষ বিয়ের সময় ছেলেদের যোগ্যতা মেয়েদের চেয়ে বেশি হতে হবে, মেয়ের যত উচ্চ শিক্ষিত হোক ছেলেকে তার চেয়ে বেশি শিক্ষিত হতে হবে এবং বেশি উপার্জন করতে হবে, বয়সও বেশি হতে হবে। এটাই প্রমাণ করে যে আমরা এখন সামাজিকভাবে আশা করি ছেলেরাই অর্থনৈতিক ও সামাজিকভাবে প্রভাব সৃষ্টি করবে। আমরা এই পেইন্টিং আলোচনা থাকে একটা জিনিস বলতে চাই, ধরো এই যে তুমি যে সাহসটা পাও, ধরো তুমি আমাদের দেশে স্লিভলেস জামা পড়া খুবই প্রবলেম, বাংলাদেশে মনে হয় যে এইখানে প্রবলেম, এতটুকু ব্লাউজ থাকলে সমস্যা, এইটুকু থাকলে সমস্যা। তারপরে ধরো তুমি যেভাবে তোমার জীবন যাপন করছো, কোনো বিষয়ে কোনো রকমের চিন্তা ভাবনা নাই, এই সাহসটা কি তোমার পরিবার তোমাকে সাপোর্ট দিচ্ছে বলে, নাকি একটা মানুষ তার অন্তর থেকে একটা মানুষ সেটা লালন করতে পারছে না বলে? তুমি আমাদের দেশের মেয়েদের জন্য কি বলবে?
0: পরিবার সাপোর্ট, আমার মনে হয় আমার পরিবার তো অনেকের কাছে দায়বদ্ধ, আমার অনেক আত্মীয় স্বজন আছে, বা আমার মার অনেক আত্মীয় স্বজন থাকে, আমার বাবার অনেক আত্মীয় স্বজন, তারা অনেক বেশি কনসার্ন আসলে নিজেদের সন্তানদের চাইতে বাইরের সন্তানদের নিয়ে, যে তাদের জীবনে ধরেন আপনার আজকে ভাত না থাকলে কেউ আইসা আপনারা খাবার দিবে না, বাট কথা শোনানোর সময় তারা বলবে, ধরেন আমার অনেক আশেপাশের মানুষ হবে যে তারা জীবনে আমেরিকায় যাওয়ার জন্য লাইফে ধরেন জুতা ছিঁড়ে ফেলছে বাট আমেরিকায় যাইতে পারে না, বাট আমি আমাকে যে মানুষ আমেরিকায় নিজের টাকা ওদের টাকায় নিয়ে যে আমাকে পেমেন্ট দিয়ে আমি শো করে আসলাম, সেটাতে সেটাকে তারা কিছু মনে করবে না, তারা মনে করবে যে সামথিং রং, ওকে দ্যাটস ওয়াই এটা হচ্ছে। তো ফ্যামিলির যে খুব সাপোর্ট, ফ্যামিলির মানুষ আসলে এন্ড অফ দ্য ডে দিতে পারে সেটা হয় না। আমার ফ্যামিলি ইটস ভেরি ডিফারেন্ট বিকজ আমার আমার বাবা আসলে আমাকে অন্যরকম ভাবে বড় করছে, আমাকে কখনো কখনো আমার বাবা আমাকে মেয়ে হিসেবে বড় করে যে তুমি মেয়ে, ওকে, তো এইটা আমার মধ্যে
1: এই ক্ষেত্রে তো তুমি অনেক লাকি, কিন্তু যে মেয়েটা আজকে আমাদের অনুষ্ঠান দেখছে সে কিভাবে নিজেকে শক্তিশালী করবে?
0: আমি লাকি না বিকজ আমার মা তার অপোজিট, ওকে, এবং আমার বাবাই তো আমার ফুল ফ্যামিলি না, আমার অনেক অনেক পরিবারের অনেক মানুষ আছে, বাট আমি এগুলো পাত্তা দেই না,
1: ওকে,
0: আমি এগুলো জাস্ট পাত্তা দেই না, এবং আমি এটা যদি আমি পাত্তা দিতে শুরু করি তখন আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাধা পাবো,
1: দ্বিতীয়ত হচ্ছে এই যে সোশ্যাল বাধা বাধ্যবাধকতা বা এই যে কথাবার্তাগুলোকে সেগুলোকে খুবই হয় বুদ্ধি করে এড়িয়ে যেতে হবে অথবা পাত্তা না দেওয়ার বিষয় থাকে। তারপর কারণ আমরা চাই যে ভাবনার কথাগুলো শুনে আমাদের মেয়েরা যেন একটু শক্তিশালী হয়, তাদের নিজেদেরকে ওইভাবে তৈরি করে।
0: আর আপনি বললেন না শামীম ভাই যে তুমি তোমার মা বাবার সন্তান বা এরকম, এটা আমি প্রথমে মনে করি আমরা প্রকৃতির সন্তান, আমি প্রথমে এটা বিশ্বাস করি যে আমার আমার জন্ম হয়েছে, তো আমার মা বাবার প্রতি তো ডেফিনেটলি আমার দায়িত্ব আছে, আমার নেচারের প্রতিও আমার দায়িত্ব আছে, ওকে, তো আপনার আপনার যে কাকগুলো আছে আপনার কাকের প্রতিও আপনার দায়িত্ব আছে, আমি আমার কাকরা আসে আমার টেরেসে, আমি আমার কাকরা ভাত খায় আমার সাথে, আমার আমার মনে হয় আমি ওদের সাথে কথা বললে ওরা আমার কথা বুঝে, এটা খুব ফানি লাগবে বাট আমার ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। এবং
1: না ফানি লাগবে কেন, এটা তো একটা কমিউনিকেশন হতেই পারে, কারণ তোমার সাথে একটা মানুষের মানুষ যে কিভাবে কার সাথে কমিউনিকেট করে আমরা তো জানি না। আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গাছের সঙ্গে কথা বলতেন, আমি দেখেছি হুমায়ুন আহমেদ স্যারকে গাছের সঙ্গে কথা বলতে, উনি নিশ্চয়ই সেটা ফিল করতেন। আমি তো আমার জায়গা থেকে দেখেছি যে আমি আমি যখন একা থাকি বা আমার হাতে একটা বই থাকে আমি সেই বইয়ের সঙ্গে কথা বলি, ফলে কাকের সঙ্গে তোমার কথা বলা এটা তো খুবই লজিক্যাল। তারপর তোমার কাক সিরিজটা খুব জনপ্রিয় হচ্ছে,
0: আপনার কাছে লজিক্যাল কিন্তু ধরেন আপনার আরেক বন্ধুর কাছে সেটা লজিক্যাল না,
1: নাও হতে পারে,
0: ওকে, বিকজ আমরা স্বামী ভাই আরেকটা জিনিস কি আমরা ধরেন মিশি, আমরা সব আমরা একই সার্কেলের মানুষের সাথে ঘুরে ফিরে মিশি, আমরা কিন্তু জানি না যে বাইরের মানুষের আসলে কিছুই চেঞ্জ হয় নাই, তারা সেমই আছে, ওকে, তার জন্য এখনো ধরেন তার জন্য এখনো এখনো মানে সোশ্যাল মিডিয়াতে দিলারা জামান কালকে একটা ছবি দিছে, তার ছবির নিচে লেখা যে আপনার কোনো ভয় নাই কিছুদিন পর আপনাকে মরতে হবে। সো আপনি ভাবেন যে দিলারা জামান তো আমার মতো স্লিভলেস ড্রেস পরতেছে না, হাফ প্যান্ট পরে ছবি দিচ্ছে না, সে তো বয়স্ক একজন, সে ওইভাবেই ছবি দিচ্ছে শাড়ি টাড়ি পরে, একজন বয়স্ক মাকেও তারা বলতেছে যে আপনার কোনো লজ্জা নাই আপনি তো মারা যাবেন কিছুদিন পরে। সো এইটা যদি হয়ে থাকে আমাদের সোসাইটির মাইন্ডসেট তো আপনি কি বলবেন?
1: করেক্ট করেক্ট। আচ্ছা এখন আমরা বলি যে অনিমেষ আজ কেন তোমাকে রংতলি কিনে দিল?
0: অনিমেষ আজকে জিজ্ঞেস করেন,
1: আচ্ছা তোমার ব্যাখ্যাটা কি? অনিমেষ আজকে জিজ্ঞেস করেন, ওকে বুঝলাম, তোমার ব্যাখ্যাটা কি, তুমি কি মনে করো?
0: এটাও আমার একটা প্রশ্ন আছে, দেখেন সবাই আমাকে জিজ্ঞেস করে, হ্যাঁ
1: গুড পয়েন্ট, গুড পয়েন্ট।
0: কারণ আমি জিজ্ঞেস করে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাওয়ারফুল,
1: কারেক্ট কারেক্ট, হ্যাঁ গুড অবজারভেশন। আমি কিন্তু আমি এটাতে আমি আমি তোমাকে কথা দিলাম, আমি অনিমেষ আজকে এই প্রশ্নটা করব।
0: ইন্ডাস্ট্রি মানুষ আপনি অনিমেষ আজকে জিজ্ঞেস করবেন,
1: আমি করব
0: জিজ্ঞেস করে, আরে অনিমেষ আইজেন নাটক করে, আরে অনিমেষ আইজ আমাকে নাই কেন?
1: আচ্ছা অনিমেষ আইজ কেন তোমাকে রং তুলি কিনে দিল, এটা আমি অনিমেষ আইজকে জিজ্ঞেস করবো। আমি এটা কথা দিলাম আমাদের এখানে রেডিও ত্রিতাল বাংলা অনুষ্ঠানে জিজ্ঞেস করবো, তোমার ব্যাখ্যাটা আগে শুনি। তোমার তোমার সাথে কথা বলা কিন্তু অনেক বিপজ্জনক, কারণ তুমি যদি বিপদে ফেলে দাও উল্টা অনিমেষ আইজকে জিজ্ঞেস করেন।
0: আমার ব্যাখ্যা হচ্ছে আমি অনিমেষকে সবসময় একটা অনিমেষ অনিমেষের সাথে আমার এত দিন একসঙ্গে বন্ধুত্ব, একসঙ্গে কথাবার্তা, এত ঝগড়া হওয়ার পরও একসঙ্গে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে উই হ্যাভ এ গ্রেট ক্রিয়েটিভ পার্টনারশিপ।
1: করেক্ট।
0: এবং এটার কারণেই তার আমাকে রং কিনে দেয়া, বা এটার কারণে আমার তাকে ইন্সপায়ার করা যে না আপনার বই লিখতে হবে। ঠিক আছে আপনি হাজার হাজার সিনেমা লেখেন বা গল্প লেখেন, দ্যাটস ফাইন, বাট আপনি বই কেন লেখেন না? আপনি মোটা মোটা বই লেখেন, আমি তো অত সাহিত্যিক না শামিম ভাই, আমি আমার অনুভূতি লিখতে পারি। তো আমি অনিমেষকে বলি দেখেন আপনি আপনি বই লেখেন, আপনি মরে যাওয়ার পর আপনার বইগুলো থাকবে, আমি আপনাকে ওইটা বলতে চাই শামিম ভাই, আপনি বই লেখেন, কন্টিনিউ করেন লেখাটা, বুঝছেন? ছাড়বেন
1: আমাকে, আমাকে মরার কথা মনে করাই দিলা। আচ্ছা তাই তো,
0: ট্রু। এবং আমি সেটা প্রতিদিন ভাবি যে ভাই ইউ নেভার নো, আমি কালকে মরে যেতে পারি, অ্যাট লিস্ট আমার তিনটা বই তো থাকবে, আমার তিনটা বই, আমার আমার অসংখ্য লাইন থাকবে যেগুলো আমাকে প্রমাণ করবে যে আমি মানুষ হিসেবে কেমন ছিলাম, বা মানুষ হিসেবে আমার আমার কি ভয়েস ছিল, আমি কি বলতে চাইছি।
1: একটা বিষয় আমি একটু দর্শকদের বলতে চাই, ধরেন আপনারা এই যে ভাবনা বললো না যে অনিমেষ আইচ আমার খুবই ভালো বন্ধু, ক্রিয়েটিভ বন্ধু, যেখানে ক্রিয়েটিভিটি আমরা শেয়ার করতে পারি, একটা বিষয় আমরা ভাবনার মধ্যে দেখেছি, সেটা হচ্ছে বিশ্বস্ততা। যখন আমি ভাবনাকে মনে করি যে আমার বন্ধু, তখন আমি জানি যে বাংলাদেশে বা পৃথিবীর যেখানেই থাকুক, ভাবনার সামনে যে কেউ আমার নামে দুইটা বাজে কথা বললে চলে আসতে পারবে না, সে তার কলার ধরবে যে কি বললো তুমি, শামিম সাহেব দাঁড়াও আমাকে বলো। সেই একই রকম বিষয় আমার কাছে কেউ এসে ভাবনার বিষয় বলতে পারবে না, কারণ আমি তাকে আমার বন্ধু হিসেবে মনে করি। ফলে এই যে বিশ্বস্ততা বা এই যে নিজেদের মধ্যে সেই রিলেশনশিপটাকে ওই জায়গায় নিয়ে যাওয়া, এইটা খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে হয়তো অনিমেষ আইচের সঙ্গে আমাদের সবারই একটা কমন ফ্রেন্ডশিপ আছে, একটা ক্রিয়েটিভ বিষয় শেয়ার করার বিষয় আছে। কারণ অনিমেষ যখন কিছু করে তখন আমি এখান থেকে রোমাঞ্চিত হই, আমরা যখন কোনো কিছু লিখতে যাই তখন অনিমেষ আইচও সেই রোমাঞ্চটা ফিল করে বলে আমি মনে করি। তো এইটা একটা বিষয়। এখন আমরা জানতে চাই যে এই যে নাচ, এই যে অভিনয়, এই যে পেইন্টিং, এই যে বই লেখা, এখনকার তোমার তো আমি দেখেছি যে অনেক ক্রিয়েটিভ মানুষই সেরকম হয় যে তাদের একটা নিয়ে নানা রকম রোমাঞ্চ থাকে এবং একটা নিয়ে পাগল থাকে। তোমার সামনের পাগলামি কি নিয়ে, বা তুমি কি মনে করছো সামনে এটা এটা নিয়ে আমার আর একটু ভাল লাগছে, বা পেইন্টিংটা ভাল লাগছে, বা নাচটা ভাল লাগছে, বা বই লিখতে ভাল লাগছে, এখনকার পাগলামি কি নিয়ে?
0: আমার জন্য খুব আরাম হয়েছে কি, আমি তো 30 দিন অভিনয় করি না, এটা আমার জন্য খুব আরাম হয়েছে, বিকজ আমি সবসময়, আপনি জানেন যে আমি খুবই সিলেক্টিভ কাজ করছি একদম শুরু থেকে। আমি যখন কাজ করা শুরু করছি তখন আমাকে ইবনে হাসান খান বলছিল যে, ইবনে হাসান খান আমাকে বলছিল যে তুমি তুমি প্রথমে এত ভালো কাজ, ভালো কাজ খুঁজো কেন, তো মানুষের চিন্তা হবে আগে, তুমি আগে স্টার হও তারপর তুমি ভালো কাজ খুঁজো, বা ভালো ভালো ডিরেক্টর, ভালো গল্প, তুমি তোমাকে তো কেউ চিনেই না, তোমাকে তো আগে লোকের চিনতে হবে।
1: তখন তুমি কি উত্তর দিয়েছো?
0: তো ওইটা সে এমন বয়সে করছিল, আমি আসলে উত্তর, আমার উত্তর আমি তাকে শুনাই দিতে পারি নাই কিছু, বাট আমার মনে হচ্ছিল যে আমি জানি না স্টার কিভাবে হতে হয় সেটার বিষয়টা আমি জানি না, বাট আমি আসলে আমার মতো স্টার হতে চাই।
1: করেক্ট করেক্ট,
0: আমি আমি আমার মতো স্টার, অফ কোর্স আমি স্টার হতে চাই, আমি ডেফিনেটলি, আমি একটা সিনেমা করি, আমি চাই লোকে আমার সিনেমা দেখুক, আমি চাই লোকে আমার বই কিনুক, বাট ইন মাই ওয়ে, মানুষের ওয়েতে না, মানুষ যেভাবে, এটা তাদের বিষয়, এক একজন এক এক রকম ভাবে স্টার হবে, আমি আমার মতো করে স্টার হতে চাই। আমার আমার দর্শকরা, আমার ইনস্টাগ্রামে 1 মিলিয়ন প্লাস ফলোয়ার্স, এবং আমি কখনোই কোনো ওই টাকা পয়সা দিয়ে বুস্ট টুস করে এগুলো আমি আমি করিই না, বিকজ আমার মনে হয় না যে এগুলো দরকার আছে। তো আমি কিন্তু আবার কাকের ভিডিও দিই, বা আমি ছবি আঁকতেছি, আমি ছবি আঁকার পোস্ট দিই, তো আমি চাই যে আমার দর্শকরা আমার সাথে আমার টেস্টের হোক, ইউ নো হোয়াট আই মিন, মানে আমি চাই যে আমার দর্শকরা আমি যা পছন্দ করি, আমি যেমন মানুষ, তারা আমাকে চিনবে?
1: করেক্ট,
0: আমি কে, কিভাবে স্টার হলো? আমার শুধু সংখ্যা বাড়াইতে হবে, আমাকে স্ক্রিনে থাকতে হবে 30 দিন শুটিং করে, সেটা আমি বিলিভই করি না শামিম ভাই। এবং আমার মনে হয় এন্ড অফ দা ডে ওগুলার কিছু যাই আসে না, আর আমার আসলে লোভটা একটু কম, কারণ আমি খুব মানে ওইটা আমার মনে হয় যে আমি জানি না, আমার লোভ অনেক কম। আমি সারা আমি অনেক টাকাওয়ালা মানুষ দেখছি আমার জীবনে, আমি অনেক আশেপাশে বড় লোক দেখছি, আমাকে ওইসব টানে না। এটা আমি বুঝতে পাইছি যে আমাকে আসলে ওই টাকা পয়সা এসব আমাকে টানে না। আমার আমার মনে হয় যে ঠিক আছে, ইটস ফাইন, আমি 30 দিন অভিনয় করলে অনেক টাকা ইনকাম করতে পারবো আমি হয়তো, বাট আমার শুটিং এ যে যদি কান্না পায় যে আমি এই কমেডি নাটকটা করতে চাচ্ছি না, বাট আমি জানি আমার ইচ্ছা করতেছে না এই সস্তা কমেডি নাটকটা করতে। আমার ইচ্ছা, আমি কমেডি নাটককে ছোট বলতেছি না, বাট যেভাবে দেখায়
1: আমি ফিল করছি না। হ্যাঁ হ্যাঁ, সেটা আমাকে কেন করতে হবে তাহলে?
0: করছি না, বাট তবু আমাকে করতে হবে, বিকজ আমাকে টিআরপি তে থাকতে হবে, বিকজ আমাকে এটাই থাকতে হবে। ওয়াই আমি আমার মুখ আসমান দিয়ে মানুষের কাছে থাকব?
1: করেক্ট করেক্ট,
0: আমি আমার মতো থাকব ভাই, আমি আমার কাজ করব। আমি দেখেন, আমি অনিমেষ আইচের সিনেমা করছি আজ থেকে 4 বছর আগে। আমি 4 বছর ধরে অ্যাট লিস্ট 4টা সিনেমার অফার তো আমি পাইছি, অ্যাট লিস্ট 4 বছর। বাট আমি সেকেন্ড সিনেমা করছি নূরলাল মাতিকের লাল মুরগের ঝুটি। আমি জানি এই সিনেমা দেখতে কেউ আসবে না, আই নো দ্যাট, আমি জানি, কিন্তু এটা রিলিজ হয়নি তাও বলতেছি। আমি জানি যে এই সিনেমার দর্শক কারা, আমি জানি এই সিনেমা সুপার হিট হয়ে যাবে না, এই সিনেমাতে শাকিব খান নাই, এই সিনেমাতে অনেক কিছু নাই, বাট এটাই আমি চাই করতে, আই ওয়ান্ট দ্যাট, আমি চাই, আমি যেটা চাই আমি সেটাই করব, সেটাতে আমি যদি স্টার না হই, ইটস ওকে।
1: আমি তো মনে করি যে আজকে তোমার এই কথা শুনে তো আরো আরো 5,000 পুরুষ তোমার প্রেমে পড়ে যাবে, আমি আবারও পড়ে গেলাম। কারণ এই যে দেখো যে নিজের নিজের জগৎ নিয়ে
0: আমি
1: আমি
0: আমি আপনি
1: না না না না আমিও খুব মিস করি, আমিও খুব মিস করি, না আসবো, খুব তাড়াতাড়ি আসবো। একটা বিষয় বলতে চাই সুপ্রিয় দর্শক, ধরেন এই যে যখনই একটা মানুষ বুস্টিং করছে বা অন্যের জন্য কাজ করছে, তখন তার বেঁচে থাকা বা আনন্দিত হওয়ার সুইচটা চলে যায় অন্যের হাতে, আর যখন আপনি নিজের জন্য বাঁচতেছেন, যখন আপনি নিজের জগৎ নিয়ে নিজের ভালো লাগা নিয়ে বাঁচতেছেন, তখন কিন্তু ভালো থাকা এবং ভালো জীবনযাপন করার সুইচটা থাকে আপনার হাতে। সেই ক্ষেত্রে ভাবনা অনেক লাকি। ভাবনা, এখন আমরা যদি বলতে চাই যে আসলে জীবনের প্রতিটি মুহূর্ত কিভাবে তুমি অনুভব করো, কারণ আমাদের খুব জানা দরকার, কারণ প্রত্যেকটা বিষয়ে একটা ডিফারেন্ট ভাবনা আমরা তোমার কাছ থেকে পেয়েছি। এটা একটা মেয়ে হিসেবে জন্মানোর ভাবনা, বাবা মার সঙ্গে সম্পর্কের ভাবনা, তোমার পেইন্টিং এর ভাবনা, তোমার পেইন্টিং এর কে তোমার নিজের মতো করে ভালোবাসার ভাবনা, তারপরে অভিনয় নাচ সব। জীবনকে কিভাবে অনুভব করাটা জরুরি, তুমি কিভাবে প্রতিটা মুহূর্ত ফিল করো, কোন মোমেন্টটা তোমার জন্য আনন্দের?
0: আমার ভাল লাগে কি প্রতিদিন আমি যদি কোনো একটা ক্রিয়েটিভ কিছু করে ঘুমাতে পারি, এটা আমার লাইফের একটা প্রমিস আমার নিজের কাছে নিজের, সেটা এক লাইন লেখা হোক, বাট আমাকে কিছু একটা করতে হবে, তা না হলে আমার ভালো লাগে না। মানে সেটা এক লাইন লেখা হোক, সেটা নাচ হোক, সেটা শুটিং করা হোক, হোয়াটএভার, সেটা যাই হোক না কেন, বাট আমাকে ক্রিয়েটিভ কিছু করতে হবে, সেটা আমাকে আনন্দ দেয়। আর আমি ধরেন এই সিলিং এর উপরে আমি মাঝে মাঝে টিকটিকি টিকটিক টিক টিক টিক করে, হ্যাঁ, তো কোভিড এর সময় তো আমরা সবাই আটকানো ছিলাম, তো আমরা ঘরেও মরে পচে থাকতে পারতাম সবাই, আর কেউ নাও বাইরে বের হতে পারতো। তো আমি না আমি আসলে ওই টিকটিকির মানসিকতাটাও ভাবি যে ও আসলে কি ভাবে আমাকে দেখে, এমন তো হতে পারে আমি ওকে টিকটিকি ভাবতেছি যে ও খুব, ওর আসলে কোনো পাওয়ার নাই, ও খুবই ছোট একটা টিকটিকি, ও তো আমাকে ভাবতে পারে যে আমার কোনো পাওয়ার নাই, প্রত্যেকদিন খাবার খাওয়া, আবার তুমি লিখছো কাঁকড়া খিচুড়ি পছন্দ করে, কাঁকড়া খিচুড়ি কিনে নাকি, ভাত ছিটাইলে কাকের অভাব নাই, এটা ওরাও তো হাসতে পারে যে আরে এরা কি, এরাই তো আসলে প্রাণী, রুমে দরজার মধ্যে আটকায় থাকে,
1: আমি
0: আমি ওদের ওদের কথা ভাবি, এবং আমি আমার মনে হয় যে মানে আমরা যখন আমি অনেক স্বপ্ন দেখি বুঝছেন, এর জন্য আমার প্রত্যেক লেখায় আমার ক্যারেক্টাররাও অনেক স্বপ্ন দেখে, এবং আমি খুব হ্যাপি যে প্রত্যেকদিন মানুষ ঘুমাইতে পারে। এটার যে সিস্টেমটা আছে যে প্রতিদিন মানুষ রাতে ঘুমাবে, দিস ইজ সো নাইস, আল্লাহ এটা খুব ভালো সিস্টেম করছে যে মানুষ এভরিডে ঘুমাবে, এবং ঘুমের সময় আমি যে এমন এমন জায়গায় চলে যাই, আই লাভ ইট, আমার এত ভালো লাগে এবং আমার খুব ভালো লাগে স্বপ্ন দেখতে। এবং আমি প্রতিদিন দোয়া করি যে আল্লাহ হ্যাঁ আজকে আরেকটু ডিফারেন্ট কিছু স্বপ্ন দেখায়ও বা আরেকটু ডিফারেন্ট কিছু এটা করো, মানে এরকম। আমি আসলে আমার মনে হয় প্রকৃতির সাথে বাঁচতে চাই, আর প্রকৃতির এই যে দেখা, আমি শুটিং করছিলাম এখানে কেউ থাকে নাতে, তো আমাদের জঙ্গলে শুটিং হচ্ছিল, তো একটা গাছের মধ্যে আমি আমার শুটিং একটা গাছের পাশে আমি দাঁড়ায় আছি, তো তখন আমি দেখছিলাম যে অরুণা বিশ্বাস দাঁড়ায় আছে আমার পাশে, তো আমি অরুণা দিকে বলতেছি গাছের দিকে তাকায় আমি শুনো এই গাছটা না প্রেগনেন্ট, তো অরুণাদি আমার দিকে এভাবে তাকাইছে বলে কি কি এই গাছটা মানে এই গাছটা প্রেগনেন্ট মানে এটা তুই কি বললি, আমি জানি না কি বললাম, কিন্তু আমার গাছটা দেখে মনে হচ্ছে ও একটা মা গাছ এবং ওর বাচ্চা হবে, এই যে এখানে ওর পেট হয়েছে, মানে কিরকম একটা এরকম একটা গোল জায়গা ছিল গাছের মধ্যে এবং একটা হাড় মতো, হ্যাঁ মানে মধুপুরের জঙ্গল তো মানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট গাছ, হ্যাঁ এইরকম একটা মাঝখান থেকে, হ্যাঁ আমি বলছি এই যে এটাই ওর পেট, এখানেই ওর বাচ্চা আছে, ওর বাচ্চা হবে। তো অরুণাদি আমার কথা শুনে তাকায় আছে আমার দিকে, তারপর আমাকে বলে কি শুন তুই না এলিয়ান, তুই মানুষ না।
1: কিন্তু আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ খুবই খুবই সারপ্রাইজিং, আসলে তুমি মানুষ, সেটা হলো কি ধরো তোমার মধ্যে এই যে ইমাজিনেশন পাওয়ারটা কোথা থেকে আসলো? কারণ আমি দেখেছি ধরো আমার তোমার কোন একটা পেইন্টিং টিচার হয়তো ছোটবেলায় তোমাকে খুব সেই বিষয়টাই তা তোমার মধ্যে দিয়েছিল, হয়তো তোমার মনে নাই, কারণ এই যে তুমি বলছো একটা গাছ দেখে তার ভেতরে গাছটা প্রেগনেন্ট বা এই যে শেপ থেকে তুমি ভাবছো, আমরা অনেক জিনিস তাকাই কিন্তু আমরা দেখতে পাই না, তুমি হয়তো তাকালে দেখবে যে হ্যাঁ এখানে একটা মানুষের মুখ পাচ্ছি, এখানে একটা গোলাপ ফুল পাচ্ছি, বা এইখানে আমি একটা কোনো একটা ফিল আনন্দ অনুভব করছি। এটা নিশ্চয়ই কোনো একজন পেইন্টিং টিচার তোমার মধ্যে সেটা দিয়েছিল, যে ভাবনা থেকে তুমি এখনো সেই ফিলটা করো, যেটা করা খুব জরুরি, এবং আমি মনে করি তুমি সেটা মানুষ। কিন্তু তোমার কি এরকম কিছু মনে পড়ে যে তুমি তোমার ভাবনাগুলো কেন ডিফারেন্ট?
0: আমি জানি না, বাট আমার এটা ছোটবেলা থেকেই ছিল শামিম ভাই। আমি কখনো কালকে আমার আমার একটা বান্ধবী লন্ডনে থাকে, আমি লাস্ট ইয়ারে দুইবার লন্ডনে ছিলাম দুই মাস করে, তো ও আমার বেস্ট ফ্রেন্ড, তো কালকে ও আমাকে বলতেছিল তুই কি জানিস যে তুই তুই কি, আমি ছোটবেলার কথা সব ভুলে গেছি, আমি অনেক কিছু মনে নাই আমার, আমার শুধু আমার স্কুলের কথা তো আমি একদমই মনে নাই, আমার অনেক কিছু মনে নাই। তো ও আমাকে বলতেছে তুই কি জানিস যে তুই সবসময় তোর মেয়েদের সাথে ভালো বন্ধুত্ব তো এবং তুই ছেলেদের সাথে শুধু মারামারি করতে, তাই আমার মনে নাই, তো তোর মনে নাই তুই লিমনের সাথে 10 টাকার জন্য মারামারি করছিলি? না আমার আমার একদম মনে নাই, মানে তুই কিন্তু মেয়েদের জন্য অনেক অনেক ইয়ে করতি, সবসময় ঝগড়া করতি কোনো ছেলে কোনো মেয়ের সাথে কিছু করলে। আমি বলছি কিরকম বলে, একবার মনে নাই তোর আমাদের একটা সিনিয়র আপু, ও হচ্ছে কি যেন খাচ্ছিল, তো ওর জুস খাচ্ছিল বা কোক খাচ্ছিল, কিছু একটা ক্যান খাচ্ছিল, ক্যান ছিল কিছু একটা খাচ্ছিল, তো ওর ক্যানের ভিতরে কেউ চকলেট দিয়ে দিচ্ছে কোন একটা ছেলে, এবং আমি নাকি ওই ছেলেকে যেয়ে মারছি, এবং ও বলার পর আমার সেটা মনে পড়ছে যে হ্যাঁ তখন আমি ক্লাস 6 এ পড়তাম, আমি যে কলেজের ভাইয়াদেরকে মারতেছি, তো আমি
1: আমার কিন্তু এই জন্য তোমার সাথে দেখা হওয়ার পর থেকে একটু ভয় ভয় থাকতে হয় অলওয়েজ।
0: আমি নিজেও জানি না, ট্রাস্ট মি আমার ড্রয়িং টিচার আমি জানি না, বাট আমি এটা সবসময় অনিমেশকে বলতাম, যেহেতু অনিমেশ চারুকলার স্টুডেন্ট, আমি ওকে সবসময় বলতাম শুনেন আপনি এত পার্ট দেখেন না, আমি সারা জীবন ড্রয়িং এ 50-এ 50 পাইছি। তো অনিমেশ সবসময় হাসতো যে তাই না তুমি ড্রয়িং এ 50 কি আঁকতাম, আমি গ্রামের দৃশ্য আঁকতাম, কাঁঠাল আঁকতাম, অনেক কিছু আঁকতাম, আমি সবসময় 50-এ 50, আমি ম্যাথে ফেল করতে পারি বাট আমি ড্রয়িং এ অলওয়েজ 50-এ 50 ছিলাম। ও এখন বলে যে তুমি আসলে 50-এ 50 পাইতে, এখন আমি বিলিভ করি
1: আসলেই তাই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, এর একটা টেলিভিশন ভার্সন আছে, ফেসবুক ইউটিউবে আপনারা পাবেন, এখন যারা আপনারা শুনছেন তাদের জন্য বলছি ফেসবুক ইউটিউবে আপনারা পাবেন। হ্যাঁ আমরা আশনা হাবিব ভাবনার সঙ্গে কথা বলছি, আমাদের আমাদের খুবই কাছের মানুষ যাকে আমরা খুব ফিল করি, আমি নিউ ইয়র্ক থেকে আর ভাবনা বাংলাদেশ থেকে। এখানে ফারজানা শাকিক লিখেছেন নামকরণের সার্থকতা ভাবনাকে, যেহেতু ভাবনার ভাবনাগুলো ডিফারেন্ট,
0: এটা হতে পারে শামিম ভাই।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই যে ফারজানা শাকিক আমাদের, হ্যাঁ সিস্টার ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। ফারজানা শাকিব, আর এ আর আরজু, এ আর রাজু খান লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই বোন, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। নাদিরা নাহার ইসলাম, ভাবনার সাথে আমি একমত, ভাবনা কি আমার ফ্রেন্ড হবে? ভাবনা কি নাদিরা নাহার ইসলামের ফ্রেন্ড হবে? অবশ্যই আমার, আমি হ্যাঁ ভাবনা ছাড়াই বলে দিলাম, কারণ ভাবনা তার সমমনা, যারা তার ভাবনাগুলো যাদের সাথে শেয়ার করে তাদেরই ফ্রেন্ড। যেমন আমরা ভাবনাকে যেরকম বন্ধু মনে করি, আবার ভয়েও থাকি, ভাবনা কিন্তু মায়েরও দেয়। আচ্ছা, এখন ভাবনা, এখনকার এই যে পেইন্টিং বা এই যে অভিনয়ের একক নাচ কিংবা নানাবিধ জায়গাতে যখন অন্যরা নেগেটিভ কথা বলতো, তোমার কি মনে হতো?
0: এখনো বলে, বলতো মানে কি?
1: ওকে ওকে,
0: আচ্ছা, এখনো বলে।
1: তখন তুমি নিজেকে কিভাবে শক্তি দাও বা কি মনে হয় যখন একটা বাজে কথা শোনো?
0: দেখেন, যখন মানে অপরিচিত মানুষ, দেখেন কমেন্টে গালি খেতে হয় সবাইকে,
1: পরিবার এবং কি সুন্দর একটা পরিবার, তো এইসব বিষয় নিয়ে তো তোমাকে কথা শুনতে হয় আমার ধারণা, তো তখন তুমি কিভাবে নিজেকে শক্তি দেবা, কি মনে হয়?
0: আমার কষ্ট লাগে, অবশ্যই কষ্ট লাগে। আমি যদি এখন বলি না আমার কিছু কষ্ট লাগে না, তো এটা মিথ্যা হবে। ডেফিনেটলি আমার কষ্ট লাগে, বাট আমি আসলে থেমে থাকি না। কালকে আমি একটা লেখা দিয়েছিলাম যে আমার সবকিছু অনেক প্রমাণ করতে হয় যে আমি ছবিটা আমি এঁকেছি বা আমার লেখাটা আমি লিখেছি।
1: গুড অবজারভেশন। হ্যাঁ,
0: তো এটা আমার অলওয়েজ আমাকে প্রমাণ করতে হয়। আমি এবার শুটিং এর ইচ্ছা করে আমি মেকআপ রুমে বসে বসে আমি ছবি আঁকছি, এবং আমার কলিগরা সবাই দেখতে স্যার বলছে, ও তার মানে তোর ছবি তুই আঁকিস। সো হয়তো তারা পজিটিভলি, তারা যারা ছিল তারা আমার ক্লোজ, যারা আমার সাথে ছিল, বাট সবাই তো আর পজিটিভলি বলে না। তো মানুষ ভাবে যে খুব স্বাভাবিক ভাবে, অনিমেষ যেহেতু চারুকলার স্টুডেন্ট, অনিমেষ যেহেতু পড়েছে এই বিষয়ে, তো অনিমেষই আমাকে ছবিগুলো এঁকে দেয়। যেহেতু অনিমেষ আগে থেকে রাইটার, যেহেতু আমার বাবাও রাইটার ছিল, সো ডেফিনেটলি আমার বাবা আমাকে হেল্প করে বা অনিমেষ আমাকে হেল্প করে আমার লেখালেখিতে। ওরা আসলে বইটা পড়ে না, বইটা পড়লে ওরা বুঝতো যে এটা ভাবনা, অনিমেষের লেখা না, এটা ভাবনা লিখে। এটা হচ্ছে কি, এটাও আসলে পুরুষতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ যে আমরা ভাবতে পারি না যে মেয়েরা একা কিছু করতে পারে। ওকে, সো এটা দেখেন, এটা এটা কেউ কখনো, এটা তো আমি আসলে কাউকে বলতে যাব না বা ওগুলা বলা হয় না, যে আমার যখন বই আমি লেখা শুরু করবো, আমার আমাকে যখন প্রকাশকরা এত বারবার বলছে, দেখেন আপনি এত ফেসবুকে লেখালেখি করেন, এই করেন, আপনি কেন বই লেখেন, আপনি বই লেখেন, আপনি বই লেখেন, আমি সবাইকে আরো বলি যে আপনারা অনিমেষ আইচের বই লেখেন, জানো। আমি জানি যে অনেকে চাইলে অনিমেষকে রিচ করতে পারে না ওর পার্সোনালিটির কারণে, কেউ ফোন দিতে ভয় পায়। অনিমেষ যেরকম একটা চেহারা নিয়ে থাকে, সবাই তো ওর অরিজিনাল পার্সোনালিটি বুঝে না। তো এটা কিন্তু ধরেন, এটা কেউ কিন্তু বুঝবে না যে আসলে দুইজন দুইজনকে ইন্সপায়ার করতে হয়। আর যদি অনিমেষ যদি আমাকে হেল্পও করে, তাতেও বা ক্ষতি কি, যদিও সেটা করে না, যদি করে থাকে তাতেও সমস্যা কোথায়? সমস্যা নেই তো। এখন এত লোকের এত প্রশ্ন, এখন আমি যদি লোকের প্রশ্নই জবাব দিতে থাকি, তাহলে আমি আমার নিজের কাজ করব কেন? সবাই ভাবে অনিমেষের আমি একই বাসায় থাকি। এখন যারা আমার বাসায় আসে শুধু তারাই জানে যে অনিমেষের আমি একই বাসায় থাকি না। যে একটা নর্মাল মেয়ে যেরকম প্রেম করে, আমিও সেরকম প্রেম করি। এখন প্রেম একটা নর্মাল বিষয়, তো আমি প্রেম করতে পারি, এক বাসায় না থেকেও প্রেম করা সম্ভব, এটা এটা এরকম কিছু না। সো আমি এর জন্যই শুটিং এ বসে বসে ছবি আঁকছি, এবং আমার কবিতার বই বের হয়েছে এবার প্রথম, এবং আমি কবিতার বই কারেকশন করছি, এবং মামুনুর রশিদ আমার বইটা মধুপুর থেকে পাঠক সমাবেশে দিয়ে গেছে, ওইখান থেকে আমি কারেকশন করে পাঠাইছি, বিকজ আমি 20 দিন ওখানেই থাকবো। তো হয় না, আমার কলিগরা তখন দেখছে যে না না, ভাবনার কাজগুলো ভাবনা নিজে নিজে করে, বাট তবুও তারা বিলিভ করবে না। ওকে, এবং আমাকে তো মানুষ, আমাকে শামীম ভাই বাংলা ভিশনে গেছিল, আমার প্রথম উপন্যাসের টেলিফিল্ম বানাইছিল অনিমেষ গুলনেহার,
1: আচ্ছা
0: গুলনেহার নামের, সেই গল্পটা ছিল একটা 85 বছরের বৃদ্ধার গল্প, সেটা বাংলা ভিশনে গেছিল, দিলার আন্টি করছিল ওই ক্যারেক্টারটা, এবং ওই শুটিংটায় আমার দুইটা শর্ট ছিল, যে ফ্ল্যাশব্যাক এর দুইটা দৃশ্য ছিল, তাও তার মানে তারেক ভাই জোর জবরদস্তি যে দাদা ভাবনাকে একটু রাইখেন, মানে কোন নায়ক নায়িকা নাই, যেভাবে নাটক চলে বেসিক্যালি, তো গুলনেহারে ছিল আসলে কোনো ওরকম নায়ক নায়িকা কিছু ছিল না, ওটা দিলারা জামানের উপর স্টোরি, এবং সেখানে রোকেয়া প্রাচী, জর্জ ভাই, তারপরে শাহাদাত ভাই, তারপর তমালিকা কর্মকার, তারপরে আরণ্যকের আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা। তো ওখানে হয়েছে কি কোনো যেটা বুস্ট হয় যা দিয়ে বা হয় না যে ভাইরাল, ওরকম কিছু নাই। তো তারা কি বলছে, দাদা প্লিজ ভাবনার শট নিচ্ছেন তো, বেশি বেশি ভাবনার শট নিচ্ছেন। তারেক ভাই আমাকে শুটিং

0: তো এটা তো একই সঙ্গে ইনসাল্টিংও, যে তুই এটা
1: অফ
0: লিখিস
1: কোর্স
0: নাই অন্য।
1: ইনসাল্টিং,
0: হ্যাঁ, এখন দেখো আমি
1: অফ
0: তোমাকে বলি,
1: কোর্স ইনসাল্টিং, অফ
0: হুম
1: কোর্স,
0: হুম হুম
1: বাট আমার তাদের সাথে কাজ করতে হবে,
0: হুম
1: আমার কিছু করার নাই, এবং আমাকে তো আমার কলিগরা সারা জীবন হেয় করছে, অ্যান্ড দিস ইজ ট্রু। এখন
0: হুম
1: হয়তো তারা মুখের উপরে কিছু বলে না, এবং আমার নারী কলিগরা আমাকে সবচেয়ে বেশি হেয় করছে পুরুষ কলিগদের চাইতে।
0: ওকে
1: সবসময় আমরা বলি না যে পুরুষরা মেয়েদেরকে অনেক বেশি ডিস্টার্ব করে, অনেক বেশি ই করে, অনেক বেশি ই করে, আমি তো আমার নারী কলিগদের কাছ থেকে অনেক বেশি হেয় করছি।
0: ওকে
1: সো অনেক কথা আসলে বলা হয় না, বাট রিয়ালিটি ইজ ডিফারেন্ট। শামীম ভাই, আমি এত ছোট বয়সে ক্যারিয়ার শুরু করছি, আমি
0: হুম
1: সিনেমা করছি যখন, তখন আমি মানে 18ও ছিলাম না। আমি যখন সিনেমা শুটিং শুরু করছি, রিলিজ হচ্ছে, তখন আমি 19 20। তো ওই সময় মানে আমি বুঝি না যে এরা কি জানেও না যে একটা বাচ্চা মেয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় বা
0: হুম
1: কিভাবে আচরণ করতে হয়, মানে আই ডোন্ট নো ওয়াই। মানে আমার হয় কি যে মানুষ, জানি না, আমি ইমোশনাল হয়ে যাই এইসব কথা বাদ দেন।
0: বলো বলো, আমার ভালো লাগছে কেন, তুমি বেশ কয়েকটা পয়েন্টই বলেছো। ধরো তুমি দুইটা প্রশ্ন খুব ডিফারেন্ট ওয়েতে করেছো, যেটা আমি দেখেছি। ধরো প্রথম যখন আমি তোমাকে বললাম যে অনিমেষ কেন তোমার জন্য রং তুলি কিনে দিল, তুমি একদমই সারপ্রাইজিংলি বললা যে এইটা প্রশ্নটা মানে অনিমেষকে করেন, এটা আমি ভাবি নাই। দ্বিতীয় পয়েন্টটা আরেকটা বলেছো, ধরো এই যে তোমার তোমার ভাবনাগুলোর যখন তুমি ভাবো, তুমি যখন কাকের সাথে কথা বলছো, তুমি যখন এ বলছো, তখন তুমি বলেছো যে তোমার তোমার ভাবনাগুলো তোমাকে তোমার কলিগদের যে ভাবনা বা এটা এটা সহ তোমার কথা থেকে আমরা বুঝতে পারলাম যে তোমাকে এখনো ফাইট করে যেতে হয় প্রতিটা মুহূর্তে। তো একজন ভাবনাকে যে একটা প্রগতিশীল ভাবনা নিয়েই চলছে, তাকে এখনো কেন প্রতি মুহূর্তে ফাইট করে যেতে হবে? এটা খুবই সারপ্রাইজিং লাগে। তাহলে আমাদের বাকি মেয়েদের কি হবে?
1: আই ডোন্ট নো, বাট এটা অসম্ভব একটা, কি বলবো, খুব কষ্টের এই বিষয়টা, খুব কষ্টের। এবং আমি তো আমার আমার একটা বন্ধু আছে শুভ্রা, তো ও আমাকে সবসময় বলে যে ভাবনা তুমি প্র্যাকটিস করো, তাই না, ভালো থাকার, মানে তুমি প্র্যাকটিস করো পজিটিভিটি। তো আমি ওকে বলি যে হ্যাঁ আমি এটা করি, বিকজ আমাকে করতে হয়। আমার হয়তো অনেক মন খারাপ যে আমার খুব রাগ উঠতেছে, বাট তখন আমি আসলে একটা কিছু লিখে ফেলি, বা আমি তখন ছবি আঁকতে শুরু করি, বা আমি অন্য কিছু করে ফেলি, কারণ আমার মনে হয় যে আমি আমি আসলে একটা দিন নষ্ট করতে চাই না। কারণ আমি সব সময় ফিল করি যে আমি একটা সময় থাকব না পৃথিবীতে, বাট আই ওয়ান্ট টু বি সেলিব্রেটেড, এবং
0: ওকে
1: সেটা সেটা আমার কাজের মাধ্যমেই সম্ভব। হয়তো এখন আমাকে বুঝতে পারবে না অনেকে, বাট আমি জানি আজ থেকে 50 বছর পর ডেফিনেটলি ভাবনার মতো অন্য আরেকজন মেয়ে আসবে, যে যে আমাকে বুঝতে পারবে যে ভাবনা কি কি কাজ করছে, যে আমাকে বুঝতে পারবে যে না, ভাবনাকে এটা বলাটা উচিত হয় না, এটা একটা মেয়েকে এটা বলা যায় না, একটা
0: করেক্ট
1: মেয়েকে এভাবে সরাসরি এই প্রশ্নটা করা যায় না। আমি আজকে ধানমন্ডিতে থাকি, আমি অড্রে হ্যাপবার্নকে নিয়ে পড়াশোনা করি, আমি অড্রে হ্যাপবার্নের অনেক ফ্যান, আমি কোথায় থাকে সে কোথায় ছিল, তাই না, বাট আমি তাকে ফিল করি। সো ডেফিনেটলি এরকমও কেউ থাকবে যে আমাকে ফিল করবে, ডেফিনেটলি।
0: করেক্ট করেক্ট। আমরা একদম শেষ পর্যায়ে, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন তারা অনেকেই অনেক কিছু লিখেছেন, আমরা সবগুলো পড়তে পারছি না, কারণ অনেক আমরা সামনে হয়তো কোনো এক সময় ভাবনাকে ডিফারেন্ট ওয়েতে পাবো।
1: আমাদের আড্ডাই শেষ হচ্ছে না তাই।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের অনেক কথা বলার আছে, অনেক কথা বলার আছে। আমরা যখন বাংলা ভিশনে কাজ করতাম, তখন ভাবনা এলে আমাদের ঘন্টার পর ঘন্টা আমাদের আলোচনা হতো, আমাদের আড্ডাটা চমৎকার হতো, এবং অনুভূতি শেয়ার করার যে বিষয়টা ছিল সেটা অত্যন্ত বেশি রকম হতো। এখন আমরা সেটা ফিল করি যে ভাবনা ওখান থেকে যা ভাবছে সেটা আমাকে, আমরা এখান থেকে সেটা অনুভব করতে পারি, ওয়েভ লেংথটা কাছাকাছি। একটা বিষয় ভাবনা
1: সত্যি
0: বলেছে যে,
1: শামীম ভাই, ট্রাস্ট মি, ওই কফি খাওয়ার আড্ডা গুলাও কিন্তু
0: হ্যাঁ
1: আমার আমার জীবনে, মানে হ্যাঁ অনেক মানুষ আমাকে কটাক্ষ করে, বা অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করছে, বা এখনো হয়তো করে, বা এখনো আমাকে ওপেনলি মানুষ ফেসবুকে লিখে দেয়, কিন্তু আবার অনেক ভালো ভালো মানুষ আমি পাইছি, আমি আপনাকে
0: হুম
1: পাইছি। দেখেন
0: হুম হুম
1: বাংলা ভিশনকে আমি হয়তো অন্য আরেকটা চ্যানেল আমাকে ব্যান করে রাখছে যে না
0: হুম
1: ওই
0: হুম
1: কাজ করার দরকার নাই, বাট আরেকটা চ্যানেল আমাকে এত সম্মান দিয়ে কাজ দিচ্ছে, এরকম
0: হুম
1: আমার সাথে হয় যে তখন ওই কে ওগুলা আমি ছেড়ে চলে আসি। হয়তো আমার জিনিসটা দেরিতে হয়, যে হয়তো আস্তে আস্তে হচ্ছে, হয়তো আমি 4 বছরে 5টা সিনেমা করতে পারি নাই, বাট আমার মনে হয় ইটস ফাইন। মানে আমি যেভাবে আসলে বিশ্বাস করি, দেখেন আমি একটা একক নৃত্যানুষ্ঠান করে ফেলছি আমার এত ইয়াং এজে, এবং সেটা আপনি না থাকলে হইতো না।
0: হম

0: হইতো না। সো এটলিস্ট আপনি তো আমাকে বিলিভ করছেন তখন।
1: না, আমাদেরকে আমাদেরকে এর মধ্যে অনেক কথা শুনতে হয়েছে। অনেকেই বলছে ভাই আমরা একটু এটা একে আমরা যাকে দূরে রাখতে চাই আপনারা তাকে তাকে স্পেস দেন। আমি শুধু এটুকু বলেছি, দেখেন আমি মনে করি টেলিভিশন চ্যানেল হবে আমাদের আর্টিস্টের আশ্রয়ের জায়গা, কারণ টেলিভিশন চ্যানেল কখনো আর্টিস্ট ছাড়া চলতে পারে না। আর আপনি কি, আপনার কোনো দাম আছে যদি আপনি কোয়ালিটি, আপনার যদি কন্টেন্ট না থাকে? তো কন্টেন্ট বানায় আর্টিস্ট, একজন অভিনেতা অভিনেত্রী, একজন লেখক, একজন নির্দেশক, একজন পারফর্মার, একজন সংবাদ পাঠক, একজন সাংবাদিক, এরাই তো ইয়ে। ফলে তাদেরকে আপনি কিভাবে দূরে রাখবেন এইটা। আর তোমার কথায় আরেকটা বিষয় আমরা যেটা দেখেছি খুব, তুমি বলেছো যে আমাকে খুব প্রমাণ করতে হয় যে আমি এটা করছি, তাহলে সেটা হচ্ছে যে মানুষজন ভাবতে পারে না যে তোমার উচ্চতা কত উপরে, মানুষজন ভাবতে পারে না যে তুমি অন্যের সহযোগিতা ছাড়াও বা তুমিও যে নিজে এই কাজটা করে ফেলতে পারো। তবে এইটা পজিটিভ যে
0: জাজ করে মানুষ,
1: পোশাক দিয়ে জাজ করে,
0: ডাইরেক্টলি বলে যে তোমাকে দেখে মনে হয় না, এটা কি ধরনের কথা? একটা ছেলেকে তো কখনো দেখে কেউ বলে না যে আপনাকে দেখে মনে হয় না আপনি লিখতে পারেন, আপনাকে দেখে মনে হয় না যে আপনি কাফকার বই পড়ছেন কখনো, ও তুমি কাফকাকে চিনো, আচ্ছা আচ্ছা, তোমাকে দেখে মনে হয়, এটা দেখে মনে হওয়ার বিষয় নাকি? হোয়াট ইজ দিস? আমরা না আমরা ড্রেস কোড সেট করে ফেলছি, বুঝছেন, যে ভদ্র মেয়ে ফুল হাতা সালোয়ার কামিজ পরবে, খারাপ মেয়ে হাতা কাটা ড্রেস পরবে, ঠিক আছে? তো বই লেখে সুতির শাড়ি পরে টিপ করেই যাইতে হবে বইমেলা, এম জিন্স টি শার্ট পরে যাওয়া যাবে। হোয়াট ইজ দিস? এটা কেন আমার আমার পোশাক দিয়ে কেন আমাকে মানে ইয়ে করতে হবে যে ভাই আমি ভালো মেয়ে বা আমি খারাপ মেয়ে? এটা কেমন কথা? আমরা তো আলিয়া ভাটের পোশাক নিয়ে জাজ করি না যে আলিয়া ভাট কত কেমন মানের অভিনেত্রী। আজকে দেখো টুইঙ্কল খান্না বই রিলিজ করছে, সে একটা শর্ট স্কার্ট পরে বুক লঞ্চ করতেছে 5-star হোটেলে, সেখানে আপনি বই লঞ্চ করবেন আপনার বর্তলায় করতে হবে, শাড়ি পরে টিপ পরে? আমার তো ইচ্ছা করতে পারে আমি ওয়েস্টার্নে বুক লঞ্চ করবো, আমার ইচ্ছা করতে পারে, আমার ইচ্ছা করতে পারে। তার মানে কি পরের দিনই আপনারা আমাকে খারাপ বলবেন, আরে এই মেয়ে নিজেকে কি মনে করে ওয়েস্টার্নে বুক লঞ্চ করছে, হোয়াট ইজ দিস, বেয়াদব মেয়ে, কেন, ওয়াই?
1: সেটাই,
0: আমাদের মাইন্ডসেট চেঞ্জ হয় নাই কোনো
1: ভাবে। এটা খুব জরুরি। আমরা আমাদের এখানে প্রমিতাজ লিখেছেন ব্রাইটার থিঙ্কার, যে উজ্জ্বল চিন্তাকর। প্রমিতাজ এখানে অত্যন্ত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী নিউ ইয়র্কে, মোটামুটি আমেরিকাতেই, হ্যাঁ, বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত, উনি নিজে অত্যন্ত ভালো গান করেন। এআর রাজু লিখেছেন যে সবাই এক নয় ভাই। আমি এই কথাটা বলতে চাই, আমাদের যে আলোচনাগুলো হয়েছে সেটা ব্যতিক্রমকে নিয়ে, সবাই এক নয় এটা আমরা জানি। অনেক ভালো মানুষ আছেন যারা এখনো অ্যাডভান্স চিন্তা করেন, অনেক ভালো মানুষ আছেন যারা ভাবনারী চিন্তাটাকে প্রথমে অত্যন্ত পজিটিভলি নেবেন। এবং আমি এটুকু বলতে চাই, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শেষ পর্যায়ে এসে, যে আপনারা একজন মেয়ে এবং একজন পুরুষের মধ্যে বা ছেলের মধ্যে যে কোনো পার্থক্য নাই, আমার মনে হয় ভাবনার কথা থেকে সেই বিষয়টা আপনারা আপনাদের মধ্যে নিতে পারেন। এবং একই সঙ্গে নিজেকে অতটা ডিপেন্ডেন্ট না ভাবাই ভালো। এবং আরেকটা যেটা আমাদের একটু আগে আমাদের একজন বন্ধু লিখেছিলেন, যে ছেলেদেরকে কি অলওয়েজ তাদের বয়স বেশি হতে হবে বিয়ে করার জন্য, অলওয়েজ কি তাকে আর্নিং বেশি করতে হবে, অলওয়েজ তাকে বেশি যোগ্য হতে হবে? সেটা নাও হতে পারে, সেটাকে সহজভাবে মেনে নিতে হবে। আবার আমাদের অন্যান্য যারা লিখেছেন, আমরা আশা করি আমরা অনেকক্ষণ ভাবনাকে আটকে রেখেছি, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে থেকে ভাবনাকে পেয়েছি, ভালো লেগেছে, সত্যি সত্যি মিন করছি। কারণ এর মধ্যে হয়তো তুমি একটা গল্পের বই পড়তা, একটা ছবি আঁকতা, কিংবা হয়তো অন্য, আমি জানি না তুমি কতটুকু আলোচনা এনজয় করেছো, আমাদের ভালো লেগেছে।
0: শামিম ভাই আমি ভীষণ এনজয় করছি, এবং আপনার সাথে আমার এইভাবে কখনো কথা হয় নাই, আমার মনে হয় আপনার এটা করা উচিত অনেক আর্টিস্টদের সাথে। আমরা তাহলে
1: অনেক আমার কাছের মানুষদের সঙ্গে কথা বলি, এটুকুই আমার
0: এটা আপনি করেন, এটা আপনি করেন, বিকজ হয় না যে আমি আপনার সাথে যেভাবে কথা বলতে পারতেছি সেভাবে তো অনেকের সাথে কথা বলতে পারবো না। সো আমি জানি যে এরকম অনেকে সেলিব্রিটি আছে যারা আপনার সামনে অনেক অন্যভাবে কথা বলতে পারবে, সো আমরা তাদেরকে অনেক অন্যভাবে জানতে পারবো। আদারওয়াইজ তো ছোটবেলার ঈদ কেমন ছিল আর বড়বেলার ঈদ কেমন ছিল, দ্যাটস অল।
1: হ্যাঁ, মল্লিকা খান মোনা, তিনি এখানকার অত্যন্ত জনপ্রিয় একজন জার্নালিস্ট, তিনি লিখেছেন ভাবনার ভাবনাগুলো শুনে ভীষণ ভালো লাগলো। জেরিন মাইশা, জেরিন মাইশা এখানে নাচ করে, জেরিন মাইশা লিখেছে বিউটিফুল থট আপু, ভেরি ইন্সপায়ারিং, ইন্সপিরেশনাল, আই এম এ বিগ ফ্যান অফ ইয়োর ডান্সিং অ্যান্ড ইয়োর অ্যাক্টিং। আরেকটা ওয়াসিকা আফরিন, তো আবার ধন্যবাদ জানিয়েছে। আমার মনে হয় কি, এই যে আমরা আজকে যে কমেন্টগুলো পেয়েছি তাদের কমেন্ট আমরা আগে পাইনি, তার মানে এই যে জেরিন মাইশা এখানে অত্যন্ত আধুনিক একজন তরুণী, এবং সে এখন নিজের মতো করে তার নিজের জীবনটা যাপন করে, করতে চায়, করতে পারে, সে ওই সাহসটা তার আছে। তা মল্লিকা খান মোনা তিনি নিজেও তার অত্যন্ত সাহসী একজন মানুষ, এখানে সরি নারী পুরুষের ভাবনা থেকে তারা বের হয়ে আসতে পেরেছে। ওয়াসিকা আফরিন নরসিংদীতে থাকে, নরসিংদীতে থাকে, নাচ করে, কিন্তু সেও কিন্তু তার নিজের মতো করে তার জীবনটা যাপন করছে। আমরা এই কথাগুলো বলার অর্থ, যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, যদি তার কারো মধ্যে কোনো পুরুষ থেকে থাকেন যে ধরেন নারীদেরকে ছোট করে ভাবছেন, আমার মনে ভাবনার পরিবর্তন দরকার। কোনো মেয়ে যদি নিজেকে ছোট করে ভেবে থাকেন, সেই ভাবনাটারও পরিবর্তন দরকার। ভাবনা একটা কথা বলেছে যে আমাদের আসলে এগুলো বাদ দিয়ে এগোতে হবে, এবং পুরুষ নারী, নারী অলওয়েজ ডিপেন্ডেন্ট হবে, এই ভাবনাগুলো সরিয়ে ফেলতে হবে। শেষ পর্যায়ে ভাবনা, আমাদের মনে হয় আর 2 মিনিট তুমি কিছু বলতে পারো আমাদের সবার জন্য। আমরা আজকে এমন সব দর্শকদের পেয়েছি, প্রমিতাজ, তারপরে এ আর রাজু, জেরিন মাইশা, মল্লিকা খান মোনা, ওয়াসিকা আফরিন, এরা সবাই খুব চুপচাপ দেখে কথা বলেন, আজকে কথা বলেছে, ধন্যবাদ সবাইকে। এখন ভাবনার শেষ বক্তব্য।
0: বাহ, খুব, এটা, এই যে এরা কথা বলে না, কথা বলেছে, এটা আমার মনে হয় কি যে কারো কথা বলা উচিত। কেউ কথা বললে আমরা কিন্তু সাহস পাই, কেউ যদি এভাবে বলে তখন হয় কি যে আরেকজন বলতে সাহস পায়। হ্যাঁ, আমাকে যেরকম ইনস্টাগ্রামে অনেকে, ফেসবুকে অনেক মেয়েরা লেখে যে আপু আমি বলতে পারি না এভাবে, আমি চাই না বাসায় থাকতে, আমি কাজ করতে চাই, বা আমি ম্যারিড বাট আমি কাজ করতে চাই, আমি বই লিখতে চাই। আমাকে একজন লিখছে কিছুদিন আগে, আপু আমি বই বের করতে চাই কিন্তু আমার হাজবেন্ড দিবে না, আপনার কি কোনো উপায় আছে? আমি বলছি আপনি আমাকে পাণ্ডুলিপি পাঠান, আমি আপনার বই বের করব।
1: সেটাই সেটাই,
0: আপনি আমাকে পাঠান পাণ্ডুলিপি, আমি কথা বলবো। তো মানুষটা চায়ও, মানুষ কিন্তু
1: হাজবেন্ড দিবে না মানে কি, আমি বই লিখবো, আমি বের করবো, আমি হাজবেন্ড দিবে না,
0: আমার হাজবেন্ড দিবে না। হ্যাঁ, তো এই ধরনের আমি অনেক মানুষকে পাই, কিন্তু আমি আসলে বলতে চাই কি যে মেয়েদের আয়নায় নিজেকে দেখা উচিত এবং নিজের প্রতি বিশ্বাস রাখা উচিত। আর এই যে আমার মা কি বলবে, আমার বাপ কি বলবে, আমার প্রেমিক কি বলবে, আমার বয়ফ্রেন্ড কি বলবে, এটা ভাবাই উচিত না। আর এটাও ভাবা উচিত না যে আমার হাজবেন্ডই আমার সবকিছু করবে। আর তুমি কেন করো, দুজন একসাথে করো না, ইটস ফাইন।
1: সেটাই,
0: দুজন একসাথে, দুজন একসাথে করো, দুজন একসাথে একটা গাড়ি কিনো, দুজন একসাথে একটা ফ্ল্যাট কিনো, সো হোয়াট, ওইটাতে আরো আরামটা হয় বেশি। আমি একজনের কান্ধের উপর বসে আছি, ও আমারে খাওয়াবে, আমি বসে বসে খাবো, আমার দরকারটা কি ভাই?
1: সেটাই,
0: তাহলে তো আর কোনো সেলফ রেসপেক্ট থাকলো না। আমার দায়িত্ব কেন আমার বাপের নিতে হবে, তারপর আমার জামাইয়ের নিতে হবে? আমার দায়িত্ব আমি নিবো, বরং আমি ওদের দায়িত্ব নিবো।
1: করেক্ট করেক্ট,
0: আমি ওদের দায়িত্ব নিতে চাই, আমার দায়িত্ব কারো নেওয়ার দরকার নাই।
1: হ্যাঁ, এই ভাবনাগুলো আসলে কনভে করে সেটা নিজের মধ্যে নিয়ে সেইভাবে আসলে অ্যাক্ট করতে হবে। কারণ শুধু শুধু আপনি আজকে যদি বাংলাদেশের কোনো একটা প্রত্যন্ত অঞ্চল থেকে দেখেন, তাহলে সেখানে বসে আপনি সেই ভাবনাগুলো নিজের মধ্যে নিয়ে নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে হবে, এবং সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে যাতে আপনি এই কথাগুলো উচ্চারণ করে সেটাকে আপনি আবার ধরে রাখতে পারেন। তো আমরা, আমার মনে হয় যে আমরা আরেকদিন কথা বলবো ভাবনা, আমরা 1 ঘন্টা 15 মিনিট কথা বলেছি, আমার কাছে মনে হয় যে 5 মিনিট কথা বলেছি।
0: আমরা
1: তাহলে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।
0: থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ
1: ভাবনা।

0: মানুষ যত দূরেই থাকুক না কেন, দেশ তাকে বারবার ডাকে হাতছানি দিয়ে। দেশের মায়াবী ডাকে মন ব্যাকুল হয়ে ওঠে।
1: সব বাধা বিপত্তি পিছু টান ছিঁড়ে মন যেন ছুটে যেতে চায় প্রিয় দেশ প্রিয় জন্মভূমির ছায়া ঢাকা ছোট্ট গ্রামটিতে। মন যেন গেয়ে ওঠে।

0: হ্যালো, আপনারা যারা শুনছেন, আপনারা যারা দেখছেন, তাদের সবাইকে শুভ শুভেচ্ছা, শুভকামনা। আমরা নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছি রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে। আপনি আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ দুই জায়গাতেই আপনি রেডিও ত্রিতাল বাংলাকে পাবেন, পাশাপাশি আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে পাচ্ছেন। আমরা আমাদের আজকের অতিথি একজন বিশেষ ব্যক্তিত্ব, বিশেষ রন্ধনশিল্পী, যার রান্না খুবই প্রশংসিত, শুধু মুখে খেয়ে প্রশংসিত না, আনুষ্ঠানিকভাবে প্রশংসিত। আপনারা যারা টেলিভিশন মিডিয়া দেখেন এখন, তারা প্রায় দেখবেন যে তিনি রান্না করছেন এবং অন্যরা সেটা প্রশংসা করছে। আমাদের আজকের অতিথি হাসিনা আনসার, কেমন আছেন সিস্টার, ভালো আছেন?
1: হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
0: জি, আমি ভালো আছি। আমার তো ভালো থাকার অর্ডার আছে, থাকতে হয় যে সবসময় ভালো থাকতে হবে।
1: আর আপনি যেভাবে ভাইয়া সিস্টার বলে ডাকেন, সত্যি ভালো না থেকে পারার কোনো উপায় নেই। আপনার এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যখনই আপনি সিস্টার বলে ডাকেন মনে হয় যে না, আমার একজন বড় ভাই আছেন, আমার একজন গার্জিয়ান আছে,
0: না
1: খুব ভালো
0: অবশ্যই
1: লাগে।
0: অবশ্যই। আপনাদের আপনাদের এই যে বাংলাদেশে এত বড় বড় কাজ করছেন, আমাদের যেখানে আমরা একই সঙ্গে দেখি যে অনেকে পরাজিত হয়ে নিজের হাল ছেড়ে দেয়, সেখানে আপনারা একই সঙ্গে সাকসেস আনছেন একের পর এক। এই যে দেখেন, আমাদের বাঁধন, আমাদের অভিনেত্রী, আমাদের যে আবদুল্লাহ ইউসুফ সাদ, তাদের যে ফিল্মটা এখন ক্যানে পুরস্কৃত হচ্ছে বা ক্যানে প্রদর্শিত হচ্ছে, এইটা তো আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট। তারপরে এই যে আপনি রান্না করছেন, আপনার বই আছে, আপনার অ্যাচিভমেন্ট আছে, নানাবিধ বিষয় আমরা দেখতে পাচ্ছি। তারপরে আরো অনেকে, আপনি ধরেন নিউ ইয়র্কে দুইজন নারী, তারা এখন আমাদের নিউ ইয়র্কে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করবে, একদম একদমই তাদের আমাদের লোকাল লোকসভা এবং অন্যান্য জায়গাগুলোতে। তো এই যে অ্যাচিভমেন্ট, এইটা আমাদের জন্য একটা বড় ব্যাপার। আমাদের দেশব্যাপী এবং দেশের ভেতরে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আমরা শুধু সাকসেস দেখতে পাচ্ছি চারদিকে। তো আপনি বলেন যে আপনি এই যে রন্ধন শিল্পী হলেন, আপনার একাধারে বই আছে, আপনি একটা বই বের করেছেন 100 নারী উদ্যোক্তাদের নিয়ে, বেহুলা বাংলা এটি বের করেছে, দাম হচ্ছে 260 টাকা। তারপরে ঐতিহ্যবাহী রান্না, তারপরে আপনি আপনার আপনার আপনার পরিবারটাও অনেক বড়। আপনার বাবা আনসারুদ্দিন আহমেদ রাজা, যিনি কুষ্টিয়াতে রাজা মেম্বারের নামে পরিচিত, ফলে তার কন্যা হিসেবে আপনার এই সাকসেস, আপনার কেমন লাগে?
1: শুরুতে বলি, আসলে আব্বু একজন সমাজসেবক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন। আমরা দেখেছি যে সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়, সেটা আব্বু থেকে আমরা শিখেছি। তখন থেকে ইচ্ছা ছিল যে সমাজ এবং সমাজ পরিবেশ এবং মেয়েদের জন্য কিছু একটা করার। তো সেটার তাগিদে আমি তো একজন রন্ধনশিল্পী, আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কুকিং এর অ্যাসেসর হিসেবে কাজ করছি, আমি প্রশিক্ষক। কিন্তু তারপরে আমার মনে হলো এই করোনাকালীন টাইমে আসলে আমরা যারা নারী উদ্যোক্তারা ছিলাম, যারা রন্ধন শিল্পী ছিলাম, সবাই ঝিমিয়ে পড়েছিলাম, মানে কোনো উৎসাহ ছিল না, স্পিরিট ছিল না আমাদের মধ্যে। তখন আমার মনে হলো যে কিছু এমন কিছু করা উচিত যে আমাদের এই রন্ধন শিল্পীদের মধ্যে একটা স্পিরিট ফিরে আসবে। তখন আমি আমার আমি নাহার কুকিং ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী, তো সে আমি আমার পেজে একটি বিজ্ঞাপন দিই যে এরকম 100 নারী উদ্যোক্তার 100 রেসিপির একটি বই 64টা জেলা থেকে, বাংলাদেশের 64টা জেলা থেকে আপনারা যদি দিতে চান আমার পেজে আমাকে দিতে পারেন, আমার সম্পাদনায় এই বইটা বের হবে। এবং তখন ভাইয়া বিশ্বাস করবেন না, 7 দিনের মধ্যে রেসিপিতে ভরে গেল আমার মেসেঞ্জার, এবং বিভিন্ন গ্রুপগুলো আমাকে এত হেল্প করেছে, আমি 7 দিনে 100 রেসিপি পেয়ে গিয়েছি। মানে মেয়েদের মধ্যে একটা অন্যরকম স্পিরিট চলে আসলো, এবং তারপরে আমি আমার সম্পাদনায় এই বইটি বের করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 100 রেসিপি, ঐতিহ্যবাহী রান্না সেরা 100 রেসিপির 100টি বই। এখানে আমি 64টা জেলা কভার করতে পারিনি, এখানে 32টা জেলার রন্ধনশিল্পী রেসিপি দিয়েছেন। ইনশাল্লাহ দ্বিতীয় তৃতীয় খণ্ডে আমার 64টা জেলা কভার হয়ে যাবে। এবং আমি ভাইয়া
0: একটা প্রশ্ন করি যে আপনার এটাতে আসলে কি কি ধরনের রান্না আছে, যে 100 রেসিপি, এই 100টা রেসিপির মধ্যে কি কি আছে? তার আগে একটু বলি, বগুড়া থেকে নুরশাদ জাহান দেখছেন, বগুড়া বাংলাদেশ থেকে দেখছি নুরশাদ জাহান, আপনারা কে কোত্থেকে দেখছেন সেটা একটু আমাদের লিখে দেবেন। নুরশাদ জাহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুরশাদ জাহান আমাদের বন্ধু, তিনি একটু অসুস্থ, আমরা দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। আপনারা কে কোত্থেকে দেখছেন সেটা একটু আপনারা আমাদের লিখে দেবেন। আমরা আপনাকে যে প্রশ্নটা করতে চাই সিস্টার, ধরেন আপনি তো এখন রান্না করছেন, আপনি কিভাবে বুঝতে পারেন যে কোন রান্নাটা মানুষের কাছে প্রশংসিত হবে, কোন রান্নাটা টেস্টি হবে, কোনটা হবে না? এবং আমি যেটা জেনেছি যে এক এক দিনের এক এক মুডের উপরও নির্ভর করে, যে আপনার মুডটা আজকে কেমন, আপনার মুড যদি আজকে ভালো হয় তাহলে রান্না ভালো হবে, মুড খারাপ হলে রান্না খারাপ হবে, আসলে কি তাই?
1: আসলে ভাইয়া সত্যি কথা বলতে, আপনি যে কাজটাই করেন না কেন, সেই কাজটাকে আপনাকে ভালোবাসতে হবে। আপনি যদি অনীহা অনিচ্ছা এগুলো নিয়ে যে কাজ করবেন সেই কাজ কিন্তু খারাপই হবে। রান্না, আমি যখন রন্ধনশিল্পী অবশ্যই আমার রান্নাকে ভালোবাসতে হবে, তারপরে আমাকে এই প্রফেশনে আসতে হবে। এটা যে কোনো প্রফেশনে গেলে তো, রান্না যখন খারাপ হয়, আসলে কথাটা ঠিকই বলেছেন, ওই সময় অনেক সময় ভয়, আপসেট থাকি আমরা, মন মানসিকতা ওই সময় যায় না আমাদের সাথে, যার কারণে উদাসীনতার কারণে অনেক সময় রান্নাটা কিন্তু খারাপ হয়। আর একটা বিষয় হচ্ছে ভাইয়া, 10টা যদি রেসিপি 10 জন, একই রেসিপি যদি 10 জনকে দিয়ে আপনি করান, 10 রকম কিন্তু টেস্ট আসবে, এক টেস্ট কিন্তু আসে না। হাতেরও একটা বিষয় আছে, একটা পারিবারিক ব্যাপার স্যাপার আছে, আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। আপনি যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে আসেন সেক্টরে, তো অবশ্যই ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। যেমন ভাইয়া, আমি কিন্তু আমার পেজ দিয়ে শুরু করি নাহার কুকিং ওয়ার্ল্ড, ওইখানে আমার ক্যাটারিং বিজনেস দিয়ে আমি শুরু করি, কিন্তু আমার মনে হলো যে না, আমি এত ভালো সাড়া পাচ্ছি, আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার। আমি তখন কি করলাম, প্রফেশনাল শেফ কোর্সটা আমি করে নিলাম, মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজ এর আন্ডারে ICI কালিনারি ইনস্টিটিউট থেকে আমি প্রফেশনাল শেফ কোর্সটা করলাম। এটাতে আমার কিন্তু অনেক লাভ হলো, রেসিপি লেখার ক্ষেত্রে প্লাস রেসিপি তৈরি করার ক্ষেত্রে। প্রত্যেকটা দেশে কিন্তু আলাদা।
0: তাহলে আমি একটা প্রশ্ন করি মাঝখানে, ধরেন আপনার জীবনে প্রথম রান্না কবে আপনি রেঁধেছিলেন?
1: আমার জীবনের প্রথম রান্নাটা, আমি তো কুষ্টিয়ার মেয়ে, কুষ্টিয়ায় পড়ালেখা বড় হওয়া, তো আমার আসলে যখন আমার 4-5 বছর বয়স, আমার আম্মার থেকে শুনি, ওই সময় নাকি আমি আমার আম্মা যখন রান্না করতেন, আমি একটা মোড়া নিয়ে আমার আম্মার পাশে বসে যেতাম, এবং আমার আব্বু অনেক রাগ হতেন, বলতেন আমার মেয়ে কালো হয়ে যাবে, আমার মেয়ে ঘেমে যাচ্ছে, আমার মেয়েকে নিয়ে আসো, কিন্তু আমাকে ওখান থেকে সরাতে, মানে আমি ওই আম্মার এটা দেখছি, মানে আমার খুব ভালো লাগতো। তো তখন থেকে তো আম্মাকে দেখে একটা ইচ্ছা ছিল ভেতরে। এরপরে যখন স্কুলে আমি প্রথম ক্লাস 5 যখন পড়ি, তখন আমি হচ্ছে নুডলস রান্না করি, আমার লাইফের প্রথম রান্না ছিল নুডলস, জি, এবং খেয়ে আর স্যুপ করেছিলাম, খেয়ে সবাই খুবই প্রশংসা করেছিল এবং বলেছিল যে রান্নার হাত খুব ভালো, আমার আব্বু বলেছিল যে রান্নার হাত খুব ভালো। তো ওই জিনিসটা আমার মাথায় ছিল যে হ্যাঁ, আব্বু বলেছে, তার মানে আমি অনেক, মানে রান্না অনেক ভালো করতে পারবো। আব্বুকে আমরা ফ্রেন্ড হিসাবে পেয়েছি, প্লাস আব্বু সবসময় আমাদেরকে বলতেন যে তোমরা এমন কাজ করো যে একদিন হয়তো তুমি থাকবে না, কিন্তু তোমার কাজগুলো কথা বলবে।
0: আপনার কয় ভাই বোন?
1: কে আগাচ্ছে?
0: আপনার কয় ভাই বোন?
1: আমরা 5 ভাই।
0: আপনি?
1: আমি সবার ছোট এবং খুব আদরে।
0: আচ্ছা, আপনি নুডলস রান্না করেছিলেন আর স্যুপ রান্না করেছিলেন, এটা কত সালের কথা
1: ভাইয়া? এখন তো তাহলে আমার জন্মসালটা বলতে হবে, আসলে ক্লাস 5 কত বছর ছিল জানি না, তবে হচ্ছে আমার SSC 95-তে আর আমার জন্মসাল 80, তো এখন বুঝে নেন কত বছর হতে পারে।
0: হ্যাঁ সেটাই, আপনি তো তাহলে বাচ্চা মেয়ে দেখা যাচ্ছে। আপনি যে রান্না করেছেন তার আগে আমি একটু বলি, আমাদের MD মোস্তফা দেখছেন, তারপরে রিয়াদ মোহাম্মদ সেতু দেখছেন, নুশাদ জান লিখেছেন আমি রান্না করতে খুব পছন্দ করি কিন্তু এখন পারছি না, মা সব করে খাওয়াচ্ছেন। হ্যাঁ, আপনার মাকে সালাম। আর আমাদের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ওয়ার্ল্ড রেমিটের সৌজন্যে, রেডিও ত্রিতাল বাংলা USA থেকে আমরা কথা বলছি আপনাদের সঙ্গে, আপনারা যারা দেখছেন এবং শুনছেন তাদের জন্য বলছি যে আজকে আমরা কথা বলছি হাসিনা আনসারের সঙ্গে, তিনি একজন রন্ধনশিল্পী এবং একই সঙ্গে লেখক এবং একজন গবেষক বলা যায়, কারণ তিনি রান্না নিয়ে গবেষণা করেন। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি নুডলস এবং স্যুপ কেন রান্না করেছিলেন?
1: আসলে আমার এই স্যুপের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল, সত্যি কথা, আমার ওই বিকেল হলে নুডলস খাবো না হলে স্যুপ খাবো, মানে নিজের যেটা ভালো লাগতো ওইটাকেই বেশি প্রাধান্য দিয়েছিলাম, আমার আম্মা বানাতে নিয়ে এগুলা। তো আমি চিন্তা করলাম, আমার আবার একটা ইয়ে ছিল, প্রতি শুক্রবারে আমার যে পাড়ার যে বান্ধবীরা ছিল, আমার স্কুলের এবং মহল্লার যে বান্ধবীরা, তাদেরকে নিয়ে প্রতি শুক্রবারে প্রতিটা বান্ধবীর বাসায় আমাদের বিকেলের নাস্তার দাওয়াতটা থাকতো, এবং প্রত্যেকটা
0: বান্ধবী একদিন বাসায় হতো,
1: কিন্তু আমার বাসায় যখন হতো আমি বেশিরভাগ এই স্যুপ আর নুডলস দিয়েই চালাতাম, কারণ এই দুটো আমার।
0: তো প্রথম যেদিন রান্না করলেন সেদিন আপনার কেমন টেনশন হচ্ছিল যে আপনি রান্না করছেন, খেয়ে লোকজন কি বলবে না বলবে?
1: আসলে ওই সময় না, মানে মনের আনন্দে রান্না করেছি, আর কাঁচা হাতের রান্না সবাই তো বললো খুব ভালো, মানে খারাপ হয়নি, টেস্ট হয়েছে, আবারও খাওয়া যাবে, এবং সবাই নিল এবং ওটা শেষ হয়ে গেল, তার মানে
0: দারুন।
1: আসলেই টেস্ট।
0: আচ্ছা আচ্ছা, তো তারপর আপনার কনফিডেন্সটা আপনার বাড়লো। তা এখন অনেকেই তো ধরেন এই ছোটখাটো করে রান্না করে, কিন্তু রন্ধনশিল্পী হওয়াটা তো একটা বিরাট ব্যাপার। আপনি কেন রন্ধনশিল্পী হলেন যে আপনি রাঁধবেন, রেঁধে খাওয়াবেন মানুষজনকে, সেই রান্না নিয়ে প্রশিক্ষিত করবেন, তাদেরকে টিচিং দেবেন, এইটা কেন আপনি করলেন?
1: হ্যাঁ, এটা হয়েছে আসলে আমার তো বিয়ে হয়ে যাবার পরে জিনিসটা আসলো আসলে সত্যিকার অর্থে ওইভাবে। প্রথমে তো মানে মনের আনন্দে রান্না করতাম, ইচ্ছা করলো করলাম, বান্ধবীদের খাওয়ালাম, ফ্যামিলিকে খাওয়ালাম, এইভাবে। কিন্তু বিয়ের পরে যেটা হলো সেটা কিন্তু একটা দায়িত্বের কাতারে পড়ে গেল, মানে আমাকে দায়িত্ব হিসাবে রান্নাটা করতেই হবে। এবং আমি চিন্তা করলাম যেসব খাবার আমার হাজবেন্ড বা আমার বাচ্চারা বাহিরে খায়, রেস্টুরেন্টে খায়, সেগুলো আমি কেন বাসায় করবো না। আমি হাইজিন হাজার মেনটেন করে সুন্দর করে এই খাবার গুলো করতাম এবং খুব প্রশংসা পেতাম। আমার হাজবেন্ড এর নিত্য নতুন খাবার খুব পছন্দ এবং উনি খুব উৎসাহ দিতেন, আর আমার বাচ্চাগুলো খুব ভালো বলতেন। আর
0: উনি
1: আমার
0: উনি দু একবার সিক হন নাই আপনার রান্না খেয়ে, দু একবার অসুস্থ হন নাই?
1: না, আল্লাহর অশেষ মেহেরবানিতে এই পর্যন্ত হয়নি কেউ। পরে আমার এই যে রান্নার প্রতি এত আগ্রহ দেখে আমার শ্বশুর বাড়ি থেকেই ওরা ইয়ে করলো যে আমার আমার যাকে ট্রেন করাবে, বিভিন্ন রেস্টুরেন্টের শেফ যেমন জিঞ্জিয়ান, পপাই, সিজলার, এই সব শেফদের বাসায় এনে আমাকে আর আমার মেজো যাকে ট্রেন করালো, এবং আমরা দুজন পর্যায়ক্রমে মানে কোনো অনুষ্ঠানে অথবা প্রতি শুক্রবারে এই রেস্টুরেন্টের খাবার গুলো তৈরি করতাম এবং এত ভালো রিভিউ পেতাম পরিবার থেকে, তখন থেকে মানে আরো উৎসাহটা বেড়ে গেল। এবং আমার শ্বশুর বাড়ি থেকে আমার জায়ের মেয়ে, ননাসের মেয়ে সবাই বললো যে চাচি আপনি একটা ইউটিউবের চ্যানেল খোলেন। আমার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে, ওইভাবে ভিডিও দেয়া হচ্ছে না ব্যস্ততার কারণে। আর আমার ছেলেরাও আল্লাহর অশেষ মেহরবানিতে বড় হয়ে গিয়েছিল, তো ওরাও বললো কি আম্মু তুমি কিছু একটা করো, এখন তো আমরা বড় হয়ে গিয়েছি, এখন আমরা তোমাকে হেল্প করতে পারবো। তো ওরা আমাকে এই নাহার কুকিং ওয়ার্ল্ড নামে একটি পেজ খুলে দেয় ফেসবুকে এবং ওরাই সবকিছু করে দেয়। তারপরে তো আমি খুবই সাড়া পেলাম সবার থেকে, যারা আমার খাবার গুলো নিত তারা এত ভালো ভালো রিভিউ দিত। তারপরে আমি সিদ্ধান্ত নিই যে না, আমি এটাকে 100% ভাবে শিখবো, আমি একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিব। এবং আমি যখন লেভেল 1 করি, এর মধ্যে কিন্তু ভাইয়া আমার একটা লাইভ প্রোগ্রামের অফার আসে হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া একটা ইংলিশ মিডিয়াম স্কুলে, হোমশেপ থেকে আসে, যে বাচ্চাদের ইজি ওয়েতে টিফিন বানানোটা শেখানো। এবং আমি আমার কিন্তু কোর্স শেষও হয়নি, অনেকে বললো যে তুমি তোমার তো অনেক সাহস, তুমি রাজি হয়ে গেলে, তোমার তো কোর্স শেষ হয়নি, এতগুলো মানুষের সামনে তুমি রান্না করে দেখাবা। তো আল্লাহ আল্লাহ পাক আমার ভিতরে একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্স এর কোনো অভাব আমার নেই। তো আমি বললাম আচ্ছা দেখা যাবে, যাই আমি রান্না করব, অসুবিধা কি, আমি শেখাবো বাচ্চাদের। আর বাচ্চাদের আমার খুবই পছন্দ, মানে বাচ্চাদের সাথে আমি খুব স্বাচ্ছন্দ্য মিশতে পারি। তো আমি লাইভ প্রোগ্রামটা যখন করি আমি বিভিন্ন রকম খাবার শেখালাম যেটা পুষ্টিকর আর খুব দ্রুত টিফিনের আইটেম গুলো করা যায়, তখন ওই ওখান থেকে অভিভাবকরা এত পছন্দ করলো, তারা ওই হেডমিস্ট্রেস কে বললো আমার কাছে তারা শিখতে চাচ্ছে। তো
0: এইটা এইটা কি
1: হেডমিস্ট্রেস
0: আপনি
1: আমাকে,
0: ঢাকায় আসার পরে নাকি তখনও কুষ্টিয়াতে ছিলেন আপনি?
1: এটা আমার বিয়ের পরের ঘটনা,
0: বিয়ের পরে ঘটনা। আচ্ছা, এমনি কুষ্টিয়াতে আসলে রান্নার ধরন কিরকম? আপনি তো কুষ্টিয়ার মেয়ে
1: জি,
0: তাই না? আর
1: কুষ্টিয়া
0: কুষ্টিয়ার মানুষের রান্নার ধরন কিরকম? ওরা কি ঝাল বেশি খায় নাকি আপনার ওই ধরনটা কিরকম, একটু একটু কি আলাদা নাকি একই রকম?
1: হ্যাঁ, মানে আমাদের পারিবারিক রান্না যেটা দেখেছি আমার দাদি বা আমার চাচি, আমার আম্মারা রিচ ফুডটা খুব বেশি পছন্দ করে আমাদের বাসার সবাই। ইন্ডিয়া যেহেতু আমাদের বাড়ির পাশেই বলতে গেলে, কুষ্টিয়া আর কলকাতা তো পাশাপাশি, তো যার কারণে ওই দিকের যে খাবার গুলো একটু বেশি চলে, যেমন নিহারি, পায়া, রোস্ট, কোরমা, এগুলা খুবই মানে পপুলার ওইখানে। তো এইগুলা রিচ ফুডটা বেশি আমরা পেয়েছি। আর তাছাড়া ওই যে মেথি গোস্ত রান্না, তারপরে মানে এই ধরনের রান্না আর কি খুব বেশি চলতো। আর ঝালটা খুব বেশি খায় না আমাদের এলাকায়, আমি ঝালটা খুব বেশি পাইনি, মিডিয়াম ঝাল, আর মশলা কম খায়। সবজিটা খায় সবাই পছন্দ করে, ডাল জাতীয় খাবার খুবই
0: আচ্ছা,
1: চলে আমাদের
0: একটু
1: এখানে।
0: আমি বলতে চাই যে আপনারা যারা দেখছেন তারা একটু লিখে দেন যে আপনাদের এলাকার রান্না কিরকম, ঝাল কেমন খান বা খান না। যেমন নুসরাত জাহান যদি বগুড়ারটা লেখেন, ইয়াসিন সরকার তিনি দেখছেন বলেন যে নরসিংদী নবীপুর থেকে দেখছি, হ্যাঁ ইয়াসিন, শুভকামনা। যে সবাই কিরকম রান্না খায় যারা দেখছেন তারা একটু লিখে দিতে পারেন যে কে কোত্থেকে দেখছেন। আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় শিল্পী, রন্ধন শিল্পী হাসিনা আনসারের সঙ্গে। হাসিনা আনসার কুকিং অ্যাসোসিয়েশন পিঠা প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছিলেন। তারপর আপনার 11th ইন্টারন্যাশনাল পোলট্রি কুকিং কন্টেস্ট, সেখানে টপ টেনে ছিলেন। তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি বোধহয় আমার মনে হয় কিছুটা ডিসকানেক্টেড হয়েছেন, আমরা এর মধ্যে একটু জেনে নেই। তারপরে তিনি একজন নারী শিল্প উদ্যোক্তা, তিনি একই সঙ্গে আপনার ওই অন্যদেরকে নিয়েও, অন্য নারী উদ্যোক্তাদের নিয়েও তিনি কাজ করেন, একটা বই প্রকাশ করেছেন ঐতিহ্যবাহী রান্না হিসেবে, যেখানে 100 নারী উদ্যোক্তাকে নিয়ে, 100 নারী উদ্যোক্তার রেসিপি নিয়ে বইটি প্রকাশিত হয়েছে। দাম হচ্ছে আপনার 260 টাকা, বেহুলা বাংলা এটা প্রকাশ করেছে। তার বগুড়ার মানুষ ঝাল খায়, নুসরাত লিখেছেন। অন্যান্য এলাকা যারা দেখছেন তাদের রান্নাকে কিরকম ঝাল খান সেটা একটু লিখে দেন। আমরা আপনাকে হারিয়ে ফেলেছিলাম, আমরা আপনাকে আবার পেয়েছি। আমরা কথা বলছিলাম ঐতিহ্যবাহী রান্না নিয়ে। হাসিন আনসারের বাবা আনসারউদ্দিন আহমেদ রাজা মেম্বার নামে খুবই পরিচিত ছিলেন, উনি কুষ্টিয়াতে। আর পাশাপাশি তার হাজবেন্ড উনি একজন হোমিও মেডিসিন ডক্টর। তো আপনার বাবা একজন পলিটিক্যাল লিডার, আপনার হাজবেন্ড একজন ডক্টর, আপনি রন্ধন শিল্পী, আপনার দুই সন্তান, একজন হাসনাইন আর একজন হাসনাত, তারা কি হবে, তারা কি বলে?
1: হ্যাঁ, বড় ছেলে তো সিএসসি তে আছে, তো কম্পিউটার নিয়েই ওর পড়ালেখা, আর ও খুব পছন্দ করে এই বিষয়গুলা। আর ছোট জন যে আছেন উনি বিবিএতে আছেন।
0: এখন আপনাকে যদি আমি একদম স্ট্রেট প্রশ্ন করি, রান্না কেন মজা হয়, আপনার উত্তর কি হবে?
1: রান্না মজা হয় তার কারণ হচ্ছে, প্রথমে হচ্ছে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভালোবাসা, মনের মাধুরী মিশিয়ে ভালোবেসে জিনিসটাকে করলে অবশ্যই ওটা টেস্টি হবে। এবং আপনি কার জন্য রান্না করছেন সেটার একটা বিষয় আছে, যে স্পেশাল কারোর জন্য রান্না, অটোমেটিক রান্নাটাই একটু স্পেশালই হয়, কারণ তখন আমাদের ব্রেনে ওটা চলে যে হ্যাঁ এটা কিভাবে আরো স্পেশাল করা যায়। আমাদের ব্রেন যা বলে আমরা কিন্তু তাই করি।
0: আমরা দেখেন আপনার আপনার কোনদিনের রান্না
1: আপনার কোন বলে যে ওকে তোমার ভালো লেগেছে?
0: আচ্ছা, তাহলে আমি একটা প্রশ্ন করি, ধরেন আপনার কোন একদিন আপনি রান্না করে আমাদের
1: খাওয়াচ্ছেন।
0: হ্যাঁ, আমি তো কথা বলছি, আপনার এখানে বোধহয় মিউট হয়ে গেছে, আমি শুনতে পাচ্ছি। তো আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথি হাসিনা আনসারের সঙ্গে। হাসিনা আনসার হচ্ছেন আপনার একজন রন্ধন শিল্পী। তো আপনারা এই যে রান্না, রান্না আসলে আপনারা কে কোন ধরনের রান্না পছন্দ করেন? যেমন হ্যাঁ নুসরাত জাহান, আমরা শুনতে পাচ্ছি আপনার কথাটা, আমরা শুনতে পাচ্ছি আপনার লেখাটা, শুনতে পাচ্ছি আপনার। ধরেন আমার পার্সোনালি আমার খুব পছন্দ হচ্ছে ঝাল রান্না, ঝাল রান্না। তো ঝাল রান্নার ক্ষেত্রে দেখা যায় যে খুবই আপনার খুবই আমার বাচ্চারাও খুব ঝাল রান্না পছন্দ করে, মিষ্টি আমার একটু কম পছন্দ। জায়দা সরকার, ইয়াসিন সরকার লিখেছেন, দুজনের কথা শুনতে পাচ্ছি, জায়দা সরকার লাকি লিখেছেন, দুজনের কথা শোনা যাচ্ছে, আপনার কথা শুনতে পাচ্ছিলাম আমরা তখন। তো এখন আপনি বলেন যে এই যে জায়দা সরকার লাকি, উনি আমার খালা, ওনার রান্না খুবই টেস্টি হয়। তো আপনি আমাদেরকে বলেন যে আপনার, আপনি যখন যদি আমাদেরকে রান্না করে খাওয়ান এবং সেই রান্না যদি টেস্টি না হয় তাহলে আমরা ধরে নিব যে আমরা স্পেশাল না, কারণ স্পেশাল হলে তো আপনি রান্না ভালোই হতো। এবং কোন রান্নাটা কিভাবে, একটা তো হচ্ছে যত্ন, যার রান্না ভালো হয় না সিনিও তো যত্ন করেই রান্না করেন, কিন্তু আপনি কোনটা বুঝতে পারেন যে আজকের রান্নাটা মজা হবে, এটা কি আপনি ফিল করেন?
1: হ্যাঁ, ফিল তো করি যে আজকে খুব বেশি ভালো হচ্ছে রান্নাটা, আবার একটা মোটামুটি রান্না হয়। অনেক সময় কালার স্মেল দেখে কিন্তু অনেক কিছু আইডিয়া করা যায়, আর প্রতিটা রান্নারই কিন্তু একটা মেথড আছে ভাইয়া, প্রতিটা দেশের একটা কুকিং আছে, একটা মেথড আছে, ওই মেথডটা আপনাকে আসলে জানতে হবে। ওই জন্যই আমি বলি যে কিছু পড়ালেখা করে আসা উচিত। আপনি যখন মেথডটা পুরোপুরি জেনে যাবেন সেখানে আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ আপনি তো এটা একটা সূত্রের মতো, আপনি তো এটা বুঝেই করেই আসলেন, জেনে শুনে আসলেন। আমরা কিন্তু অনেকেই বাসায় বলি যে হচ্ছে আমরা কেন রান্না শিখবো, কেন এত টাকা খরচ করে এই কোর্স গুলো করবো, আমাদের নানি দাদি খালা মার থেকে তো আমরা অনেক রান্না শিখি, কিন্তু আসলে সেটা না। কারণ কি, প্রতিটা দেশের একটা কুইজিন আছে এবং একটা মেথড আছে, আপনি ইচ্ছা করলেই সেটাকে টিউশনের নাম দিয়ে যেমন তেমন করতে পারবেন না। যেমন রান্নাটা কিন্তু একটা গ্রামার আছে, যেমন আমরা সরে ও সরে ABCD কিন্তু বাসায় যে শিখি, আমরা কিন্তু স্কুলে তাহলে তো আমাদের দরকার নেই যাওয়ার, আমরা তো বাসায় শিখছি, কিন্তু আমাদের এই প্রাতিষ্ঠানিক শিক্ষাটা দরকার জানার জন্য। শিক্ষা নেয়ার জন্য। তো ঠিক তেমনি রান্নারও তো একটা গ্রামার আছে, সেটা জানার জন্য আমাদের অবশ্যই কোর্সগুলো করতে হবে এবং করলে
0: আচ্ছা
1: আমরা
0: আচ্ছা,
1: পারবো।
0: আপনি যে আপনাকে যদি প্রশ্ন করি যে আপনার প্রিয় রান্না কি, এটা আমরা শুনবো, আপনার কোন খাবারটা পছন্দ, তার আগে আমরা একটু বলতে চাই যে আমাদের জান্নাতুল নাইম দেখছেন নিউ জার্সি থেকে, তারপর শহীদ লস্কর ভাই তিনি দেখছেন মিডল ভিলেজ থেকে, আপনার দেখেন আপনার এই অনুষ্ঠানটা আজকে একই সঙ্গে নরসিংদী, বগুড়া, কুষ্টিয়া, নিউ জার্সি, নিউ ইয়র্ক, মিডল ভিলেজ, আপনার বস্টন, তারপর আপনার ডালাস, সব জায়গা থেকে তারা দেখছেন, আমাদের একই সঙ্গে এখন 75 জন লোক দেখছেন, আমাদের প্রত্যেকটা আমাদের রেডিও এবং আমাদের পার্সোনাল যে পেজ গুলো সেগুলোতে আমাদের এটা অনেয়ার হচ্ছে। আপনার প্রিয় রান্না কোনটা, আপনি কি খেতে পছন্দ করেন?
1: বেসিক্যালি আমি ভর্তা জাতীয় খাবার খুবই পছন্দ করি, আমাদের দেশীয় যে ভর্তা গুলো আছে আমার খুবই ভালো লাগে। আপনি যদি বিরিয়ানি এক সাইডে দেন আর ভর্তা দেন, আমি কিন্তু ভর্তাটাই বেশি খাবো, বেশি ভাত খাওয়া যায় ভর্তা দিয়ে। আর একটা খাবার আমার ভালো লাগে, সেটা হচ্ছে চাইনিজ ফুড, আমার খুবই ভালো লাগে, মানে এই দুইটা খাবার পেলে আমার আর কিছু লাগে না।
0: ওকে ওকে, কিন্তু ধরেন আপনাকে যদি রান্না করে খাওয়াতে বলা হয়, আপনি কোনটা রান্না করে খাওয়াবেন?
1: আমি অবশ্যই রিচ ফুডটাই খাওয়াবো এবং চাইনিজ আইটেমই খাওয়াবো।
0: কেন কেন?
1: আসলে এটা আমার হাতে খুব ভালো আসে।
0: আচ্ছা, চাইনিজ রান্না, ওকে।
1: আর একটা ভালো হয় সেটা হচ্ছে কেক, এটা যদি কেউ যদি সুইট আইটেম, ডেজার্ট টাইপের বা সুইট আইটেম খেতে চায়, আমি অবশ্যই কেক তৈরি করবো এবং চকলেট কেক।
0: ওকে ওকে, নাইস। আমাদের রিয়াদ আহমেদ সেতু তিনি দেখছেন বগুড়া থেকে, ইয়াসিন সরকার কেমন আছেন ভাই লিখছেন, উনি তো ওনারটা তো জানাই গেল, দুজনের কথা শুনতে পাচ্ছি আমরা। আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও ত্রিদাল বাংলা ইউএসএ থেকে ওয়ার্ল্ড রেমিটের সৌজন্যে। ওয়ার্ল্ড রেমিট হচ্ছে আপনার বেটার ওয়ে টু ট্রান্সফার মানি, সেন্ড মানি, আপনি যে কোনো জায়গা থেকে মানি ট্রান্সফার করতে গেলে ওয়ার্ল্ড রেমিটের হেল্প নিতে পারেন, ওয়ার্ল্ড রেমিটের অ্যাপটিও আপনি নামাতে পারেন। এখন আপনাকে যেটা বলছি, ধরেন আমাদের অনুষ্ঠান যারা দেখছেন বা আমাদের মতো যারা, তাদের জন্য আপনি একটা সহজ রান্না বলেন, কারণ আমি তো ধরেন আমার রান্না মানে হচ্ছে ডিম ভাজি করা আর হচ্ছে আপনার নর্মাল ভাত সিদ্ধ করা, ভাত আপনার মার্গালতে গিয়ে কিন্তু হাত টাত পুড়ে ফেলার মতো অবস্থা। ফলে আপনি আমাকে একটা সহজ রান্না দেন, যেই রান্নাটা বাসায় কেউ না থাকলে আমি একটু রান্না করে খেতে পারবো, বলেন।
1: হ্যাঁ, আমি খুব সহজ একটি রেসিপি আপনাকে বলি, খুব বেশি আপনাকে কষ্ট করা লাগবে না। আমি একটা চিকেনের আইটেম বলি, কারণ আমরা তো অনেক সময় ওটা গলতে একটু সময় লাগে, কিন্তু চিকেন তো আর ওইটা লাগে না। তো চিকেন যদি আমরা খুব সহজে ফ্রাই করতে চাই বিকেলের নাস্তা হিসেবে চায়ের সাথে, তো চিকেনটাকে ফার্স্টে আমরা সুন্দর করে ধুয়ে কেটে, ধুয়ে কাটার পরে ধুয়ে এরপরে পানি ঝরিয়ে সেটার ভেতরে আমরা একটু আদা রসুন গুঁড়া দিতে পারেন, অথবা ছেঁচা দিতে পারেন, অথবা বাটাও ইউজ করতে পারেন, মানে পেস্টটা। আদা রসুন দিলেন, আর একটু শুকনো মরিচের গুঁড়া, কাঁচা মরিচ একদম মিহি কুচি করে ওর মধ্যে দিলেন, এবং একটু সয়া সস দিলেন, আর একটুখানি লেবুর রস, লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন মোটামুটি সব চাইনিজ রান্নাতেই, তাহলে আলাদা একটা টেস্ট আসে। এবং ওর মধ্যে আমরা যেহেতু টেস্টিং সল্ট ইউজ করি না, এটা শরীরের জন্য খুবই খারাপ, তো আপনি সেক্ষেত্রে চিনি দিবেন আধা চামচ, বা অনুযায়ী হ্যাঁ চিনি দিলে একটা আলাদা বাড়তি টেস্ট আসে। তো চিনি দিলাম, আর হচ্ছে ওটার ভেতরে আমি একটু গরম মশলা পাউডারটাও দিলাম, আর সয়া সস তো বলেছি, আর একটা সস আছে সেটা হচ্ছে ওয়েস্টার সস, এটা দিলে বাচ্চারা খুবই লাইক করে, খুব সুন্দর একটা টেস্ট হয় এবং সফট হয় চিকেনটা। তো যখনই আমরা সস দিব, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু সল্টটা মানে লবণটা একটু কম দিতে হবে, কারণ বিভিন্ন সসে কিন্তু লবণ দেয়া থাকে। তো এই সমস্ত হ্যাঁ এগুলা দিয়ে আমরা সুন্দর করে মাখিয়ে রাখবো, আপনি যতক্ষণ মাখিয়ে রাখতে পারেন আধা ঘন্টা রাখলে ভালো, আর যদি ইনস্ট্যান্ট করতে চান তাও সমস্যা নেই। আর আমরা আলাদা একটি বাটিতে ফ্লাওয়ার মানে ময়দাটা নিব, ময়দার মধ্যে আমরা একটু বেকিং পাউডার দিতে পারি, আর না দিলেও সমস্যা নেই, ওইটার মধ্যে একটু লবণ, একটু চিনি, একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে আমরা ওই আদা রসুন যদি গুঁড়া থাকে তাহলে গুঁড়াটা দিবেন, দিয়ে জিনিসটাকে সুন্দর করে আমরা মিলিয়ে নিব। আর একদিকে আমি একটি পাত্রে পানি রাখবো, আর ওই পানির মধ্যে আমি একটি ডিম ফেটিয়ে নিব। আমি ওই চিকেনটাকে ফার্স্টে ওই ময়দায় গড়িয়ে তারপর হচ্ছে ওই পানির মিশ্রণ যেটা ডিম দিয়ে আমি ফেটিয়ে রেখেছি সেটাতে আমি একটু দিলাম, আবার আমি ময়দায় গড়িয়ে আমি ওটাকে ডিপ ফ্রাই করব তেলে, এবং তেলে যখন আমি ফ্রাই করব ফার্স্ট তো তেলটা খুব জোরে আছে, আমি ওটাকে গরম করে নিব, এবং যখন ওটা দিব আমার আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে থাকবে এবং সুন্দর করে।
0: তাহলে আমি যদি একটু রিকল করি, একটু যদি রিকল করি, মনে করেন আমি ফার্স্টে আপনার চিকেনটা কেটে পানিটা ছেড়ে নিলাম, তারপর তার মধ্যে একটু আদা ছেঁচা অথবা আদা বাটা দিলাম, দিয়ে তার মধ্যে আপনার একটুখানি আপনি বললেন লেবু যদি যদি দেওয়া যায়, মিহি করে কেটে যদি মরিচ দেওয়া, কাঁচা মরিচ দেওয়া যায়, তারপর একটু হালকা হলুদ এবং হালকা মরিচ দিয়ে, তারপর সেটাকে আমরা একসাথে ডিম ফেটে নিচ্ছি, এক জায়গায় ময়দা রাখছি,
1: গোলমরিচ শরীরের জন্য খুবই ভালো, আপনি গোলমরিচ পাউডারটা ইউজ করতে পারেন, একটা সুন্দর স্মেলও আসবে।
0: আচ্ছা, তারপরে এটা আপনার আটার মধ্যে গুলে সেটা আটার মধ্যে ইয়ে করে তেলে ভাজতে হবে।
1: কালার চলে আসবে এবং নামানোর আগে কিন্তু আমরা চুলার আঁচটা অনেক জোরে দিব। কেন দিব, যে ওই যে জোরে আছে ভেতরে যে অয়েল গুলো আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে চিকেন থেকে, এবং ওইটা আমরা তুলে একটা টিস্যুর উপরে রাখবো, মানে যা তেলটা জমা বাকি যদি থাকে ওটা টিস্যুতে সোক করবো, সো খুব একটা শরীরের ক্ষতি হবে না।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা আমার মনে হয় যে আমি পারবো। তবে একজন লিখেছেন যে বাসায় কেউ না থাকলে সবচেয়ে সহজ হচ্ছে আলু ভর্তা, আলু ভর্তা খাওয়া যায়। এমডি জালাল বেইলি রোড থেকে দেখছেন, হাসিনা আক্তার মুন্না তিনি দেখছেন কেএসএ থেকে, ভালো খাবার মানে নরসিংদি, ইয়াসিন সরকার লিখেছেন ভালো খাবার মানে নরসিংদি, নুসরাত জাহান মুরগি ভাজা চিকেন ফ্রাই। হ্যাঁ, তো এখন ধরেন এই যে রান্নাটা আমি করলাম, কিন্তু এর মধ্যে ক্যালোরি কতটুকু, বা আমি খাওয়ার পরে আমার কতটুকু ক্যালোরি গেইন করছি বা কতটুকু আপনার গেইন করছি না?
1: এটার সাথে যেহেতু আমি লেবুর রস দিয়েছি তো এখানে তো অবশ্যই শরীরের জন্য ভালো হবে, এবং সাথে আপনি সালাদ রাখবেন, সালাদ রাখলে জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে।
0: ওকে ওকে, আচ্ছা আমরা আমরা কিন্তু 30 মিনিটের মতো কথা বলে ফেলেছি, আর 10-15 মিনিট আমরা সময় পাবো, তার আগে আপনি বলেন যে এই যে আমাদের যারা দর্শকদের মধ্যে আছেন, আমাদের শহীদ লস্কর ভাই উনি ভালো রান্না করেন, অনেকেই যারা দেখছেন তারা ভালো রান্না করেন, আপনি যদি রান্নার একটা টেকনিক বা একটা সবচেয়ে সহজ শর্ত হয়ে যায় যে এই এই সূত্রটা জানা থাকলে রান্না ভালো হয়, সেটা আপনি একটু বলেন, কারণ আমি না হয় রান্না পারি না, কিন্তু যারা দেখছেন তারা কিন্তু প্রত্যেকে ভালো রান্না করেন, আমি যাদের দেখতে পাচ্ছি।
1: হ্যাঁ, সূত্র বলতে রান্না হচ্ছে প্রথমেই হবে আপনার যে হাতটা আছে সেটা নিট অ্যান্ড ক্লিন, এবং এই যে নখ গুলো যে আমাদের বড় বড় থাকে এই জিনিসটা একটু বুঝতে হবে, নখ আমাদের একদমই ছোট রাখতে হবে, এবং হ্যান্ড ওয়াশটা সবচেয়ে বড় একটা জিনিস, এই জিনিসটা করার পরে আপনি মানে পরিষ্কার পরিচ্ছন্নতাকে আমি বড় করে দেখছি এখানে। এরপরে আপনি যেই জিনিসটাই রান্না করেন সেটা অবশ্যই, যেমন সবজিগুলোর ব্যাপারে একটা টেকনিক বলি আমি, সবজিগুলো কখনোই আপনারা কাটার পরে ধুবেন না, ধুয়ে তারপরে কাটবেন, তাহলে ভিটামিনটা কিন্তু থাকে। হ্যাঁ, আবার অনেক সবজি আছে, শাক আছে, যেটা হচ্ছে ঢেকে রান্না করলে কিন্তু ওটার কালার নষ্ট হয়ে যায়, ওটা ঢেকে রান্না করা যাবে না, তো এরকম কিছু কিছু জিনিসগুলো আছে যেটাতে মানে রান্নাটা আরো ভালো হবে। আর একটা জিনিস হচ্ছে ঝালটা, যেটা মানে ঝালটা খুব বেশি যদি ঝাল দিয়ে ফেলেন তখন কিন্তু ঝাল কমানো যায় না, আর যদি ঝাল বেশি হয়ে যায় সেক্ষেত্রে ওর মধ্যে আপনি পেঁপে বা আলু দিয়ে দিতে পারেন, তাহলে ঝালটাও কমে যাবে। আর একটা জিনিস হচ্ছে লবণটা প্রথমেই খুব বেশি লবণ দিয়ে দিবেন না, কারণ লবণ পরে কমানো একটা মুশকিল থাকে, এই জন্য লবণ পরিমাণটা বুঝে দিতে হবে। আর যদি আপনি পোলাও রান্না করেন সেক্ষেত্রে আমি বলবো পোলাও এর সাথে কিন্তু হলুদ দেওয়া আইটেম গুলো যায় না, যেমন ঝাল মাংস যদি হলুদ আনা মাংস আপনি পোলাও এর সাথে পরিবেশন করেন ওটা কিন্তু ভালো দেখতে তো লাগবে না, টেস্ট ওইভাবে আসবে না। তো আমরা যখন পোলাও জাতীয় বিস্কুট জাতীয় খাবার করবো তো চেষ্টা করবো হলুদ জাতীয় জিনিসটা কমিয়ে দিতে, মানে সবজি রান্না করি না কেন পোলাও এর সাথে হলুদটা আমরা না দিই, তাহলে ওটা খেতে সুস্বাদু লাগবে, ভালো লাগবে।
0: আচ্ছা, তাহলে আমি একটা 5 মিনিট প্রশ্ন করি, আমরা যাদেরকে জানি আমাদের আত্মীয় স্বজন ম্যাক্সিমাম দেখা যায় বিয়ের পরে তারা ভালো রাখতে শুরু করে, আপনি তো বিয়ের পরে ভালো রাখতে শুরু করেছেন, তা আপনার বিয়ের পর পর আপনি যখন প্রথম রাঁধলেন আপনার আপনার হাজবেন্ড তখন খেয়ে কি বলেছিলেন আপনার, যে প্রথম আপনি রান্না করলেন তাদের জন্য বিয়ের পর পর?
1: হ্যাঁ, আমি প্রথম রান্না করি মানে পুরো সংসারের দায়িত্বই তো নিজের উপরে ছিল, কারণ আমার আলাদা সংসার ছিল, তো দৈনন্দিন রান্নাগুলোই করতাম, এবং উনি অনেক উৎসাহ দিত, আসলে উনার উৎসাহেই কিন্তু আজ আমি রন্ধনশিল্পী হতে পেরেছি। উনি
0: আচ্ছা
1: যদি আমাকে
0: তুমি
1: উৎসাহ না
0: প্রথম
1: দিতেন।
0: দিনের এক্সপিরিয়েন্স বলেন, প্রথম দিন রান্না করার পরে, যেমন ধরুন আমি আমি আপনাকে বলি, আমার আমার বিয়ের পর পর আমার ওয়াইফ একদিন রান্না করে নিয়ে বসে আছে, তখন আমি প্রথম আলোতে কাজ করতাম, সাংবাদিকতা করতাম, এবং রাতে যখন আমি রাত্রে 1টা 1:30টার দিকে বাসায় ফিরেছি, দেখলাম যে তিনি আমার জন্য খাবার নিয়ে বসে আছেন, এবং খাবার দেওয়ার পর আমাকে দিয়ে বললেন যে ভালো মজা হয়েছে না, তা আমি খেয়ে বললাম হ্যাঁ অনেক মজা হয়েছে, কিন্তু মনে মনে ভাবলাম যে বাকি জীবন খাবো কিভাবে।
1: আচ্ছা ভালো,
0: আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা বলেন।
1: হ্যাঁ আল্লাহর অশেষ মেহেরবানিতে মানে এরকম না, আমারটা বেশ মোটামুটি ভালোই হয়েছিল বলে উনি মানে উনি এমনি সরাসরি প্রশংসা করে না কখনো, মানে আড়ালে করে আমার হাজবেন্ড। কিন্তু আমার প্রথম রান্না ছিল দুপুরের খাবার যেটা আমি করেছিলাম সেটা ছিল মাছ, মাছ ডাল ভাত আর সবজি। তো মাছটা প্রথমে উনি নিল, সবজিটা নিল না, এবং মাছ খাওয়ার পরে আমাকে বললো যে না, আমি জিজ্ঞেস করলাম যে এটা চলবে কিনা, মানে ভালো ভালো হয়েছে, উনি বললেন না চলবে, ভালো চলবে, এবং দেখলাম যে উনি বেশ অনেকটা তরকারি নিল, তার মানে আসলে ভালো হয়েছে। এরপরে উনি আমাকে উৎসাহ দিতেন, বলতেন যে হচ্ছে এই রান্নাটা আমার পছন্দ, ওই রান্নাটা পছন্দ, আমার মা এটা করতেন ওইটা, মানে ওনার মা খুব ভালো একজন রাঁধুনি ছিলেন, বোঝাতে তো উনার কথাতে। আমি আমার শাশুড়িকে পাইনি, আমার দুর্ভাগ্য, না হলে আমি আরো অনেক রান্না শিখতে পারতাম।
0: হ্যাঁ হ্যাঁ
1: তো
0: হ্যাঁ
1: ওইভাবে আমি বুঝতাম যে না, উনি আসলে একটু অন্যরকম রান্না পছন্দ করে। তো উনার ওই উৎসাহে আমি আসলে বিভিন্ন জায়গায় কোর্স করি এবং শিখি, আর ওই যে রেস্টুরেন্টের শেফ যে আমাদেরকে শিখালো এটা তো
0: এটা কিন্তু
1: আমাদের
0: ভালো, ধরেন বাকি জীবন মানে আপনার রান্না খাওয়ার চাইতে আপনাকে ভালো মতো ট্রেন আপ করে নেওয়া কিন্তু ভালো, তাই না?
1: জি তো অবশ্যই।
0: হ্যাঁ সেটাই। যাক আপনার এখন আপনি আমাদেরকে বলেন যে আপনার এই যে এখন আপনি কি কি নিয়ে ব্যস্ত, আপনি তো একই সাথে কুকিং অ্যাসোসিয়েশনের পিঠা প্রতিযোগিতা চতুর্থ হয়েছিলেন, তা আমার এখানে লেখা আছে অনেকগুলো, যেমন 11th ইন্টারন্যাশনাল আপনার পোল্ট্রি কুকিং কন্টেস্টে আপনি টপ 10 ছিলেন, তারপর আপনি জিইএফ এর নারী শিল্প উদ্যোক্তা হিসেবে আপনি আছেন, আবার পাশাপাশি আপনার দুই ছেলে তারা কাজ করছে, হাসনাইন এবং হাসনাত। আপনি আপনার সামনের পরিকল্পনা কি, আমরা এটা আলোচনা করতে চাই।
1: সামনে হচ্ছে আমার ইচ্ছা যে আমার এই নাহার কুকিং ওয়ার্ল্ডটা পুরো বাংলাদেশে শাখা প্রশাখা করা, ছড়িয়ে দেয়া, এবং আমি এই যে ঐতিহ্যবাহী রান্নার যে 100 রেসিপির একটা উদ্যোগটা নিয়েছি এবং মেয়েদের থেকে এত সাড়া পেয়েছি যে দ্বিতীয় বইটা আমার মোটামুটি 100 রেসিপি কমপ্লিট এবং ওটা প্রেসেও চলে গিয়েছে, এবং তৃতীয়টার রেসিপি 100 হতে আর 37টা মতো রেসিপি বাকি আছে। তো এটাকে আমার এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা যে আমি এটা তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম অনেক খণ্ড বের করি, যেন কেউ যখন রিসার্চ করে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না নিয়ে, তখন যেন আমার বইটাকেই সবাই আগে চুজ করে এবং
0: রাখতে
1: দেখে
0: পারে।
1: কি রেসিপি আছে। তো
0: আচ্ছা
1: ওইটাই ভাইয়া এমন কিছু করতে চাই যে আমি না থাকি কিন্তু আমার কাজ যেন কথা বলে। আর একটা বিষয় হচ্ছে ভাইয়া, আমার খুব ইচ্ছা পথ শিশুদের নিয়ে কাজ করার, এবং সমাজে যারা অবহেলিত নারী, বিধবা, অসহায়, যারা নিজে কিছু করতে পারে না, তারা কে কোন কাজে পারদর্শী সেই কাজটাকেই আমি তাদেরকে ট্রেন আপ করিয়ে সেটার উপরেই তাদেরকে আমি একটা উদ্যোক্তা হিসাবে আমি একটা প্ল্যাটফর্মে আনতে চাই। আমার এটা খুব ইচ্ছা, আপনারা দোয়া করুন।
0: সেটাই অবশ্যই, আপনি আপনার সামনের দিনগুলো সুন্দর হোক এটা আমরা চাই। আর এখন তো বাংলাদেশে একটু করোনার প্রকোপ আছে, সবাইকে একটু সাবধানেই চলতে হবে, হাত হাত না ধুয়ে, চোখ কান নাক মুখ কোথাও হাত দেওয়া যাবে না, একটু ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। তো আপনার আপনার সবকিছু মোটামুটি আমরা জানতে পারলাম, আপনার পরবর্তী সময়ে আপনি যেটা বললেন নাহার কুকিং, নাহার কি আপনার ডাক নাম?
1: নাহার আমার, হ্যাঁ আমার নিকনেম নাহার।
0: আচ্ছা আচ্ছা, তাহলে এখন যারা আপনার তার কুকিং বা তার শেফ তার রান্না করার রেসিপি আপনার এখানে দিতে চায়, তারা কি করবে? কেউ যদি আমাদের অনুষ্ঠান দেখে থাকে তারা কি করবে? আরেকজন বলছেন যে আমি বেকিং শিখতে চাই, আমাকে কিছু টিপস দেন।
1: সবচেয়ে বড় ইয়ে হচ্ছে আপনার ওভেন, ওভেনটা যদি আপনি খুব ভালো মানের একটা ওভেন থাকে আপনার, ইলেকট্রিক ওভেন দিয়ে বেকিংটা খুব বেশি ভালো হয়। তো ইলেকট্রিক ওভেনে তাপমাত্রাটা সঠিক থাকতে হবে, এবং অনেকেই কিন্তু বলে যে আমার কেকটা হার্ড হয়ে যায়, সফট থাকে না কেন, এরকম আমার অনেক ছাত্রীরা এরকম প্রশ্ন করে। তো আমি সেক্ষেত্রে একটা টিপস আপনাদের দিতে পারি, ওভেন থেকে যখন আপনি কেকটা বেক করার পর নামাবেন, নামানোর পরে আপনাকে অবশ্যই পিপি পলি, মানে ওই যে পাতলা যে পলিগুলো আছে সেটা দিয়ে পেঁচিয়ে খুব সুন্দর করে ওটাকে আপনাকে দু একটা ফুটাও করতে হবে যাতে বাষ্পটা বেরিয়ে যায়। ওই গরম অবস্থাতে আপনাকে ফ্রিজে কমপক্ষে 1 ঘন্টা রাখতে হবে, তখন কি হবে ওই ভেতর থেকে জিনিসটা সফট হয়ে যাবে। আর আপনি যদি বাতাসে খোলা রাখেন আপনার কিন্তু কেকটা হার্ড হয়ে যাবে, তখন ওই ইয়েটা আর আসবে না, ময়েশ্চারটা আর থাকবে না। তো এটা একটা টিপস আছে কেক ভালো হবার এবং সফট হবার এবং ময়েস্ট। আমার কেক গুলো যারাই নেয় তারাই বলে যে না খুব ময়েস্ট সফট। এটাই
0: কিভাবে আপনার ঢাকা থেকে আমরা কিভাবে আপনার কেকের অর্ডার দিতে পারবো?
1: হ্যাঁ আপনি তো নিউ ইয়র্কে,
0: না
1: তো
0: ঢাকা থেকে যারা ঢাকায় থাকছেন যারা দেখছেন তারা কিভাবে
1: হ্যাঁ
0: আপনার আপনার কেকের অর্ডার করবে? কোন ফোন নাম্বার, কোন লিংক?
1: তারা আমার পেজে নক দিতে পারেন, নাহার কুকিং ওয়ার্ল্ড ফেসবুক পেজ, সেখানে আমার মেসেঞ্জার আছে এবং সেখানে আমার মোবাইল নাম্বারও আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমার অর্ডার
0: মোবাইল
1: দিলে
0: নাম্বারটা একবার বলে দেন।
1: মোবাইল নাম্বার 01 88 0189 3868 0188 089 3868।
0: ওকে, আমি এই যে আমাদের কমেন্ট বক্সে লিখে দিয়েছি, তো ফলে আপনারা সেখান থেকে নাম্বারটা পেয়ে যেতে পারেন, যেভাবে আপনি যোগাযোগ করবেন আমাদের নাহার কুকিং ওয়ার্ল্ড এর আমাদের রন্ধন শিল্পী হাসিনা আনসারের সঙ্গে। তো আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আমরা প্রায় 40 মিনিটের মতো কথা বলে ফেলেছি।
1: আছে আমার দর্শক দর্শকদের উদ্দেশ্যে বলবো এটাই যে এতক্ষণ যারা আমাদেরকে দেখছেন শুনছেন এবং কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের দিকে খেয়াল রাখবেন। এখন করোনা যেহেতু, তো আমাদের এখন অনেক কিছু বেছে চলতে হবে, যেমন যে খাবারগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমরা সেই খাবারগুলোই চুজ করব। খাবার চুজের ক্ষেত্রে অবশ্যই আমাদের অনেক সতর্ক হতে হবে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো আছে। আরো একটা কথা আমি বলতে চাই ভাইয়ার উদ্দেশ্যে, যে শামীম ভাইকে কিন্তু আমি অনেক আগের থেকে আমরা চিনি, কারণ উনি একজন খুব ভালো উপস্থাপক। আমরা যখন আমরা পুরো ফ্যামিলি নিয়ে যখন উনার অনুষ্ঠান গুলো দেখতাম, আমরা ভাইয়ার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, তার বচন ভঙ্গি, মানে আমরা এতটাই মুগ্ধ হতাম যে আমরা একদম মূর্তির মতো তার কথাগুলো শুনতাম। এবং ভাইয়া কিন্তু আমাদের অনেক আগে থেকে খুব প্রিয় একজন মানুষ আমাদের কাছে, এবং শুধু আমার কাছেই না আমার পুরো ফ্যামিলির কাছে। আমরা অনেক আগের থেকে ভাইয়ার অনুষ্ঠান গুলো দেখতাম এবং এখন খুব মিস করি। আমরা চাই ভাইয়া আবার আসুক আমাদের বাংলাদেশে, সেইভাবে
0: অবশ্যই অবশ্যই আসবো, আর আপনাকেও খাওয়াতে হবে কারণ আপনি অনেক প্রশংসা করলেন।
1: ডাকটা আমার খুবই ভালো লাগে ভাইয়া, আসলে ভাইয়া, কারণ উনি কিন্তু ওখানে থেকেও আমাদেরকে হেল্প করেন এবং উনি প্রমাণও দিয়েছেন সেগুলোর। আমি চাই যে ভাইয়া এভাবে আমাদের পাশে থাকে।
0: সেটাই সেটাই, অবশ্যই ভালো থাকবেন সিস্টার, আবার দেখা হবে। সবার সবার জন্য শুভকামনা রইল, শুভরাত্রি, শুভ সকাল, শুভ দুপুর, কারণ কোথাও না কোথাও সকাল দুপুর রাত্রি, আবার দেখা হবে, বাই,
1: আল্লাহ হাফেজ।

0: মা, এত সুন্দর গান, এটা কি ভারতীয় সিডির বাংলা গান?
1: আরে না, ভারতীয় সিডির গান হতে যাবে কেন? এটা আমাদের দেশীয় শিল্পী আসিফের গান, সাউন্ডটেক থেকে বের হয়েছে। কেন, তোমার সংগ্রহে কি এই সিডিটা নেই?
0: আজকাল সিডি কিনতে ভীষণ ভয় লাগে, কোনটা আসল কোনটা নকল চেনা যায় না।
1: বাড়ি তুমি অরিজিনাল জায়গা থেকে কিনলেই পারো।
0: সেটা আবার কোথায়?
1: সাউন্ডটেক সিডি বাজার, 46 নিউ সুপার মার্কেট, বাইতুল মুকারম, ঢাকা। অবশ্য ইচ্ছে করলে ফোন করে জেনে নিতে পারো। তাদের ফোন নাম্বার হলো 956-9955।
0: হ্যাঁ, আধুনিক প্রযুক্তির সেরা উপহার সাউন্ডটেক এর অরিজিনাল সিডি বাজার। আজই আপনার কপি সংগ্রহ করুন। 46 নিউ সুপার মার্কেট, বাইতুল মুকারম, ঢাকা।
1: সাউন্ডটেক সিডি বাজার।

Riva! Riva! Riva! Riva! Riva!

সকাল থেকে বৃষ্টির পালা শুরু, আকাশ হারানো আধার জড়ানো দিন। আজ কি যেন শ্রাবণ করেছে পণ, শোধ করে দেবে বৈশাখী সব ঋণ। রিমঝিম ঝরে অঝরে অন্ধধারা, ঘন বর্ষণে আপাত আত্মহারা। পৃথিবীতে যেন দিন নেই রাত নেই, স্তম্ভিত কাল মেঘ মায়ালোকে লীন।

0: জননী জন্মভূমি, তুমি তো স্বর্গের চেয়েও সুখময়, তুমি তো পরম সোহাগে কোলে তুলে নাও।
1: তৃষ্ণায় জল দাও, ক্ষুধায় আহার, কষ্টে ভালোবাসা দাও, হতাশায় স্বপ্ন দেখাও।
0: তুমি ডাকলে যেখানেই থাকি ছুটে যায়, আহা মন আকুল করা কত মধুর সে ডাক।